আমার বন্ধুটি চট করে কিছু বলতে চাইল না। বেশ অনেকক্ষণ চাপাচাপির পর মৃদুস্বরে বলল, মেয়েটি আমেরিকা থেকে পিএইচডি করেছে, এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আমি অবাকই হলাম, তাই নাকি? আগে বলিসনি তো, ওকে দেখেও তো কিছু বোঝা গেল না। যাই হোক, তোর সঙ্গে ওর সম্পর্কটা কি? সে বলল, তেমন কিছুই না, ছোটবেলায় মেয়েটার পড়া আটকে গেছিল, আমি একটু দেখাশোনা করেছি আর কি। মানে ওর বাবার তেমন সামর্থ্য ছিল না, তাই। তার মানে তুই ওকে পড়িয়েছিস? সে কোনো জবাব দিল না, সে তার আজব গাড়ি সামলানো নিয়ে ব্যস্ত আর গুনগুন করে গাইতে লাগলো বেসুরো গলায়। কিন্তু সাধু মানুষের গলায় বেসুরো গানও কখনো কখনো প্রার্থনার মতন শোনায়।

কথায় আছে, প্রতি মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। আমরা প্রত্যেকেই আসলে ঈশ্বরের সেবা করি যখন অন্য মানুষের পাশে আমরা দাঁড়াই, তার হাতটা ধরি। সে নিজক কথার কথা নয়, কাজেও তার প্রতিফলন ঘটে কখনো কখনো।

উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী লিখছেন, শ্রবণ সাথী সৌম্য সুপ্রভাত, কেবলই দিনগুনি কবে শুনতে পাব চিরন্তনী, গান গল্পের এ আসরে ভালো লাগে শাশ্বত বাণী। কসবা থেকে সৌভিক সরকার লিখছেন, চিরন্তনী সুরে ভোরে জেগে ওঠে প্রাণ, কথার মাঝে খুঁজে পাই নতুন পথের গান, শুক্র থেকে রবিবার মন হয় আলোকিত, প্রেরণার সেই ছোঁয়ায় জীবন হয় সুরভিত। মোহাম্মদ আকবর মোল্লা লিখছেন, আজ আমি চিরন্তনী শুনব বলে আগে থেকেই রেডি হয়ে বসে আছি, কখন চিরন্তনী শুরু হয় তার অপেক্ষায়, ভালো গল্প শোনার আশায়। শুভ সকাল দাদাভাই, সাথে আছি নতুন গল্প গান অপেক্ষা করে, লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী, লিখছেন ভোর হলো দোর খোলো, আজ শুক্রবারের ভোর, সৌম্য ডাকছে সবাই, খোল আপন মনের দোর,

পরের মেসেজটি উজ্জ্বলদা ইন্দ্রাণীদির জন্য পাঠিয়েছেন প্রবাল শর্মা অধিকারী ছত্তিশগড় থেকে। লিখছেন, প্রিয় উজ্জ্বল দাদা ভাই, সকলকে সকালের শুভেচ্ছা। শুক্রবারের চিরন্তনী অনেকটা ওই সপ্তমীর সকালের মতোই লাগে। সামনে শনি রবি, আরও দুই দিন আরও আছে এই ভেবে আনন্দ লাগে। আপনার ও ইন্দ্রাণী দিদি ভাইয়ের পরিচালনায় চিরন্তনী অনুষ্ঠান এক অন্য উচ্চতায় আপনারা পৌঁছে দেন। আজকেও ভালো ভালো গান ও আপনার গল্পের আশায় থাকলাম। শিক্ষা আমাদের পাথেয়, যা আমি অন্তত চিরন্তনী থেকে পাই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরম ঈশ্বরের কাছে এই প্রার্থনা। তারপরের মেসেজটি পাঠিয়েছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। লিখছেন, সুপ্রভাত দাদা, অনুষ্ঠান বেদমন্ত্র ভালো লাগলো। কল্পনায় ভর করে এই প্রভাতে ঘুরে এলাম ডুয়ার্সে। দারুণ লাগছে, অরণ্য আর অরণ্যের সমাহার, মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি। প্রকৃতির এই রূপ লাবণ্য করেছে বাঁধন হারা মুক্ত মনা।

তাঁর পরের মেসেজটি জগৎপুর খানাকুল হুগলি থেকে পাঠিয়েছেন কালীকৃষ্ণ মান্না। লিখছেন, সুপ্রভাত প্রিয় চিরন্তনী, আজ চিরন্তনীতে মুখিয়ে আছি শুনতে সৌম্যর মুখে নানা শিক্ষামূলক গল্পকথা ও তার সঙ্গে শেষ বৈশাখে কবিগুরুর মন জোড়ানো সুর তান ও তার ভাষ্য। আচ্ছা, কাছাড়িপাড়া থেকে লিখছেন শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত। 31শে বৈশাখের প্রত্যুষে চিরন্তনীর প্রতি জানাই সুস্বাগতম। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং সৌমদা, আজ শুক্রবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। আজ অনেকদিন পর পেলাম এই চিরন্তনীতে গল্প, আমাদের শিক্ষা দেয়, অনুপ্রেরণা যোগায়, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং চাপ কমায়। তাই এই অনুষ্ঠান খুব খুব ভালো লাগে, অপেক্ষায় আছি। আজ ডুয়ার্সের গল্প শুনছি, ডুয়ার্সের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপূর্ব। সুপ্রভাত চিরন্তনী ও সৌম্যদা, এগিয়ে চলুন, সাথে আছি, গল্প ও গান খুব ভালো লাগছে। মেদিনীপুর থেকে লিখছেন ধীরেন পাল। সুপ্রভাত সৌম্য দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, খুব ভালো লাগছে আজকের গান, গল্প আর আপনার উপস্থাপনা। গল্পের শেষ অংশের জন্য অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন। মাধবী শীল হুগলি থেকে লিখছেন, প্রফুল্ল কুমার সিংহ শিলিগুড়ি থেকে লিখছেন, আজকের গান গল্প ভালো লাগলো। সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে লিখছেন, গল্পে মজেছি এতটাই, আমি ছেড়ে দিলাম বাস, শেষে নিশ্চয় থাকবে চমক, এটাই আমার বিশ্বাস। কমলেন্দু দাস বাগাচতিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, খুব ভালো লাগলো গল্প গান, ধন্যবাদ চিরন্তনী। সুপ্রভাত চিরন্তনী, অসাধারণ গল্প শুনি অল্প অল্প। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। তার পরের মেসেজটি কে পাঠিয়েছেন দেখা যাক। রাজবন্ধু শর্ষনা থেকে লিখছেন, আজকেও আমি চিরন্তনী শুনছি এবং ভালো লাগছে। বৈশাখের শেষ শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা। সৌম্যভাই, গানের ডালি আর মিষ্টি গল্পের নান্দনিক উপস্থাপনা খুব ভালো হচ্ছে। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিরন্তনীর আসরে অবশ্যই আসুন শুক্র শনি আর রবির ভোরে। শুভ সকাল চিরন্তনী, আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, ভোর থেকেই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি, গানে গল্পে সুন্দরভাবে মনটা ভরে যায় সকল শ্রোতাদের। এই শুভ সকালে সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের সকলকেই ভালোবাসা জানাই। পরিতোষ বন্দ্যোপাধ্যায় লিখছেন সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে।

আসলে এভাবেই বেঁধে বেঁধে থাকতে ভালো লাগে, ইচ্ছে করে এভাবেই থাকি। আপনাদের জন্য আরেকটা গান শেষ বেলায় উপহার দিতে বড্ড ইচ্ছে করছে, শিল্পী অর্ঘ্য সেন।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 25 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 8 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, একটি ঘোষণা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হলো।

1906 সালে পুজোর ছুটিতে সবাই আমরা কাশি বেড়াতে গেলাম। খুব ভালো লাগতো রেলে যেতে আর দেশ দেখতে। বড়দা স্কুলে পড়ছে আর আমি পড়ব না এ সহ্য করতে পারলাম না। বাবাকে ধরলাম যে আমিও স্কুলে যাব। 1905 সালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন খোলা হল। বীরেশ্বর মিত্র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বাবা হলেন সভাপতি, হেডমাস্টার মশাই ছিলেন সতীশচন্দ্র বসু। এর কাছেই অনেক কিছু ছেলেবেলায় শিক্ষা লাভ করেছি। ইংরেজিতে দখল ছিল অসাধারণ। যা কিছু ইংরেজি শিখেছি তার জন্য অনেকটাই এঁর কাছে ঋণী। বিশ্বেশ্বরবাবুও অসাধারণ ব্যক্তি ছিলেন। তাঁর কাছে নোট বই থাকত, প্রত্যেক ক্লাসের উপযোগী ফ্রেজেস ও ইডিয়ামস, ছোট ছোট বড় বড় বাক্য সব তাতে লেখা থাকত। দুটো চারটি করে পড়িয়ে যেতেন, ছেলেরা তাই শিখত, মুখস্থ করত। আমি যথেষ্ট ঋণী তাঁর কাছে আমার শিক্ষার জন্য। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলাম সবাই বলে। আমার প্রথমে নাম রাখা হয় বেনি। স্কুলে যাবার কিছুদিন পরে যখন শিশুপাঠ পড়ছি তখন বেনির গল্প পড়লাম, বেনি বড় দুরন্ত ছেলে ইত্যাদি। সবাই আমাকে খেপাত যে আমি সেই বেনি। আমার একটুও ভালো লাগতো না বেনি নাম ধরে কেউ আমাকে ডাকে। বাবাকে এসে ধরলাম যে বেনি নাম আমার বদলাতেই হবে। তখন নাম হল শ্যামাপ্রসাদ। সব ভাইদের প্রসাদ দেওয়া নাম রাখা ঠিক হল। যা হোক, প্রথম যখন 5 বৎসর বয়সে স্কুলে গেলাম তখন নিতান্ত ছেলে মানুষ, পড়া বিশেষ করার মতো মনোযোগ বা অভ্যাস ছিল না, কিন্তু স্কুল যাওয়া চাই। 5 বছর বয়সে কাপড় চোপড় পরে অতক্ষণ বন্দি থাকা যেন এক এক সময় অসহ্য বোধ হতো। তখন স্কুল হতো ভবানীপুরে কাঁসারি পাড়ায়। যারা তখন পড়াতেন তাদের ভেতর হেডমাস্টার মশাই, হরিবাবু, বিভূতিবাবু, হেড পণ্ডিত মশাই, দুলালবাবু, নগেনবাবু, এসব লোকের কথা মনে পড়ে। নগেনবাবু ছিলেন

আর দেবার ওস্তাদ। গাঁটটা মারা, দুই আঙুলের মাঝে পেন্সিল রেখে আঙুল চেপে ধরা, ইত্যাদি নানা কোমল উপায়ে তিনি তার শাসন চালাতেন। আশু ঘোষ পরে এলেন, কি সুন্দর গল্প বলতেন। তিনি স্বদেশী যুগের মানুষ ছিলেন, অনেক কিছু গোপন কাজও করেছিলেন। সেই সব লুকিয়ে শোনা কথাগুলো যেন মনের মধ্যে ঘুরে বেড়াত ও তাঁর ওপর শ্রদ্ধা হতো। ১৯০৮ সালে আমাদের সংসারে একটা খুব স্মরণীয় ব্যাপার ঘটে। দিদি বিধবা হন মাত্র 10 বৎসর বয়সে, বিবাহের কয়েক মাস পরেই। প্রায় তাকে বাবা নিজের কাছেই রাখতেন, যদিও তার শাশুড়ি বঙ্কিমচন্দ্রের কন্যা খবর নিতেন ও নিয়ে যাবার জন্য তাগিদও দিতেন। বাবার সংকল্প হল দিদির পুনরায় বিবাহ দেবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করার জন্য বিপুল আন্দোলন করেছিলেন, কিন্তু তাঁর মতো অসাধারণ পুরুষের শতচেষ্টা সত্ত্বেও সমাজ তখনও বিধবা বিবাহের পরিকল্পনাকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দেখত না। বাবার প্রস্তাবেও নানা দিক থেকে বাধা ও আপত্তি উঠেছিল, কিন্তু তিনি সেসব কিছু গ্রাহ্য না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে অগ্রসর হলেন। সুপাত্র পাওয়া সহজ ছিল না, কিন্তু তাও মিলেছিল। সুচরিত্র ও সুপুরুষ ব্রজেন্দ্রনাথ কাঞ্জিলাল পাত্র নির্বাচিত হন। তিনি হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ডাক্তার যদুনাথ কাঞ্জিলালের ভ্রাতুষ্পুত্র।

সচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল পরিবেশনায় বিদুষী মালবিকা কানন, রাগ বাঙাল ভৈরব ও ভাটিয়ার।

প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনলেন খেয়াল, পরিবেশন করলেন বিদুষী মালবিকা কানুন, রাগ বাঙাল ভৈরব ও ভাটিয়ার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: এখন শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভি ডি সতীশন রাজ্যপালের কাছে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন। আইপিএল ক্রিকেটে ধর্মশালায় গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হবেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটানের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রী এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন

0: যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারাল্ড বিও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন, দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনেস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য গবেষণা সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। গতকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনৈতিক দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলি বিদেশমন্ত্রীদের অবসরের এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামুলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিক্স @20 শীর্ষক এক অধিবেশনে এটি অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দামন ও দিউ। কমিশন জানিয়েছে, জনগণনার কাজের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই পর্বের SIR প্রক্রিয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলে। কেরলে কংগ্রেসের প্রবীণ নেতা VD সতীশন গতকাল সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে VD সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। নতুন দিল্লিতে কংগ্রেসের কেন্দ্র নেতৃত্ব VD সতীশনকে বিধানসভা দলের নেতা হিসেবে ঘোষণা করে। গত 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থিরুবনন্তপুরম এবং নতুন দিল্লিতে টানা 10 দিনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন CPM এর বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষে ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্র

0: সতীশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপাল্লি জেলার টি সিরাসাপল্লী গ্রামে ভারত ডাইনামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গতকাল বেজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার রাখার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে চীনের রাষ্ট্রপতির সঙ্গে ট্রাম্পের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্টেট সেটি তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোন এনগা এনগোকে। আইপিএল ক্রিকেটের ম্যাচে গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে দিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলের আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনউতে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবর বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিন সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। খবর পড়া শেষ হলেও পরের খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
2: আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজেই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি, এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে, এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে। কিন্তু আমি যে একই, সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই। এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ের গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড়বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোন বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে তাহারই

0: সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না। কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোন বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিদের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ, প্রত্যেক অস্থি, প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন বাংলাদেশ প্রেস রিভিউ। মধ্যপ্রাচ্যে সংকটের জেরে বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ফিচ রেটিংস বাংলাদেশের ইস্যুয়ার ডিফল্ট রেটিং বা আইডিআর দৃষ্টিভঙ্গিকে স্থিতিশীল পর্যায় থেকে সংশোধন করে নেতিবাচক পর্যায়ে নামিয়ে এনেছে। তবে রেটিংয়ের মান বি প্লাস হিসেবেই অপরিবর্তিত রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতিতে পরোক্ষভাবে বাংলাদেশের জড়িয়ে পড়ার জন্য উদ্ভূত অর্থনৈতিক সংকটের জন্যই এমন মূল্যায়ন বলে মনে করা হচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় তিনটি রেটিং সংস্থার অন্যতম ফিচ বুধবার হংকংয়ে বাংলাদেশ বিষয়ক তাদের এই রিপোর্ট প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের কারণে বাংলাদেশের নাগরিকদের বিদেশে কর্মসংস্থান 50% কমে গেছে। নিউ এজ এ খবর অনুযায়ী রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট আর MMRU নামে এক বেসরকারি সংস্থা বুধবার জানিয়েছে, উপরাষ্ট্রীয় রাষ্ট্রগুলিতে চলতি সংঘর্ষের জেরে গত বছরের তুলনায় 2026 সালের মার্চ মাসে বিদেশে কর্মসংস্থান 50% হ্রাস পেয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে RMMRU আরও জানায়, উপসাগরীয় দেশগুলিতে অবস্থানরত অধিবাসী শ্রমিকরা ইরানের সঙ্গে যুদ্ধের কারণে তাদের চাকরি ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশে অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাদ্য গ্রহণের ফলে প্রতি বছর 24,000 মানুষের মৃত্যু হয়। প্রথম আলো জানিয়েছে, বুধবার একটি সচেতনতামূলক সেমিনারে সংশ্লিষ্ট বক্তারা জানান, প্যাকেটজাত স্ন্যাক্স ও প্রক্রিয়াকরণ করা মাংস সহ বিভিন্ন খাবার বাংলাদেশে অতিরিক্ত লবণ গ্রহণের অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি বছর অতিরিক্ত লবণ গ্রহণের কারণে প্রায় 17 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। বাংলাদেশের রাষ্ট্রপতির হার্ট ব্লক ধরা পড়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, ব্রিটেনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের হৃৎপিণ্ডে একটি ব্লক ধরা পড়ে। এরপর তাৎক্ষণিকভাবে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্ট প্রতিস্থাপন করা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম জানান, গত মঙ্গলবার কেমব্রিজের রয়্যাল প্যাথওয়ার্থ হাসপাতালে স্টেন্ট প্রতিস্থাপনের এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তিনি আরও জানান, বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতি।

সৃষ্টিশীল। মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ডেইলি অবজারভার। বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিএমডি জানিয়েছে, মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এর ফলে এর মধ্যে একটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর মধ্যে একটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের এক এক করে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করে তাপমাত্রা 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে। ভারতের গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী। ডেইলি সান জানিয়েছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে কিছু শারীরিক পরীক্ষার জন্য গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন 79 বছর বয়সী এই রাজ্যসভার সাংসদ। এর আগে গত মার্চ মাসে তীব্র জ্বর নিয়ে তিনি নতুন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষায় তাঁর শরীরে একটি সিস্টেমিক ইনফেকশন বা অভ্যন্তরীণ সংক্রমণের বিষয়টি ধরা পড়েছিল, যার জন্য তাঁকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়েছিল। এই প্রতিবেদনটি আমাদের বিবিএসসি ঢাকা থেকে পাঠিয়েছেন নভলসং পারমার। বাংলাদেশ প্রেস রিভিউ আজ এ পর্যন্তই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন, পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এই বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: যে কোনো চাষে বীজ হচ্ছে মূল ভিত্তি। পেঁয়াজ চাষ আমাদের রাজ্যে যেরকম হচ্ছে এবং পেঁয়াজের বীজ উৎপাদনও হচ্ছে, কিন্তু সেই পেঁয়াজের গুণগত যদি বীজটা যদি হয় ভালো গুণগত বীজ, তাহলে কিন্তু লাভের দিকটাও বাড়ে। পেঁয়াজের বীজ দুভাবে করা যায়, একটা হচ্ছে পেঁয়াজ যেরকম আমরা সাধারণভাবে যেভাবে লাগাই, সেই পেঁয়াজ থাকলো মাঠে এবং সেখান থেকে পেঁয়াজ কলি হলো, সেগুলো থেকে যাবে, সেইখান থেকে বীজটা হবে। এতে সুবিধা আছে আবার অসুবিধাও আছে। সুবিধা যেটা হচ্ছে, আলাদা করে পরিশ্রম করতে হচ্ছে না, তার জন্য খরচও করতে হচ্ছে না, আর তাড়াতাড়িও ফলনটা পাওয়া যায়। এবং তার খারাপ দিকটা বা অসুবিধা যেটা হচ্ছে, মানে পেঁয়াজটাকে দেখে নেওয়ার সুযোগ থাকে না, যে পেঁয়াজটা গুণগত দিক থেকে ভালো হচ্ছে না বীজটা, এবং যদি আমি ভালোভাবে পেঁয়াজের গন্ধটাকে যদি বেছে নিতে পারতাম তাহলে সেটা ভালো হতো। এবার আরেকটা পদ্ধতি আছে, যে এই পদ্ধতিতে প্রথম বছর পেঁয়াজ হলো, সেই পেঁয়াজকে শুকিয়ে সংরক্ষণ করা হলো, পরের বছর কার্তিকের শেষের দিকে বা মাঝামাঝি থেকে অগ্রহায়ণের মাঝামাঝি পর্যন্ত লাগানো যায়, এই সময় পেঁয়াজটাকে সংরক্ষণ থেকে নিয়ে এসে আমরা কেটে একটা পেঁয়াজের সিকি ভাগ উপরের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং তারপরে গন্ধটাকে শোধন করা হয় ট্রাইকোডার্মা ভিরিটি দিয়ে 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে, অথবা ম্যানকোজেপ বা কপার ফাঙ্গিসাইড দিয়ে আমরা শোধন করে নিতে পারি প্রতি 2 গ্রাম বা 2.5 গ্রাম ওষুধটা দিয়ে 1 লিটার জলে 5 মিনিট ভিজিয়ে রাখা হয়, তারপরে শুকিয়ে নেওয়া হয় এবং লাগানো হয়। লাগানোর ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজ লাগানোর জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা বলি 6 ইঞ্চি দুটো সারির মধ্যে আর 4 ইঞ্চি হচ্ছে দুটো গাছের মধ্যে, বার্ষিক পদ্ধতিতে যদি বলি ওইভাবেই থাকে। আর যেটা দ্বিবার্ষিক পদ্ধতিতে পেঁয়াজটাকে লাগানো হয়, দুটো সারির মধ্যে দূরত্ব আমরা রাখতে বলি 45 থেকে 60 সেন্টিমিটার, মানে 1.5 থেকে 2 ফুট পর্যন্ত দূরত্ব রাখা হয়। দুটো কন্দ লাগানো হয় যেটাকে আমরা কেটে শোধন করে লাগাচ্ছি, সেই তার সেটা হচ্ছে 30 সেন্টিমিটার দূরে, মানে 1 ফুট দূরে দূরে লাগানো হয়। এরপরে স্বাভাবিক যে পরিচর্যা আছে, সার, ওষুধ, জল, এগুলো যেরকম পেঁয়াজ চাষে করা হয় সেরকম দিতে হবে। 1.5 থেকে 2 কুইন্টালের মতো বীজ প্রতি বিঘার জন্য লাগে। কিন্তু মূল যে বিষয়টা আছে, দুটো জাতের মধ্যে দূরত্ব

0: রাখতে হবে কম করে 1 কিলোমিটার, কেননা পেঁয়াজ হচ্ছে ইতর পরাগ সংযোগী অথবা ক্রস পলিনেটেড ক্রপ। সুতরাং যদি আমি পাশাপাশি দুটো জমিতে রাখি তাহলে কিন্তু কোনো জাতেরই বীজটা ভালো হবে না। এটা শুধু পেঁয়াজের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্রস পলিনেটেড ক্রপ বা ইতর পরাগ সংযোগী যে সমস্ত ফসল আছে সেক্ষেত্রে দুটো জাতের মধ্যে কম করে 1 কিলোমিটার ডিস্টেন্স রাখা হয়। আর অনেক সময় দেখা যায় ফুল হচ্ছে, পেঁয়াজ কলি এসছে, ফুল ফুটছে কিন্তু বীজ ধরছে না, সেক্ষেত্রে সমস্যাটা যেটা হচ্ছে অন্য কোনো সমস্যা নয়, যেহেতু পরাগ সংযোগটা হচ্ছে মৌমাছি বা অন্য কোনো এর মাধ্যমে মিত্র পোকার মাধ্যমে হয়, সেক্ষেত্রে ওইটার অভাব যদি হয় তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে হচ্ছে যে মৌমাছির যাতে থাকে সেটা দেখতে হবে। আশেপাশে যদি সর্ষের মাঠ থাকে তাহলে তো মৌমাছি পেয়ে যাবে, কিন্তু যদি না থাকে সবসময় আপনারা করবেন কি বিঘে প্রতি একটা বা দুটো মৌমাছির বাক্স রাখবেন। খরচ হয়তো একটু বেশি হবে কিন্তু বাড়তি আয়টাও হবে, ওইখান থেকে মধুটাকেও আপনি ব্যবসা করতে পারবেন। এবং এইভাবে যদি আমরা ভালোভাবে করি তাহলে আচ্ছা, ফসল তোলার একটা ব্যাপার আছে, যখন দেখবেন ফুলটা ফোটার পরে বীজটা ধরে গেছে এবং বাইরের দিকের বীজটা যখন দেখবেন ফেটে খোসাটাও যদি ফেটে কালো দেখা যায় তাহলে বুঝতে হবে পেঁয়াজের বীজ তোলার মতো উপযুক্ত, সেইটাকে আপনি তখন কেটে নিয়ে আয়দার খুব পরিষ্কার জায়গায় রোদে রাখবেন অথবা ত্রিপলের উপরে রেখে দেবেন, তারপরে নিজস্ব ঝাড়াই মাড়াই করে সেগুলোকে করতে হয়। এবং বিঘে প্রতি মোটামুটি 60 থেকে 100 কেজি গড় ফলন পাওয়া যায়। আমাদের এখানে অনেকে হয়তো 100 কেজিও পায় যেরকম, আবার গড় ফলনে দেখা যায় যে 60 কেজি হয়। এবং ভালো করে শুকিয়ে টুকিয়ে আপনাকে বীজটাকে এমন পাত্রে রাখতে হবে যেখানে হচ্ছে বায়ু চলাচলটা যাতে না করে এবং বেশি রস থাকে, তাহলে কিন্তু বীজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব মৈত্রীর প্রচার তরঙ্গে আজ 15ই মে শুক্রবারের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য হিমাচল প্রদেশের শানগড়, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 8:30 কলকাতার ডায়েরি, বিষয় ইহুদি, ঐতিহাসিক ডালিয়া রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ললিত রাগে সেতার, শিল্পী নীলাদ্রি সেন, তবলা সহযোগিতায় প্রশান্ত দে রায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী ঈশিকা ঘোষ, এবং তারপর দোতারায় স্বপন কুমার বর্মন। 11:00 শুনবেন বিকাশ পথ, সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠান এআই ফর অল, তীর্থ চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রেয়সী বটোবেল, প্রযোজনা সময়িতা দাস। সকাল 11:15 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরণী দাস। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 12:30 সাঁওতালি গানের অনুষ্ঠান, একটাই শুনবেন নাটক ভুল স্বর্গ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় দুপুর 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:00। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 ক্ষেতখামারের কথা, বিষয় আবহাওয়া পরিবর্তন ও প্রযুক্তির প্রয়োগ, সুকান্ত মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানের বিষয় রক্তে চিনি ও হৃদরোগ, বলবেন ডাক্তার স্বয়ম্ভূ মুখোপাধ্যায়। 7:00 ভুল স্বর্গ নাটক, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, শুনবেন নাটকটির পুনঃপ্রচার। 7:45 মিনিটে হাউসফুল, অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

আকাশবাণী মৈত্রী। এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। নাম হারানো কোনো পথের ঠিকানা যদি ইশারায় ডাক দিয়ে যায় কখনো, তবে কি সে পথে মন ভেসে পাড়ি দেবে না নিরুদ্দেশে? দিতে তো হবেই, কেননা প্রকৃতি কি আপন করতে আপন করে পেতে কে না চায় বলুন তো। তাই প্রকৃতির টানে আবারও বেরিয়ে পড়া নতুন ঠিকানায়, তবে সঙ্গ দেবেন আপনারা এপার ওপার দুই পারের প্রিয় শ্রোতা বন্ধুরা। প্রভাতী শুভেচ্ছা রইল আপনাদের জন্য, তবে শুধুই শুভেচ্ছা নয়, সঙ্গী হতে হবে তো। তাই আজকের আসুন বেরিয়ে যান ভারতের এই পর্বে আপনাদের নিয়ে যাব দেবভূমি হিমাচলের পথে, তবে সিমলা কিংবা মানালির চেনা সুগন্ধে নয়, বোধ হব বরং অল্প চেনা এক মখমলি উপত্যকা শানগড়ের রূপে।

এবার বলি কিভাবে যাবেন। কলকাতা কিংবা হাওড়া থেকে ট্রেনে দিল্লি অথবা চণ্ডীগড়, সেক্ষেত্রে রাজধানী এক্সপ্রেস বা নেতাজি এক্সপ্রেস তো রয়েছে, সেখান থেকে বাস বা গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে কুলু। বেশ অনেকটা জার্নি, 11 ঘন্টা লাগবে প্রায়। তবে এখানেই শেষ নয়, এরপর কুলু থেকে আপনাকে লার্জি রোড ধরে আরও 3 ঘন্টা জার্নি করতে হবে, তবেই আপনি পৌঁছবেন শানগড়। এই যে কুলুর কথা বলছি, কুলু জেলার এক অল্প চেনা উপত্যকা শানগড়, এই পুরো শানগড় জুড়ে মায়ার চাদর বিছিয়ে রেখেছে দেওদার আর পাইনের ছায়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,900 ফুট উঁচু এই পাহাড়ি উপত্যকার পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে সেঞ্চ নদী। উপত্যকার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ি গ্রাম। পাইনের ঘন সবুজ বনে রোদের ঝিলিক মেখে উড়ে চলেছে নামহারা এক ঝাঁক পাখি। স্থানীয় মান্ডি বা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে হাসি মুখে অপেক্ষায় দোকানদারেরা। তাদের সহজ সরল মুখ দেখলেই বুঝতে পারবেন যে তারা প্রকৃতির মতোই এখানে সহজ এবং সুন্দর। এই যে শানগড়ের কথা বলছি, শীতে এই পুরো উপত্যকা বরফের চাদরে ঢেকে যায়, তাই আপনি এদিক ওদিক দেখতে পাবেন কাঠের বাড়ি বা স্লেট পাথরে ছাউনি দেওয়া বাড়ি। এমন এক ছিমছাম হোমস্টেতে কয়েকটা দিন বেশ নিশ্চিন্তে আতিথ্য গ্রহণ করা যেতেই পারে, তাই না? আর তাছাড়াও হিমাচলের এইসব হোমস্টেতে একেবারে হিমাচলি খাবার আপনি পাবেন। কি পেতে পারেন? আপনি পেতে পারেন রেড রাইস, চানা মশলাদার ছোলার ডাল, চুক এবং অনন্য স্বাদের চিকেন। এই সব তো আপনার মন, মানে আপনার পেট ভরিয়ে দেবে, আর মন ভরিয়ে দেবে শানদার শানগড়। আর এই জন্যই তো শানগড়ের পথে রওনা দেওয়া। তবে শুধুই কি এই মন ভরানো রূপের আর খাবারের কথাই বলবো, নাকি শানগড়ে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে তার কথাও আপনাদের বলবো। এবার জানিয়ে দিই কি কি দেখবেন আপনি শানগড়ে। শানগড় বিখ্যাত তার গালচি সবুজ বুগিয়াল, মানে সবুজ তৃণভূমির জন্য। এখান থেকে 10 কিলোমিটার দূরে গেলেই বড়া শানগড়, মানে শানগড় জলপ্রপাত, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত এই সুদৃশ্য ঝর্ণাটি দেখতে হলে আপনি কিন্তু পুরোটা গাড়িতে করে যেতে পারবেন না, শেষের 2 কিলোমিটার পায়ে হেঁটে ট্রেক করে যেতে হবে। তবে গন্তব্য খুবই আরামদায়ক। জঙ্গলের পায়ে চলা শুকনো পাতা, জঙ্গলের যে পথ তাতে আপনি শুকনো পাতা পায়ে মাড়িয়ে যাবেন, তার শব্দও আপনাকে বেশ আনন্দ দেবে। আগাবাগা পাহাড়ি পথ জুড়ে শুধুই তো শুকনো পাতা নয়, দুধারে রূপের পশরা সাজিয়ে রেখেছে কত না নাম জানা ফুল, যেন মনে হবে রবীন্দ্রনাথের ওই কবিতার মতো, নামহারা ফুল গন্ধ এলায়। আবার কোথাও গাছের পাতার ফাঁকে স্কারলেট মিনিভেট, ব্রাউন ডিপার, গোল্ডেন বুশ রবিন কিংবা স্টেপি ইগলের লুকোচুরি দেখতে পাবেন। আপনি যদি বার্ড ফটোগ্রাফার হন তাহলে আপনার কাছে তো ক্যামেরা থাকবেই, আর এই সব পাখিদের ছবি ক্যামেরাবন্দি করা তো স্বর্গীয় সুখ, তাই না? তবে এই ছবি দেখতে, ছবি তুলতে তুলতে প্রকৃতির শোভা দেখতে দেখতে কখন যে 2 কিলোমিটার পদ আপনি পেরিয়ে যাবেন নিজেই টের পাবেন না, এবং সামনে তাকালে দেখবেন সাদা ধপধপে ঝর্ণা আপনাকে স্বাগত জানাচ্ছে, আর হিমেল বাতাস শীতের পরশ বুলিয়ে যাচ্ছে। এই যে ঝর্ণার কথা বলছি, বড়া শানগড় প্রায় 70 ফুট উঁচু থেকে সশব্দে নিচে আছড়ে পড়ছে। সূর্যের আলো মেঘে কখনো সে হলুদ, আবার কখনো তো রাম ধনু রঙা। খুব কাছে গেলে রেণুর মতো উড়ে আসা জলের বিন্দু আপনার চোখে মুখে আদর বুলিয়ে যাবে। এই জায়গাটি এখনো যেহেতু ততটা জনপ্রিয় হয়নি, তাই ব্লগার বা ফটোগ্রাফারদের ভিড় তেমন চোখে পড়বে না, তাই যারা একটু শান্তিপ্রেমী মানুষ বেশ শান্ত সতেজ প্রকৃতিকে আরো আপন করে পেতে এই শানগড়ের, শুধু শানগড় নয় মানে শানগড়ের যে এই জলপ্রপাত বড়া শানগড়ের পাশে বেশ সুন্দর, বেশ আমেজে কিছুটা সময় কাটবে।
এবার বলি শানগড়ের যে কথা বলছিলাম, শানগড় মূলত বিখ্যাত বা তার জনপ্রিয়তা যে দিন দিন বাড়ছে তার একটা বড় কারণ এই শানগড়ের ঢেউ খেলানো সবুজ তৃণভূমি। এই নিরালা সবুজ উপত্যকাকে আরও নিশ্চিন্ত করেছে সুবিশাল পাইন এবং দেওদারের ঠাস বুনট। বিকেলের পরন্ত আলো যখন বুগিয়ালের ওপর তার ছায়া ফেলে যায়, তখন যেন কোথাও মন কেমন করা সুর ভেসে বেড়ায়। আপনি যদি খাজিয়ারায় আগে যান এবং তারপর যদি শানগড় যান, তাহলে আপনি বুঝতে পারবেন শানগড়ের এই তৃণভূমি বা বুগিয়াল খুবই সুন্দর, মানে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। এখান থেকে একটু এগোলেই আপনি দেখতে পাবেন সাংচুল মহাদেবের মন্দির। কাঠের তৈরি মন্দিরের বুকে যে নিখুঁত কারুকাজ তা আপনাকে সত্যি অবাক করবে। এবার এই যে বলছি শানগড়ের কথা, আপনাকে আপনি জলপ্রপাত দেখলেন, আপনি শাংচুল মন্দির দেখলেন মহাদেবের, তবে এখানে রয়েছে আরেকটি বিখ্যাত মন্দির, পাঁচচূড়ো মন্দির। এখানে এসে পাঁচচূড়ো মন্দিরে যাবেন না তা হতেই পারে না। সেঞ্জ বাজার ছাড়িয়ে সেঞ্জ নদীকে সঙ্গী করে তার যৌবন রূপ দুচোখ ভরে দেখতে দেখতে, কখনো কখনো ক্যামেরার ক্লিক করতে করতে আপনাকে এগিয়ে যেতে হবে পাহাড় চূড়োর উপরের ওই পাঁচচূড়ো মন্দিরটিতে। প্রায় 23 কিলোমিটার পথ আপনাকে গাড়ি করে যেতে হবে এবং শেষের কিছুটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। উঠতে হবে একেবারে পাহাড়ের চূড়োয়। একদম শুনশান শেখরে পৌঁছে প্যাগোডা ধর্মী 5টি চূড়োযুক্ত পাঁচচূড়ো কাঠের মন্দির এবং তার চারপাশের প্রকৃতি আপনাকে একেবারে আচ্ছন্ন করে রাখবে। মহর্ষি মুনির মন্দিরটি খালি পায়ে প্রদক্ষিণ করতে করতে আপনাকে, আপনি যদি মনের কোনো বাসনা থাকে তা জানাতে পারেন, কেননা পুরোহিতই বলছেন ওখানে, বলেন যে মনু ঋষির দরবারে কেউ কিছু চাইলে খালি হাতে ফেরেন না। দেবতা আর প্রকৃতির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবার মনের কোণে সেই মন কেমন করা সানাই বাজতে থাকবে, কেননা প্রকৃতিকে তো বিদায় জানিয়ে এবার ফেরার পালা না। পেছনে ফেলে রেখে যেতে হবে নকশি কাটা ছবির মতো গ্রাম, শস্যক্ষেত, আপেল বাগান আর ওই সুদূরের পাহাড়ের ডাক। তবে এই যে প্রকৃতি আমাদের কাছে তার পশুরা রূপের পশুরা সাজিয়ে অপেক্ষা করে, আমাদের তো এই কোলাহল ছাড়িয়ে বারবার তাদের কাছে পৌঁছে যেতে হয়। তবে যতবার ফিরে ফিরে আসি, প্রত্যেকবার তো আমরা তাদের কাছে বা প্রকৃতির কাছে আমরা এই প্রার্থনাই জানাই যে ভালো থাক সবুজ, ভালো থাক পাহাড় নদী বনে ঘেরা আমাদের এই সুন্দর পৃথিবীটা। জয় হোক প্রকৃতির, জয় হোক। আসুন বেরিয়ে যান ভারতে, আজ এখানেই শেষ হল। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 200 জন। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা দেবেন। ছদিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে, গত বছর সংযুক্ত আরব আমিরশাহি ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবে নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশে প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোনো প্রধান

0: প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানি সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলির মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরাও, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স অ্যাট টোয়েন্টি শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপুত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাঁদের প্রতি 3 ঘণ্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোই, মির্জাপুর, ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি।

0: করাইকালে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষে কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উষু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধর্মশালায় আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিচ্ছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলে আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিনের সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

আলোর ডানায় সকাল এলো ঘুম ভাঙানি সুরে, মন ভেসে যায় গল্প কথায় এপার ওপার জুড়ে। প্রিয় শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করে দিলাম আজকের সকালের আড্ডা। আজকের এই আড্ডায় কি শুনবেন আপনারা? আজ থাকছে অনেক রকম গল্প, যেমন বিশিষ্ট কয়েকজন মানুষের কথা বলবো, আশপাশের কিছু আকর্ষণীয় ঘটনার কথা জানাবো, থাকবে সুস্থ থাকার টিপস, সচেতনতার বার্তা, এছাড়াও জানা অজানা এবং দৃষ্টিকোণ। এ তো আমাদের প্রত্যেক দিনের সকালের আড্ডার আকর্ষণ। তবে এই সব কিছুর বাইরে সকালের আড্ডা ভরে ওঠে মন ভালো করা কিছু গানে। আজও তেমনি একখানা রবি ঠাকুরের গান দিয়ে শুরু করি আজকের সকালের আড্ডা।

আমাদের রোজকার জীবনে রবীন্দ্রনাথ এবং তার গান এত বেশি করে আবশ্যিক যে যে কোনো দিনের যে কোনো শুভ মুহূর্তে আমাদের তার কাছেই আশ্রয় নিতে হয়। তবে আজ অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যে ব্রহ্মসঙ্গীত শোনালাম এই মাত্র, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অন্যতম প্রিয় গান। ঠাকুরবাড়ির কলকাতাবাসী পঞ্চম পুরুষ দেবেন্দ্রনাথ ঠাকুর জীবনের প্রথম প্রহরে ঘোরতর মূর্তির উপাসক ছিলেন, কিন্তু 1838 সালে পিতামহী অলকাদেবীর মৃত্যু এবং ঈশোপনিষদের একটি শ্লোক তাঁকে একেশ্বরবাদী করে এবং ব্রাহ্মধর্মের প্রাণ পুরুষ হয়ে ওঠেন। তিনি প্রতিষ্ঠা করেন আদি ব্রাহ্ম সমাজ। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং দিগম্বরী দেবীর এই কৃতি সন্তান সমাজের নানান গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন, স্থাপন করেছিলেন একসময় তত্ত্ববোধিনী পাঠশালার। পরবর্তী সময়ে রামমোহন বিলেতে চলে গেলে ব্রাহ্মধর্মের প্রচার এবং প্রসারে তিনিই ছিলেন অগ্রণী। তত্ত্ববোধিনী পত্রিকাও প্রকাশ করেছিলেন। বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। মেয়েদের লেখাপড়া শেখার ব্যাপারেও খুবই উৎসাহ ছিল তার। প্রিন্স দ্বারকানাথের বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে ঠাকুরবাড়ির জমিদারি শক্ত হাতে তিনি ধরেছিলেন। দার্শনিক দেবেন্দ্রনাথ তাঁর প্রাণাধিক প্রিয় সন্তান রবীন্দ্রনাথকে যেন নিজের দার্শনিক মনের উত্তরাধিকার করে যেতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথের কাছে তাঁর বাবা ছিলেন পরম শ্রদ্ধার। ছোটবেলায় চিঠিতে এবং বড়বেলার নানান গল্প উপন্যাসে তিনি তাঁর বাবাকে এঁকেছেন। রবীন্দ্রনাথের শাশ্বত জ্যোতি তাঁর বাবা দেবেন্দ্রনাথ সন্ধে নামলেই চাঁদের আলোয় শুনতে চাইতেন প্রাণাধিক প্রিয় রবির কণ্ঠের ব্রহ্মসঙ্গীত। যে গান দিয়ে আজকের এই সকালের আড্ডা শুরু করেছি, সে গানটি প্রথম শুনে তাঁর বাবা রবিকে পুরস্কৃত করেছিলেন। রবীন্দ্রনাথের শাশ্বত জ্যোতি তাঁর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর বহু মানুষের জীবনে ব্রহ্মের আলো এনে দিয়েছেন, আলোকিত করেছেন তাদের অন্তরাত্মাকে। আজ 15ই মে এই মহান ঋষির জন্মদিনে তাঁকে রইল আমাদের প্রণাম।

আজ আরও একজন বিশিষ্ট মানুষের জন্মদিন। তিনি কে, তার সম্পর্কে বিশদে বলার আগে বরং তার গাওয়া একটি গান আপনাদের শোনাই, তারপর তার কথা বলব।

0: বাল্যবিবাহ দেশের আইনের চোখে অপরাধ, বাল্যবিবাহকে প্রশ্রয় দেবেন না।
1: এমন ঘটনা দেখলে দ্বিধা করবেন না প্রশাসনকে জানাতে।
0: লেখাপড়া করে স্বনির্ভর মানুষ হওয়ার সুযোগ একটি শিশুর অধিকার,
1: তাকে বঞ্চিত হতে দেবেন না।
0: শখে নেশাদ্রব্য ব্যবহার থেকেই নেশার প্রতি আসক্তি তৈরি হয়, এ অতি স্বাভাবিক ঘটনা।
1: খেয়াল করে দেখুন আপনার পরিচিত বৃত্তে কোনো তরুণ নেশার জালে জড়িয়ে যাচ্ছে কিনা।
0: প্রয়োজনে নেশামুক্তির জন্য সুপরামর্শ দিন নেশায় আসক্তকে, তার পরিবারকে। যোগাযোগ করতে বলুন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে।
1: সমাজকে নেশামুক্ত করতে নির্ণায়ক হতে পারে আপনার ভূমিকা।
2: আকাশবাণী মৈত্রীর এই সচেতনতার বার্তা আপনাদের সুস্থ থাকতে সাহায্য করুক, সচেতন করুক, সতর্ক থাকুন প্রত্যেকে। আর আমি এখন সেই কথাতেই যাই যার গান ইতিমধ্যেই শুনিয়েছি। আজ থেকে অনেকগুলো বছর আগে 1958 সালে অল ইন্ডিয়া রেডিও থেকে ভেসে এলো একদম নতুন একটা কণ্ঠ। শ্রোতারা তো মুগ্ধ, রবীন্দ্রনাথের গানে ক্লাসিক্যালির ছোঁয়া বেশ অন্যরকম চমক দিয়েছিল সেদিন। এরপর 1968 সালে তিনি যখন প্রথম রেকর্ড করলেন আমি জেনে শুনে বেশ করেছি পান, তার কণ্ঠে এই গান এত জনপ্রিয় হল যে অচিরেই তিনি হেমন্ত ও দেবব্রত বিশ্বাসের স্তরে উন্নীত হলেন। রবীন্দ্রসঙ্গীত গায়ক হিসেবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হলেন, পুরস্কৃত হলেন BFJA সম্মানে। পরিচয় ছবিতে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে গানটিকে। 1975 সাল 9ই আগস্ট দূরদর্শনের সূচনা পর্বে সাগর সেনের একক কণ্ঠে পাঠ এবং দ্বৈত কণ্ঠে সুমিত্রা সেনের সঙ্গে আজই এ আনন্দ সন্ধ্যা ওই মুহূর্তটিকে যেন ঐতিহাসিক করে রেখেছে। আধুনিক গান তিনি বেশ কিছু গেয়েছেন, একটি গান আপনাদের ইতিমধ্যেই শুনিয়েছি, কিন্তু তিনি তো প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তিনি সকলের কাছে শ্রদ্ধার এবং সম্মানের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি সাগর সেন, 1932 সালের 15ই মে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁকে স্মরণ করলাম সকালের আটটার এই ছোট্ট পরিসরে

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডা শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আর এখন জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি। রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক বাংলা গান, দুই ধারাতেই নিজের স্বতন্ত্র আবেগময় গায়কিতে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন প্রখ্যাত শিল্পী সাগর সেন। তার জন্মদিন উপলক্ষে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে থাকছে বিশেষ নিবেদন। আকাশবাণীর জনপ্রিয় এই শিল্পীর কণ্ঠে যেমন রবীন্দ্রসঙ্গীত পেয়েছিল গভীর অনুভবের স্পর্শ, তেমনি আধুনিক গানেও ধরা পড়েছিল অনন্য মাধুর্য। গান, স্মৃতি ও নানা অজানা কথার আবহে তাঁর সঙ্গীত জীবনকে স্মরণ করবে আকাশবাণী মৈত্রী, সঙ্গে থাকবে স্বর্ণাভ রায়। আজ রাত ঠিক ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: প্রথমে সুমন চট্টোপাধ্যায় এবং তারপর মেঘলা দাশগুপ্তের কণ্ঠে পরপর শুনলেন দুটো গান। তবে আর গান নয় এবং কথাও নয়, এখন সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণে শুনবেন চিত্র পরিচালক মৃণাল সেনের স্মরণে একটি প্রতিবেদন।
1: মৃণাল সেন, যে নাম বাংলা কিংবা ভারতবর্ষ ছাপিয়ে পৌঁছে গেছে গোটা বিশ্বের দরবারে, শুধু চলচ্চিত্রকার বলে তাকে বেঁধে রাখা ধৃষ্টতা। নিপুণভাবে তার কাজ কথা বলেছে সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের। তার কাজ শুধুমাত্র সিনেমা হয়েই আটকে থাকেনি, তৈরি হয়েছে নতুন এক ঘরানার, নতুন এক যাপনের, বললেন চলচ্চিত্র সংবেদতা গৌতম ঘোষ।
2: মৃণাল সেন জীবনপাড়া বাড়ির তীরে জীবন জয়ের পথে এক নির্ভীক, নিরহংকারী, উন্নতশীল, অক্লান্ত সংগ্রামী এক যোদ্ধার নাম। মানুষকে তিনি যেভাবে দেখেছেন তার আটপৌরে জীবনযাপনে, খেতে, কারখানায়, খনিতে, বাড়িতে, অফিসে, মিছিলে, প্রতিবাদে, প্রতিরোধে, সংগ্রামে, আনন্দে, তার প্রতিটি চলচ্চিত্র আলাদাভাবে এক একটি উজ্জ্বল নক্ষত্র, আর মিলিতভাবে এক নক্ষত্র মালা, এক নক্ষত্র পুঞ্জ। বিষয় বৈচিত্র্যে অপরিচিত নয় তাঁর চলচ্চিত্র, নিজেদের অপমান, অবহেলা, অনাদর, অসম্মান, অন্ধকারের বিপ্রতিপে তারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, কখনো একা, আবার কখনো জোটবদ্ধ হয়ে সামাজিক মূল্যবোধের প্রত্যয়ী নিশান ঊর্ধ্বে তুলে ধরে। মৃণাল সেন স্বাক্ষর রেখেছেন তার আপন বৈশিষ্ট্যের, এমনকি শব্দ বা নৈঃশব্দের ব্যবহারে তার মনোযোগী দৃষ্টি ও নিপুণ বিশ্লেষণ এবং সুচিন্তিত সযত্ন প্রয়োগে তার নির্মিত প্রতিটি চলচ্চিত্র যুগান্তকারী কালোত্তীর্ণ সম্পদ, শুধু ভারতীয় বা বাংলা চলচ্চিত্রের নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেরও উজ্জ্বল আলোকবর্তিকা। আজ আমাদের দায় মৃণাল সেন এবং তার চলচ্চিত্র কীর্তিকে ফিরে দেখার।
1: মৃণাল সেনের নিজের কথায়,
3: I want to tell you something very important. Everyone, whoever asks me any question, invariably asks me, about Hrithik, about Manik Babu. And we have differences of opinion, but we never মতান্তর হয়েছে কিন্তু মনান্তর কখনো ঘটেনি, বন্ধুই ছিলাম বরাবর। একটা ফানি গল্প বলে আমি কখনো ছবি করিনি, কিন্তু ফান আছেই, যেমন ভুবন সোম ইজ এ ভেরি সিরিয়াস স্টোরি একদিক থেকে। কমেডি বলতে লোকেরা বলে যে ভুবন সোম ইজ এ কমেডি, আমি বললাম কমেডির আড়ালে একটা কিন্তু একটা লোকের তার যন্ত্রণার কথা। ভুবন সোম হ্যাজ বিন লাইক ফর ভেরি রং রিজন, লোকেরা ভাবে ভুবন সোম হচ্ছে এমন একটা লোকের ছবি যা গল্প যেখানে খালো খারাপ লোক ভালো হয়ে গেল, সে যা তেমনি আসবে। হি ইজ ফিগার অফ রিডিকুল, নট এ ফিগার অফ ফান। ধরো একদিন প্রতিদিন সেখানে ওই একটি মেয়ে বাড়িতে এলো না, শরণার্থীর বাইরে ছিল, ওই জিনিসটি আমাকে টেনেছে। আর একটা গল্প আমি অমলেন্দু চক্রবর্তী

0: বলবে যে আমার গল্প থেকে নিয়েই করেছে এটা, খুব খুশি হয় তারা। রিলেশনশিপটা নিয়েই গল্প, আমি রিলেশনশিপটার উপর জোর দিই, এরা ঘটনা চাই। আমি মনে করি ছবিতে ঘটনাটা বড় কথা নয়, একটা ছোট ছোট ছোট ইনসিডেন্ট, সেই থেকে একটা জায়গায় গিয়ে পৌঁছানো, একটা পুঁথির মতো। মৃগয়া সম্পর্ক একটা আই মাস্ট সে সামথিং, মৃগয়া যখন আমি খরচ কমানোর জন্য অরিজিনাল প্রিন্টগুলো এডিটিং এর জন্য প্রিন্টগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতাম, তখন যে এডিট করতাম যখন তখন দেখলাম, তারপরে তো দেখলাম একটা কালার করি, তো কালারে প্রিন্ট করলাম, তাই দেখি অন্যরকম হয়ে যায়। কালারে হলেই একটা অন্য একটা থ্রাস্ট আছে যেটার সঙ্গে এডিটিং এর মিল নেই। সুতরাং তারপর থেকে কালারেই করতাম, প্রিন্টও কালারে করতাম। আমি তখন এডিট করছিলাম বম্বেতে, তা আমি তখন সেখানে আব্বাস সাহেবের বাড়িতে গেলাম, খাজা আহমেদ আব্বাস ফিল্ম ডিরেক্টর, অনেকগুলো ছেলে পেলে বসে আছেন। তো সেখানে আমি বললাম, আমি ফিল্ম এক্সিবিশনে গেলে আমি অনেক ভালো ভয়েস পেতে পারি, আমার শুরুতে একটা ছোট্ট একটা দেড় মিনিটের একটা ভয়েস ওভার আছে, আবার ছবির শেষের দিকে ভয়েস ওভার আছে একটু ভুবন সময়, কিন্তু আমি একটা চাই একটা নতুন ছেলেকে। তখন একটা ইয়াং ল্যাঙ্কি ছেলে, লম্বা ছেলে, সে আমি কিন্তু বাংলা জানি না, তুমি বাংলা জানো না, কিন্তু ছবিটা ভুবন সোম নাম হলো, এটা কিন্তু বাংলায় ছবি না, হিন্দি ছবি, কিন্তু আমার ভয়েসটা খুব ভালো, তোমার কি নাম দেবো, ওয়াজ নট ভেরি শিওর ওয়েদার দি বচ্চন উইল বি দেয়ার অর নট, হয়তো অমিতাভ কুমার থাকবে, কিন্তু সেটা করলো, অমিতাভ বচ্চনের নাম রাখলো। এবং সেই ওর প্রথম ম্যান অ্যান্ড ওমেন রিলেশনশিপ, সেটা সবসময় আমার থাকে, একটা প্রি ম্যারেজ সম্পর্ক, একটা পোস্ট ম্যারেজ সম্পর্ক, সেই জন্য আমি প্রি ম্যারেজ অথবা পোস্ট ম্যারেজের কথাটা বললাম। পোস্ট ম্যারেজ সম্পর্কটা, লাভটা অনেক বেশি, রোম্যান্সটা আরো বেশি পোক্ত হয়, শক্ত হয়, এবং সেখান থেকে করতে গেলেই, এবং সেটা কিন্তু যে কোনো প্রেমের গল্প তো তাই পাবে, প্রেম তো আর নিরালম্ব বায়ুভূত নয়। আজকে আর গীতার আমাদের যে সম্পর্কটা, সেটা অনেকটাই নির্ভর করে, বিয়ের আগে একরকম হয়েছে, বিয়ের পরে আর একরকম হয়েছে, আগামী সময় বিটার হয়ে যাই আমরা দুজন দুজন সম্পর্কে, এবং সেই বিটারনেস এর ভেতরেও কিন্তু ভালোবাসাও থাকে, সবই থাকে। তারপরে আমি আজ চলাফেরা করি যেভাবে আমার এই বয়সে, সেটা নিয়ে একটু চিন্তিত থাকে, ভাবনাও থাকে, এটা আলাদাভাবে ভাবলে চলবে না।
1: চিত্র পরিচালক মৃণাল সেনের স্মরণে আজকের দৃষ্টিকোণ এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডা, আর সকালের আড্ডায় আমরা তো শুধু কথা বলি না, তার সঙ্গে থাকে মনের মতো মন ভালো করা বেশ কিছু গান, তাই আরও কিছু কথাতে ফিরব, তবে একটা গানের পরে। দুর্নিবার সাহা এবার গানে গানে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডা এগিয়ে চলেছে তার নিজের গতিতে। এবার একটি অন্যরকম খবর দিই, অনুপ্রেরণামূলক খবর। কথায় আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। যদিও এ কথা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখি না, সেজন্যই তো আমরা প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহার করছি, নষ্ট করছি। তবে সবাই এমন নয়, এখনও এমন কিছু মানুষ আছেন যারা স্রোতের বিপরীতে হেঁটে প্রকৃতির পাশে পিলার হয়ে দাঁড়াতে পারেন। তেমনই দুজন, ফারভিন শেখ এবং বোরখা সুব্বা। বন্য প্রাণী ও পরিবেশ সংরক্ষণ করে তারা জিতে নিয়েছেন গ্রিন অস্কার। পারভিন বিপন্ন ইন্ডিয়ান স্কিমার পাখি রক্ষার কাজ করে চলেছেন। বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে তিনি চম্বল নদীতে গার্ডিয়ান্স অব দ্য স্কিমার এই নামে একটি অভিযান শুরু করেছেন। তবে তিনি একা নন, সঙ্গী করেছেন কাদের বলুন তো? স্থানীয় মানুষদের, তাদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যাতে করে তারা বালি খনন এবং গবাদি পশুর হাত থেকে পাখির বাসাগুলোকে পাহারা দিয়ে রাখতে পারে। এবং তার ফলে 2017 পাখির সংখ্যা যখন 400 ছিল, সেই সংখ্যা 2026 দাঁড়িয়ে 1000 পৌঁছেছে। এ তো গেল বোরখার কথা, পারভিনের কথা। অন্যদিকে দার্জিলিংয়ের বোরখা সুব্বা কাজ করছেন বিরল হিমালয়ান স্যালামান্ডারদের নিয়ে। হিমালয়ে জলাভূমিতে যেসব প্রাণীরা বাস করে তাদের বাঁচানোই তার একমাত্র লক্ষ্য। সেই জন্য তিনি কি করলেন, সার্ভাইভার অব দ্য লস্ট ওয়ার্ল্ডস নামে একটি প্রকল্প তিনি চালালেন। এবং তাকে সেই প্রকল্পে তাকে সাহায্য করছেন স্থানীয় চা বাগানের শ্রমিক এবং আদিবাসীরা। জলাভূমি সংস্কারের মাধ্যমে তিনি সালামান্ডারদের প্রজনন পরিবেশ ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করছেন এবং অনেকখানি সচেষ্ট হয়েছেন। এবং তিনি আরও চাইছেন জীবন্ত জীবাশ্ম যেন টিকে থাকে। এই দুই ভারতীয় কন্যার মহান উদ্যোগ এবং বিশ্বজয় আজ নিঃসন্দেহে আমাদের গর্বিত করেছে। তাই তাদের জন্য এবং তাদের মতো আরও অনেকেই যারা প্রচারের আলোতে এখনও পৌঁছতে পারেননি, কিন্তু আড়ালে থেকে আমাদের এই পৃথিবীর জন্য, আমাদের এই পরিবেশের জন্য, সর্বোপরি আমাদের ভালো থাকার জন্য নিরলস কাজ করে চলেছেন, তাদের সকলকে আমাদের স্যালিউট।

0: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: সচেতনতার সঙ্গে এই আড্ডা এবার চোখ রাখি আমি আবহাওয়ার খবরে। আবহাওয়া বলছে আজ কলকাতা ও তার আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 48%।

শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমাদের সবচেয়ে কাছের বস্তুটি কি বলুন তো? প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করবেন যে সেটি স্মার্টফোন। কিন্তু জানেন কি, এই স্মার্টফোন থেকে এখন ভয়াবহ সংক্রামক রোগ দেখা দিচ্ছে। ঠিক ভাবতে অবাক হচ্ছেন কি? তাহলে একটু বিশদে বলি। চিকিৎসকেরা জানাচ্ছেন আণুবীক্ষণিক জীবাণুতে ভর্তি থাকছে আমাদের ফোন। ঠিকই শুনছেন, আণুবীক্ষণিক জীবাণু। এই যে আমরা যত্রতত্র যাচ্ছি, ট্রেন, বাস, টয়লেট, বাজার, দোকান, সব জায়গায় হাতে আমাদের ফোন, এবং আমরা অনেক সময় নিজেদের হাত স্যানিটাইজ করলেও ফোনটি তো করি না, তাই বিভিন্ন জায়গার বিভিন্ন জীবাণু আমাদের ফোনে সরাসরি চলে যাচ্ছে এবং সেখান থেকেই নাকি সংক্রামক রোগ দেখা দিচ্ছে। কখনো স্টমাক ফ্লু, ডায়রিয়া ইত্যাদি অসুখের প্রাধান্য বাড়ছে। তাই তাড়াতাড়ি আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। কিভাবে? প্রথমেই যেটা করতে হবে, আমাদের মেডিকেটেড ওয়েট ওয়াইপ দিয়ে মোবাইল ফোনটি মাঝে মধ্যে মুছে নিতে হবে, স্যানিটাইজার স্প্রে করে হাতটা ধুয়ে নিতে হবে, এবং মোবাইল ফোনে হাত দিয়ে হাত না ধুয়ে খাবার খাওয়া যাবে না। এই কয়েকটি ব্যাপারে সচেতন হলে আমরা এই ধরনের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারব এবং আমরা আমাদের ফোনটিকেও সুরক্ষিত রাখতে পারব। এই ধরনের কিছু কথাই তো আমাদের সকালের আড্ডা ভরে থাকে। তবে আমাদের আড্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ জানা অজানা, তাই এবার সরাসরি চলে যাই জানা অজানায়।

0: জানা অজানায় পরপর দুদিন শুনবেন ডিজিটাল সংযোগ পথের সুরক্ষা শিরোনামে দুই পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন পার্থ সরকার।
1: 1837 সালে আমেরিকার স্যামুয়েল মর্স ও তার সহযোগীদের বানানো বৈদ্যুতিক টেলিগ্রাফের হাত ধরেই সারা বিশ্বে সূচনা হয়েছিল দূরযোগাযোগ ব্যবস্থার। 2006 সালে তুরস্কেতে হওয়া ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়নের সম্মেলনে দূরযোগাযোগ সম্পর্কিত আন্তর্জাতিক দিবসে স্থির হয় ডিজিটাল প্রযুক্তির বিপুল সম্ভাবনা এবং সমাজ ও অর্থনীতিতে এর ভূমিকা সম্পর্কে সবাইকে সচেতন করার লক্ষ্যে প্রত্যেক বছর 17ই মে দিনটিকে পালন করা হবে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসাবে। 2026 সালের এই দিনটি উদযাপনের মূল ভাবনা হল ডিজিটাল লাইফ লাইন্স স্ট্রেন্দেনিং রেসিলিয়েন্সেস ইন এ কানেক্টেড ওয়ার্ল্ড, বা সংক্ষেপে ডিজিটাল সংযোগপথের সুরক্ষা। বছরের পর বছর ধরে ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা মূলত সাইবার নিরাপত্তার উপরই কেন্দ্রীভূত ছিল। এর মধ্যে হ্যাকার, ম্যালওয়্যার এবং ডেটা সিকিউরিটি লঙ্ঘনের হাত থেকে সিস্টেমকে রক্ষা করাই ছিল প্রধান বিষয়। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ একটা অন্যতম ঝুঁকির কথা সামনে এনেছে, আর তা হল ক্লাউডকে শক্তি যোগানো পরিকাঠামোর ওপর সরাসরি আক্রমণ। তথ্যের ভাণ্ডার হিসাবে ক্লাউড শব্দের ব্যবহার এখন বেশ চালু। নানা জায়গায় ছড়িয়ে থাকা তথ্যের পোশাকি নাম ক্লাউড। এটা এখন বহু অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন আর্থিক ও ব্যাংকিং লেনদেন, সরকারি পরিষেবা, ডিজিটাল পরিচয় ব্যবস্থা, টেলিযোগাযোগ নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, ই কমার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদির ভিত্তি। ক্লাউড শব্দটি প্রায়শই এই ভ্রম তৈরি করে যে কম্পিউটিং রিসোর্সগুলো যেন একটা নিরাকার ডিজিটাল জগতে বিদ্যমান। বাস্তবে ক্লাউড পরিষেবাগুলোর সার্ভার, স্টোরেজ সিস্টেম, নেটওয়ার্কিং সরঞ্জাম, কুলিং সিস্টেম এবং বৈদ্যুতিক পরিকাঠামো সবই রয়েছে ধরাছোঁয়ার মধ্যে। তবে এটা এক বিশাল পরিকাঠামোর উপর নির্ভরশীল। যেহেতু ডিজিটাল পরিষেবাগুলো আধুনিক অর্থনীতির জন্য অপরিহার্য, তাই সাইবার আক্রমণ থেকে রক্ষা করার মতোই ইন্টারনেটের ভৌত পরিকাঠামোগুলো রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। আজ জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিকদের তথ্যের গোপনীয়তা রক্ষার জন্যে ডিজিটাল সংযোগপথে সুরক্ষা অত্যন্ত জরুরি। কিন্তু সাধারণ মানুষ জানতে চাইবেন কোন কোন বিষয় রক্ষা নিয়ে এত উদ্বেগ। আসলে নিরাপদ রাখতে হবে ইন্টারনেট পরিকাঠামো, সমুদ্রে পাতা অপটিক্যাল ফাইবার কেবল এবং

0: ডিজিটাল পাবলিক পরিকাঠামোকে। মার্চের শুরুতে ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলের তিনটি ওয়েব সার্ভিস ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে দুটো সংযুক্ত আরব আমিরশাহিতে এবং একটি বাহরিনে অবস্থিত ছিল। ওয়েব সার্ভিসের মতো কোম্পানিগুলো সুযোগ সুবিধা বুঝে ডেটা সেন্টার তৈরি করে বিশ্বব্যাপী নেটওয়ার্ক পরিচালনা করার জন্যে। এই সব জায়গাগুলো এক অর্থে বিচ্ছিন্ন দ্বীপের মতো, স্বয়ংসম্পূর্ণ, কিন্তু একই সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও তৎপর নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। এই পরিকাঠামোর নকশা এমনভাবে তৈরি করা হয় যাতে একটিমাত্র সেন্টার বিকল হয়ে গেলেও পরিষেবার ধারাবাহিকতা বজায় থাকে। তবে সংযুক্ত আরব আমিরশাহির ঘটনায় একাধিক এমন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল যার ফলে সব ধরনের অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যাহত হয় এবং তারা গ্রাহকদের কাজকর্মের জন্য প্রয়োজনীয় তথ্য অন্য অঞ্চলে স্থানান্তর করতে বাধ্য হয়। সাধারণভাবে ডেটা সেন্টারের নিরাপত্তা এমনভাবে বানানো হয় যাতে বিনা অনুমতিতে কেউ ঢুকতে না পারে, নাশকতা চালাতে না পারে। এতে থাকে সীমানার বেড়া ও সুরক্ষিত প্রবেশপথ, বায়োমেট্রিক প্রমাণীকরণ ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিসিটিভির নজরদারি ও অনুপ্রবেশ শনাক্তকরণ, তালাবন্ধ, সার্ভারের র্যাক ও যন্ত্রপাতির খাঁচা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা। পাশাপাশি শীতলীকরণ, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি সুরক্ষাও নিশ্চিত করা হয়। কখনো কখনো ডেটা সেন্টারগুলোতে ইঁদুর তাড়ানোরও ব্যবস্থা থাকে। কিন্তু এসব যতই বানানো হোক, সেন্টারগুলো নিজেই তো ড্রোন বা মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়, ফলে অনুপ্রবেশকারী চুরি এবং অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর হলেও এদের সুরক্ষা ব্যবস্থা সশস্ত্র সংঘাতের থেকে রক্ষা করার জন্য তৈরি নয়। এর জন্য দরকার আন্তর্জাতিক আইন সংশোধন এবং এই ধরনের হস্তক্ষেপকে অবৈধ ঘোষণা করা, প্রয়োজন উপযুক্ত চুক্তির।
1: জানা অজানা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডিজিটাল সংযোগ পথের সুরক্ষা শিরোনামে দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। বললেন পার্থ সরকার।

অনুপম রায়ের কণ্ঠে শুনছিলেন এই গান। আর আমাদের সকালের আড্ডায় সময় একেবারেই শেষ, যেতে যেতে জাস্ট দুটো কথা আপনাদের একটু জানিয়ে দিই সচেতনতার বার্তা। ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সে কথা কম বেশি সকলে নানান জায়গায় শুনে থাকেন এবং দেখেও থাকেন, এটাও জানেন যে ধূমপান ফুসফুসের জন্য ক্ষতিকর। কিন্তু চিকিৎসকেরা কি বলছেন? সাম্প্রতিক গবেষণা থেকে উঠে এসেছে তামাকের বিষ শুধু ফুসফুসেই নয়, শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্তত 15 ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তবে শুধু ধূমপানই নয়,

অ্যাসিড স্মোকিংও ভীষণ ক্ষতিকারক। পরিবারের অন্য সদস্য, শিশু বা বয়স্করা যদি নিয়মিত সিগারেটের ধোঁয়ার মধ্যে থাকেন, তাদেরও কিন্তু ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের অসুখ সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি গুটকা, জর্দা এবং ধোঁয়াহীন তামাকও একই রকম বিপজ্জনক। সবথেকে ভয়ের কথা হল, এই ধরনের অসুখ আগে থেকে জানান দেয় না। তাই শ্রোতাবন্ধু সকলের কাছেই অনুরোধ, নিজেদের সুস্থ রাখুন, পরিবেশকে সুস্থ রাখুন, বাড়ির সকলকে ভালো রাখুন, ভালো থাকুন। সকালের আড্ডার সময় একেবারেই শেষ, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে, সচেতনতার বার্তা নিয়ে আড্ডা হবে। সকলে ভালো থাকবেন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি কলকাতার এমন বহু বিষয় নিয়ে কাজ করেছেন যার দিকে আমাদের নজর পড়ে না। উল্লেখ হয়তো হয় সংবাদপত্রে বা অন্যান্য গণমাধ্যমে, ছুটির দিনে হয়তো কখনো সখনো সেখানে যাওয়াও হয়, কিন্তু তাই বলে ইহুদিদের যেসব সৌধ কলকাতার মধ্যে রয়েছে, তাই বলে আমাদের ধরা যাক পার্সিদের যেসব কাজ কলকাতার মধ্যে রয়েছে, আমাদের কলকাতার হাতে টানা রিক্সার যে পরিস্থিতি, তাদের মালিকরা যে রিক্সা টানছেন তিনি তাদের কি অবস্থা, তারা কোথায় থাকেন, কিভাবে জীবনযাপন করেন, এগুলো খুব একটা বিস্তারে উঠে আসে না। আর সেই কাজটাই যিনি করে চলেছেন দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে, তিনি হচ্ছেন ডক্টর ডালিয়া রায়। ডক্টর ডালিয়া রায় এই যে কলকাতার হাইকোর্ট, সেখানে অ্যাডভোকেট, কিন্তু তিনি নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন একজন ইতিহাসকার হিসেবে, এবং সে পরিচয় বিধৃত আছে তার লেখা একাধিক বইয়ে। তো সেই বইগুলো সাজিয়ে নিয়ে এবং সামনে ডালিয়া রায়ের উজ্জ্বল উপস্থিতি নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। দিদি, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীতে।
1: নমস্কার।
0: আমরা আজকে যখন কথা বলবো তখন আমাদের মনটা ছটফট করছে, এই কারণে ঠিক কোনটা দিয়ে শুরু করব। আপনি এতগুলো বিষয় নিয়ে লিখেছেন, কিন্তু যেহেতু আমরা দুটো পর্বে এই অনুষ্ঠান করব, আমরা কোনো একটা দিক আগে বেছে নিই। আপনার ইহুদিদের নিয়ে যে কাজ, সে কাজটা অসামান্য। ভাবনাটা কোত্থেকে এলো, শুরুটা কিভাবে হলো? আমরা জানি যে আপনি ইতিহাসের ছাত্রী, কেউ একজন মাথায় নিশ্চয় দিয়ে দিয়েছিল যে এই কাজটা করা উচিত। বাবা হতে পারে, মা হতে পারেন, শিক্ষক কেউ হতে পারেন, আমরা নাম বলবো না, আপনার মুখ থেকে নামটা শুনবো, যে কেউ হতে পারেন, কিভাবে এলো ভাবনাটা?
1: না, একেবারেই নয়, আমার মা বাবা বা শিক্ষক কেউই নয়। প্রথমে লেডি বেবন কলেজে ইতিহাস নিয়ে অনার্স পড়েছি, তখন সেই আমাদের অনার্স আন্ডার গ্রাজুয়েট কোর্সে ওয়ার্ল্ড হিস্ট্রি একটা পেপার ছিল, তো সেখানে এই জুজদের যে স্ট্রাগলটা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যাকে আমরা বলি, কোথাও এদের কোনো জায়গা নেই একটা থাকার, সারাদিন নোমাডের মধ্যে ঘুরে ঘুরে পেরা, ইজিপ্ট এবং মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে, ইজিপ্ট, সিরিয়া, বিভিন্ন জায়গা, লেবানন, প্যালেস্টিন, সব জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে এদের যে স্ট্রাগল, এবং হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে হিটলার যে এদের সাথে অত্যাচার করেছে, এটা একটা ভয়াবহ অত্যাচার এবং এটা চিরস্মরণীয় হয়ে থাকবে জেনারেশন আফটার জেনারেশন। তো সেই যে পড়েছিলাম, আমার একটা ওদের প্রতি একটা সফট কর্নার ছিল, যদি কোনোদিন স্কোপ পাই বা ইচ্ছা হয় গবেষণা করার, তাহলে আমি এই ইহুদিদের নিয়ে একটা কাজ করব। এবং এর সূত্রপাতটা হয়, আমি প্রথমে WBCS জুডিশিয়াল পরীক্ষা দিয়ে আমি প্রথমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিভিল যাচ্ছিলাম। তো একসময় তখন আমি আলিপুরে, সালটা হচ্ছে 1993, সেই আলিপুরে পোস্টেড পুলিশ কোর্টে। আপনারা তো বুঝবেন সেই সময় আলিপুর পুলিশ কোর্ট এখন যেরকম ছিল সেরকম কিন্তু ছিল না। ব্রিটিশদের তৈরি করা যে ঘোড়া রাস্তাবল ছিল, ওপরে টিন লাগানো এবং বর্ষাকালে যেখান থেকে অবিরত বৃষ্টি পড়ত, সেই রকম ছোট ছোট খুপড়ি খুপড়ি মানে আমাদের ম্যাজিস্ট্রেটদের চেম্বার ছিল। তো যাই হোক, এই অবস্থায় সারাদিন ওই যারা ফৌজদারি মামলাগুলোতে আসতো আমার কাছে, এবং বড় বড় মামলাই আসতো, সেই সব মামলা শোনা, আর শুনে শুনে আমার মনে হতো আমার বোধহয় বুদ্ধি ভোঁতা হয়ে যাচ্ছে। তখন

0: মনে হলো যে আমি একটা গবেষণার কোনো কাজ করি, লেখার কাজ করি, পড়াশোনার কাজ করি। কারণ পড়াশোনাটা আমি ছোটবেলা থেকে ভীষণই ভালোবাসতাম এবং একসময় খুব ইচ্ছে ছিল পিএইচডি করার পরে পোস্ট ডক্টরাল করতে আমি বাইরে চলে যাব, মানে ভারতবর্ষের বাইরে আমেরিকায় যাওয়ার আমার খুব একটা ইচ্ছে অ্যাম্বিশন ছিল যে আমেরিকায় ওরা খুব স্কোপ দেয় লেখাপড়ার, ওখানে গিয়ে পোস্ট ডক্টরাল করে ওখানে গবেষণার লাইনেই থাকবো। আমার পড়ানোর লাইনে কোনোদিনই ভালো লাগতো না, কিন্তু গবেষণা, কিন্তু সেটা পারিবারিক কারণে হয়নি, আমার বাবা মা চাননি তো যাওয়া হয়নি। যাই হোক, তো তখন এই ইহুদিদের নিয়ে কাজ করবো আমার এই আইডিয়াটা আমারই নিজের মাথায় আসে। তখন আমি আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিলেন হিসাবি ডিপার্টমেন্ট, তার নাম ছিল প্রফেসর সচিন্দ্র কুমার মাইতি। তো উনি আমার বাবার বন্ধুস্থানীয় ছিলেন। এই কাকুকে গিয়ে বললাম যে আমি এরকম কাজ করতে যাই, তুমি আমাকে কোনো একজন পরিচিত যে এটা গাইড করতে পারো, কারণ জুদের ওপর লেখা এত সহজ নয়, একাডেমিক লাইনে কেউই জানে না এই সাবজেক্ট নিয়ে যে আমাকে গাইড করতে পারবে। তখন উনি বললেন হ্যাঁ একজন আছে, সে হচ্ছে পিটি নায়ক। পিটি নায়ক স্যার তখন এসেডিক সোসাইটিতে উনি রিসার্চ প্রফেসর এই পোস্টে একটা চাকরি করতেন, মানে যারা রিসার্চের কাজ করতো তাদের উনি গাইডেন্স দিতেন, এটাই ওনার কাজ ছিল। তাছাড়া উনি তো নিজে কলকাতা সম্বন্ধে ওনার ষাটের ওপর বই আছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে কলকাতার ওপর, সেগুলো নিয়ে উনি নিজেও পড়াশোনা করতে যেতেন। তখন ওই প্রফেসর মাইতি আমাকে একদিন সন্ধেবেলায় পিটিনায়ারের বাড়িতে নিয়ে গেলেন। উনি তখন পিটিনায়ার স্যার থাকতেন কাঁসারিপাড়ার একটা বাড়ির একতলার দুটো ঘর ভাড়া নিয়ে, খুব হাম্বল ওয়ে অফ এক্সিস্টেন্স, মানে আমি ইমপ্রেস হয়েছিলাম। এবং স্যার নিজে সবকিছু করতেন, গৃহকর্মের জন্য কোনো লোক ছিল না, নিজে সপাক রাঁধতেন, সপাক খেতেন এবং সকালবেলা উনি চলে যেতেন ন্যাশনাল লাইব্রেরি, তার ফাঁকে এশিয়াটিক সোসাইটি যেতেন এবং বিভিন্ন জায়গায় অলস্ট্রিট পাড়ায় ঘুরে বেড়াতেন। যাই হোক, উনি আমাকে শুনে প্রথম বললেন তুমি যে কাজটা করো খুব রেসপন্সিবল কাজ, এই কাজ করে তুমি কি সময় দিতে পারবে গবেষণা করার, কারণ এই সাবজেক্টে তোমার প্রচুর খাটতে হবে, বই আছে খুব কম, যেগুলো সাবজেক্টিভ স্টাডি হয়েছে কলকাতায় যারা ইউতে তখন বাস করেছে জুরা তারা কিছু বই লিখেছে, সে পড়ে তোমার খুব একটা সুবিধা হবে না, তোমাকে ফিল্ড স্টাডি করতে হবে। ফিল্ড স্টাডি মানে কি, আমি এই ভাষাগুলো তখন বুঝতাম না, উনি বোঝালেন ফিল্ড স্টাডি মানে ইউ হ্যাভ টু গো অ্যান্ড ভিজিট ইচ অ্যান্ড এভরি জু ইন হিজ অর হার প্লেস অফ ওয়ার্ক অর হার হোম অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ইন্টারভিউ, ইউ হ্যাভ টু বিকাম ফ্রেন্ডলি উইথ দেম, গেট ইন টু দেয়ার কনফিডেন্স, দেন ইউ হ্যাভ আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দেয়ার লাইফ এক্সিস্টেন্স এভরিথিং হোয়াট এভার How they came to about their forefathers, how they came to Calcutta, why they came to and so many things. তো আমি বললাম স্যার আমি করবো। উনি বললেন দেখো তুমি সিরিয়াসলি করলে আমি তোমায় সময় দেবো, তাছাড়া আমার কাছে এমনি নষ্ট করার কোনো সময় নেই। আমি বললাম না স্যার আমি সিরিয়াসলি করবো। জিজ্ঞেস করলেন কিভাবে কাজ করবো, আমি বললাম যে এমনি দিনে আমি সময় দিতে পারবো না, কিন্তু শনি রবিটা আমি এই কাজেই সারাদিন করবো, আর সন্ধ্যেবেলাগুলো আমি লোকের বাড়িতে আমি অ্যাপয়েন্টমেন্ট করে ইন্টারভিউ নিতে যাবো এমনি দিনে, মানে তো সেইভাবে কাজটা শুরু করলাম। আলিপুরে দিনের বেলায় আমি ম্যাজিস্ট্রেসি করতাম, সন্ধেবেলায় ঝোলা কাঁধে বেরিয়ে পড়তাম, বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে আমি ইন্টারভিউ নিতাম যারা আমাকে টাইম দিত উইকডেসে, আর তাছাড়া শনিবার রবিবার সারাদিন থাকতো। তবে হ্যাঁ শনিবার আমাদের ম্যাজিস্ট্রেটদের একটা রিমান্ড ফাইল তো সেটা এসডিএম সাহেব যখন দিতেন সেটা করে তারপর যেতাম, সেটা দিনের বেলা আমাকে করতেই হতো, মানে ধরুন যারা ফার্স্ট অ্যারেস্ট হয়ে আসছে ছুটির দিনে তাদেরকে আমাদের শুনতে হতো বেল পারপাসে। যাই হোক, সেইভাবে কাজ আরম্ভ করলাম। তারপরে স্যার বুঝলেন যে আমি সিরিয়াস, তখন স্যার কিছু কিছু জায়গায় উনি নিজেও আমাকে অ্যাকম্পানি করেছে, যেমন কিছু জুরা থাকতো এমন এমন জায়গায় সেখানে একটা মহিলার একলা যাওয়ার পক্ষে খুব অসুবিধা, মানে এমন এমন এরিয়া থাকতো, তখন স্যার বলতেন না তুমি একলা যাবে না আমি তোমাকে নিয়ে যাব সাথে। এইভাবেই আমি কাজটা শুরু করি। তো সেইভাবে আমি আরেকটা কথা বলা হলো না, সেইভাবে ডেভিড নাওম সাহেব যিনি নামস কনফেকশনারির মালিক ছিলেন, যার পূর্বপুরুষ, পরবর্তীকালে উনি মালিক হয়েছিলেন, এখন তো উনি আর নেই পৃথিবীতে, তো ডেভিড নাম তখন বেঁচে ছিলেন এবং ওনার সাথে আমি প্রথম আলাপ করি ওনার দোকানে গিয়ে কলকাতা নিউ মার্কেটে, যেটা আগে স্টুয়ার্ট হক মার্কেট, সেইখানে ওনার বিরাট বড় ওনার পূর্বপুরুষের দ্বারা তৈরি কনফেকশনস নামস অ্যান্ড কনফেকশনস দোকানটা আছে। উনি প্রথম বললেন তুমি কি সিরিয়াস, তাহলে আমি তোমায় হেল্প করবো। আমি বললাম হ্যাঁ আমি সিরিয়াস। তখন উনি বললেন তুমি আমার বাড়িতে এসে সন্ধ্যাবেলা করে, যেহেতু সকালে তোমার টাইম নেই, সন্ধ্যাবেলা করে তোমাকে রেকর্ডগুলো দেখতে দেবো, যেমন ধরুন বার্থ রেকর্ড, ডেথ রেকর্ড, স্কুল রেকর্ড, বিভিন্ন রেকর্ড জুদের, সেগুলো তো আমার দেখা দরকার, কারণ এইগুলো হচ্ছে প্রাইমারি সোর্স। তো উনি বললেন আমি বাড়িতে কোনো কিছু নিয়ে যেতে দেবো না, তুমি বসে বসে, আমার সেক্রেটারি আছে অফিসে, সেক্রেটারির সামনে বসে বসে তুমি নোট করবে যা লাগবে বা ফটোকপি করবে।
1: শনি রবিবার গিয়ে করতে?
0: হ্যাঁ শনি রবিবার, এবং এমনি দিনেও যেতাম সন্ধ্যের দিকে যেদিন সময় পেতাম। সেইভাবে করে করে মানে টাইম লেগেছে কিন্তু করেছি আমি। এবং ওনার কাছেও কিছু বই ছিল জুজদের উপর, এখন জেনারেল স্টাডি করতে গেলে তো আগে বইগুলো পড়তে হয়, সেগুলো উনি একটা দুটো বাড়িতে নিয়ে যেতে দিতেন। এবং ওনার কাছে যত জুস

0: ওদের সব ঠিকানা টেলিফোন নাম্বার সেগুলো উনি আমাকে দিয়েছেন, যেইভাবে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে করে ওদের বাড়িতে গিয়ে ইন্টারভিউটা নিতাম।
1: এই ভদ্রলোকের নাম আরেকবার বলুন, কেননা
0: ডেভিড নাহম, নাও ইজ নো মোর, ডেভিড নাহম, নাহম ফ্যামিলির একজন।
1: কেননা আমাদের কানে পরিচিত নামগুলোর মধ্যে এগুলো চট করে পড়ে না, আর আমরা যখন একটা ইতিহাসের যাকে বলে ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছি তখন এই নামগুলো মনে রাখা আমাদের দরকার। এই যে কাজের ফলে আপনার যে যাকে বলে থিসিস তৈরি হলো, তার থেকে এই বই, সেই বই কতটা দূর হলো? মানে বই লেখার উদ্দেশ্যেই কি আপনি কাজটা শুরু করেছিলেন, না প্রথমে একটা থিসিস তৈরি হবে সেভাবে?
0: না, থিসিস না, আমি বই লেখার উদ্দেশ্যেই করেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল রিসার্চ করে বই লেখার, সেই ইচ্ছা পূরণটা মানে যাই হোক ঈশ্বরের কৃপায় এবং সবার মানে সহযোগিতায় বইটা লিখলাম। এটা কিন্তু 7 বছর লেগেছে এই বইটা,
1: 2001 সালে প্রকাশ।
0: হ্যাঁ, আমি শুরু করেছি 1993, 7 বছরের উপর, 93 গোড়াপত্তন কাজের, কিন্তু তারপরে ওই দীর্ঘ 7-8 বছর লেগে গেছে।
1: পদ্ধতিটা তো জানা হলো, জিউইশ হেরিটেজ নিয়ে কাজ করতে গিয়ে কি কি বাধা আপনাকে টপকাতে হয়েছে, কতটা পরিশ্রমের মধ্যে কতটা ফাঁক খুঁজে নিতে হয়েছে,
0: এবং এছাড়াও আরেকটু বলে নিই, এই কাজের জন্য আমাকে দিল্লিও যেতে হয়েছে কয়েকবার। দিল্লিতে ন্যাশনাল আর্কাইভসে বেশ কিছু কনফিডেন্সিয়াল রেকর্ডস বা এমনি গভর্নমেন্ট রেকর্ডস আছে, সেটা আর্কাইভসে বসে ওখানে মেম্বারশিপ নিয়ে বসে পড়েছি। নেহরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতেও বেশ কিছু আপনার মাইক্রোফিল্ম আর 2-4 বই ছিল, সেগুলো আমি সব কনসাল্ট করেছি। মানে যেখানে যা ছিল সমস্তটাই আমি কনসাল্ট করেছি, কোথাও ফাঁক রাখিনি আমার তরফ দিয়ে।
1: এইবার এই যে বইয়ের সঙ্গে পরিচয় ঘটে গেল প্রাথমিকভাবে শ্রোতাদের, বইয়ের নাম দ্য জিউইশ হেরিটেজ অফ ক্যালকাটা, তো সেইটা মানুষজন একটু জানতে চাইবেন বইটার মধ্যে টুকরো এমন কি আছে যেগুলো আমাদের আকর্ষণ করতে পারে। তার মানে কি প্রত্যেকে তো এই বই পড়বেন না গোটাটা, বইয়ের কিছু কিছু জিনিস তারা জানতে খুব আগ্রহী হবেন, কেননা ইহুদি জনগোষ্ঠী কলকাতার মধ্যে বাস করছে, পড়াশুনো করছে, কেউ হয়তো চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ হয়তো একটা শিল্প স্থাপন করেছে সেটা চালাচ্ছে, তার মধ্যে টুকরো টুকরো অনেক ঘটনা থাকে যে মানুষের জীবনের মধ্যে থেকে উঠে আসে যেগুলো খুব আকর্ষণীয় হতে পারে, সেরকম দু একটা বলুন না, আমরা একটু শুনতে চাই। হতে পারে কোনো স্কুল নিয়ে, হতে পারে কোনো ব্যবসা নিয়ে।
0: না দেখুন, আমি বইটা করেছিলাম প্রথমত কোনো কাজ হয়নি, কলকাতার লোক জু, আর্মেনিয়ান, এমনি খ্রিস্টান এগুলো সব এক করে ফেলে, কিন্তু তা না, আর্মেনিয়ান কমিউনিটি আলাদা, পার্সি আলাদা, জু আলাদা, এবং এদের ধর্মগুলোও আলাদা, ওয়ে অফ ওয়ার্শিপও আলাদা, সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এদের খাওয়া দাবার একটা ডায়েটারি লজ আছে।
1: কিরকম সেটা একটু শুনুন।
0: ডায়েটারি লজ মানে ধরুন এরা যদি মাংস খায়, মাংস খেলে তার সাথে আপনার দুধের কোনো পথ থাকবে না, তার পেছনে কিছু সায়েন্টিফিক রিজন আছে, এবং এদের মাংস যেটা খাবে ওরা, তাদের ওয়ে অফ কাটিংটা আলাদা। জুজের হচ্ছে কোষের মিট, এই কোষের মানেটা হচ্ছে ওরা যখন কাটে, একটা মুরগিকে কাটুক বা গোট বা কিছুকে কাটুক, সেখানে ওদের কাটার ওয়েটা হচ্ছে টু কজ মিনিমাম অ্যামাউন্ট অফ পেইন টু দি অ্যানিমাল অর দ্য বার্ড, এবং তারপরে ওরা আফটার কাটিং ওরা রক্তটা পুরো বের করে ফেলে গরম জলে, ওটাকে দিয়ে ওরা ব্লাড খায় না, সেইটাকে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে দে প্রিপেয়ার ইট। তো যেই জন্য কলকাতায় এখন নামসের কনফেকশনারিতে দেখবেন রিসেন্ট এটা করলো, সেটা আগে ছিল না, আগে বরাবর চিকেনের আইটেম এবং মাটনের আইটেম বিক্রি হতো, প্যাটিস, তারপর প্যানকেক, বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হতো, কিন্তু এখন মিট আইটেমটা বন্ধ হয়ে গেছে ফর লাস্ট ফিউ মান্থস, বিকজ ডেভিড নাহম তো মারা গেছেন 2013-14, তারপরে ওনার যে ছোট ভাই যে লাস্ট বেঁচে ছিলেন আইজাক নাহম, তিনি ইসরায়েলের জেরুজালেমে থাকতেন, জেরুজালেমে তার বাড়ি গেছি, ঘুরে এসে থেকেছি অ্যাজ এ হাউস গেস্ট, খুবই ভালো ভদ্রলোক, তিনিও এ ব্যাপারে কোনো এ করেননি, কিন্তু ওনার যে ছেলে অ্যাডাম, তিনি এসে হঠাৎ করে এই বছরেরই গরমের সময় আসলেন, তার আরো বন্ধু বান্ধব সাঙ্গভঙ্গ নিয়ে এসে তিনি হঠাৎ নিয়ম চালু করলেন, না কোনো মিট আইটেম এখানে তৈরি করা যাবে না। সেই জন্য এখন নামসান সন্তে যদি যান দেখবেন ওই ডিমের একটা চপ ওরা বিক্রি করে, একটা মাছের ফিশ প্যান্থারাস বিক্রি করে, এই দুটাই হচ্ছে মেন, নন ভেজ, আর কিছু নন ভেজ থাকে না।
1: আচ্ছা, খাওয়ার মধ্যে ভেজিটেবল নিয়ে কোনো রকম
0: না, ভেজিটেবল নিয়ে কোনো এ নেই। আর একটা ব্যাপার হচ্ছে ওরা একটা সাবাত বলে একটা মানে ডে অফ রেস্ট, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, ফ্রাইডে সানসেটে শুরু হয় তা শেষ হয় পরের দিন সানসেট শনিবারে, তো ওই টাইমটা ওরা কোনো কিছু রাঁধে না, শুক্রবারে সূর্য অস্ত যাওয়ার আগে সব রান্না করে নেয়, তারপরে সাবাত যখন স্টার্ট হয় ওরা ঠান্ডা খাবার খায়, তার শনিবার সকালটাও পুরো ঠান্ডা খাবার, কুক ফুড থাকে সেগুলো ঠান্ডা, গরম করবে না, মানে দে ডোন্ট লিট ফায়ার। আগেকার দিনে এমন ছিল, এখানে জুরাও বেশ কিছু আমি ইন্টারভিউ করে জেনেছিলাম, তারা দে ডিডন্ট ওয়ান্ট টু টাচ এনিথিং কানেক্টেড টু ফায়ার, মানে যেমন ধরুন টেলিফোন, ফায়ার তো জ্বালতেন না, টেলিফোনও টাচ করবেন না, কেন ওরা বলতেন এটা সিম্বলাইজিং ফায়ার। ওদের মতে।
1: আচ্ছা,
0: তো টেলিফোন ধরতে চাইতেন না, এইরকম কিছু ছিলেন কট্টর। সব যে তা নয়, এটা ইসরায়েলে এখনো মানে, যেখানে জুডা আছে জুডা মানে ডে অফ রেস্ট, যেটা ফ্রাইডে অ্যান্ড সাবাত, যেটা ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হাফ। এই বইটা যেটা বলছিলাম, এই বইটা আমি করেছিলাম কারণ লোক জানতে পারবে যে জু কারা, তাদের ধর্মটা কি। তাদের ধর্ম কিন্তু আলাদা, ওরা কিন্তু খ্রিস্টান নয়, ওরা মোজেসকে মানে, মানে ওল্ড টেস্টামেন্টটা হচ্ছে ওদের ধর্মগ্রন্থ, নট বাইবেল বা নিউ টেস্টামেন্ট। এবং ওদের রিলিজিয়াস যে রাইটস অ্যান্ড রিচুয়ালস টোটালি ডিফারেন্ট। এই তিনটা রিলিজিয়ানে, খ্রিস্টানিটি, ইসলাম অ্যান্ড জুডাইজম আমরা বলি, এই তিনটা রিলিজিয়ানে ভীষণ সিমিলারিটি আছে রিগার্ডিং রাইটস অ্যান্ড রিচুয়ালস, খুব সিমিলার। এই জুডাইজম কিন্তু খুব পুরনো রিলিজিয়ান, অনেক পুরনো জুডাইজম। অ্যান্ড অন্যদিকে যারা থ্রুস্তা, যে পার্সিদের ফাদার ছিল, রিলিজিয়াস ফাদার, সেটাও খুব পুরনো রিলিজিয়ান।
1: এর মধ্যে একটি চ্যাপ্টার আছে যার কথায় আমরা যাব, তার আগে শ্রোতা বন্ধুদের আরেকবার মনে করিয়ে দিই যে কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ডক্টর ডালিয়া রায়, যিনি কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। তবে তার বড় পরিচয়, যে পরিচয়ে তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত, তিনি একজন ইতিহাসকার, কলকাতার ইতিহাসকার বললে বোধহয় সঠিক হয়, কেননা কলকাতার বহু দিক যা আমাদের আলোচনায় আসে না, যা আমাদের নজরে পড়ে না, সেগুলো নিয়ে তিনি একের পর এক বই লিখে চলেছেন। গবেষণা গ্রন্থ, পরিশ্রম করে নিজের পেশার বাইরে গিয়ে সময় বের করে পরিশ্রম করে তিনি কাজটা করছেন, এবং তাকে সাহায্য করেছেন যিনি, তিনি একজন উল্লেখযোগ্য মানুষ ভারতের ইতিহাস চর্চার প্রেক্ষাপটে, তিনি পিটি নায়ার, তার কথাও তিনি বলেছেন। আজকে আমরা শুরু করেছি একটা বই দিয়ে, তারপর অন্যান্য বইতে যাব, দ্য জিউইশ হেরিটেজ অফ ক্যালকাটা। তো বইটা নাড়তে নাড়তে একটা জায়গায় ম্যারেজ অ্যান্ড ডিভোর্সের কথা দেখলাম, তো খুব স্বাভাবিকভাবেই মানুষজন যারা শুনছেন তারা একটু আকৃষ্ট হবেন এটার প্রতি, যদি একটু বলেন কি জন্য বিশিষ্টতা।
0: প্রেয়ার হল যেটা আমরা বলি, যেমন চার্চ, ওদের প্রেয়ার হলটার নাম হচ্ছে সিনাগগ। কলকাতায় অনেকেই জানে না যারা কলকাতায় থাকে যে এখানে তিনটে সিনাগগ আছে। প্রথমটা হচ্ছে নেভে শ্যালম সিনাগগ। নেভে শ্যালম, এটা হিব্রু ওয়ার্ড, এর নাম হচ্ছে অ্যাবোর্ড অফ পিস, এটা সর্বপ্রথম সিনাগগ। তারপরে মাগেন ডেভিড সিনাগগ আর বেথেল সিনাগগ, তিনটে প্রায় পাশাপাশি। মাগেন ডেভিড আর নেভে শ্যালমটা একদমই পাশাপাশি, মানে একই কম্পাউন্ডের মধ্যে দুটো সিনাগগ, এবং বেথেলটা ওখান থেকে একটু দূরে, যে প্রেয়ার হল সব থেকে বড় এবং সেটা হচ্ছে মাগেন ডেভিড। এবং মাগেন ডেভিড খুব পিকচারাস্ক, অনেক বেশি লোক বসে প্রেয়ার করতে পারে একসময় একটা টাইমে। এবং এই সিনাগগুলোর বৈশিষ্ট্য হল, একতলায় ছেলেরা বসবে, দোতলায় মহিলারা বসবে প্রেয়ারের সময়, মানে সেখানে ছেলেদের আলাদা সিট এবং মেয়েদের আলাদা। তো যাই হোক, যে সিনাগগুলো এখনো কলকাতায় আছে, বিশেষ করে মাগেন ডেভিড এবং বেথল এখনো প্রিজার্ভ করছে, এখন এটা হেরিটেজ প্রপার্টি হয়ে গেছে। তো ইট ইজ ওপেন টু দ্য পাবলিক, যদি আপনারা কেউ দেখতে চান, যে কোনো দিন যাবেন ওখানে, শুধু সিকিউরিটি গার্ডের সাথে একটু কথা বলতে হয়, বললে আপনারা প্রবেশ করে দেখতে পারবেন। সকাল বিকেল ওটা খোলা থাকে। বিশেষ করে এই দুটো সিনাগগ, যেটা শেষের দুটো বললাম, ওটা সত্যি দেখার। মাগেন ডেভিড এবং বেথেল এত পিকচারাস্ক, কারণ তখনকার দিনে জুইশ যারা তৈরি করেছিলেন সেই সাহেবরা, তারা বিদেশ থেকে অনেক অর্থ ব্যয় করে তারা দামি দামি সেই কালারফুল কাঁচ দিয়ে, বড় বড় আর্কিটেক্ট দিয়ে ওটা তৈরি করেছিলেন। সেই জন্য এটা চোখের শান্তি, দেখতে খুব সুন্দর। মাগেন ডেভিড সিনাগগের পেছনে একটা কামরা আছে, যেটা আমরা বলি একটা রিলিজিয়াস বাথ নিতে হয় মেয়েদের কোনো কোনো কারণে, সেইটা একটা আলাদা আছে। এবং সেখানে জলটা আসে কোন একটা স্প্রিং থেকে, আন্ডারগ্রাউন্ড এমন সিস্টেম করা আছে, জলটা সেখানে আসে, মেয়েরা গিয়ে সেখানে হোলি বাথ নেয়, নিয়ে পোশাক পাল্টায়, পাল্টে তারপর তারা আবার সিনাগগে এসে প্রে করে। এই হোলি বাথটার ব্যাপারে কেন নিতে হয়, কখন নিতে হয়, এগুলো আমার বইতে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে, সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। আর ম্যারেজটা হয় সিনাগগে, ডিভোর্স প্রায় হয়ই না, খুব রেয়ার কেসে, আমার বইতে দিয়েছি দৃষ্টান্ত, খুব রেয়ার কেসে ডিভোর্স হয়েছে। এদের রিলিজিয়ানে ডিভোর্স করতে গেলে অনেক প্যারাফার্নেলিয়া আছে, তো সেইভাবে ডিভোর্স হয় না। হিন্দুদের ম্যারেজ হয় বেশ রাইটস রিচুয়ালস করে, এদের অনেক রিচুয়ালস আছে, রাইটস অ্যান্ড রিচুয়ালস, সেগুলো ওদের রাবাই আসে। রাবাই হচ্ছে আমাদের যেমন মানে পণ্ডিত হিন্দুদের, যে মানে বিয়েটা দেয় তাকে ওরা বলে রাবাই, হাই প্রিস্ট আর কি, তিনি আসবেন, তিনি এসে তোরা, তোরা মানে যেটা ওল্ড টেস্টামেন্টকে হিব্রুতে বলে তোরা, এই তোরা খুলে উনি প্রেয়ার করবেন। ওদের বিভিন্ন প্রেয়ার আছে, রাইটস অ্যান্ড রিচুয়ালস আছে, সেগুলো করবেন, করে সিনাগগেই বিয়ে হবে। কিন্তু আমার এমন দুর্ভাগ্য, আমি কোনো বিয়ের আই উইটনেস করতে পারিনি, কারণ আমি যখন কাজটা হাতে নিয়েছিলাম তখন ইয়াং কাপল কেউই ছিল না, বেশিরভাগ আফটার দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিদেশে সব চলে গেছিল। আমেরিকা, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি, কানাডা, অস্ট্রেলিয়া, ফর বেটার লিভিং অ্যান্ড ফর প্রিজারভেশন অব দেয়ার ওন রিলিজন।

0: এবং ডিউ টু ডার্থ অফ ম্যানেজেবল বয়েজ এন্ড গার্লস, মানে এখানে যারা বিয়ের বয়স হচ্ছে তারা তাদের ম্যাচ খুঁজে পাচ্ছিল না, ওদের মানে জুইশ ম্যাচ, সেই কারণেও অনেকে বিদেশ চলে যাচ্ছিল তাদের দেশে বা অন্য কোথাও যেখানে জুরা আছে সেখানকার জুদের সাথেই তারা বিয়ে শাদী করে সেটেল করছিল, এবং ফর বেটার প্রসপেক্টস, বিকজ আফটার ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট জুরের একটা ধারণা হতো, কারণ এখানকার কলকাতার জুরা ওরা একটু ব্রিটিশ ঘেঁচা ছিল এবং ওরা একটু ব্রিটিশ সাহেবদের একটু অনুকরণ করতেন, কিন্তু ওরা ভাবতেন যে ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল ব্রিটিশরা আমাদের যে প্রিভিলেজেস গুলো দিয়েছিল রিগার্ডিং ডুইং বিজনেস, কারণ মেনলি ব্রিটিশরা এখানে এসেছিল টু ডু বিজনেস, এরা হচ্ছে ট্রেড অ্যান্ড বিজনেস কমার্স এই লাইনেই এরা গেছে ম্যাক্সিমাম। হ্যাঁ কিছু বুদ্ধিজীবী ছিল, কিন্তু এখানে কলকাতাতে বড় বড় বিজনেস হাউসগুলো তখন জুরাই ওনার ছিল, যেমন ধরুন আগরপাড়া জুট মিল, অ্যালপাইন ডেয়ারি, এইরকম বিভিন্ন সবই এগুলো জুইশ সেইগুলো, এবং পার্ক ম্যানশন, তারপরে আরো কিছু কিছু ম্যানশন আছে মানে পার্ক স্ট্রিটে, সেগুলো সব ওন বাই জুজ, এইসব ওরা আধিপত্য করেছে এবং ওদের তখন প্রচুর পয়সা, খুব ওয়েল অফ। পরবর্তীকালে ওদের যখন ভারতবর্ষ স্বাধীন হলো ওদের মনে হলো আমরা আর সেরকম বেনিফিট পাবো না, অ্যাডভান্টেজ পাবো না, তো আমরা বিদেশ চলে যাই, এবং অনেকে দেশে গিয়ে শেষ জীবনটা কাটাতে চেয়েছিল, স্পেশালি আফটার ইসরায়েল ওয়াজ বর্ন ইন 1949। সবাই এখানে যারা কলকাতার ইহুদিরা ছিল, জুরা ছিল, যাদের ভালো প্রপার্টি টপার্টি সবই ছিল, তারা সেল আউট করে দিল এখানকার ভারতীয়দের, বিক্রি বাটরা করে সব চলে গেল ওখানে। ওদের কাছে ইসরায়েলটা ভীষণ হোলি, ওদের নিজের দেশ, সেখানে ওদের লাস্ট রাইটস রিচুয়ালস হবে, সেই প্রত্যাশা নিয়েই ওরা চলে গেল নিজের দেশে।
1: আচ্ছা, আপনি সেই দেশেও তো গিয়েছেন বার দিনে, সেই যাওয়াটা কি কারণে, শুধু গবেষণার জন্য?
0: আমি প্রথমবার গেছিলাম, আমাকে ইন্ডিয়ান এম্বাসি নিমন্ত্রণ করেছিলেন যে এই সাবজেক্ট নিয়ে, যেহেতু বইটা বেরিয়েছে এবং আমি যেহেতু ভারতীয় তো আমাকে ডেকেছিলেন এই ব্যাপারে একটু মানে ওখানে একটা লেকচার দিতে, তো এম্বাসির মধ্যেই আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন একটা অডিটোরিয়ামে, ওখানে লেকচার দিয়েছিলাম, এবং সমস্ত কলকাতার জু বা কলকাতা কেন ইন্ডিয়ান জুজ মানে বিভিন্ন প্রান্তে যারা জুজ আছে, যেমন কোচিনে জুজ আছে, মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, তারা সব এসেছিল ওই অনুষ্ঠানে, একটা শর্ট লেকচার দিয়েছিলাম বইতে কি আছে, এবং প্রত্যেকে বই কিনেছিল, এবং ওরা খুব খুশি হয়েছিল যে একজন ভারতীয়কে ওরা এতদিন বাদে দেখলো। আমাদের যেমন একটা মাটির টান আছে, বেশিরভাগ জু যারা ভারতবর্ষে জন্মেছে এবং মানুষ হয়েছে, পড়াশোনা করেছে, কাজকর্ম করেছে, করে বৃদ্ধ বয়সে হয়তো ইসরায়েলে ফিরে গেছে, তাদের সেই মাটির টানটা কিন্তু থেকে গেছে, এবং আমার ওখানে যেসব জুইশ বন্ধুরা আছে তারা প্রতি বছর এই উইন্টারে, বিকজ অন্য সময় ওদের কলকাতা ভীষণ গরম, গরম টাইমটা খুব একটা আসে না, উইন্টার সিজনে ওরা বেশিরভাগ ওরা ফ্যামিলি শুদ্ধ সবাই চলে আসে, এসে হয় হোটেলে থাকে বা কোনো রিসর্টে থাকে, যত ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে তাদের সাথে একটা গেট টুগেদার হয়, মানে মজা হয়, এবং ভারতবর্ষে বিভিন্ন স্থান ঘুরতেও যায় তারা। ক্যালকাটা জুজ সব বেশিরভাগ মারা যাচ্ছে যারা সেটেল হয়ে গেছে ইসরায়েলে, বয়স বেড়ে গেছে, আর তাদের ছেলেপিলেরা যারা ওখানে মানে জন্মেছে বা বর্ণান বর্ণ, তাদের কিন্তু ওই নারীর টানটা নেই, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে নারীর টান একটা, সেই টানটা নেই, কিন্তু আগের যারা এখানে জন্মেছে এবং বড় হয়েছে, হয়ে পরে চলে গেছে, তাদের কিন্তু নারীর টান আছে। এখন বেশিরভাগ তারা অনেক বয়স হয়ে গেছে, আমি এরকম কয়েকজনকে জানি তারা 80+, এখন আর তারা আসতে পারে না, মাঝে মাঝে ফোনে তাদের সাথে আমার কথা হয়, জিজ্ঞেস করে কলকাতা এখন কেমন, কি অবস্থা।
1: একটা কথা না জানতে চাইলে ভুল হবে অন্তত এই পর্বে, সেটা হচ্ছে ইহুদিরা তাদের ক্ষুরধার মস্তিষ্কের জন্য পরিচিত।
0: হ্যাঁ,
1: সারা পৃথিবীতে এত ইহুদি রয়েছেন যারা
0: ওদের ব্রেনের তুলনা হয় না,
1: এখানে কলকাতায় সেটার কোনো পার্থক্য বা সমতা কিছু দেখেছেন?
0: না, আমি ইতিহাস গবেষণা করেছি, যখন ইতিহাসটা পড়েছি ইহুদিদের সম্বন্ধে, এই যে বিএনএলএস এন্ড কোম্পানি, তারপরে আরো বিভিন্ন কিছু কোম্পানি আছে, এরা কিন্তু প্রচুর কাজ করে গেছে, আমাদের কন্ট্রিবিউটেড টু দি লাইফ অফ ক্যালকাটা, টু দি ইকোনমিক লাইফ, টু দি সোশ্যাল লাইফ, টু দি কালচারাল লাইফ, অনেক কিছু এরা তৈরি করে দিয়ে গেছে, অনেক কিছু কন্ট্রিবিউট করে গেছে, যেগুলো এখনো আমাদের এখানে আছে, ওরা তো কিছু নিয়ে জানি, ওরা সেল আউট করে দিয়ে গেছে, কিন্তু এখনো এখানে রয়েছে, এই বড় বড় বাড়িগুলো যে তৈরি করে দিয়ে গেছে সেগুলো তো এখনো আছে, এবং এখানে ওরা তিনটে স্কুল বানিয়েছিল, একটা স্কুল হচ্ছে ছেলেমেয়েরা ছোট বয়সে তারা একসাথে পড়তো, আরেকটা স্কুল হচ্ছে জুইশ গার্লস স্কুল, আর একটা হচ্ছে জুইশ বয়েজ স্কুল। জুইশ বয়েজ স্কুলটাই হচ্ছে এলিয়াস মায়ার ফ্রি স্কুল অ্যান্ড টালমুড টোরা, যেটা বউবাজারে, সেটা ছেলে মেয়ে একসাথে একটা এ পর্যন্ত পড়তো, তারপরে ছেলেদের স্কুল। আর জুইশ গার্লস স্কুলটা হচ্ছে পার্ক স্ট্রিটে আছে উইথ হোস্টেল, মানে তখনকার দিনে শুধু জুয়ের ছেলেমেয়েরাই ওইখানে পড়তে পাবে, কিন্তু যখন জুরা চলে যেতে থাকলো আর কেউ রইল না, খুব কম রইল, তখন ওরা এত লিবারেল, ওরা খুলে দিল, দে ওপেন দ্য স্কুল ফর অল ইন্ডিয়ান্স। আর এখন ওই দুটো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসির আছে ওদের, এখন এই স্কুলের যারা আমাদের এখানকার ছেলেমেয়েরা তার বেনিফিট

0: পাচ্ছে, তার একটা ভালো স্কুলে শিক্ষা পাচ্ছে, বহুদিন না বয়স স্কুল গার্লস স্কুল ভালো চলছে রমরম হবে। লাস্ট যেটা বলি সেটা হচ্ছে নারকেল ডাঙ্গায় এদের বিরাট বড় একটা সিমেট্রি আছে কবরস্থান, তাছাড়াও একটা প্রাইভেট সিমেট্রি, এটা ভীষণ ইন্টারেস্টিং। যেটা বড় সিমেট্রি সেটা ছাড়াও তার থেকে এগিয়ে গেলে একটা সরু রাস্তার মধ্যে একটা কবরস্থান একজন করেছিলেন, একজন জুইশ ফ্যামিলি, তারা চেয়েছিল না আমাদের বেরিয়াল হবে না আলাদা হবে। সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা তার বোধ হয় তিনটে ছেলে মেয়ে, তারা একসাথে সেইখানে বেরিয়াল হয়, কিন্তু সেটা এখন আইডেন্টিফাই করা খুব কঠিন, কারণ যে কটা কবর আছে তার সেইটা বাদ দিয়ে ঘরবাড়ি করে ফেলেছে। আমি যখন গেছিলাম তখন ছোট ছোট ছিটে বেড়ার ঘর করে করে চারদিকে ঘিরে নিয়েছিল, কিন্তু ওইটা বাদ দিয়ে। সেটা একটা ইন্টারেস্টিং যে একজন ভদ্রলোক মনে করলো না আমি ওখানে থাকবো না, যখন আই উইল গো টু রেস্ট ফর এভার, আই উইল রেস্ট ইন পিস ইন এ সেপারেট প্ল্যান। ল্যান্ডটা উনি কিনেছিলেন, কিনে উনার ফ্যামিলি সব শুদ্ধ ওইখানেই ওনার কবর, তিনিও জু ছিলেন।
1: শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন এমন একটা বিষয় যেটা নিয়ে আলোচনা শুরু করলে মনে হবে চলতেই থাকুক চলতেই থাকুক, যেন কখনো শেষ না হয়। ডক্টর ডালিয়া রায় এইরকম বিষয় নিয়ে বই লিখে আমাদের আলোকিত করেছেন। আজকে তার সঙ্গে আলোচনার প্রথম পর্বে কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আমরা শুধুমাত্র একটা বইয়ের উপর আমাদের নজর নিবদ্ধ রেখেছিলাম, দ্য জিউইশ হেরিটেজ অফ কলকাতা, এবং আরেকটা বইয়ের কথা উঠে এসেছে যেখানে তিনি ভারতের জিউ বা ইহুদিদের কথা সবিস্তারে বলেছেন, দুটো বইয়ের কথা উঠে এসেছে। পরবর্তী যে পর্ব সেখানে আমরা আরও কতগুলো বিষয় আনব, পার্সিদের কথা আনব, কলকাতার হাতে টানা রিক্সা তার কথা আনব। আজকে তাকে উপস্থিত থেকে আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, অপেক্ষা করব পরের পর্বের জন্য।
0: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল

আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু @gmail.com।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন আহির ললিত রাগে সেতার, পরিবেশন করবেন নীলাদ্রি সেন, তবলা সহযোগিতায় প্রশান্ত দে রায়।

শুনছিলেন সেতার, রাগ আহির ললিত, শিল্পী ছিলেন নীলা ত্রিসেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখন এ পর্যন্তই।

গাল ফুলুনি কুকুমুনি খাই বকুনি রোজ, স্বপ্ন রাতে ঘুমের সাথে ভোর হলে নিখোঁজ, ছিড়ে পরের ভিড়ে সব কেমন সুন্দর।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই অদ্ভুত গানটা শুনতে শুনতে সেই মেয়েবেলায় চলে যাচ্ছি, সেই স্বপ্নের ভোরে রাতে চলে যাচ্ছি, যেখানে স্বপ্নে তো আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে, স্বপ্নের উড়ান ভরে বহু মেয়ে, কিন্তু এই মেয়েবেলায় চলে আসে বিভিন্ন রকমের বাধা বিপত্তি। আজকে মেয়েবেলা নিয়ে কথা হবে, কথা হবে লক্ষ্মী মেয়ে, দস্যী মেয়ে, মেয়েদের বিভিন্ন রকম সকম সমস্ত কিছু নিয়ে। আর এই আড্ডায় মনের মতো গানে থাকবে বহু রকমের গান, তবে সবটাই মেয়েদের নিয়ে। শুনতে থাকুন মনের মতো গান মেয়েবেলা নিয়ে, লগ্নজিতের কণ্ঠে পরবর্তী।

যেখানে রাধা চুল বাঁধে অভিসারে যায় রাতের বেলায়, আবার সেই রাধাই ধরতে পারে অস্ত্র, শুধু তার নাম বদলে যায়, হয়ে যায় সে দুর্গা। আসলে মেয়েরা তো নয় পিছিয়ে কোনো দিক থেকে, সবাই তো জানে, সেটা ঠিক বুঝে জানে, পড়াশোনায় সবার সেরা, লক্ষ্মী মেয়ে তো নয়, ভবিষ্যতের কান্টারি সে, দুঃখ কষ্ট দেয় পারি সে, সমস্ত রকম ভাবে সে কখনো লক্ষ্মী, সে কখনো দুর্গা। আসলে নামের ফেরে জগৎ ফেরে সেই বলে না, কিন্তু সেই কোমল হৃদয়টুকু যদি খুলে দেখি আমরা, তাহলে যে মেয়ে পদ্মাসনা পদ্ম ফুলে বসতে পারে, সেই আবার কিন্তু ত্রিশূলও ধরতে পারে। মেয়েবেলায় অনেক কিছু আমরা কাটিয়ে থাকি, এক জীবনে অনেক কিছু মেয়েদের রূপ দেখে থাকি, আর এত রূপের মধ্যেও বারবার নিজেরই পিঠ চাপড়ে বলতে হবে এগিয়ে যেতে হয়, এগিয়ে যা। লক্ষ্ণজিতের কণ্ঠে একটি মধুর গান শুনতে শুনতে সেখান থেকে মেয়েবেলার এমন একটি গানে পাড়ি দেব যেখানে উদ্যম শক্তির কথা বলেছে ইমন চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীবৃন্দ।

আর এই যে এগিয়ে যাওয়া আর কিছু করে দেখানোর মধ্যে লক্ষ্মী মেয়েদের সংজ্ঞা মেলে, যে সমস্ত মেয়েরা জীবনের যুদ্ধে হেরে যায় না, সেটা ঘরই হোক কিংবা বাইরেই হোক। যে মেয়েটি সংসারের হাল ধরে, যে মেয়েটি স্বামীকে সাহায্য করে, সেই তো লক্ষ্মী মেয়ে। আবার যে মেয়েটি সারা দিন রাত এক করে টিউশন করতে করতে ভাই বোনকে পড়ায়, সেই মেয়েটি তো লক্ষ্মী মেয়ে। আবার ধরুন অবসরে যখন বাড়ির সমস্ত কাজ সুন্দরভাবে সেরে যখন মেয়েবেলায় আমরা গল্প করতে বসি, তখন সেই সখীর মধ্যেও যে হাসি যে কোলাহল উঠে, তাদের মধ্যেও একটা মেয়েবেলার ছায়া পড়ে। তাই এবারে সেই দুই সখীর গান, তারা দুই বোনও বটে, তারা দুই লক্ষ্মী মেয়েও বটে, ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনের দ্বৈত কণ্ঠে।

আর যে সমস্ত সইয়েরা সঠিক সই খুঁজে পায় না, হ্যাঁ যে সমস্ত মেয়েরা ধরুন সেই মেয়ে বেলাতে একা একা কাটায়, নিজের বন্ধুর মতো বন্ধুই খুঁজে পায় না, সেই সমস্ত মেয়েরা কি একা একাই তাদের দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু সারিয়ে নেয় না? তারাও কি সেখানে গিয়ে লক্ষ্মী মেয়ে নয়? সমাজের সমস্ত নির্যাতন, পারিবারিক সমস্ত অসুবিধা সরিয়ে নিজের দুটো মনের কথা বলবার জন্য যখন সইও খুঁজে না পাওয়া যায়, তখন বোধহয় আমরা নিজেরাই নিজেদেরকে সঙ্গী করে নিই। মেয়েবেলা নিয়ে কথা হচ্ছে, তবে এ কথা বোধহয় সার্বজনীন সবার ক্ষেত্রে। আমরা যখন নিজেরা নিজের সাথে কথা বলে নিজেকে সুস্থ করে তুলি, নিজের মনটাকে সারিয়ে তুলি, মনটাকে আনন্দে রাখি, কোথাও গিয়ে যেন আমাদের মন ভেসে যায় সাগর পারে। মৌসুমী ভৌমিকের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

হৃদয়ে মাঝে জোয়ার ভাটা, রাত্রি যখন নামে, মনের শত রাগ অভিমান তোমার কাছে থামে। আর এই রাগ অভিমান মনের জোয়ার ভাটা নিয়ে কত প্রেমিক সত্যি তার প্রেমিকার জন্য দাঁড়িয়ে থাকে। মেয়েবেলা বলতে গেলে সেই কলেজ প্রেম বা স্কুলের ঘণ্টা বাজার পর দুটো বেনি করে যখন বেরোনো হয়, তার জন্য কত শত পুরুষ, কত শত প্রেমিক দাঁড়িয়ে থাকা, তারপরে কত শত প্রেম মান অভিমান পথ পেরিয়েও যখন সে মেয়েটি তার প্রেমিকের কাছ থেকে চলে যায়, সে কি কোনোদিন প্রেমিককে ভুলতে পারে? পরিস্থিতির চাপে হোক কিংবা ইচ্ছা করেই হোক, সে যখন অন্য জায়গায় ঘর বাঁধে আর তার প্রেমিকটি যখন এই রকম গান গায়, তখন বোধহয় সেই গানগুলো কালজয়ী হয়ে যায়। হ্যাঁ, আধুনিক গানের জনরে আমরা যদি কথা বলি, মেয়েবেলার কথা বললে, মেয়েদের গানের কথা বললে, সমস্ত রকমের আশ্বাদ যখন আমরা নিতে বসি, তখন এই গানটি উঠে আসবে না তাকে করে হয়। অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

কত প্রেমিক তার বেলাবশের জন্য এখনো অপেক্ষা করে, অপেক্ষা করতে করতে খুয়ে যায়, এবং কখনো গিয়ে আমরা এই বেলাবশকে ভাবি সে ভিলেন, তার পরিপ্রেক্ষিতটা কি সেটা আমরা জানি না। কোথাও গিয়ে আমরা ভাবি এই বেলাবশকে অপেক্ষা করতে আরেকটু পারত না, বেলাবশ হয়তো নাই অপেক্ষা করতে পারে, তবে আরও একজন অপেক্ষা করেছিল, অপেক্ষা করতে করতে ঠিক বেলাবশের প্রেমিকার মতো এবং বেলাবশের প্রেমিকের মতো খয়ে গিয়েছিল। সেই গান লোপামুদ্রার মিত্রের কণ্ঠে।

মেয়েবেলা নিয়ে কথা বলছি, কথা হলো বেলা বোসকে নিয়ে, কথা হচ্ছে বেনি মাধবের জন্যে অপেক্ষারত মেয়েকে নিয়ে। কিন্তু যারা ধরুন এই চোখের জল শুকনো করে ফেলে, যারা চোখের জল মুছে ফেলে, জলের ঝাপটা দিয়ে ভালো করে মুখটা মুছে নিয়ে সপাটে ঘুরে দাঁড়ায়, তারা এগিয়ে চলে নিজের মতো করে, হয়তো কোথাও গিয়ে প্রেম ভালোবাসাকে ছেড়ে জীবন যুদ্ধকে বা জীবনকে বেছে নেয়, তারা হয়ে ওঠে তুফানের মতো। শুভমিতার কণ্ঠে এরকমই একটি গান।

ব্যাক টু ব্যাক দুটো গান শুনে নিলাম। প্রথম গানটি ছিল শুভমিতার কণ্ঠে, পরের গানে লগ্নজিতা। ব্যাক টু ব্যাক দুটো গান শুনতে শুনতে এই যে মেয়েবেলার কথা হচ্ছিল, মেয়েদের মনের যে কোমল ভাব, সেটা যখন সেই শক্ত হয়ে যায় আগুনে পুড়ে পোড়ামাটির মতো, তখন কিন্তু সে কোনো অংশে তলোয়ারের থেকে কম নয়, সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে রাখার ক্ষমতা রাখে সে। মা দুর্গার মতো ত্রিশূল হাতে ধরে নেয় সে। যত নিচে নামতে হয় সমাজ তাকে ততটাই নিচে নামায়, কিন্তু ফিনিক্স পাখির মতো তার প্রত্যাবর্তন, আগুনের গোলার মতো সে দাঁড়িয়ে থাকে, সমস্ত সমাজের কলুষতাকে পুড়িয়ে করে শুদ্ধ। আর সেই শুদ্ধের গান লোপামিত্র মুত্রের কণ্ঠে।

সেই শিশুকাল থেকে যে মেয়েবেলার শুরু হয়, সেই মেয়েবেলা যেন রোলার কোস্টারের মধ্যে দিয়ে চলে। সমস্ত মেয়েরা ভালো থাকুক এই অঙ্গীকার করে আজ মনের মতো গানের শেষ গানটি চালাব, অবশ্যই মেয়েদেরকে নিয়ে এবং অনেকে মিলে। এ গান সমবেত কণ্ঠে কে কে আছে দেখে নি। ইমন চক্রবর্তী, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র এবং জয়তী চক্রবর্তীর কণ্ঠে মেয়েবেলার গান শেষ করব এই গান।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন অতুল প্রসাদে শিল্পী ঈশিকা ঘোষ, পরবর্তীতে দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন, এখন অতুল প্রসাদী শিল্পী ঈশিকা ঘোষ।

শুনছেন রামধনু অনুষ্ঠান। রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অতুল প্রসাদী, শিল্পী ছিলেন ঈশিকা ঘোষ। এবারে শুনবেন দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মণ।

দোতারায় ছিলেন স্বপন কুমার বর্মন, শুনছিলেন রামধনু। আজকের রামধনু এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী।

0: বিকাশপাথের আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো যুব এআই ফর অল নিয়ে, অর্থাৎ সর্বসাধারণের কল্যাণার্থে এআই। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন এআই এক্সপার্ট তীর্থ চক্রবর্তী। নমস্কার আপনাকে।
1: নমস্কার।
0: আপনার থেকে একটু ছোট করে শুনি যে এআই কি।
1: এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের যুগে বাজওয়ার্ড, একটা খুব বহুল ব্যবহৃত একটা শব্দ। গত কয়েক বছরে এর ব্যবহার খুব বেড়ে গেছে। মূলত এটি হচ্ছে এমন একটি প্রযুক্তি যা মানুষের মস্তিষ্ককে নকল করে। মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে, কোনো একটি পরিস্থিতিতে পড়লে সেই পরিস্থিতিকে চিনতে পারে, চিন্তা করতে পারে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। এআইও ঠিক এইভাবেই কাজ করে। একটি মানব শিশু যেভাবে শেখে, সে যখন কোনো নতুন পরিস্থিতিতে পড়ে, যেমন ধরা যাক সে আগুনের কাছে হাত রাখলো প্রথমবার, সে বুঝতে পারে যে এতে তার ক্ষতি হতে পারে, সেখান থেকে সে শিক্ষা নেয় এবং স্মৃতিতে রাখে। পরবর্তীতে যখন আবার সেই পরিস্থিতিতে সে পড়ে, সে আগের পরিস্থিতিকে চিনতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যে এটা তার করা উচিত হবে না। একইভাবে এআই কাজ করে। একে এমনভাবেই তৈরি করা হয়েছে যে প্রথমে তাকে বিরাট পরিমাণ তথ্য তার মধ্যে ভরে দিয়ে তাকে শেখানো হয় বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে। সেই পরিস্থিতি সম্পর্কে সে প্রথমে বিশ্লেষণ করে, তার থেকে শিক্ষা নেয় এবং পরবর্তীতে যখন তাকে নতুন কোনো পরিস্থিতিতে ফেলা হয় বা প্রশ্ন করা হয়, আগের যে লব্ধ অভিজ্ঞতা সেখান থেকে বিশ্লেষণ করে সে এই প্যাটার্ন রিকগনাইজ করতে পারে, এই কগনিটিভ অ্যাবিলিটিটা তার থাকে এবং তারপর সে তার স্মৃতি থেকে বা অভিজ্ঞতা থেকে নতুন সমাধান খুঁজে আনতে পারে বা নতুন উত্তর প্রস্তুত করতে পারে। তো এটাই এআই এর মূল নীতি।
0: বেশ,
1: এআই শুনলেই আমাদের মনে হয় একটা ফ্যান্সি কিছু বা সায়েন্স ফিকশন জাতীয় কিছু, যেটা আমাদের সবার অ্যাক্সেসের মধ্যে নেই, শুধুমাত্র বিত্তবান মানুষ বা প্রযুক্তিবিদ যারা তাদের হাতের নাগালেই আছে। কিন্তু আসলে তা নয়, সমস্ত বড় প্রযুক্তির মতোই এটিও একটি যুগান্তকারী প্রযুক্তি যেটা সমাজের সর্বস্তরের মানুষের জন্য সুফল বয়ে আনতে পারে। সেই কারণেই এআই ফর অল হচ্ছে এমন একটি দর্শন যার সাহায্যে চেষ্টা করা হয় যে এআই এর সুফলকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার, বিশেষ করে যুব সমাজের কাছে। কারণ ভারত এমন একটি দেশ যার জনসংখ্যার একটি বড় অংশই তরুণ বা যুবক, যেহেতু তারাই দেশের চালিকা শক্তি।
0: একদম।
1: তো তাদের হাতের নাগালে যখন এই অসাধারণ প্রযুক্তি পৌঁছে যাবে, সেটা সম্পূর্ণ দেশের জন্য বা দেশের অর্থনীতির জন্যই একটা অনেক বড় সুফল বয়ে আনতে পারবে। এটাই আমাদের সকলের লক্ষ্য এবং সরকারেরও লক্ষ্য।
0: মানে আপনার কথাতেই যেটা এলো যে এআইটা এখন বাজওয়ার্ড, বহুল ও প্রচলিত আর কি শব্দ একটা, আপনার মতে কি বলে, মানে যুব সমাজের জীবনে এর বাস্তব প্রভাব কতটা বা কিভাবে?
1: সমস্ত বড় প্রযুক্তি মানুষের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। আমরা যদি কিছুটা অতীতে যাই, যখন মোটামুটি আজ থেকে 30 কি 40 বছর আগে যখন কম্পিউটারের যুগ শুরু হয়েছিল, প্রথমে মনে করা হয়েছিল যে এটা বিপজ্জনক হতে পারে, কাজ খেয়ে নিতে পারে, কিন্তু পরে দেখা গেল যে এটা সমস্ত মানুষের জীবনে এতটাই বড় প্রভাব এনে ফেলেছে যে সেই যুগের কথা আজকে আমরা কল্পনাই করতে পারি না। আজকে আমরা এই রেকর্ডিং করছি, সেখানেও কম্পিউটার লাগছে। সেরকমই এআইও এমন একটি প্রযুক্তি যা সকলের জন্য এমন কিছু প্রভাব, ভালো প্রভাব নিয়ে আসতে পারে যেটা আজ আমরা কল্পনা করতে পারছি না। এবং অবশ্যই যেহেতু যুব সমাজ অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকেন, তাদের জীবনে বা তাদের কর্মক্ষেত্রে বহু রকমভাবে এআই প্রভাব ফেলতে পারে, পজিটিভ প্রভাব ফেলতে পারে।
0: আজকে আমাদের যে মূল আলোচনা যুব এআই ফর অল, এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য কি শুধুমাত্রই সচেতনতা বৃদ্ধি করা নাকি ব্যবহারিক এআই দক্ষতা তৈরিতেও সহায়তা করে?
1: আমি বলবো দুটোই। প্রথমত যখন এই নতুন প্রযুক্তি সম্পর্কে একজন মানুষ অবগতই নয়, সুতরাং প্রথম কাজ হচ্ছে তার সচেতনতা বৃদ্ধি করা, জিনিসটা আসলে কি বা সে কি আমার ক্ষতি করতে আসছে নাকি আমার জন্য কোনো সুফল বয়ে আনছে। প্রথম কাজ হচ্ছে তাকে অবগত করা এবং তারপর এই কাজেও সহায়তা করা যে সে কি করে এই বিষয়ে দক্ষতা লাভ করতে পারবে এবং ব্যবহারিকভাবে নিজের জীবনে বা সমাজ জীবনে কাজে লাগাতে পারবে। সুতরাং দুইটি এই অভিযানের উদ্দেশ্য। যদি উদাহরণ দেওয়া যায়, একজন শিক্ষার্থীর কথা ধরা যাক, সে প্রথমত এআই কি জিনিস সেটা শিখবে এবং তারপর সেটাকে সে নিজের শিক্ষালাভের ক্ষেত্রে কাজে লাগাতে পারে। সাধারণ একটা উদাহরণ যে একজন শিক্ষার্থী একটি অঙ্ককে নতুন কোন উপায়ে সমাধান করা যায় কিনা এআই এর সাহায্যে শিখে নিতে পারে, তো এটা তার ব্যবহারিক জীবনে কাজে লাগলো।
0: ঠিক তাই।
1: এটা একটি ক্ষুদ্র উদাহরণ, এরকম অজস্র উদাহরণ।

0: ধরা যাক একজন মানুষ বা একজন যুবক কৃষিক্ষেত্রে জড়িত, তার কিছুটা জমি রয়েছে, তিনি প্রতি বছরই চাষ করেন, কিন্তু এর আগে কি হতো যে তার নির্দিষ্ট একটি চাষের পদ্ধতি জানা ছিল, সেটি তিনি অনুসরণ করতেন এবং তাতে তার যা ফসল উৎপাদন হতো সেটাই তার প্রাপ্য ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, ধরা যাক কৃষিক্ষেত্রের জন্য কোনো একটি এআই তৈরি করা হলো, যাকে অতীতের বিভিন্ন রকম জমি, বিভিন্ন রকম আবহাওয়া, বিভিন্ন রকম বীজের প্রকৃতি, জলের পরিমাণ ইত্যাদি দিয়ে ট্রেন করে রাখা হলো, ফলে বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে সে এখন অভিজ্ঞ। এখন যদি কোনো একজন কৃষক, তিনি যুবক হতে পারেন, কারণ আজকের যুগে কৃষি অবশ্যই যুব সমাজের জন্য একটা বড় অপশন, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠতে চলেছে। তো কোনো যুবক, তার যদি ফার্মল্যান্ড থাকে, তিনি যদি তার নিজের পরিস্থিতির কথা এআইকে জানান যে আমার এই ধরনের জমি, এই ধরনের বীজ রয়েছে, এই ধরনের আবহাওয়া, তাহলে এআই আগের অভিজ্ঞতা থেকে প্যাটার্ন বুঝে তার জন্য কোন কৃষি পদ্ধতি সবচেয়ে ভালো হয় সেটা সাজেস্ট করতে পারে। এবং এই কাজ সত্যি করে দেখা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এআই যে সমাধান সাজেস্ট করেছে সেই কৃষি পদ্ধতি অনুসরণ করে তার ফসল ফলনের পরিমাণ 30% বেড়ে গেছে।
1: আচ্ছা,
0: এটা এক নির্দিষ্ট উদাহরণ, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায় যেটা শহর হোক বা গ্রাম হোক উভয় ক্ষেত্রেই অনেক বড় সুফল নিয়ে আসতে পারে।
1: বেশ, এআই শেখার আগে ফিনান্স জরুরি বা জরুরি হলে সেটা কতটা জরুরি?
0: আমার মনে হয় না এআই এর জন্য খুব বড় মাপে কোনো ফিনান্স প্রয়োজন, কারণ আজকের যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য কোর্স রয়েছে যেগুলো স্বল্প খরচে অথবা কোনো খরচবিহীনভাবে শিখে নেওয়া যায়। এমনকি আমি নিজের উদাহরণ দিতে পারি, আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে এই বিষয়ে জড়িত, এই বিষয়ে আমি কাজ করি, আমি নিজে যখন প্রথম এই বিষয়ে কাজ করতে শুরু করেছিলাম আমি বলা যায় কোনো খরচ ছাড়াই তার প্রাথমিক ধারণাগুলি শিখেছিলাম এবং ব্যবহার করতে শুরু করেছিলাম। সুতরাং আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলবো যে কেউ এই প্রযুক্তি শিখতে পারেন, বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারেন এবং এমনকি টেকনিক্যাল কাজেও দক্ষ হয়ে উঠতে পারেন, একজন ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারেন খুব বড় মাপের কোনো খরচ ছাড়াই।
1: বেশ, মানে মূল বিষয়টা হলো আমাদের এই মুহূর্তে সবাইকেই যেটা ডিজিটালাইজড হওয়াটা খুব জরুরি।
0: অবশ্যই অবশ্যই।
1: কোর্স নিয়ে কথা হচ্ছিল যে এখন বিনামূল্যে বা খুব অল্প ফিতেই আমরা শিখতে পারি, তো সেক্ষেত্রে কি এরকম অনলাইন বা অফলাইনে কিছু এআই কোর্স চালু হয়েছে?
0: হ্যাঁ, অনলাইনে এরকম অনেক কোর্সই রয়েছে যেগুলো একদম স্বল্প খরচে পাওয়া যায়। দৈনন্দিন জীবনে যেসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সেখানেও পাওয়া যায়। কিছু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো শিক্ষামূলক প্ল্যাটফর্ম, সরকারিও রয়েছে বেসরকারিও রয়েছে, সেখানে পাওয়া যায়। সেগুলোর খরচ খুবই ন্যূনতম, 300-500 টাকাতেই এক একটা কয়েক ঘন্টার কোর্স পাওয়া যায় যেখানে এআই সম্পর্কে অবগত হওয়া সম্ভব, কিভাবে কাজে লাগানো যাবে যেটা নিয়ে আমরা আলোচনা করছি দৈনন্দিন জীবন।
1: আজকে আমরা কথা বলছি যুব এআই ফর অল নিয়ে, আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষ অংশে এসে দাঁড়িয়েছি। এই যে চ্যালেঞ্জের বেশ কিছু কথা হলো, মানে সুফল কুফল নানা রকম বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে, এআই চাকরি কেড়ে নেবে নাকি নতুন চাকরির ভাষা শেখাবে?
0: দেখুন, যখন বড় একটা প্রযুক্তি আসে তখন কিছু পুরনো ধাঁচের কাজ চলে যাওয়ার আশঙ্কা তো থাকেই। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ কম্পিউটারের কথা ভাবি, যখন আজ থেকে মোটামুটি 30-40 বছর আগে কম্পিউটারের যুগ শুরু হয়েছিল তখন সেই সময় সত্যি পুরনো ধাঁচের কিছু চাকরি যেগুলো একঘেয়ে, একই মানুষকে বারবার রোজ করতে হচ্ছে, সেই ধরনের কিছু কাজ যেগুলো কম্পিউটারের দ্বারা অটোমেটেড হয়ে গেছিল বা এফিসিয়েন্ট হয়ে গেছিল, আরো ফাস্ট হয়ে গেছিল, সেই ধরনের কিছু কাজ সত্যি গেছিল। যেমন বিরিঞ্চি যারা ছিলেন, যারা হাতে লিখতেন চিঠিপত্র বা হাতে হিসেব করতেন, তাদের কাজ কম্পিউটার দ্বারা রিপ্লেস হয়ে গেছিল কিছুটা, কিন্তু সেটা কম্পিউটারের দোষ ছিল না। তাদের মধ্যে যারা নিজেদের আপস্কিল করে নিতে পেরেছিলেন সেই যুগে, যারা কম্পিউটার যন্ত্রটা কিভাবে কাজ করে শিখে নিতে পেরেছিলেন, তারা তাদের কাজ রক্ষা করতে পেরেছিলেন এবং পরবর্তীকালে দেখা গেছে যে কম্পিউটারকে কেন্দ্র করে বিরাট একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, পুরো সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি এবং তার সাথে জড়িত বিভিন্ন ব্যবসা। আমরা রাস্তার মোড়ে মোড়ে দেখেছি সাইবার ক্যাফে, তাতে কত পরিমাণ ব্যবসা তৈরি হয়েছে বা কত সাধারণ মানুষের লাভ হয়েছে। তো পুরো কম্পিউটারকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়ে গেছে। তো এরকমভাবেই যখন নতুন কোনো প্রযুক্তি আসে, শুরুতে কিছু পরিমাণ কাজ হারানোর আশঙ্কা থাকে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা অনেক বেশি পরিমাণে এবং নতুন ধরনের কাজ তৈরি করতে পারে। যেমন আমি এআই এর ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, মনে হচ্ছে যে এআই আমাদের কিছু কাজ কেড়ে নিতে পারে, এগুলো মানুষ নিজে হাতে করত, অনেক সময় নিয়ে করত, সেগুলো আজ খুব তাড়াতাড়ি এআই করে দেয়। একটা চিঠি লিখতে বললে নিমেষের মধ্যে সে করে দেয়, নিজে থেকে মেল করে দেয়। এই কাজগুলো যারা হাতে করতেন, অনেকক্ষণ ধরে করতেন, তাদের কাজ হারানোর একটা ভয় থাকে, কিন্তু যদি তারা আপস্কিল করে নিতে পারেন যে কি করে এআই এর ব্যবহার করে আমি গতিশীল করে তুলব, মানে এআই কোনো দানব নয়, সে আমার ক্ষতি করতে আসেনি কিন্তু সে অজানা মানুষ, আমি তাকে বন্ধু বানিয়ে নিতে পারি, তাহলে তার সম্পূর্ণ সুফল বা সাহায্য আমি আমার জীবনে নিয়ে আসতে পারবো। একটি উদাহরণ দিচ্ছি কি করে এআই আমাদের সাধারণ মানুষকে, এমনকি একজন ইন্ডিভিজুয়ালকে সাহায্য করতে পারে। চলচ্চিত্র শিল্প যদি দেখা যায়, আজকে একটি সিনেমা তৈরি করতে পুরো একটি দল লাগে, অনেক বড় পরিমাণ বাজেট লাগে, প্রচুর যন্ত্রপাতি লাগে, সুতরাং কোনো মানুষ তার মধ্যে সৃজনশীলতা থাকলেও তিনি একা একটি সিনেমা তৈরি করতে পারবেন না। কিন্তু এআই

0: আসছে, ইতিমধ্যে এ ধরনের সিনেমা তৈরি হয়ে রিলিজ হয়ে গেছে যেখানে একজন মানুষ শুধুমাত্র একা নিজের চেষ্টায় নিজের চিন্তা ভাবনাকে জড়ো করে ঘরে বসে এআই এর সাহায্যে সম্পূর্ণ সিনেমা তৈরি করেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলিজ করেছেন সেটি এবং মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। সুতরাং এইভাবে যেসব ইন্ডাস্ট্রিগুলি মানুষের সাধ্যের বাইরে ছিল অনেকটাই, বড় মাপের ব্যবস্থা না থাকলে সেটা সম্ভব ছিল না, সেটা মানুষের অনেক কাছে চলে আসছে। একজন সঙ্গীত শিল্পী বা মিউজিক ডিরেক্টর এআই এর সাহায্যে নতুন ধরনের মিউজিক তৈরি করতে পারেন। এরকম ভাবে সমস্ত ক্ষেত্রে এত নতুন ধরনের কাজ তৈরি হতে পারে যে আমরা আজকে কল্পনাই করতে পারছি না, কারণ এআই একটি মাত্র টুল, একে বিভিন্ন কাজের জন্য তৈরি করে নেওয়া যায়। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসক কি করে রোগ নিরূপণ করবেন সেটাও এআই এর সাহায্যে করা সম্ভব, কিন্তু তাকে সেই অনুযায়ী ট্রেন করতে হবে, সেগুলো কারা করবে, মানুষই করবে। রোগ নিরূপণ করার জন্য যেভাবে এআইটাকে চালাতে হবে সেটাও মানুষই করবে। এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন ব্যবহার যখন আসবে এআই এর, সেই ব্যবহারগুলো করতে জানে এমন লোকেরও প্রয়োজন পড়বে। সুতরাং নতুন অনেক কাজ তৈরি হবে এআই কে কেন্দ্র করে।
1: হ্যাঁ, নতুন অনেক কাজ যেমন এআই কে কেন্দ্র করে তৈরি হবে, সেরকম বেকারত্বটাও কিন্তু আস্তে আস্তে ঘুচে যাবে। অর্থাৎ এই যে যুব সমাজকে, আমাদের তো আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এটাই যে এআই এর মাধ্যমে যুব যে প্রজন্ম, সেই যুব প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে আলাপ করিয়ে দেওয়া, হ্যাঁ এটাই আমাদের আলটিমেট মোটো এবং তাতেই যে দেশের বিকাশ। আপনার কি মত এখানে যে প্রচুর কাজের সন্ধান বা কাজের সুযোগ তো যুব সমাজ পেয়ে যেতে পারছে এআই এর মাধ্যমে বা এআই কে কেন্দ্র করে?
0: অবশ্যই, আমি এখনই যেটা আলোচনা করলাম যে যদি নিজেকে আপস্কিল করা যায়, এটা একটা টেকনোলজি, এটা আমাদের শত্রু নয়, সেই টেকনোলজিটা যদি আমি চিনে ফেলতে পারি, সেটা কিভাবে কাজ করতে পারে সেটা যদি শিখে ফেলতে পারি, তাহলে এ আমাদের বন্ধু হয়ে উঠবে। ঠিক কম্পিউটার যেমন আমাদের বন্ধু হয়ে উঠেছে, একই রকম ভাবে এআই আমাদের বন্ধু হয়ে উঠবে এবং আমাদের জন্য এমন সব সম্ভাবনা দ্বার খুলে দেবে যেটা আজকে আমরা কল্পনা করতে পারছি না। সুতরাং যুব সমাজের প্রতি আমি যেটা বলতে চাই যে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, একে নিজের বন্ধু করে তুলতে পারলে অনেক বড় সুফল জীবনে আসতে পারে।
1: বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আলোচনা করলাম সর্বসাধারণের কল্যাণার্থে এআই, যুব এআই ফর অল নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন এআই এক্সপার্ট তীর্থ চক্রবর্তী। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরণি দাশ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন রোম্যগীতি।

রম্যগীতির অনুষ্ঠানে প্রথমেই শুনবেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে এই গান, কথা সুনীল বরণ, সুর পিন্টু ভট্টাচার্য।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়।

কি বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আর মৈত্রী স্টুডিওতে ঘড়ির কাঁটা এখন বলছে, কি বলছে, যে ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে 12 ঘর ছুঁয়ে ফেলেছে। আর শুধু ঘড়ির কাঁটাই তো নয়, সূর্যি মামাও কিন্তু এখন একেবারে মধ্য গগনে। আর তার প্রতাপ, মানে তার উত্তাপ যে কতটা, সেটা তো আমরা সকলেই বুঝতে পারছি। এই গরমকালটা না ঠিক এই জন্য আমার একেবারে ভালো লাগে না। এত গরম যে গরমে একেবারে উফ নাভিশ্বাস অবস্থা। তো যাই হোক, এই সূর্যের প্রখরতাটা সহ্য করাটা কিন্তু এই দুপুরবেলা আমাদের সকলের পক্ষে অত্যন্ত কষ্টকর। কিন্তু কষ্টকর হলেও এই প্রখরতার মধ্যেই কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে রয়েছে সৃষ্টির রহস্য। আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছুই রয়েছে তা সবই পরমেশ্বরের দ্বারা সৃষ্ট। আর তাই তো জরা জীর্ণ চিন্তা ভাবনা ত্যাগ করে কেবলমাত্র নিজের সুবিধাটুকুর কথা না ভেবে, সমস্ত পাপ চিন্তা, বিষয়ের প্রতি লোভ, এই সব থেকে মুক্ত হয়ে ব্রহ্মাণ্ডের আনন্দকে উপভোগ করতে হবে। এই রে, আমার শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই ভাবছে যে আজ বন্ধুর কি হলো, সকাল সকাল আমি কেন তাদেরকে এত কঠিন কঠিন কথা শোনাচ্ছি। না না, সকাল নয়, বেলা হয়েছে বটে, তবে কঠিন কঠিন কথা শোনাচ্ছি না, এই কথা যে রয়েছে আমাদের উপনিষদে। আর উপনিষদের এই শ্লোক বদলে দিয়েছিল যার জীবন, সেই ধনীর ঘরের দুলাল কিভাবে তার সমস্ত বিলাসিতা ত্যাগ করে ধীরে ধীরে সংসার জীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে হয়ে উঠলেন ব্রহ্ম ধর্মের প্রচারক। আর আজকে তোমাদেরকে আমি সেই গল্পই শোনাবো। ব্রহ্ম ধর্মের প্রচারক যখন বলেছি, তখন তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আজকে আমরা ঠিক তাকে নিয়ে গল্প করতে চলেছি। হ্যাঁ, আজ 15ই মে, আজ সেই মহর্ষির জন্মদিন। আর তাই তো আজকের এই অল্প অল্প গল্প কথার আড্ডায় আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি তোমার সঙ্গে এই আধ ঘন্টা গল্প করব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তার বেড়ে ওঠা নিয়ে, ঠাকুর বাড়ির ছেলে দেবেন কিভাবে আপামর দেশের মানুষের কাছে হয়ে উঠলেন মহর্ষি, সেই গল্পও শোনাবো তোমাদের। তবে তার আগে তোমরা যারা বেতারের ওপারে বসে আমাকে শুনছ, মানে নিজেদের সকালের সমস্ত কাজকর্ম গুছিয়ে একটু হাতে সময় নিয়ে চলে এসেছ আমার সঙ্গে আড্ডা দেবে বলে, তাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের আজকের অল্প অল্প গল্প কথার অনুষ্ঠানে। তবে শুধু কথায় নয়, তোমাদেরকে স্বাগত জানাবো গানে গানে। আর তাই তো অনুষ্ঠানের শুরুতেই শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে তোমাদের জন্য রইল এই সুন্দর গানটা। কথা হবে গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

ফিরেলাম গানের পর তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু আখি। আর আজ আমরা কথা বলছিলাম মহান দার্শনিক তথা ব্রাহ্মধর্মের প্রচারক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। 1887 সালের 15ই মে অর্থাৎ আজকের দিনেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি। তার পিতা ও মাতার পরিচিতি সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তার পিতা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যাকে সেই সময়ে ব্রিটিশদের সমসাময়িক বলে মনে করা হতো, এবং তার মাতা ছিলেন দিগম্বরী দেবী। তো এই যে আমাদের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁরও কিন্তু প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল তার বাড়িতেই। 1823 থেকে 1825 সাল পর্যন্ত গৃহশিক্ষকের কাছেই তার প্রাথমিক পড়াশোনা চলে। হ্যাঁ, এটা তোমরা বলতেই পারো যে এই যে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করা, এটা কিন্তু ঠাকুরবাড়ির একটা রীতি ছিলেন। আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও, মানে আমরা যখন রবীন্দ্রনাথ সম্পর্কে জেনেছি শুনেছি, তখন কিন্তু আমরা এটাও সকলেই পড়েছি বা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরেরও প্রাথমিক শিক্ষা, মানে বেশিরভাগটাই তার গৃহশিক্ষকের কাছেই হয়েছিল। তো দেবেন্দ্রনাথ ঠাকুরও যখন ছোট ছিলেন, তখনও কিন্তু তাকে বাড়িতেই তার গৃহশিক্ষক হিসেবে পড়াশোনা করাতেন। তারপর ধীরে ধীরে যখন তিনি একটু বড় হয়ে উঠলেন, মানে ওই 1827 সাল, তখন কিন্তু তিনি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে ভর্তি হলেন এবং সেখানেই কিছুকাল তিনি পড়াশোনা চালিয়ে গেলেন। তারপর এত বড় বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, পারিবারিক যে ব্যবসা বাণিজ্য, সেগুলো দেখবার জন্য তার ডাক পড়ল। তো তিনি তখন এসে তার পিতৃদেবের যে বিষয় সম্পত্তি এবং ব্যবসা, সেগুলো দেখাশোনার কাজে নিযুক্ত হলেন। কিন্তু সেগুলো চালানোর পাশাপাশি তিনি দর্শন এবং ধর্মচর্চাও শুরু করলেন। 1838 সালে পিতামহীর মৃত্যুকালে তার মানসিক পরিবর্তন ঘটল। তিনি ধর্মের প্রতি আগ্রহী হয়ে মহাভারত, উপনিষদ এবং প্রাচ্য প্রাশ্চাত্য সহ বিভিন্ন দর্শনের যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো অধ্যয়ন করতে শুরু করলেন। আর এর ফলে পার্থিব বিষয়ের প্রতি তার আগ্রহ ক্রমশই কমতে থাকলো। তিনি সংসার থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে লাগলেন এবং তার মধ্যে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা, ঈশ্বরকে জানার যে উপায়, কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, এই সমস্তগুলি প্রবলভাবে প্রকাশ পেতে লাগলো। আর ঠিক এই সময়, মানে 1838 সাল নাগাদ তিনি যখন হিমালয়ে ভ্রমণ করে কলকাতায় ফিরছেন, তখনই দেবেন্দ্রনাথের সঙ্গে পরিচয় হল ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের, এবং তখন তাদের কথোপকথন ঘটল। তারা কি করলেন জানো? তারা যৌথভাবে তখনই কিন্তু ব্রাহ্মধর্ম প্রচারে মেতে উঠলেন। কিন্তু পরবর্তীকালে দেবেন্দ্রনাথের সঙ্গে এই কেশবচন্দ্র সেনের মতান্তর দেখা দিল এবং তখন এই ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে গেল দুটি ভাগে। একটির নাম হল ভারতীয় ব্রাহ্ম সমাজ এবং অপরটি হল আদি ব্রাহ্ম সমাজ। হ্যাঁ, সেটি দেবেন্দ্র

রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই তত্ত্বাবধিনী সভার নাম শুনেছ? শুনেই থাকবে, ইতিহাস পড়েছে আর এই সভা বা এই পত্রিকার নাম শুনিনি এমনটা তো হয় না। আমাদের বহু পরিচিত এই তত্ত্বাবধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু মহর্ষি। বিভিন্ন তত্ত্ব আলোচনার উদ্দেশ্য যুব সম্প্রদায় যারা রয়েছে তাদের মধ্যে যাতে উপনিষদ নিয়ে, আমাদের যে সমস্ত প্রাচীন গ্রন্থ রয়েছে, বেদ রয়েছে, সেই সব কিছু নিয়ে যাতে আলোচনা করার একটা সভা তৈরি করা যায়, তারই উদ্দেশ্যে তিনি তত্ত্বাবধিনী সভার প্রবর্তন করেছিলেন। প্রথমে কিন্তু এর নাম ছিল তত্ত্বরঞ্জিনী সভা এবং পরবর্তীকালে তা তত্ত্বাবধিনী সভায় পরিণত হয়। এই সময় তিনি কঠোপনিষদকে বাংলায় অনুবাদ করেছিলেন। আর শুধু কি তাই, 1842 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধিনী সভা এবং ব্রাহ্ম সমাজের দায়িত্বভার গ্রহণ করলেন। তখন কিন্তু দায়িত্ব একেবারেই তার কাঁধে, নানা রকম দায়িত্ব, যুব সম্প্রদায়কে কিভাবে ধর্মালোচনায় বা উপনিষদ পাঠে তিনি আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, সেরকম নানান ভাবনা তার মনে চলতে থাকছে। কিভাবে উপনিষদকে সহজ করে সাধারণ মানুষকে তুলে ধরা যায়, তিনি সেই নিয়েও নানা রকম ভাবনা চিন্তা করছেন। আর ঠিক তার পরের বছরই কি হলো জানো? ঠিক তার পরের বছরই অক্ষয় কুমার দত্ত এসে তারই, মানে এই যে আমাদের মহর্ষির সহায়তায় তিনি আর্থিক সহায়তা করেছিলেন, এবং অক্ষয় কুমার দত্ত কি করলেন, তার সম্পাদনায় প্রকাশিত করলেন তত্ত্বাবধিনী পত্রিকা। এবার তুমি নিশ্চয়ই ভাবছো যে তত্ত্বাবধিনী পত্রিকার কথা তো এলো, কিন্তু এই পত্রিকার মূল লেখনের বিষয়বস্তুটা ঠিক কি ছিল, মানে এতে ঠিক কি নিয়ে লেখালেখি করা হতো? বুঝেছি। আচ্ছা, আমি তোমাকে বলে দিই যে এই যে তত্ত্বাবধিনী পত্রিকা, এখানে কিন্তু মূলত লেখা হতো দেবেন্দ্রনাথ কৃত বিভিন্ন বৃত্তি, মানে বিভিন্ন বঙ্গানুবাদ, উপনিষদকে তিনি পড়ে কি বুঝেছেন সেই সারমর্ম, সে সব কিছুই তুলে ধরা হতো এই পত্রিকায়। আর শুধু তাই নয়, এরপর তার প্রচেষ্টায় প্রকাশ্য সভায় বেদ পাঠও শুরু হয়। তিনি বিভিন্ন ছাত্রছাত্রী যারা ছিলেন, বিভিন্ন ছাত্রদের তাদের স্কুল থেকে নিয়ে এসে আলাদা করে ব্যবস্থা করে তিনি বেদ পাঠের একটা ব্যবস্থাও করতেন, এবং সেখানে বহু মানুষ আসতেন, শুনতেন। আর তারপর অর্থাৎ 1844 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্রহ্ম উপাসনার পদ্ধতি প্রণয়ন করলেন, এবং পরের বছর তা ব্রাহ্ম সমাজে ব্যবহৃত হতে থাকল। দীর্ঘ শাস্ত্র চর্চার ফলে তিনি উপলব্ধি করলেন যে শুধু উপনিষদ নয়, ব্রহ্ম ধর্মের ভিত্তি স্থাপন করতে হলে আমাদের আরও যে সমস্ত প্রাচীন গ্রন্থগুলি রয়েছে সেগুলো আমাদের সকলকেই জানা খুব দরকার। এবং সেই উদ্যোগ নিয়ে তিনি কি করতে লাগলেন, না ক্রমান্বয়ে তার যে পত্রিকা রয়েছে তত্ত্বাবধিনী পত্রিকা, সেখানে বিভিন্ন ঋগ্বেদের অনুবাদ প্রকাশ করতে লাগলেন, উপনিষদের নানান রকম শ্লোককে সহজ করে লিখতে লাগলেন, এবং পরবর্তীকালে ব্রাহ্মধর্ম নামে একটা গ্রন্থও তিনি প্রকাশ করলেন। আর এই লেখনী, মানে এই লেখনীর পর তার লেখনীর হাতও কিন্তু খুলে গেল। ধীরে ধীরে তিনি জগৎ সম্পর্কে যে আত্ম উপলব্ধি করছেন, বা উপনিষদের যে বাণী, বেদের যে তথ্য, সেই সমস্ত কিছু উপলব্ধি করে তার মনে যে উপলব্ধি তৈরি হচ্ছে, তিনি সেই সমস্ত কিছুই কিন্তু গ্রন্থের আকারে লিখতে শুরু করলেন। তার এই আত্ম উপলব্ধি গ্রন্থের মোড়কে প্রকাশ পেল আত্মতত্ত্ববিদ্যা নামে একটি গ্রন্থরূপে। আর তারপর 1853 সালে তিনি তত্ত্বাবধিনী সভার সম্পাদকও নিযুক্ত হলেন। এরপর 1859 সালে ব্রাহ্ম বিদ্যালয় স্থাপন করলেন। ঠাকুর পরিবারকে নিয়ে এত গল্প যখন হচ্ছে, তখন মানে ঠাকুর পরিবারকে নিয়ে, দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যখন এত গল্প আমরা করছি আজকে তার জন্মদিনে, তখন শান্তিনিকেতনের কথায় আসবো না, তা তো একেবারেই হতে পারে না। তবে শান্তিনিকেতনের কথায় যাওয়ার আগে, শান্তিনিকেতনের গল্প শোনার আগে, তোমাদের জন্য থাক শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে আরও একটা গান, তারপর না হয় আমরা আমাদের আড্ডার মধ্যে দিয়ে যাবো ভুবন ডাঙ্গার মাঠে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

দেবেন্দ্রনাথ ঠাকুর পূজা পার্বণী ইত্যাদি বন্ধ করতে চেয়েছিলেন, মানে বন্ধ করতে চেয়েছিলেন বলতে তিনি সমস্ত কিছুর প্রতি অতটা বিশ্বাস রাখতেন না। তার মাঘ উৎসব, নববর্ষ, দীক্ষা দিন ইত্যাদি উৎসবের প্রতি অত্যন্ত আগ্রহ ছিল এবং তিনি কিন্তু তা প্রবর্তনও করেছিলেন। 1867 সালে তিনি বীরভূমের ভুবনডাঙ্গার মাঠ, এই যে ভুবনডাঙ্গার মাঠের গল্প বলছিলাম, সেই ভুবনডাঙ্গার মাঠে একটি বিশাল ভূখণ্ড ক্রয় করলেন। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই গল্পটা অনেকেই জানো যে তিনি গিয়েছিলেন একটি নিমন্ত্রণ রক্ষা করতে এবং সেখানে গিয়ে তার চোখে পড়ে এই ভুবনডাঙ্গার মাঠ এবং মন জুড়িয়ে যাওয়া এই ভুবনডাঙ্গা মাঠের বিশাল ভূখণ্ড তিনি ক্রয় করে ফেললেন। তারপর সেখানে আশ্রম স্থাপন করলেন। এই আশ্রমই আজকের বিখ্যাত শান্তিনিকেতন, যেখানে গেলে আজও আমাদের হৃদয় জুড়িয়ে যায়। যেখানের শান্ত পরিবেশ, বাউল গানের মিষ্টি সুর এই ব্যস্ততার জীবনে আমাদেরকে এনে দেয় এক অকৃত্রিম শান্তি। এছাড়াও তিনি হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনে বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এরপর কিছুদিন কিন্তু তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। 1851 সালের 31 অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপিত হলে তাকে কিন্তু সেখানে সম্পাদক নিযুক্ত করা হয়। দরিদ্র গ্রামবাসীর উপর যে অত্যন্ত করের বোঝা চাপানো হতো তা কিন্তু তার মনের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। এবং তিনি কি করেছিলেন জানেন? তিনি এই দরিদ্র গ্রামবাসীর উপর যে অতিরিক্ত কর চাপানো হয়েছিল তার বিরুদ্ধে নানা রকম লেখনী শুরু করেছিলেন, ব্রিটিশদের কাছে তার সেই লেখনী পৌঁছে দিয়েছিলেন। এবং চৌকিদারি কর যেটা ছিল, গ্রামবাসীদের উপর যে চৌকিদারি কর চাপানো হতো সেটা মকুপের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। আর শুধু তাই নয়, ভারতের স্বায়ত্ত শাসনের দাবি তুলে তিনি একটি পত্রও পেশ করেছিলেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে। দেবেন্দ্রনাথ ঠাকুর

শুধুই যে একজন দার্শনিক ছিলেন তা কিন্তু নয় বন্ধু, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। আর তার সমাজ সংস্কারমূলক কাজের মধ্যে অন্যতম হল বিধবা বিবাহ। সেই সময় যে বিধবা বিবাহ হতো, সেই বিধবা বিবাহ প্রচলনেও কিন্তু তিনি অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। আর শুধু তাই নয়, এই যে বাল্য বিবাহ, বহু বিবাহ, এই সমস্ত প্রথারও কিন্তু তিনি বিরোধী ছিলেন। পরাধীন ভারতবাসীর মধ্যে শিক্ষা বিস্তারের জন্য তার যে অবদান তা কিন্তু অনস্বীকার্য। আর এই যে আমরা শুরুতেই বললাম যে আজকে মহর্ষির জন্মদিন, আমাদের আড্ডায় বারবার ফিরে আসছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা, তো তোমরা কি জানো যে তিনি কিভাবে মহর্ষি হয়ে উঠেছিলেন? আচ্ছা, যদি না জেনে থাকো তবে আমিই তোমাদের জানিয়ে দিই। এই যে তিনি সমাজের বিভিন্ন সংস্কারমূলক কাজ করেছিলেন বা করে চলতেন বলে আমি তোমাদেরকে জানালাম, তো এই সংস্কারমূলক কাজের মধ্যে অন্যতম ছিল ভারতীয় যুব সম্প্রদায়। সেই ভারতীয় যুব সম্প্রদায়কে, তাদেরকে খ্রিস্ট ধর্মের প্রভাব থেকে মুক্ত করা, এবং খ্রিস্ট ধর্মের প্রভাব থেকে আপামর ভারতীয় যুব সম্প্রদায়কে খানিকটা আঁকলে রাখার জন্য তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। আর তার এই কর্মকাণ্ড দেখে 1867 সালে রাধাকান্ত দেব তাকে জাতীয় ধর্মের পরিরক্ষক বলেন, আর ব্রাহ্ম সমাজই তাকে মহর্ষি উপাধিতে ভূষিত করেন। এই একটা মজার কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি। এই গল্পের শুরুতে আমি তোমাদের বললাম না যে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটি ছিল কেশবচন্দ্র সেনের এবং অপরটি এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু এই যে ব্রাহ্ম সমাজ মহর্ষি উপাধি দিল, সেটি কোন ব্রাহ্ম সমাজ বলো তো? কেশবচন্দ্র সেনের ভারতীয় ব্রাহ্ম সমাজ। ভাবো একবার, ঠিক কত বড় মাপের মানুষ হলে, মানে কত খোলা মনের একটা চিন্তাধারার মানুষ হলে, যার সঙ্গে তার মতের মিল নেই বলে তারা দুজনে আলাদা হয়ে গেলেন, তাদের পথ আলাদা হয়ে গেল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তিনি কিন্তু বাধ্যই হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ তাকেই প্রাধান্য দিতে। আর এইভাবেই তো, এইভাবেই বিভিন্ন সংস্কার, যুক্তি, তক্ক আর আধ্যাত্মিক বোধের আলোড়নে ঠাকুর পরিবারের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর আপামর ভারতবাসীর কাছে হয়ে উঠলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই গল্প চলতেই থাকবে, তবে গল্পের মাঝখানে গান হবে না তা তো হতে পারে না। তাহলে চলো, এখন তোমাদের জন্য শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে রইল এই গানটা। আরও গল্প হবে গানের ওপারে, সঙ্গে থাকো।

উনিশ শতকের নবজাগরণের সবটুকু নির্মল উজ্জ্বলতায় যে ঠাকুরবাড়ির কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল তা কিন্তু অনেকখানি দেবেন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বে। রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠার বহু আগেই তার পিতৃদেবের যশোগুণে ঠাকুরবাড়ি এক অনন্য সংস্কৃত ক্ষেত্রে পরিণত হয়ে উঠেছিল। সেখানে এসেছিল

ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভিন্ন জাপানি কলাকুশলী। এছাড়াও রানী রাসমণি দেবীর জামাতা মথুরমোহন বিশ্বাস ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী, এবং তিনি তাঁর সঙ্গে কিন্তু দেখতে গিয়েছিলেন যুগপুরুষ শ্রীরামকৃষ্ণদেবকে। আর তার এই যে পথ চলা, ধর্মের পথে হেঁটে চলা, ধর্মকে প্রাধান্য দেয়া, ধর্মকে আশ্রয় করেই বেঁচে থাকা, এই সমস্ত কিছুতে মত্ত হয়ে তিনি কিন্তু তার জীবন থেকে ধন সম্পত্তি বর্জন করেছিলেন। তবে পারিবারিক এবং সাংসারিক বিষয়ে তার দৃষ্টি ছিল সজাগ, যদিও শেষ জীবনে তিনি এই সব কিছু থেকেই নিজেকে গুটিয়ে নেন। ধর্ম পরিবর্তন এবং নানান পারিবারিক কারণে তাকে বার বার আঘাত পেতে হয়েছিল। তবুও ঈশ্বরকে জানা এবং আত্ম উপলব্ধির পথ তিনি কখনোই ত্যাগ করেননি। আর তাই তো তিনি অনায়াসে লিখতে পেরেছিলেন দেবজ্ঞান দিব্যজ্ঞান, দেহপ্রীতি শুদ্ধ প্রীতি, শুদ্ধ প্রীতি তুমি মঙ্গলালয়, ওহে মঙ্গলালয়। আর আজ তার জন্মদিনে যুববাণীর তরফ থেকে তাকে আরও একবার জানালাম আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমরা এভাবেই আমাদের কাছ থেকে, আমাদের কাছে যারা ছিলেন এতদিন, যাদের গল্প শুনে আমরা বড় হয়ে উঠেছি, বিভিন্ন বইয়ের পাতায় যাদেরকে পড়ে আমরা চিনেছি, এইভাবেই নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে আমরা স্মরণ করব, ঠিক যেভাবে আজকে আমরা মহর্ষির গল্প তোমাদেরকে শোনালাম। তবে আমার সঙ্গে আড্ডা দিয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানিয়ে দিও। আর যেতে যেতে তোমাদের জন্য রইল আরও একটা গান।

0: শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন আঁখি মুখোপাধ্যায়। এখন শুনবেন সাঁওতালি গান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

আজ শুনুন সাঁওতালি লাগড়ে গান। সুর অনুযায়ী সাঁওতালি গানের বিভিন্ন প্রকার আছে, এগুলির মধ্যে লাগড়ে হল একটি প্রকার। এই গানের কোনো উপলক্ষ নেই, যে কোনো সময় লাগড়ে গান গাওয়া হয়। আজকের প্রথম গানটিতে বলা হয়েছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষের যেমন জন্ম মৃত্যু আছে, তেমনি গাছেরও জন্ম মৃত্যু আছে। তবে বীজ থেকে যায়, যা থেকে নতুনের সৃষ্টি হয়। যুগ যুগ ধরে এভাবেই সৃষ্টি ও বিনাশের লীলা চলে আসছে, আর ধরিত্রীও নতুন করে সেজে উঠছে। গানটি শোনাচ্ছেন বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ।

এই দুনিয়ায় সুখে থাকতে কে না চায়, তবু যেন পারস্পরিক হিংসা দেশ মানুষের মধ্যে লেগেই আছে। মানুষ যদি সুখে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে পারস্পরিক সহযোগিতা যেমন বাড়ে, তেমনি দেশেরও অগ্রগতি হয়। এই কথাই বলা হয়েছে পরের গানটিতে। শোনাচ্ছেন সতীশ রায় মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

এবারে চূড়ামণি মুর্মু অসহশিল্পীদের গাওয়া লাগড়ে গান শুনে। নানান সুগন্ধি ফুল যতই বাতাসে সুবাস ছড়াক, গাছ ছাড়া অস্তিত্বহীন হয়ে পড়ে। যতই ফুটুক পদ্ম, জল ছাড়া তার অস্তিত্ব নেই। এসব ফুল লতাপাতার সঙ্গে খেলতে মন চায়, এ কথাই বলা হয়েছে গানটিতে।

মানানসই শাড়ি পরে নিজেকে অপরূপা করেছ, তোমার চলার মনোগ্রাহী ছন্দকে বাহামনি ধীরে কর, তা না হলে শাড়ি ছিঁড়ে যেতে পারে। কলসি কাঁখে জলকে যাও ঝর্ণা তলায়, ধীরে বাহামনি ধীরে, দেখো জল যেন ঘোলা না হয়। এ কথায় বলা হয়েছে পরের গানটিতে শিল্পী আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

এবারের গানে এক প্রেমিকের আক্ষেপের কথা বলা হয়েছে, আমি বৃক্ষ তুমি লতা, ভালোবাসি তোমায় ভালোবাসি, কেবলই তোমার কথা ভাবি, তোমার জীবন সঙ্গী হতে মন চায়, হায় মা বাবা বাধা হয়ে দাঁড়ায়। দুঃখ বা হতাশা নয়, মা বাবার ভালোবাসা তো দুদিনের জন্য, কিন্তু আমাদের ভালোবাসা সারা জীবনের জন্য। শোনাচ্ছেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, আসুন শুনি।

এবারে গৌরী মাঝি ও সহশিল্পীদের গাওয়া লাগড়ে গান। গানটিতে বর্তমান সময়ে যেভাবে নাচ ও গান হারিয়ে যেতে বসেছে তারই কথা বলা হয়েছে। গান ও নাচের আখড়াকে জিয়ে রাখার দায়িত্ব আমাদের, আর ধামসা মাদলকে লুপ্ত হতে দেব না, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সাঁওতাল জাতির ঐতিহ্য। এসো সমাজ ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি।

শেষ নিবেদন কমল হেমব্রম ও সহশিল্পীদের গাওয়া লাগড়ি গান। এই গানে বলা হয়েছে, বাদক ও নর্তকীদের যুগলবন্দিতে মেতে উঠেছে আখড়া, সবাই যেন একে অপরের পরিপূরক, কেউ যেন নিজস্ব নামে এখানে আলাদা নয়, তবু ভালোবাসার মানুষকে বেছে নিতে অসুবিধা হয় না, তার নাম চেহারা যেন আলাদাভাবে চোখের সামনে ভেসে ওঠে। শুনি এই গান।

এই সঙ্গে শেষ হলো আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সম্পাদনা সীতারাম বাস্কে ও বিনয় মুর্মু, উপস্থাপনা পরিমল হেমব্রম, প্রযোজনা নিভা টুডু।

0: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন নাটক ভুল স্বর্গ।
1: আজকের নাটক ভুল স্বর্গ, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতালনাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, নাটক ভুল স্বর্গ।
2: সবকিছু সীমানা ছাড়িয়ে তোমাদের এই রথ এমন শোঁ শোঁ করে কোথায় ছুটে চলেছে গো?
3: যেখানকার রথ সেইখানে।
2: দূর বাবু, তখন থেকে তুমি কেবল ওই কথাই বলছো, আমি যে কিছুই বুঝতে পারছি। সত্যি কথা বলো তো ভাই, তুমি কে? আর আমার মতো একটা বেকার মানুষকে খামোকা তোমার রথে চড়িয়ে কেনই বা এমন ধারা ছুটি নিয়ে মজা করছো বলো তো?
3: মানুষ মানুষ, আরে তুমি তো এখন আর মানুষই নহে বাপু।
2: তাই বলো, এ আর নতুন কথা কি?
3: তাহলে বুঝতে পেরেছ?
2: আলবাদ বুঝেছি। আমার সম্বন্ধে বুঝবার মতো এর চেয়ে কোন সহজ কথাটা আছে বলো? মানুষ আমাকে কেউ কোনোদিন বলে, সবাই বলে, সবাই বলে অকাজের রাজা মানুষ নামের অযোগ্য। কেউ কি বলে জানো? বদ্ধ পাগল।
3: আচ্ছা,
2: কেউ আবার দয়া করে বলে বদ্ধ নয় অর্ধ। তুমি আমার চেনা নতুন মানুষ হতে পারো, তাই বলে তুমি বা খামোকা এতকালের সত্যিটাকে এড়িয়ে আমাকে একটা মানুষ বলে গণ্য করতে যাবে কেন? বরঞ্চ তুমি যে আমাকে পাগল না বলে অমানুষ বলেছো, এতেই বোঝা যায় তুমি খুব ভদ্র।
3: আর কেন যে লোকে তোমাকে পাগল বলতো তা আমি এতক্ষণে বিলক্ষণ বুঝতে পারছি। যাকে

0: যাকে সে কথা, তা তুমি কি সত্যি কিছু বুঝতে পারছ না?
1: আরো বুঝবার কিছু আছে বুঝি?
0: আরে আছে বই কি, দেখো বাপু, মর্ত লোকে তোমাকে কে কি বলতো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
1: তাহলে তুমিও কেন বললে আমি মানুষ নই?
0: মানুষ ন, তার কারণ তুমি এখন পরলোকগত, পরলোকের পথেও বলতে পারো। হ্যাঁ,
1: আমি মরে গেছি?
0: আরে তোমার মর্ত্যভূমির আয়ু ফুরিয়েছে, এখন তুমি স্বর্গের পথে।
1: স্বর্গের পথে?
0: হ্যাঁ।
1: তুমি তাহলে কি?
0: আমি আমি স্বর্গের দূত, তোমাকে স্বর্গে পৌঁছে দেবার ভারটা আমার উপর পড়েছে বলেই তো রথ নিয়ে সেই সাত সকালে তোমাদের গায়ে ছুটতে হয়েছিল।
1: তাই বলো, এতক্ষণে বুঝতে পারছি।
0: বাহ,
1: তাই তো বলি, এতখানি সময় কেটে গেল, এর ভেতর একবারও আমার প্রেয়সীর নথ নাড়া দেখলুম না, মুখ ঝামটা শুনলুম না, থেলো হুঁকো হাতে নরোত্তম খুড়োর সেই কাজ আর অকাজের পার্থক্য আর পরিণাম নিয়ে রোজকার বক্তৃতা কানে এলো না। ছেলের দল পাগল পাগল বলে আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে আমার হাত থেকে রং তুলি কেড়ে নিলে না। কিন্তু ভাই স্বর্গদূত, আচ্ছা তোমাদের ভুল হয়নি তো?
0: ভুল?
1: হ্যাঁ
0: ভুল।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমাদের আবার ভুল কি?
1: এই মানে মানে মানে আমার মতো মানুষকে স্বর্গে নিয়ে যাওয়া?
0: তুমি হাসালে, সত্যি হাসালে। আরে কি মর্ত্যভূমি পেয়েছো যে কথায় কথায় ভুল ভুল আর ভুল? বলে যেও না, আমি স্বর্গের দূত, স্বর্গে ভুল বলে কিচ্ছু নেই। পাকা খাতায় তোমার নামের পাশে স্বর্গের মার্কা যখনই পড়েছে তখনই সেটা ঠিক।
1: তুমি যখন বলছো ঠিক তখন নিশ্চয়ই ঠিক।
0: আলবাহ,
1: তবে কিনা সারাটা জীবন কাজকে ফাঁকি দিয়ে কেবল অকাজের পাগলামিতেই তো কেটেছে। তাই কেমন যেন মনে হচ্ছে এ যেন সারা বছর পড়ায় ফাঁকি দিয়ে পরীক্ষায় খামোকা পাশ করে ফেলার মতন, বুঝলে?
0: পাশ করে ফেলার মতন? আচ্ছা ঠিক আছে, পাশ যখন করেই গেছো তখন আর চিন্তা করো না, আর কথা নয় স্বর্গপুরি ওই যে দেখা যায়। এবার আর কথা না বলে আমাকে রথ চালাতে দাও।
1: চালাও।

0: ওহে, কোথায় চললে?
1: আর বলো না ভাই, হাফ ছাড়বার সময় নেই, অনেক কাজ পড়ে রয়েছে, চলি।
0: আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের এখানে একজন নতুন আগন্তুক এসেছে, সে খবর শুনেছো?
1: খবর শুনবার অবকাশ কোথায়? তোমার অবকাশ আছে, তুমি খবর শুনে বেড়াওগে।
0: অবকাশ? ঠাট্টা করছো কেন ভাই? খেটে খেটে হয়রান হয়ে গেলাম, তবু বলছো আমার নাকি অবকাশ আছে? দেখলে না আমিও ছুটছিলাম।
1: তাহলে মিছিমিছি দাঁড়িয়ে সময়টুকু নষ্ট করলে কেন? নিজেরও করলে আমারও করলে।
0: আরে সে কথা আর বলতে, কিছু মনে করো না ভাই, কেবল ওই নবীন আগন্তুকের খবরটা দেবার জন্যই যা একটু দাঁড়ানো। না না না, আর দেরি না। এই তো এরই ভেতর বেশ কয়েকটা মুহূর্ত একেবারে চলে গেল। তুমি যাও তোমার কাছে, আমিও চলি।

0: ওগো মেয়েরা, একটু দাঁড়াবে।
1: ও মা, এ আবার কে গো?
0: তোমাদের এই স্বর্গে আমি আজ কদিন হলো এসেছি।
1: ও তাই বলো, তা পথের পাশে গাছের তলায় অমনি করে বসে রয়েছো কেন? তোমার হাতে বুঝি কোনো কাজ নেই?
0: এই তো আমার কাজ।
1: ও মা, এ বলে কি গো, এমনি করে কুঁড়ের মতো বসে থাকা আবার একটা কাজ নাকি?
0: শুধু বসে থাকার কাজ কেন, আমি যে প্রতীক্ষা করবার কাজটাও করছি।
1: প্রতীক্ষা করবার কাজ, সেটা আবার একটা কাজ নাকি?
2: আমাদের এই কেজলোকের স্বর্গে কাজের পেছনে সব সময় ছুটে বেড়াতে হয়, এমন ধারা বসে থেকে সময় নষ্ট করবার কোনো হুকুমই নেই। শোনো গো ভালো মানুষের ছেলে, তুমি নতুন এসেছো তাই হয়তো জানো না, কাজের পেছনে নাচোটার সাজা এখানে বড্ড কঠিন। দেখো তো, নিজে বসে সময় নষ্ট করছো আর আমাদেরও ডেকে দাঁড় করিয়ে খামোখা কয়েকটা মুহূর্ত নষ্ট করে দিলে। চল ভাই,
1: একটু দাঁড়া ভাই। ওগো ভালো মানুষের ছেলে,
0: বলো
1: তোমার ওই প্রতীক্ষা করবার কাজটা ভাই কার জন্যে তা শুনতে পাই?
0: তার কি হিসেব আছে? প্রতীক্ষা করছি কখন।

0: না, ওখানে যে আমাদের ফসলের ক্ষেত বীজ বোনা হয়ে গেছে, তুমি আর বসবার জায়গা পেলে না?
1: আমি কি জানি যে এখানে বীজ বোনা হয়েছে?
2: জানো না তো কাউকে শুধলেই তো হতো বাপু।
3: সে কথাও কি বলে কি? আমরা সবাই কাজের চাপে দম ফেলার ফুরসত পাচ্ছি না, আর ওনাকে এখানে বসে বসে প্রতীক্ষা করবার কাজ করছে।
0: তার মানে সে আবার কোন কাজ?
3: সে কথা ওকেই শুধো। যাই বলো বাপু, লোকটার রকম সকম মোটেই ভালো না। বলো চল, এখানে দাঁড়িয়ে মিছিমিছি আমাদের কিছুটা সময় নষ্ট হলো।
0: সত্যি কথা বলো তো ভাই, এখানে তোমার উপর কোন কোন কাজের ভার পড়েছে?
1: হ্যাঁ, কোন কাজের ভার তো কেউ দেয়নি আমাকে।
2: তা আবার হয় নাকি? এ হলো কেজোলোকের স্বর্গ, এখানে কাজ ছাড়া কারো থাকবার উপায় আছে? আমরা খেটে খেটে হয়রান হলুম তা জানো।
1: আমিও তো এসে অবধি তাই দেখছি, তোমরা সবাই সারাক্ষণ এত কাজের মানুষ যে আমি একটা কথা শুধিয়ে পর্যন্ত কারো কাছে কোনো জবাব পাইনি। সবাই বলে সময় নেই, সবাই বলে হায় হায় হায় হায় সময় নষ্ট হলো, তোমরাও বলছো খেটে খেটে হয়রান হলুম। আচ্ছা, এত খাটার দরকার কি বলো তো?
0: আরে লোকটা বলে কি?
1: আমি বলছি তোমরা ছুটি নাও না কেন?
2: ছুটি? সে আবার কি
1: ছুটি জানো না? অবাক করলে আমাকে,
4: কথাটা যেন কবে কোথায় শুনেছি এখন যেন আর মনে পড়ে না।
1: শোনো, তোমরা যাকে বলো কাজ, তার এক পিঠে যেমন ছোটা ছুটি, অন্য পিঠে ঠিক তেমনি শুধু ছুটি। তোমাদের এই রাজ্যে দেখছি ওই একটা পিঠে সবাই চেনে, অন্য পিঠটা পরখ করে দেখলে ক্ষতি কি?
2: ওরে বাবা, এক পিঠ সামলাতেই আমাদের পিঠ কুঁজো হয়ে গেল, তার উপরে আবার অন্য পিঠ,
0: আমাদের সময় বা কোথায়?
1: তোমাদের চাপ চাপ সময়ের ভেতর থেকে অসময়টুকুকে ছেঁকে নিলেই তো সময় হয়ে যায়।
2: তার মানে?
1: শোনো, সময়টা হলো কাজের জিনিস তো, আর অসময়টা অকাজের। ওই অকাজের জন্যই তো ছোট ছুটির ওপিঠে ছুটির আয়োজন। কাজ তো অনেক করলে, এবার একটু না হয় ছুটি নিয়ে দেখো না।
2: ওরে বাবা, কি সর্বনেশে কথা! না না, তুমি সরে পড়ো, সরে পড়ো বলছি।
0: গয়লানি দিদি ঠিক কথাই বলে গেল দেখছি। না বাপু, তোমার মতলব ভালো নয়।
2: দাদা, ও নিশ্চয়ই কিছু একটা ফ্যাসাদ বাদাবার মতলবে এসেছে, নইলে এমন কথা কেউ বলে? হ্যাঁ শিগগির চলো দাদা, সবাইকে সাবধান করে দিতে হবে। চলো চলো চলো চলো।
1: ওগো, আমার কথাটা তোমরা ভালো করে শুনে যাও।
0: ভালো বুঝিনি বাপু, তোমার কথা আর শুনছি না।

0: খুব সাবধান লো, ওই নতুন লোকটাকে এড়িয়ে চলিস।
1: আমি সাবধান আছি, তুমি সাবধানে থেকো দিদি।
0: ওলো, ওই অকাজের লোকটা না রোজ ঝর্ণার ধারে গিয়ে বসে থাকে, খবরদার খবরদার, ওর দিকে যেন ফিরেও তাকাস নে কেউ।
2: অকাজের লোকটার সঙ্গে কেউ কথা বলো না, সাবধান।
3: কাজ ভুলিয়ে দেওয়া ওর খন্দে, ওর কথায় কেউ কান দিও না।
0: উফ, খেতে খেতে হয়রান হয়ে গেলুম ভাই, এখনো কত কাজ রয়েছে পড়ে। ওলো, তুই আবার এখন কোথায় চললি?
4: জল আনতে।
5: কোথায়?
4: ঝর্ণায়।

0: অপূর্ব।
1: কে গো তুমি?
0: তোমাদের এই কেজো লোকের স্বর্গে একমাত্র অকেজো লোক আমি।
1: আহারে, তোমাকে এখনো ওরা কোনো কাজ দেয়নি কেন বলো তো?
0: কাজ করবো তার সময় কোথায়?
1: কি যে বলো, সময়টাই তো এখানে সবচেয়ে দামি। উফ, সময় অমিল বলে আমাদের যে কি অসুবিধে হয়।
0: সময় অমিল? আমি তো দেখছি অবকাশটাই এখানে অমিল। এই স্বর্গে আর সব আছে, নেই কেবল অবকাশ।
1: থাকবে কেমন করে, আমাদের হাত ছাড়বার সময় কোথায়?
0: তুমিও এত ব্যস্ত।
1: আমাকে সবাই ব্যস্ত মেয়ে বলেই ডাকে। সে যাই হোক, তোমার হাতে যদি কাজ না থাকে, তুমি আমার হাত থেকে না কিছু কাজ না?
0: তোমার হাত থেকে কাজ নেব বলেই আজ কদিন ধরে রোজ এই ঝর্ণার ধারে প্রতীক্ষা করি।
1: ওমা, তাই নাকি? আমাকে রোজ দেখছো, তাহলে সে কথা বলনি কেন?
0: দেখা আগে শেষ হবে, তারপরে তো বলা। রোজ মুগ্ধ হয়ে দেখি সেতারের একটা দ্রুতলয়ের গতের মতো যেন তুমি আসছো। এত ব্যস্ত যে তোমার পায়ের নূপুরে যেন তোমার সঙ্গে তাল রেখে পাচ্ছে না। ব্যস্ত হাতে কোনো মতে তোমার এলো খোঁপাটা বেঁধে রেখেছ, তার দু চারটে দুরন্ত আলোক তোমার কপালের উপর ঝুঁকে পড়ে তোমার চোখের ওই ওই কালো তার

0: দুটিকে, দেখবি বলে জানো কি মারছে।
1: কিসব অর্থহীন কথা বলে আমার সময় নষ্ট করছো, জল নিয়ে আমাকে এক্ষুনি ছুটতে হবে। হ্যাঁ, কাজের ভার নেবে তো বলো।
0: নেব বলেই তো তোমার মুখ চেয়ে আছি।
1: কি কাজ নেবে বলো?
0: ওই যে তুমি যে ঘড়াটা কাকে করে রোজ জল তুলে নিয়ে যাও, সেটা একবার দিতে পারো আমাকে?
1: উমা, ঘড়া দিয়ে কি করবে তুমি? জল তুলবে নাকি?
0: না, আমি তার গায়ে চিত্র করব।
1: তাতে লাভ?
0: লাভ? শরতের নীল আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘ ভেসে বেড়ায়, তাতে কি লাভ? ভোরবেলা টুপ টুপ করে গাছ থেকে শিউলি ফুল ঝরে পড়ে, তাতে কি লাভ?

0: ভায়া শুনেছো?
1: শুনেছি, খুবই চিন্তার বিষয়।
0: আহা তা তো জানি, কিন্তু চিন্তা করবার সময়টা যে পাচ্ছি না ভায়া।
1: সেইটাই তো আরো চিন্তার বিষয়।
0: কিন্তু ওকে তো এখানে আর কিছুতেই থাকতে দেওয়া চলে না।
1: তাড়িয়ে দেওয়াও যে সম্ভব নয়।
0: কেন কেন?
1: এই স্বয়ং বিধাতা পুরুষ ওকে এ রাজ্যে প্রবেশাধিকার দিয়েছেন।
0: আহা, কিন্তু প্রবেশাধিকার দিয়েছেন বলে এখানকার নিয়ম ভঙ্গ করবার অধিকার তো দেননি।
1: একটা কিছু ভাবো দাদা, একটা কিছু ভাবো।
0: আহা, ভাবতে পারলে তো কোনো কথাই ছিল না। ভাবতে গেলে যদি আবার কাজ বন্ধ হয়ে যায়। না না না, হাচ্চালো হাচ্চালো হাচ্চালো।
1: তাই তো,
0: উপায় অবশ্য একটা কিছু বের করতেই হবে, নইলে সব কিছু ভণ্ডুল হয়ে যাবে, তা কিন্তু বুঝতে পারছি।

0: আজ এত দেরি যে?
1: তোমার মতো অকাজের মানুষ তো নই, আমার অনেক কাজ। আচ্ছা লোক বটে তুমি, ছবি আঁকার জন্য ঘোড়াটা নিয়ে তবে ছাড়লে। কই আমার ঘোড়া? কই?
0: ওই তো রোদ লাগবে বলে টাটকা পদ্ম পাতা এনে তাই দিয়ে ঠেকে রেখেছে।
1: মা, ঘোড়াটা সারা গায়ে কি করেছো?
0: এই তো আমার চিত্র।
1: এগুলোর মানে কি?
0: কোনো মানে নেই।
1: কি যে বলো, মানে ছাড়া কি কোনো কিছু হয় নাকি?
0: হয় বই কি, এই যেমন হয়েছে।
1: কি জানি বাপু, তোমার মুখে কেবল সৃষ্টি ছাড়া কথা। যার মানে নেই কি করব তা দিয়ে, এত পণ্ডশ্রম করে তোমারই বা কি লাভ?
0: ওই যে পাখিগুলো মিষ্টি সুরে ডাকছে, ডেকে ওদের কি লাভ? ওই যে ঝর্ণাটা ঝিরঝির শব্দ করে বইছে, ও শব্দ করে ওর কি লাভ?
1: কিছুই না।
0: অনেক কিছু আমার প্রাণের রঙে আঁকা এই চিত্র তুমি দেখবে, এই আমার লাভ।
1: আমি যদি না দেখি?
0: দুঃখ হবে, তাই বলে আমার চিত্রটা মিথ্যে হবে না। কোনো মানে না থাকার সত্যিটাই হয়ে থাকবে ওর সবচেয়ে বড় মানে।
1: না গো, দেখতে কিন্তু বেশ লাগছে। আমি আমি যাই। হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে, আমি যাই।

0: ওমা, এ কি কাণ্ড! এই রাত দুপুরে পিদিম জানি ও কি দেখছিস ঘোড়াটার গায়ে? ওসব কি?
1: এর নাম চিত্র।
0: চিত্র? সে আবার কি?
1: রং দিয়ে আঁকা।
0: তার মানে কি?
1: মানে মানে কিছু নেই।
0: মানে নেই? তাহলে ও দিয়ে লাভটা কি হবে শুনি।
1: লাভ যে কি হবে তা তো জানি না।
0: ও মা, সে আবার কি কথা! ঘোড়ার গায়ে ওই আঁকি বুকি গুলো কে করেছে? সত্যি কথা বল।
1: একজন চিত্রকর।
0: হুম, বুঝেছি। এ নিশ্চয়ই সেই অকম্মা লোকটার কাণ্ড। ওগুলো মুছে ফেল, মুছে ফেল বলছি। বাঁচতে চাস তো শিগগির ওগুলো মুছে ফেলে দে।
1: কেন?
0: ও লোকটা আমাদের সর্বনাশ করতে এসেছে। ওরে, এখনো বলছি ওগুলো মুছে দে, মুছে দে, মুছে দে।
1: না।
0: কি বললি?
1: দোহাই মা, এগুলো আমাকে মুছে ফেলতে বলো না।
0: তুই তাহলে মজেছিস। ওরে, ও চিত্র দিয়ে তোর কোনো লাভ হবে না।
1: লাভ লোকসানের হিসেব করতে হবে না বলি না, এগুলো এত সুন্দর মা।
0: ও গো, এ আমার কি সর্বনাশ হলো গো! মরবি, মরবি, তুই মরবি।

0: কেন তখনকার আসল কাজ?
1: তা যা বলেছিস, তুইও কাউকে বলিস নি ভাই, ওর গান কানে এলে আমারও আজকাল কেমন যেন বেশ লাগে।
0: কিন্তু কিন্তু এ তো আমাদের সর্বনাশের সংকেত, কেমন করে ওর গানের টান থেকে রেহাই পায় সে বুদ্ধি আমাদের কে দেয়?
2: চল চল কানে তুলো গুঁজে পরামর্শ করি।

0: লোকটা চমৎকার গান গায় কিন্তু।
1: কি বলছিস ভাই, তুই ওর গান শোনার জন্য সময় নষ্ট করেছিস?
0: দোহাই তোর, দোহাই তোর, কাউকে কথা বলিস না ভাই। ও গান ধরলে আমার কাজের হিসেব এমন গরমিল হয়ে যায় যে মনে হয় ওইটি

0: আজ আমার অনেক দেরি হয়ে গেল।
1: দেরি না হলেই বুঝতুম, বেহিসেবের হিসেবটা এখনো মনে সুর লাগায়নি। কিন্তু আমার নির্ভয়ে গানের সুর ছড়াতে ছড়াতে পথ হেঁটে এলে যে, ভয় করলো না তোমার?
0: করেনি আবার, কিন্তু তুমি হাসবে না বলো?
1: না
0: জানো, গান যে এমন করে ভয়কেও ভয় মানাতে পারে এ কথা আগে কখনো বুঝতে পারিনি। তুমি যে এমনি করে আমার সব ভয় ভাঙিয়ে দিলে, সব কাজ ভুলিয়ে দিলে, আমার কি দশা হবে বলো তো?
1: নতুন আর কি দশা হবে, আমার যে দশা হয়েছে তাই।
0: তুমি সেই যে ঘোড়ার গায়ে ছবি এঁকে দিয়েছো, তারই দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার সব সময় কেটে যায়। জল তুলবো কি? রঙিন সুতো দিয়ে বেনি বাঁধবার জন্য সেই যে ফিতে বুনে দিয়েছো, সেই ফিতে দিয়ে চুল বাঁধতে বাঁধতে বেলা বয়ে যায়, কত কাজ পড়ে থাকে।
1: আমার ফিতে বোনা সার্থক।
0: কেবল কি আমি, তোমার গানের টানে এরই ভেতরে আমাদের এ রাজ্যে কাজের জোয়ারে লেগেছে ভাঁটার টান।
1: যাকে ভাবছে ভাঁটা সেইটি যে আসলে প্রাণের জোয়ার।
0: ও কি, ওরা সবাই দল বল বেঁধে এদিকে আসছে কেন?
2: না না, আর মানা শুনবো না, ছুটো ছুটি তো অনেক করেছি, এবার একটু ছুটি চাই।
3: ঠিক বলেছো ভাইয়া, পুঞ্জ পুঞ্জ কাজের চাপে নিজেরাই কখন চাপা পড়তে বসেছি, এত কিছু হিসেব রেখেছি আর আসল হিসেবটাই ভুলে গেলাম।
4: আরে আরে, সে কথা এখন কাজ কি? ওই তো ঝর্ণার ধারে লোকটা বসে আছে, চলো আমরা ওকে ঘিরে বসে ওর ছবি আঁকা দেখবো।
2: ওর বাঁশির সুরে মন ভরাবো,
3: ওর গান শুনে বিভোর হব, ওর গলা থেকে গানের সুরকে নিজেদের গলায় নেব তুলে।
5: কোথায় চলেছো তোমরা? কাজে যাও, যে যার কাজে যাও,
6: যে যার কানে তুলো গুঁজে নাও, যাও।
5: হ্যাঁ, চোখে ঠুলিয়ে টেনাও,
6: মনে কুলুপ লাগিয়ে নাও,
5: কাজে যাও, কাজে যাও বলছি, কাজে যাও।

0: ওরে আবার গান ধরেছি, শিখেছন শিখেছন,
1: সব বিনাশ করেছে। ওগো তোমরা কাজে যাও,
2: গান শুনে কাজে যাব।
1: খবরদার, অকাজকে প্রশ্রয় দিলে কঠিন সাজা।
3: সাবধান সাবধান বলছি।
1: নিশ্চয়ই। আর কোন দূত ওকে এখানে হাজির করেছে তাকেও ডাকা যায়, বুঝেছো?

0: সমবেত বন্ধুগণ, বন্ধুগণ, আজকের এই সভায় এই বিষম বিপত্তির একটা কিনারা হবে বলে আমার বিশ্বাস। অভিযুক্ত আসামি এখানে আসার পর থেকে আমাদের আট ঘাট বাঁধা কাজের ব্যস্ততায় যে ফাঁকির ছোঁয়া দেখা দিয়েছে, এর আগে এখানকার ইতিহাসে এমনটি কখনো ঘটেনি। আগন্তুক, এই সম্বন্ধে তোমার কিছু বক্তব্য আছে?
1: আমার মতো অকেজোকে দিয়ে একটা কাজের মতো কাজ হয়েছে, এই ভাবতেই আমার অবাক লাগছে।
2: আরে থামো বাপু থামো, কাজের মতো কাজ আবার মস্করা হচ্ছে?
0: ধৈর্য ধরো ভায়া। দূত,
3: আজ্ঞা করুন।
0: আমাদের এই কেজো লোকের স্বর্গে এই অকেজো লোকটাকে তুমি এনেছ?
3: মার্কা দেখতে ভুল হয়েছিল। আমি
1: মানে মানে আমার আমার মার্কা নিয়ে না, আমার তখনই খটকা লেগেছিল।
0: তুমি থামো তো বাবু, তুমি আসামি, তুমি কথা বলছো কেন?
1: আচ্ছা,
0: সাক্ষীকে কথা বলতে দাও। সাক্ষী,
3: আগে ইয়ে, আমি ওই মার্কা ভুল করে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনে ফেলেছি। আগে আমি অপরাধী।
2: তাই বলো, হ্যাঁ, নইলে এমন হয়?
1: হ্যাঁ, আমিও তো তাই ভাবছি।
0: আসামি, আবার কথা বলছো? দূতের ভুলই হোক আর যাই হোক, তোমাকে সাজা পেতেই হবে।
1: পেতে যখন হবেই তখন দিয়ে দিন।
0: তোমাকে পৃথিবীতে আবার ফিরে যেতে হবে।
1: সত্যি বলছেন?
0: হ্যাঁ।
1: তবে তো আমি হাত ছেড়ে বাঁচি। আচ্ছা, আমার রঙের ঝুলি আর তুলিগুলো নিয়ে যেতে পারবে তো?
4: ঝুলিটা তুমি কাঁধে না, তুলিগুলো এই আমি নিলুম, চলো।
5: ওকি, তুই চললি কোথায়?
0: আর তুমি কেন যাবে? দাঁড়াও।
2: তোমার যাওয়ার কি মানে হয়?
5: মানে নেই বলেই চললুম, মানে থাকলে আর যাওয়া হতো

0: ভুল স্বর্গ নাটকটির অভিনয় এইখানেই শেষ হল। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, অভিনয়ে চিত্রকর দিলীপ রায়, মেয়েটি শর্মিষ্ঠা দাশগুপ্ত, স্বর্গদূত গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, প্রথম প্রবীণ সুনীল কুমার সুর, দ্বিতীয় প্রবীণ অসীম মুখোপাধ্যায়, প্রথম পুরুষ তারকচন্দ, দ্বিতীয় পুরুষ বিপ্রদাস মুখোপাধ্যায়, তৃতীয় পুরুষ দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, চতুর্থ পুরুষ বলাই ভট্টাচার্য, প্রথম নারী প্রতিমা দাশগুপ্ত এবং দ্বিতীয় নারীর ভূমিকায় শ্রীমতী পাইন, সম্পাদনা সুমন্ত্র চট্টোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
1: শেষ হল নাটক ভুল স্বর্গ। আকাশবাণী মৈত্রী।
2: বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

0: gmail.com। বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু 23@gmail.com।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী।
0: এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নিট ইউজির বাতিল পরীক্ষা 21 জুন ফের নেওয়া হবে। পশ্চিমবঙ্গের রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাচ্ছেন। আবুধাবি পৌঁছে তিনি সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করছেন। প্রধানমন্ত্রী বলেছেন,
1: পশ্চিম এশিয়া ক্ষেত্রে ইউক্রেনের পরিস্থিতি কা প্রভাব আজ পুরো বিশ্ব পর দেখাই দে রহা হ্যায়। ভারত নে হমেশা সমস্যাও কে সমাধান কে লিয়ে ডায়লগ অর ডিপ্লোমেসি কা প্রাথমিকতা দি হরমুজ কো ফ্রি, ওপন অর সেফ বনায়ে রাখা, ইয়ে হামারি সবসে বড়ি প্রাথমিকতা হ্যায়। ইস বিষয় মে আন্তরাষ্ট্রীয় কানুনো কা পালন আবশ্যক হ্যায়। ভারত হর পরিস্থিতি মে ইউএন কে সাথ কন্ধে সে কন্ধা মিলাকর খড়া হ্যায় অর আগে ভি খড়া রহেগা।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন যে প্রতিটি দেশ কেবল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই নয়, বরং আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক এবং ন্যায়সঙ্গত একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একযোগে কাজ করতে হবে। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।
2: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider

0: বিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর 2026 সালের ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকে আব্বাস আরাকচির অংশগ্রহণে সন্তোষ ব্যক্ত করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ও মহাকাশ গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুট্টাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধনী ভাষণে শ্রী সিং বলেন,
1: চাহে ইন্ডিভিজুয়াল ইনোভেটর হো, বড়ি কম্পানি হো, স্টার্টআপ হো, MSME হো, হর কোই রাষ্ট্র রক্ষাকে ইস মহাযজ্ঞ মে আপনি আহুতি দে রাহা হ্যায়। ইয়া জো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কা মডেল হমনে আপনায়া হ্যায়, উসনে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কো এক ক্লোজড এনভায়রনমেন্ট সে নিকাল কর জন আন্দোলন বনা দিয়া হ্যায়। অর ইয়া বড়ি খুশি কি বাত হ্যায় কি জন আন্দোলন কা প্রত্যক্ষ রূপ হমে অন্ধ্রপ্রদেশ মে দেখনে কো মিল রাহা হ্যায়।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট UG 2026 পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব CBI কে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
2: পরীক্ষা মে থা হমক ফরমালিটিজ OMR শীট কো দস্তখত করার আরম্ভ মে একবার করার অন্ত মে একবার করার উমার বিদ্যার্থি কোর টাইম মে কটৌতি হুই থি যো 2-5 এক্সামিনেশন টাইম থাকে ধ্যান মে রাখতে NTA থোড়ি এক নিষ্পত্তি কিয়া ওর 15 মিনিট বড়ায় 2-5-15 তক পরীক্ষা কি সময় বড়ায় যায়গা। অ্যাডমিট কার্ড ইসবার কে অ্যাডমিট কার্ড 14 জুন তক সভি কো পৌঁছ যায়গা।
0: আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। রেলমন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। আজ এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস চালু এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার রেললাইন তৈরিতে বিস্তারিত প্রকল্প রিপোর্ট DPR এবং চূড়ান্ত এলাকা পরিদর্শন FLS শীঘ্র করার অনুমোদন দেওয়া হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
3: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অব দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: রাজ্যের নবনির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী ISF, কংগ্রেস, CPIM এবং আম জনতা উন্নয়ন পার্টি নবনির্বাচিত সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন VD সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরাও ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে UDF সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আকাশবাণীর গৌরবময় পথচলার 90 বছর পূর্তি উদযাপন করতে আজ ছত্তিশগড়ের রায়পুরে একটি বিশেষ ওয়াকাথন বা পদযাত্রার আয়োজন করা হয়। আজ সকাল 7টা নাগাদ সিভিল লাইন্স এলাকায় আকাশবাণী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা

0: পরে অনুষ্ঠানটি পুনরায় আকাশবাণী চত্বরেই এসে শেষ হয়। আকাশবাণী রায়পুর কেন্দ্রের এই আয়োজনে বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত আধিকারিক, সংবাদ পাঠক, বিশিষ্ট নাগরিক এবং বিপুল সংখ্যক উৎসাহী শ্রোতা অংশগ্রহণ করেন। অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপারটু সাংসদদের জানান যে অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। রিপাবলিকান সেনেটররা এই অভিযানকে সমর্থন করে বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে, যা মার্কিন স্বার্থের পক্ষে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ডেমোক্র্যাটরা মার্কিন প্রশাসনের এই দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন। আইপিএলের আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্রপার্থীতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে প্রথমেই বাংলা ব্যান্ড ক্যাকটাসের এই গান আপনার জন্য।

শুনছিলেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

ভারতী চট্টোপাধ্যায় এবং সোমনাথ চট্টোপাধ্যায় জয়পুর বাঁকুড়া থেকে আপনারা অনুরোধ পাঠিয়েছেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে তুমি রবে নীরবে এই গানটি শোনার জন্য।

হাওড়া আমতলা থেকে আলাউল মল্লিক, আপনি শুনতে চেয়েছেন শিপ্রা বসুর কণ্ঠে তোমাকে ভালোবেসে কি পেলাম উপহার।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, আর আজ আপনাদের সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু রাখি দাশগুপ্ত। এবারে শোনাব লতা মঙ্গেশকরের কণ্ঠে রঙ্গিলা বাসিতে কে ডাকে। অনুরোধ পাঠিয়েছেন অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল, প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

এবারে শোনাই একটি নজরুল গীতি ধীরেন বসুর কণ্ঠে, চিরদিন কাহার সমান নাই না যায়। অনুরোধ পাঠিয়েছেন সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।

এবারে শোনাবো মান্নাদের কণ্ঠে কথা দাও আবারও আসবে। অনুরোধ পাঠিয়েছেন মোহাম্মদ মুস্তাক মেহেদি, মোহাম্মদ ইস্তিয়াক মেহেদি ও মেহনাজ জরিন সাফা কুষ্টিয়া বাংলাদেশ থেকে।

সময় আর হাতে বেশি নেই, শেষ করব আজকের অনুরোধে শেষ গানটি দিয়ে। ভানু পেল লটারি থেকে আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে শ্যামল মিত্রের কণ্ঠে। গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন শিশির সিংহ, বন্দনা সিংহ, সুতপুর, পূর্ব বর্ধমান থেকে। সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত, ভালো থাকবেন বন্ধুরা। আর এই গানটি দিয়ে শেষ করছি আজকের অনুরোধের আসর।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:02 এবং বাংলাদেশ সময় 5:32। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3:15।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:12 এবং বাংলাদেশের সময় বিকেল 5:32:55। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: চলে আসি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে অংশত মেঘলা আকাশ এবং এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সন্ধ্যের পর থেকে হালকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে 27 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। চলে আসি আজকের অন্যান্য খবরগুলো সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। 5:05 একটু পরেই শুরু হবে আজ সন্ধ্যায় উপস্থাপনা রয়েছেন রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গনে আজ রয়েছেন নীলাদ্রি সেন আপনাদের সঙ্গে। 6:20 ক্ষেত খামারের কথা, আবহাওয়া পরিবর্তন ও প্রযুক্তির প্রয়োগ, সুকান্ত মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন এ বিষয়ে রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, আজকের বিষয় রক্তে চিনি ও হৃদরোগ, বলবেন ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়। 7:00 বাংলা নাটক ভুল স্বর্গ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 7:55 হাউসফুল, অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন পল্লবী সিনহা, প্রযোজনা দুর্বাদে। 8:15 মহিলাদের আসর, বিষয় সৃষ্টি, অতিথি থাকবেন গৌতম হালদার, উপস্থাপনায় রয়েছেন শর্মিষ্ঠা দত্ত। 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণা বোরায়, বিশ্ব পরিক্রমা 9:15। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতারে রয়েছেন নীলাদ্রি সেন, তবলায় তাকে সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক বাংলা গান, দুই ধারাতেই নিজের স্বতন্ত্র আবেগময় গায়কিতে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন প্রখ্যাত শিল্পী সাগর সেন। তার জন্মদিন উপলক্ষে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে থাকছে বিশেষ একটি নিবেদন। আকাশবাণীর জনপ্রিয় শিল্পীর কণ্ঠে যেমন রবীন্দ্রসঙ্গীত পেয়েছিল গভীর অনুভবের স্পর্শ, তেমনি আধুনিক গানেও ধরা পড়েছিল অনন্য মাধুর্য। গান, স্মৃতি ও নানা অজানা কথার আবহে তার সঙ্গীত জীবনকে স্মরণ করবে আকাশবাণী মৈত্রী সঙ্গে স্বর্ণা বোরায়। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে, একটু পরেই আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের সন্ধ্যা। শহরে নানাচে কানাচে কত কিছুই যে প্রতিদিন হয়ে চলেছে, এই অনুষ্ঠানের মাধ্যমে তারই মধ্যে কিছু কিছু বাছাই করা খবর আপনাদের জন্য নিয়ে আসা আজকে কথায় কথায় গানে গানে। তাই আজ সন্ধ্যায় প্রতিদিন জমজমাট আপনাদের প্রিয় এই অনুষ্ঠান। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজ সন্ধ্যায়। আর শুরুতেই একটা মন ভালো করা গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, তারপর বাকি খবরাখবর। ঠিক আছে,

একাডেমিতে আগামী 17ই মে পর্যন্ত দলের ত্রিশ পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসব রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। দেখানো হবে একাডেমিতে প্রথম পার্থ, ব্রিটিশ বাবু, ফেরারি ফৌজ, আসক্তি মারিচ সংবাদ, যে জানলাগুলোর আকাশ ছিল, টিনের তলোয়ার এবং বসন্তের বজ্র নির্ঘোষ। উদ্বোধনে থাকবেন অরুণ মুখোপাধ্যায় এবং সম্মানিত হবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমীক বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ। সেই সঙ্গে থাকবেন লিলি চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, তনুশ্রী শঙ্কর, শ্রীকান্ত আচার্যর মতন গুণীজনেরা, যারা নাটককে ভালোবাসেন, নাটক পছন্দ করেন। তারা আজ সন্ধ্যায় পৌলমী চট্টোপাধ্যায়ের নির্দেশনায় নাটকটি দেখতে পারেন, প্রতারণা।

রাখি দাশগুপ্ত। চলে আসি অন্য আরেকটি খবরে। সম্প্রতি হাওড়ার আনন্দী আর্ট গ্যালারিতে শিল্পী ভাস্কর লাহিড়ির দ্বিতীয় একক প্রদর্শনী হয়ে গেল, যেখানে প্রতিফলিত হয়েছে শিল্পীর দীর্ঘ শিল্প অনুসন্ধানের ফল। মোট 14টি চিত্রমালার কেন্দ্রে প্রকাশ পেয়েছে ভিন্ন ভিন্ন প্রতীক, যা শিল্পীর দীর্ঘ দিনের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং মানসিক সংহতির প্রকাশ। আমরা এই বিভাগে বিভিন্ন রকম শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়িকা, গায়ক, সকার সবারই কথা কখনো না কখনো আপনাদের সামনে তুলে ধরি। একক প্রদর্শনী শিল্পীদের মাঝে মধ্যে তুলে ধরার একটা চেষ্টা থাকে সেখানে। ভাস্কর লাহিড়ি তাদের মধ্যে অন্যতম। দেশীয় লোক ঐতিহ্য বা কালীঘাট পটচিত্রই বলুন বা অলঙ্করণ, বহির্বিশ্বের আদিম শিল্প ভাষার সঙ্গে শিল্পীর নিবিড় এই মেলবন্ধন বারবার প্রতিটি চিত্রকর্মে ধরা পড়েছে। শিল্পী ভাস্কর লাহিড়ি এমন একজন শিল্পী যিনি কালি কলমের রেখা, বিন্দু এবং অন্ধকারের স্তর বিন্যাস এমনভাবে করেছেন যেখানে আলো বাইরে থেকে এসে পড়ে না, বরং অন্ধকার ভেতর থেকেই তা জন্ম নেয়। এই শিল্পীর আরও বিভিন্ন রকম আলোকচিত্রী সম্পর্কে, চিত্রশিল্প সম্পর্কে আমরা বলব, তার পরিচয় আরও একটু ডিটেলে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে এই গানটি অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

ভাস্কর লাহিড়ী প্রসঙ্গে। শিল্পীর পরিচয় একটু দিয়ে রাখি। হাওড়ার ব্যবসায়িক পরিবারে জন্ম নিলেও ব্যতিক্রমী মানুষ, সাহিত্যপ্রেমী কাকার হাত ধরে শিল্পীর মননের বিকাশ এক কথায় বলা যেতে পারে। বিভিন্ন পত্র পত্রিকারায় পত্রিকা বা বই কাকার মাধ্যমে যেহেতু বাড়িতে আসত, আর তার মধ্যে আঁকা বিভিন্ন ছবি শিল্পীর শিশু মনকে ছোটবেলা থেকে আকৃষ্ট করেছে বারবার। পরবর্তী সময়ে যেটা বলার যে ইন্ডিয়ান আর্ট কলেজে তিনি ভর্তি হয়েছিলেন এবং পাশাপাশি শুভা প্রসন্নের কলেজ অব ভিজুয়াল আর্টসেও তিনি তালিম নিয়েছিলেন। শিল্পী যামিনী রায় ছিলেন তার মানস গুরু। সম্প্রতি তার এই 14টি চিত্রের মধ্যে বহু চক্ষু বিশিষ্ট বিকৃত অবয়ব বা মুখ সিরিজের একটা অনবদ্য সৃষ্টি সেখানে তিনি প্রদর্শিত করলেন, যেখানে দৃষ্টি কখনো অনুপস্থিত কখনো অতিরিক্ত, বা বৃহৎ নাসা গাঢ় অন্ধকার গহ্বর বা অলঙ্কার উল্লম্বভাবে একাধিক চোখ মিলিয়ে তৈরি করেছেন এক ভয়াবহ এক প্রতিরূপ, যা অনেক কিছুর ইঙ্গিত বলে বোঝাতে চেয়েছেন বারবার। তার শিল্পের মধ্যে দিয়ে তার মনন, তার বিকাশ, তার সব কিছুই আমরা বারবার তার বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে লক্ষ্য করেছি।

শিল্পী ভাস্কর লাহিড়ী অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন এবং শিল্পীর বেশ কিছু কাজ তার মধ্যে চোখে পড়ার মতো। তার মধ্যে কয়েকটার কথা বলি, যেমন ক্যাট উইথ ফিশ, যা পুরুষ নারীর প্রতীকী প্রতিচ্ছায়া, দুজনের মধ্যে একটা বন্য ভাব লক্ষণীয়। যারা তার প্রদর্শনীতে গিয়েছেন তারা বুঝবেন শিল্পী কিন্তু খুব গভীর অর্থে তার ছবিগুলোর মাধ্যমে তার অনেক রকম ভাবনার প্রয়াস তিনি ঘটিয়েছেন। অন্যদিকে শিল্পীর রাজা রানীর সিরিজের পুরোটাই ইজিপশিয়ান ফর্ম। এটা বলা যায় যে শিল্পীর সার্থকতা হয়তো এখানেই যে তার প্রতিটি সৃষ্টি মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। ভাস্কর লাহিড়ীর এই ধ্যানমগ্ন আবহ

ভারতীয় শিল্প চর্চায় এক নীরব স্বাক্ষর রেখে যায়। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যে শিল্পীর সৃষ্টিশীলতা ঠিক কতটা গভীর আর তার সার্থকতা অনেক অনেক বেশি শিল্পীর এক একটি আচরণে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
3: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
4: চলে আসি আবহাওয়ার খবরে। গত কয়েকদিন ধরেই দফায় দফায় তো হালকা ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে হচ্ছে। রাজ্যের আবহাওয়া বেশ এই মুহূর্তে আর্দ্রতাপূর্ণ, কোথাও হালকা বৃষ্টি, কোথাও মেঘলা আকাশ তো থাকছেই। মাঝারি বৃষ্টিপাতের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও শহরবাসী খানিকটা হয়তো কয়েকদিন পর রেহাই পেতেই পারেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু, কেরালা এবং অসমের কিছু অংশেতেও বাড়বে বৃষ্টির পরিমাণ। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস।

শিশু থিয়েটার দল রিদমস অ্যান্ড রাইমস এর পথ চলা 1949, সেখান থেকে এই ভাবনা 1952র 11ই মে নিউ এম্পায়ার মঞ্চে হলো এক প্রদর্শনী। সত্যজিৎ রায় শুরুতেই সাদা কালো জোড়া মুখোশের স্কেচ এঁকে দিলেন, পরে এটাই প্রতিষ্ঠানের প্রতীক হয়ে উঠল তাদের। সে বছর এই প্রতিষ্ঠানের নাম হয়েছিল চিলড্রেন্স লিটল থিয়েটার বা CLT। ঢাকুরিয়াতে নিজস্ব ঠিকানা অবনমহল নামে পরিচিত হল পরবর্তীকালে। রবিশঙ্কর থেকে তিমির বরণ বা প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন শর্মিলা ঠাকুরও, সবাই ছড়া গান নাচ অঙ্কন নাট্যকার নাটকের চর্চায় ঋদ্ধ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের 75তম প্রতিষ্ঠা দিবসের সূচনা হল সম্প্রতি এবং তারা জানিয়েছেন যে সারা বছর ধরে তাদের এই উদযাপন চলতে থাকবে।

চলে আসি পরের খবরে। গত 10ই মে পথ চলা শুরু হলো লেজেন্ড অ্যান্ড লেগাসির শিল্পী পঙ্কজ মল্লিকের বাড়ির একটি অংশে, এমন একটা জায়গা যা ঐতিহ্য ধারক সংস্কৃতি বা তার কেন্দ্র এবং ক্যাফে। এখানে দেখা যাবে শিল্পীর ব্যবহৃত অর্গান, তানপুরা রেকর্ড ও সিনেমার বুকলিটের কভার, ছবিতে বেতার অনুষ্ঠান রেকর্ডিং এর কিছু মুহূর্ত, সবকিছু ওখানে রাখা হয়েছে। সেই সঙ্গে দেখতে পাবেন শিল্পীর সঙ্গে বিশিষ্ট জনের ছবি এবং বিভিন্ন মুহূর্ত। ডাক বিভাগ প্রকাশিত ডাক টিকিটও শিল্পীর বিভিন্ন রকম মানে গান শোনার পাশাপাশি সবকিছুই তার ব্যবহৃত জিনিসপত্র সেখানে রাখা রয়েছে। এর সঙ্গে সঙ্গে ক্যাফের মেনুতে শিল্পীর পছন্দের খাবারের একটি বিভাগও রয়েছে। আর্ট ডেকো শৈলীর 509টি এই আর্ট ডেকো শৈলীর ভবনটি কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল একটি নিদর্শন বলা যেতে পারে, যেখানে উদ্যোক্তারা জানাচ্ছেন যে এবার থেকে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজিত হবে, সেই সঙ্গে কফি তো থাকবেই।

সময় শেষের পথে আজ অনুষ্ঠান শেষ করব চোখের অ্যালার্জি নিয়ে কথা বলে। সাধারণত বাতাসে ধুলিকণা, ধোঁয়া, ফুলের রেণু, ভাইরাস বা পশুর লোম থেকে এই ধরনের অ্যালার্জি হতে পারে। চোখ লাল হয়ে গেলে অনেকেই ভয় পেয়ে যান, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জলের ঝাপটা দিন। কিছু লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করা যেতে পারে। বেশি পরিমাণে অ্যালার্জি বেড়ে গেলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সব থেকে ভালো। সফট স্টেরয়েড ব্যবহার করা যায় ঠিকই, তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া দরকার, কারণ বসন্ত বা গ্রীষ্মের শুরুতে যখন আবহাওয়া শুষ্ক থাকে এই সময় অ্যালার্জি, কনজাংটিভাইটিস দেখা যায়। জলের ঝাপটা বা কোল্ড কম্প্রেস উপকারী বাচ্চাদের জন্য এক্ষেত্রে কিছুটা, তবে বাজার চলতি স্টেরয়েড একেবারেই ব্যবহার করা উচিত নয়। সাময়িক আরাম দিলেও দেখা যায় যে এক সপ্তাহের মধ্যেই সেটা কমছে না, হয়তো সেক্ষেত্রে দেখা যায়, বলা যেতে পারে যে বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই শ্রেয়। আজ সন্ধ্যায় এইটুকুনি, একটা ভালো গান শোনাই, তারপরে শেষ করবো অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায়। উপস্থাপনা ছিলেন রাখি দাশগুপ্ত। আকাশবাণী মৈত্রী একটু পরেই শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। আজ ক্রীড়াঙ্গনে উপস্থাপনা রয়েছেন নীলাদ্রি সেন।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর নিয়মিত কান রাখছেন মৈত্রী ক্রীড়াঙ্গনে, যেখানে থাকে দেশ বিদেশের খেলার খবর, বিভিন্ন প্রতিযোগিতার পর্যালোচনা, পূর্বালোচনা, এবং সেই সঙ্গে থাকে বিশেষজ্ঞদের মতামত, অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা, বিভিন্ন প্রতিযোগিতার ইতিহাসের কথা, সেই সঙ্গে থাকে খেলোয়াড়দের সাক্ষাৎকার, এবং থাকে বেতার প্রতিবেদন, থাকে আরও অনেক কিছু যা আপনাদের পছন্দের। হ্যাঁ বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গন মানেই ক্রীড়া জগতের যাবতীয় খবরাখবর। আর সেই সঙ্গে তো বিভিন্ন প্রতিযোগিতার উপর বিশেষ পর্ব থাকে, বিশেষ এপিসোড থাকে। আমাদের আজকের ক্রীড়াঙ্গনেও রয়েছে তেমনই একটি এপিসোড। কিছুদিন পরেই তো শুরু হচ্ছে এমন একটি প্রতিযোগিতা যা নিয়ে মেতে থাকবে গোটা বিশ্ব। হ্যাঁ ঠিকই ধরেছেন, ফিফা বিশ্বকাপ 2026। আর আমাদের আজকের পর্ব ফুটবলের মহাযজ্ঞর ফাইনাল কাউন্টডাউন।

ফাইনাল কাউন্টডাউন তো রয়েছেই ফিফা বিশ্বকাপের, আর এছাড়াও থাকছে অন্যান্য খেলার খবর, থাকছে ক্রিকেটের কথা, থাকছে ব্যাডমিন্টনের কথা, থাকছে উশুর কথা। হ্যাঁ, চলে যাব দেশ বিদেশের খেলার খবরে। প্রথমে ব্যাডমিন্টন, থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ সেট্টি। পুরুষদের ডাবলসে আজ তারা 21-12, 21-13 গেমে হারালেন জাপানের টাকুমি নামুরো ও ইউচি শিমোগামিকে। মহিলাদের সিঙ্গলস অবশ্য ভারতের তারকা শাটলার, দুবারের অলিম্পিক পদক জয়ী শাটলার পি ভি সিন্ধু আজ পরাজিত হলেন কোয়ার্টার ফাইনালে, পৌঁছতে পারলেন না সেমিফাইনালে, তিনি হারলেন জাপানের আকানা ইয়ামাগুচির কাছে 21-19, 18-21, 15-21 গেমে। এর আগে তিনি অ্যামেলিয়া সুলসকে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন। এই বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস, আর আজ ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করেন দেশের ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। আইপিএলে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়েছে। পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 200 রান করে। মুম্বাই ইন্ডিয়ান্স করে 19.5 ওভারে 205 রান 4 উইকেট হারিয়ে, অর্থাৎ ম্যাচের এক বল বাকি থাকতে তারা জয়ী হয়। 33 বলে অপরাজিত 75 রানের একটি অসাধারণ ইনিংস খেলে ম্যাচের সেরা বিবেচিত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বর্মা। ওষুতে সান্ডা বিশ্বকাপে মহিলাদের 52 কিলোগ্রাম বিভাগে ভারতের অপর্ণা দাহিয়া আজ স্বর্ণপদক পেয়েছেন। অপর্ণা হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ভিয়েতনামের ফিয়ং ইনগোকে। এই প্রতিযোগিতায় এটাই ভারতের প্রথম সোনা।

0: অতোষ কাঁচের তলায়।
1: বিস্তারিত খবরে যাব। আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়েছে পাঞ্জাব কিংসকে 6 উইকেটের ব্যবধানে। তবে ম্যাচ শেষ হয়েছে শেষ বলের আগে, অর্থাৎ এক বল বাকি থাকতে। পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে করে 8 উইকেটে 200 রান। প্রভচন্দ্রন সিং করেন 57 রান 32 বল খেলে। তার ইনিংসে ছিল 6টি 4 এবং 4টি 6। আসমাতুল্লাহ ওমার জাই করেন 38, 17 বল খেলে 2টি 4 ও 4টি 6 সহযোগে। মুম্বাইয়ের শার্দুল ঠাকুর 4 উইকেট নিয়েছেন 39 রান দিয়ে নির্ধারিত 4 ওভার বল করে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিলক ভার্মা অসাধারণ একটি ইনিংস খেলেন। ম্যাচজয়ী ইনিংস, 75 রান করেন 33 বল খেলে। তার ইনিংসে ছিল 6টি 4 এবং 6টি 6। তিনি ম্যাচের সেরা বিবেচিত হয়েছেন। রায়ান রিকেলটনের ব্যাট থেকে আসে 48 রান 23 বল খেলে তিনি 48 করেন 4টি 4 এবং 4টি 6 সহযোগে। পাঞ্জাবের প্রশিক্ষক ব্র্যাড হ্যাডিন ম্যাচের শেষে কি বলেছেন আমরা একটু শুনে নেব।
2: We had the right team. We're comfortable with what we had. I thought we did really well to get to the total we did. Mumbai bowled well. We had some really good hitting at the back end of the game to get us to what we thought was a really good total. And we felt like we were in control of the game to the last 3 overs. It took a pretty special knock from Tilak to get Mumbai home. That was especially credit to him.
1: আমরা যথেষ্ট ভালো রান করেছিলাম, 200 রান, অর্থাৎ এটা ভালো টোটাল, এমনটাই বললেন হাডিন। কিন্তু তারপর একটি বিশেষ ইনিংস খেললেন তিলক এবং শেষ দিকে তিনি একক কৃতিত্বে ম্যাচটিকে বার করে নিয়ে গেলেন। মুম্বাই জিতে গেল, তার অবশ্যই কৃতিত্ব রয়েছে, জানালেন ব্র্যাড হাডিন। আজ লখনউ সুপার জায়ান্টস খেলবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে এবং আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। কলকাতা নাইট রাইডার্সের এবার শুরুটা অত্যন্ত খারাপ হয়েছিল, তারপর কিছুটা ভালো খেললেও অনেকটা আশা জাগালেও, কিন্তু শেষ পর্যন্ত কি কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে পরের পর্যায়ে পৌঁছতে পারবে নাকি বিদায় প্রায় নিশ্চিত? কি বলছেন ক্রীড়া সাংবাদিক উর্চিমান ভাদুরী, শুনে নেব।
3: অবস্থাটা যে রকম জায়গায় দাঁড়িয়েছে তাতে হয়তো অঙ্কের হিসেবে কেকেআর এর এখনো একটা সম্ভাবনা রয়ে গেছে। যদি তারা নেক্সট 3টে ম্যাচ জিততে পারে তাহলে হয়তো তারা হয়তো প্লে অফ এর দৌড়ে থাকবে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা সম্পূর্ণ অঙ্কের হিসেবেই বোধহয় থাকছে। যদি বাস্তবে দেখি তাহলে আমার মনে হয় শুধু 3টে ম্যাচ জিতলেই তো তাদের হবে না, তাদের অন্যান্য যে সব ফলগুলো হবে তা সেগুলো তাদের ফেভারে গেলে তবেই তারা প্লে অফে যেতে পারবে। সুতরাং আমার নিজের মনে হয় এবছরের মতো বোধ হয় কেকেআর এর ক্যাম্পেইন এখানে শেষ হয়ে গেল। তবে হ্যাঁ, আমি আশা করছি এই 3টে ম্যাচ তারা ভালো খেলবে, তার কারণ তাদের একটা রিভাইভাল হয়েছে, যেটা যেভাবে তারা শুরু করেছিল সিজনটা সেই থেকে কিন্তু কিছুটা ফিরে দাঁড়িয়েছে। এবং সে ফিরে দাঁড়ানোর সবচেয়ে বড় দুজন প্লেয়ার আমি বলবো সেটা হচ্ছে রিঙ্কু সিং এর রান পাওয়া এবং বরুণ চক্রবর্তীর উইকেট পাওয়া। এই দুটি ক্ষেত্রে তারা প্রথম দিকে কিন্তু বেশ একটু অসুবিধায় পড়ে গেছিল এবং সেই জন্যই তাদের সেইভাবে তারা শুরুটা করতে পারেনি। তবে এই বছরের ক্যাম্পেইন হিসেবে যদি আমি পুরোটা দেখতে চাই তাহলে বলবো হয়তো তাদের টিমটা এখনো গুছিয়ে তারা উঠতে পারেনি, কারণ এই বছরের টিমটা অনেকটাই নতুন টিম তারা করেছে, সুতরাং হয়তো গোছাতে একটু সময় লাগে। সেই মানে একটা এরারের জায়গা আমি দেবো যে তাদের হয়তো সময় লাগছে টিম কম্বিনেশন ঠিক করতে, ওপেনিং ব্যাটিং কম্বিনেশন বোলিং কম্বিনেশন, সেই সঙ্গে 2-3টি প্লেয়ারকে তারা পায়নি ইঞ্জুরির জন্য, সেটাও একটা বড় ফ্যাক্টর হয়েছে। কিন্তু যেটা সবচেয়ে বড় অসুবিধার ব্যাপার বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে কেকেআর এর হয়তো বেন স্ট্রেনটা উপযুক্ত নয়। তারা যদি সমস্ত প্রথম শ্রেণীর প্লেয়ারদের পেত তাহলে হয়তো তাদের খেলা অন্যরকম হতো, কিন্তু কোনো টিমই একটা বড় সিজন খেলতে নামার আগে একটি টিমের যারা প্লেইং 11 ভেবে কিন্তু তারা হয় না, সবসময় তাদের বেন স্ট্রেন্থের ওপর একটি টিমের জোর কতটা সেটা বোঝা যায়। সেইখানে কেকেআর কিন্তু আমার মনে হয় এইবারে ফেল করেছে। তাদের দ্বিতীয় শ্রেণী যে প্লেয়ারগুলিকে তারা নিয়েছিল বা তাদের রয়েছে তারা কিন্তু

0: সেই জায়গায় নিজেদের খেলাকে নিয়ে যেতে পারেনি, সেইটা অভিষেক নায়ারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পরের সিজনে, যদি তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে চায় চায়।
1: কলকাতা নাইট রাইডার্সের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করলেন ক্রীড়া সাংবাদিক অর্চিমান ভাদুরী। কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে রয়েছে 8 নম্বরে পয়েন্ট তালিকায়। 11টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ 9 পয়েন্ট, তারা 4টি ম্যাচে জয়ী হয়েছে, 6টিতে তারা পরাজিত হয়েছে। কলকাতা নাইট রাইডার্স 9 পয়েন্ট সংগ্রহ করে 8 নম্বরে, মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌর ঠিক ওপরে রয়েছে এই দল। অর্থাৎ এখান থেকে উঠে আসা, প্রথম চারে যাওয়ার যে সম্ভাবনা তা কার্যত নেই বললেই চলে। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 16 পয়েন্ট পেয়ে 1 নম্বরে, 12 ম্যাচ থেকে 16 পয়েন্ট সংগ্রহ করেছেন বিরাট কোহলিরা। গুজরাট টাইটান্স 12 ম্যাচ থেকে 16 পয়েন্ট সংগ্রহ করে 2 নম্বরে রয়েছে। অর্থাৎ আগামীকাল তারা চেষ্টা করবে ম্যাচ জেতার, অবশ্যই 1 নম্বরে চলে যাওয়ার জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদ 3-এ, পাঞ্জাব কিংস 4-এ, 5-এ রয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস আজ মাঠে নামছে। এবার চলে আসবো ফুটবলের কথায়। হ্যাঁ বন্ধুরা, ফুটবলে চলছে আইএসএল এবং আজ কলকাতার মোহামেডান স্পোর্টিং মাঠে নামছে। মোহামেডান স্পোর্টিং এর প্রশিক্ষক মেহরাজউদ্দিন বাদু ম্যাচের আগে কি বলছেন আমরা শুনে নেব।
2: Or we don't have to travel, and players are focused. Although we, हमारे पास सिर्फ 2 matches बचे हैं, but yeah, we still have the desire to get the victory. हम लोग fight कर रहे हैं, पहले से starting से fight करते आए हैं, and till the end we promise to fight, जो हमारे हाथ में है. So efforts के लिए, जो fight के लिए, we guarantee. Yeah, but result, let's see tomorrow.
1: আমরা চেষ্টা করছি, সবকিছু আমাদের হাতে থাকে না, অনেক সময় আমরা চেষ্টা করছি ভালো খেলার এবং ফলটা অবশ্যই আমাদের হাতে নেই।
2: We also are getting experience by playing the games now. I think our boys are also doing well. We pehle humne start kiya tha, abhi aaj ka match agar aap dekhoge, last match there is lot of improvement in the team, but at the end of the day main wahi bataunga ki there has to be some experience, more experience to play ISL.
1: মুম্বাই যথেষ্ট ভালো দল এবং আমাদের দল আগের থেকে অনেক ভালো খেলছে, প্রত্যেকটি ম্যাচেই আমরা ভালো করছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতেই হবে, আইএসএল খেলতে গেলে আরও অভিজ্ঞতার প্রয়োজন, আরও অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন, জানালেন মোহামেডান স্পোর্টিং প্রশিক্ষক মেহরাজউদ্দিন ওয়াডু। এই মুহূর্তে আইএসএল এ মোহামেডান স্পোর্টিং এর অবস্থা একেবারেই ভালো না, আপনারা সকলেই জানেন মোহামেডান স্পোর্টিং শুরু থেকেই একেবারে শেষ জায়গায় রয়েছে, অর্থাৎ 14 নম্বরে রয়েছে পয়েন্ট তালিকায়। মোহামেডান স্পোর্টিং এখনো পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচেও মোহামেডান জয় পায়নি, 3টি ম্যাচে তারা ড্র করেছে, অমীমাংসিত রাখতে পেরেছে, এবং 8টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। অর্থাৎ ওই 3টি ম্যাচে ড্র করার সুবাদে মোহামেডান স্পোর্টিং 3 পয়েন্ট সংগ্রহ করেছে। তবে একেবারে ওপরে পয়েন্ট তালিকায় একেবারে ওপরে রয়েছে কলকাতার অন্য দুটি দল, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটি দলই 22 পয়েন্ট সংগ্রহ করে রয়েছে। গোলের বিচারে ইস্টবেঙ্গল একটু এগিয়ে রয়েছে, ইস্টবেঙ্গল 27টি গোল করেছে, 9টি গোল তাদের বিরুদ্ধে হয়েছে, অর্থাৎ 18 তাদের এই গোল ডিফারেন্স, গোল ব্যবধান। মোহনবাগান 20টি গোল করেছে, 7টি গোল তাদের বিরুদ্ধে হয়েছে এবং গোলের ব্যবধান 13। এই জন্য ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে, মোহনবাগান রয়েছে 2 নম্বরে। এই দুই দল মুখোমুখি হচ্ছে, অর্থাৎ কলকাতা ডার্বি আগামী রবিবার, বড় ম্যাচ, এবং এই ম্যাচই অনেকটাই নির্ধারণ করে দেবে এবারের চ্যাম্পিয়ন কে হবে। আর এই নিয়ে ইতিমধ্যে উন্মাদনায় ভেসেছেন কলকাতার ফুটবল প্রেমীরা। আর কোন দল এগিয়ে থাকবে, কি বলছেন বিশেষজ্ঞরা শুনবো ক্রীড়া সাংবাদিক মুনা।

0: চট্টোপাধ্যায় কি বলেন?
1: ডার্বি এগিয়ে রাখা মানে ডার্বি সবসময় আমরা বলেই থাকি যে ডার্বি কখনো পর্যন্ত মানে কোনো মানে চরিত্রের দিক থেকে মানে কখনো কাউকে এগিয়ে পিছিয়ে রাখা যায় না। তার কারণ হচ্ছে সর্বক্ষণে আমরা বলে থাকি তো যে ডার্বি একটা অন্য মেজাজের লড়াই, যেখানে তো দেখা যাবে যে কাগজে কলমে যে দলটা শক্তিশালী থাকে সে দলটাই সবসময় জয়ী হয় না। কখনো দেখা যায় যে যে প্রতিপক্ষ থাকে সে যদি কোনো দিক থেকেও যদি একটু নানাভাবে হয়তো সেই সময় ছন্দে নেই গত কয়েকটা ম্যাচে, আবার ওই ডার্বিতেই সে জ্বলে ওঠে, অন্যভাবে জ্বলে ওঠে। তার কারণ অতীতে এরকম প্রমাণ আমরা অনেকবার পেয়েছি, এরকম সেরকম ঘটনা ঘটেছে যে কখনো সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ঘটেছে, কখনো মোহনবাগানের ক্ষেত্রে ঘটেছে। তো কিন্তু একটা জিনিস বলাই যেতে পারে, এবার অন্তত একটা জিনিস বলতে হচ্ছেই, সেটা হচ্ছে যে যদি কাগজে কলমে শক্তির দিক থেকে বলা যায়, আমি বলবো না যে যে মোহনবাগান বা সুপার জায়ান্ট বা ইস্ট বেঙ্গল কাগজে কলমে কেউ কারোর থেকে পিছিয়ে আছে। কাগজে কলমে এবার কিন্তু দুটো দল সমান জায়গায় আছে, এবং যে যে ফুটবলারদের উপর নির্ভর করে মোহনবাগান সুপার জায়ান্ট বা ইস্ট বেঙ্গল যেভাবে মানে দল গড়েছিল, এবার তাতে কখনোই এই একটা জায়গায় যে ফুটবলার, তারপরে বিভিন্ন পজিশনের ফুটবলার, গোলকিপার থেকে একদম আক্রমণ ভাগ অব্দি, সেখানে কোথাও কিন্তু কোনো বিশেষ কিছু পার্থক্য নেই। কারণ এবারে দুটো দল সেভাবেই তৈরি হয়েছিল, এবং এই এক জিনিস লক্ষ্য করে দেখা গেছে যে অন্যান্যবার যখন মোহনবাগান সুপার জায়েন্ট যখন অনেকটা লিগ টেবিলের উপর দিকে থেকেই যায় ইস্টবেঙ্গল, তখন তলার দিকে লড়াই করতেই থাকে বা মাঝামাঝি জায়গায় লড়াই করতে থাকে। কিন্তু এই প্রথমবার যেখানে ISL হচ্ছে এবং সেখানে কিন্তু মোহনবাগানের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে চলেছে ইস্টবেঙ্গল, এবং এই মুহূর্তে তারা শুধু টক্কর দিয়েছে নয়, এবং এই এই মুহূর্তে তারা লিগ শীর্ষে রয়েছে, এবং লিগ শীর্ষে রয়েছে এবং গোল পার্থক্যে মোহনবাগানকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে। এবং যার ফলে কি হয়েছে না, কালকে মানে যেটা ডার্বি কালকে নয় পরশুদিন যে ডার্বির যে যে লড়াইটা হবে সেখানে কিছুটা সুবিধাজনক অবস্থাতেই ইস্টবেঙ্গল এবার খেলতে নামছে। এবার সেই সুবিধাটা কি না, এই ম্যাচটা যদি ড্র হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু সেখানে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে কার্যত চ্যাম্পিয়নই হয়ে যাবে। কারণ সেদিনকেই যে যে পরিস্থিতি বা পয়েন্টের পরিস্থিতি দাঁড়াবে সেখানে, তখন কিন্তু যদি ইস্টবেঙ্গল শেষ ম্যাচ খুব বাজেভাবে না হারে তাহলে সেক্ষেত্রে দেখা বলাই যেতে পারে যে যে কার্যত চ্যাম্পিয়ন তারা হয়ে গেল আর কি, সেরকম জায়গায় চলে যাবে। সুতরাং আমি এই জন্যই বলবো যে এই একটা দিক থেকে মনস্তাত্ত্বিক দিক থেকে ইস্টবেঙ্গল এগিয়ে থেকে খেলতে নামবে, সেখানে নিজেদের ম্যাচ গত ম্যাচটাকে যেটা ইন্টারকাশির মতো একটা যারা সমস্যা জর্জরিত অবস্থায় পড়ে রয়েছে যে দলটা, সেই দলটা যেখানে কোচ ছিল না, হাবাস ছিলেন না, তিনি আগেই দায়িত্ব ছেড়েছিলেন, এমন একটা দলের বিরুদ্ধে যেখানে পুরো শক্তি নিয়ে খেলে মোহনবাগান ম্যাচ জিততে পারেনি, সেখানে ডার্বির আগে সেটা তাদের পক্ষে মোটেই খুব একটা ভালো বলবো যে জায়গায় তারা আছে এরকম বলা যাবে না। তার কারণ হ্যাঁ, কিন্তু ওই যে বললাম একটা জায়গায় কিন্তু থেকেই যায়, সবসময় কিন্তু থেকে যায়, কারণ মোহনবাগানের কাছে যে যে অস্ত্রগুলো আছে, সামনে ম্যাকলারেন মতো স্ট্রাইকার রয়েছেন যিনি অস্ট্রেলিয়ার এগিয়ে লিগে সর্বাধিক গোলদাতা, আবার সঙ্গে কামিন্সের মতো প্লেয়ার রয়েছে, ডিমিত্রিস রয়েছেন, তারপরে সঙ্গে সাহার, লিস্টেন কোলাসো, মনবীর, এই একটা আক্রমণ ভাগ। আর সবচেয়ে বড় কথা, আপুইয়া চোট সারিয়ে মাঠে ফিরবে তো ডার্বিতে, সুতরাং সেখানে গোলকিপার হিসেবে বিশাল কায়েতের একটা বড় ভূমিকা সবসময় থাকে। আমরা দেখে এসেছি যে বিভিন্ন ম্যাচে মানে ম্যাচ বাঁচাতে এবং ম্যাচ জেতাতে বিশাল কায়েতের বড় ভূমিকা থাকে। তো সুতরাং সেখানে একটা শেষ পর্যন্ত যে সার্জিও লেভেরা তাদের কোচ যে ব্যাপারটাকে ঘুরিয়ে ফেলবেন না তাদের দিকে ডার্বিতে, কারণ তারাও জানে যে ডার্বি এই ম্যাচটা ডার্বি না জিততে পারলে মানে কার্যত মোহনবাগানের কাছে হচ্ছে ডার্বিটা ফাইনাল, আর ইস্ট বেঙ্গলের কাছে ড্র করলেও চলবে। সুতরাং মোহনবাগানকে অনেক বেশি ঝাঁপাতে হবে। আর ইস্ট বেঙ্গলের দিক থেকে বলবো যে অস্কার ব্রুজো একটা অলরেডি বোমা ফাটিয়ে রেখেছেন যে আমি আর থাকছি না,

0: স্পিডি উইঙ্গার রয়েছে, এবং সঙ্গে রশিদের মতো ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে, সঙ্গে সলফ্রেস ক্রেসপো আছেন। এবার লাস্টে মানে একদম ডিফেন্স লাইনে কেভিন সিভিলে আছে, তার সঙ্গে আনোয়ার আলীর মতো ডিফেন্ডার রয়েছেন। কৌশিক অনগিল কখনো ধারাবাহিক ভাবে কখনো মানে হয়তো অতটা ভালো খেলেন না, কিন্তু এক একটা ম্যাচে খুব দারুণ ভাবে জ্বলে ওঠেন। তো এবং গত ম্যাচেই তো সেটা প্রমাণ পাওয়া গেছিল পাঞ্জাবের সঙ্গে যে কয়েকটা দুর্দান্ত সেভ তিনি করেছেন। তো সব মিলিয়ে তো মানে আমি এইটাই বলবো যে কিছুটা হলেও আমি এই এই ম্যাচটায় মানে কাগজে কলমের দিক থেকে আমি বললাম যে দুটো দলই সমান শক্তিশালী, কিন্তু যেহেতু এই একটা ব্যাপার আছে যে আমি একটা কিছু মাথায় রাখতে হবে, যদি ইস্টবেঙ্গল খেলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু বিপদ ঘটবে। বরং
1: মোহন বাগান ইস্টবেঙ্গল খুব একটা তফাৎ করার মতো জায়গায় নেই কোনো দলই, তার কারণ কাগজে কলমে একই রকম, কিন্তু কিছুটা মনস্তাত্ত্বিক দিক থেকে ইস্টবেঙ্গল হয়তো এগিয়ে থাকবে, এমনটাই বললেন ক্রীড়া সাংবাদিক মুনাল চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমরা ফুটবলের কথাতে থাকবই, তবে কলকাতা ফুটবল থেকে চলে যাব বিশ্ব ফুটবলে। আগামী 12 জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026, আর এই বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও মেক্সিকো। এবার বিশ্বকাপের মূল পর্বে রয়েছে 48টি দল, দলগুলিকে ভাগ করা হয়েছে 12টি গ্রুপে। প্রতিটি গ্রুপে সেরা দুটি দল নিশ্চিতভাবে পরবর্তী পর্যায়ে পৌঁছবে, আর সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল উঠবে নক আউট পর্যায়ে। আর আমরা আজ থেকে শুরু করছি এই 12টি গ্রুপ নিয়ে আলোচনা, আর আজ প্রথম দিন আমাদের ফোকাস গ্রুপ এ।

গ্রুপ এ তে রয়েছে চারটি মহাদেশের চারটি দেশ, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়া বা চেক প্রজাতন্ত্র। প্রথমে আসি মেক্সিকোর কথায়। এবারের যুগ্ম আয়োজক মেক্সিকো। 1994 থেকে যতগুলি বিশ্বকাপের আসর রয়ে হয়েছে প্রতিটিতেই মেক্সিকো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। 2022 পর্যন্ত অর্থাৎ পরপর সাতটি বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 পৌঁছেছে এই দল, কিন্তু 16 বাধা টপকাতে পারেনি কিছুতেই। গতবার অর্থাৎ কাতারে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হয়েছে আমেরিকার এই দেশকে। পোল্যান্ড ও মেক্সিকো দুদলই গ্রুপ সি তে 4 পয়েন্ট পায়, কিন্তু গোলের ব্যবধানে ভালো অবস্থায় থাকায় ইউরোপের দলটি 2 নম্বরে থেকে পরের রাউন্ডে চলে যায়। তবে ফিফা বিশ্বকাপের সঙ্গে মেক্সিকোর যোগাযোগ কিন্তু একেবারে শুরু থেকে, সে 1930 সালের প্রথম বিশ্বকাপ থেকে। 1970 আর 1986 সালে মেক্সিকো কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। প্রসঙ্গত দুবারই মেক্সিকো ছিল আয়োজক দেশ, এবার আবার আয়োজনে মেক্সিকো, তবে এবার এককভাবে নয়, আর আয়োজক হিসেবে সরাসরি মূল পর্বে যাওয়ার সুযোগও পেয়েছে এই দল। এবার ঘরের মাঠে নিজেদের প্রমাণ করার সুযোগ মেক্সিকোর সামনে। 2025 কনক্যাকাফ নেশনস লীগ ও গোল্ড কাপ জিতেছে মেক্সিকো। কোনো সন্দেহ নেই এই জয়গুলি বিশ্বকাপে অনেকটাই উদ্বুদ্ধ করবে অ্যালভারেজ জিমেনেজদের। ফুলহ্যামের হয়ে খেলা রাউল জিমেনেজের উপর অনেকটা নির্ভর করছে মেক্সিকোর আক্রমণ ভাগ। এছাড়া রয়েছেন এসি মিলানের সান্টিয়াগো জিমেনেজ, রয়েছেন অ্যালেক্সি ভেগা, গুলমার মার্টিনেজ, ব্রায়ান গনজালেজরা। তৃতীয়বার ঘরের মাঠে শেষ 8 কিংবা তার থেকেও এগিয়ে যেতে পারবে কিনা মেক্সিকো, এখন সেটাই দেখার। মেক্সিকোর তুলনায় বিশ্বকাপের আসরে অনেকটাই অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশ থেকে ফিফা বিশ্বকাপের মূল পর্বে প্রথম যোগ্যতা অর্জন করে 1998 সালে এই দল। 1998, 2002 ও 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মূল পর্বে খেলে। শেষবার আয়োজকের ভূমিকায় ছিল এই দেশ, কিন্তু এখনও পর্যন্ত কোনোবারই নকআউট পর্যায়ে পৌঁছতে পারেনি এই দল। এবার প্রথম ম্যাচ আয়োজক মেক্সিকোর বিরুদ্ধে। প্রশিক্ষক হুগো ব্রুজের দলে রয়েছেন বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়, সঙ্গে রয়েছেন কিছু উদীয়মান তারকাও। এই দলের রক্ষণ ভাগ যথেষ্ট শক্তিশালী, রক্ষণে রয়েছেন কলিসো মাডাও, অ্যাড্রে মডিবা, মাঝমাঠে রয়েছেন তেবোহা মকোয়েনা ও থেম্বা জোয়ানে, গোল করার দায়িত্বে লিল ফস্টার, অশ্বিন পলিস, রেলে বোহেল, মোফু কেমরা। গ্রুপ পর্যায় থেকে অগ্রগতি হয় কিনা দক্ষিণ আফ্রিকার, এখন সেটাই দেখার। এই গ্রুপে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ

0: কোরিয়া। 1954 সালে প্রথমবার ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা, তারপর দক্ষিণ কোরিয়া। তারপর 1986 সাল থেকে নিয়মিত বিশ্বকাপের মূল পর্যায়ে দেখা যায় পূর্ব এশিয়ার এই দেশকে। মোট 11 বার বিশ্বকাপ খেলা দক্ষিণ কোরিয়া জাপানের সঙ্গে যুগ্মভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে 2002 সালে। সেবারে সেরা ফল করে এই দল, পৌঁছয় সেমিফাইনাল পর্যন্ত। 2014 ও 2018 বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিলেও গতবার পরের রাউন্ডে অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছয় কোরিয়া। এ দলের তারকাদের মধ্যে অন্যতম সং হিউইং মিন, ড্রিবলিং দক্ষতা ও গতিতে বিখ্যাত তিনি। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের হয়ে খেলোয়াড় ফুটবল বিশ্বের নজরে পড়েন টটেনহামের হয়ে খেলার সময়। আক্রমণ ভাগে এছাড়াও থাকছেন ওয়ান্ডারসে খেলা হি চ্যাং ওয়াং, ওয়াং ঘিউ হো। ফেইনুরের হয়ে খেলা ইন বিয়ং ওয়াং এর দায়িত্বে থাকছে মাঝমাঠ। রক্ষণে বায়ান মিউনিকের কিম মিন জেওয়ের ওপর দায়িত্ব থাকছে এই গ্রুপে। এছাড়া রয়েছে ইউরোপের চেকিয়া বা চেক প্রজাতন্ত্র, যা ছিল সাবেক চেকোস্লোভাকিয়া। চেকোস্লোভাকিয়া 1934 সালে ছিল ফাইনালিস্ট, পরের বার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল এই দল। তবে বর্তমানে চেকিয়াকে এই জায়গায় পৌঁছতে অনেক লড়াই করতে হবে। এই দলে আক্রমণ ভাগে রয়েছেন প্যাট্রিক স্কিচ, অ্যাডাম জোকেরা, ওয়েস্ট হ্যামের টমাস সৌচেক, লুকাস প্রোভাইডরাও রয়েছেন মাঝ মাঠে। এ দলে বেশ কিছু উদীয়মান প্রতিভার উপর নির্ভর করতে হবে এই দলের খেলোয়াড়দের এবং কোচকে। এই গ্রুপ নিয়ে কি বলছেন ক্রীড়া ধারাভাষ্যকার রোহিত গঙ্গোপাধ্যায়, আমরা একটু শুনে নেব।
1: ফুটবল তো প্রথমেই বলে দিই যে ফুটবল কিন্তু অনিশ্চয়তার মহাসমুদ্র, তাই যে কোনো দল, আমরা আগেও দেখেছি যে সাউথ কোরিয়া জার্মানিকে স্থান করেছে, এরকম অনেক নিদর্শন তো রয়েছে ফুটবলের জগতে। কিন্তু এই যে গ্রুপ এর কথা আমরা বলছি, গ্রুপ এতে যে চারটে দলের কাছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জেস, যেরকম রয়েছে সাউথ কোরিয়া, সেরকম রয়েছে চেকিয়া, রয়েছে তার সঙ্গে থাকছে সাউথ আফ্রিকা এবং মেক্সিকো। নিঃসন্দেহে মেক্সিকো কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে, তার কারণ হলো তাদের বেশ কিছু খেলোয়াড় কিন্তু আন্তর্জাতিক স্তরে, তুমি যদি একটু প্রিমিয়ার ডিভিশন দেখো দেশের, যেরকম রয়েছেন স্প্যানিশ লিগে, লালিগায় রয়েছেন একজন, এবং এছাড়াও তাদের একটা নাম তো আমরা যখনই মেক্সিকোর নাম বিশ্বকাপে শুনি, আর কিছু শোনা হোক না হোক, একটা নাম খুব কমন হয়ে যায়, সেই নামটা হলো গিলেরমো ওচোয়া। বিশ্বকাপে তিনি যেভাবে বারংবার মেক্সিকোর হয়ে পরিচ্ছতার ভূমিকায় অবতীর্ণ হন, সেটা সত্যি অভাবনীয়, এবং আবারও তার ওপরেই ভর করে হয়তো মেক্সিকো দল সাজাবে। নিঃসন্দেহে বয়স তো হয়েছে, কিন্তু তার সঙ্গে অভিজ্ঞতাও রয়েছে ওচোয়ার, এবং মেক্সিকো অনেকটা এগিয়ে থাকবে, কারণ প্রাথমিকভাবে যদি তুমি বাকি দলগুলোর স্ট্রেংথ দেখো, সাউথ কোরিয়া কিন্তু নির্ভরশীল হবে তাদের অধিনায়ক সং হিউং মিনের ওপর, এবং সং আমরা জানি যে কি করতে পারেন তিনি, যদি নিজের ছন্দে থাকেন তাহলে প্রায় একক মহিমায় কিন্তু একক মানে একার কৃতিত্বেই কিন্তু ধ্বংস করে দিতে পারেন বিপক্ষের জেতায়।
0: মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়াকে এক কিছুটা এগিয়ে রাখছেন ক্রীড়া সাংবাদিক রোহিত গঙ্গোপাধ্যায়। আমরা অপেক্ষা করব এই ফুটবল প্রতিযোগিতার জন্য, আপনারাও অপেক্ষা করুন, আর অবশ্যই শুনতে থাকুন আমাদের এই বিশেষ পর্ব ফাইনাল কাউন্টডাউন। এবার একেবারে শেষে চলে যাব আজকের দিনের কথায়। আজকের দিন অর্থাৎ 15ই মে 2002 এ রিয়াল মাদ্রিদ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হয়। 2010 ওয়েম্বলিতে এফএ কাপে চ্যাম্পিয়ন হয় চেলসি, চেলসি হারে পোর্টসমাউথকে, একটি মাত্র গোল করেন দিদিয়ার ড্রোগবা। 1985 সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জেতে এভারটন আজকের দিনে। 1970 ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দক্ষিণ আফ্রিকাকে অলিম্পিক থেকে বহিষ্কার করেছিল আজকের দিনে বর্ণ বিদ্বেষমূলক নীতির জন্য। 1966 সালে রবিবার কাউন্টি ক্রিকেট শুরু হয় আজকের দিনে, এসেক্স ও সমারসেট খেলে একে অপরের বিরুদ্ধে। 1963 সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জেতে সমারসেট, আজকের দিনে সমারসেট হারায় অ্যাটলেটিকো মাদ্রিদকে। আজকের দিনে জন্ম হয় টেনিস তারকা অ্যান্ডি মারের। শ্রোতা বন্ধুরা, আজ একেবারে সময় শেষ, ক্রীড়াঙ্গন থেকে আজ বিদায় নিতে হবে, আবার ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়, শুনতে ভুলবেন না মৈত্রী ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনে ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামনের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, একটা কথা আজকাল প্রায়ই উঠে আসছে, আবহাওয়ার পরিবর্তন। আর এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু কৃষি কাজে অনেকটাই প্রভাব ফেলে। এখন সেই প্রভাব থেকে আমরা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব, আসুন আমরা একটু জেনে নিই ধান চাষের ক্ষেত্রে যে আবহাওয়ার বা জলবায়ু পরিবর্তনের সঙ্গে কি করে প্রযুক্তিগত মেলবন্ধন ঘটানো সম্ভব। তো আবহাওয়া পরিবর্তনে প্রযুক্তির প্রয়োগ কিভাবে করা সম্ভব, আসুন এ বিষয়ে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের সহ কৃষি অধিকর্তা সুকান্ত মুখার্জি। সুকান্তবাবু নমস্কার।
2: নমস্কার।
1: আপনার কাছে প্রথমে জানতে চাইব যে ধান চাষের সঙ্গে আবহাওয়ার কথা যে বলছিলাম, তার সম্পর্কটা ঠিক কি?
2: আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। প্রথমে একটা কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি আমাদের যে ধান নির্ভর ফসল চক্র, মানে আমন ধানটা আমাদের মোটামুটি সবাই প্রত্যেকটা জেলাতেই হয়, অনেকটা বেশ বেশি করেই হয়। এইবারে ধান চাষের সঙ্গে তো আবহাওয়ার একটা নিবিড় যোগাযোগ আছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে আমন ধান আমরা জেনারেলি উষ্ণ এবং আর্দ্র অবস্থাতে করি, এবং আমাদের যা চাষের পদ্ধতি তাতে করে আমরা বীজতলা তৈরি করি। বীজতলা তৈরি করার পর মূল জমিতে আমরা চারা রোপা করি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যত মাসের ধান তত সপ্তাহের মাথায় আমরা জেনারেলি রোপা করি। এইবারে মধ্যেখানে যদি আবহাওয়া বাদ সাধে, মানে যে বৃষ্টি হওয়া দরকার, মানে প্রেসিপিটেশন যেমন হওয়া দরকার সেইভাবে যদি না হয়, তাহলে কিন্তু তখন আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তির মানে ইন্ট্রোডাকশন করার সেখানে একটা বড় স্কোপ রয়েছে,
1: প্রযুক্তির সেখানে ব্যবহার করার
2: স্কোপ রয়েছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপার আছে, যার জন্য যে প্রকৃতি বা আবহাওয়ার খামখেয়ালিপনা আমরা মানে প্রত্যেকটা সিজনই, মানে প্রত্যেকটা ক্রপ সিজনেই আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য কিন্তু আমাদের স্ট্র্যাটেজিগত একটা পরিবর্তন আনতে হবে। তার মানে কি, আমার হাতে যে সমস্ত প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলোর যদি একটা সফল রূপায়ণ আমরা করতে পারি, তাহলে কিন্তু এই যে আবহাওয়া বা জলবায়ুর যে খামখেয়ালিপনা সেখানে কিন্তু আমরা মোকাবিলা করতে পারবো।
1: একটু যদি আমাদের বলেন যে ধান চাষের ক্ষেত্রে যদি আমরা ভাবি, তাহলে বিভিন্ন প্রযুক্তিগুলো ঠিক কী কী?
2: দেখুন, ধান চাষের অনেক প্রযুক্তি আছে, কিন্তু আমাদের মানে সময় এবং ক্ষেত্র নির্ভর যে প্রযুক্তি আছে তার মধ্যে আমাদের জিরো টিলেজ টেকনোলজি,
1: ঠিক,
2: তারপরে হচ্ছে আমাদের
1: জিরো টিলেজ টেকনোলজি মানে বিনা কর্ষণে
2: ধান চাষ যেটাকে আমরা বলছি। হ্যাঁ, এছাড়া আমাদের এসআরআই সিস্টেম অফ রাইস ইনটেন্সিফিকেশন বা শ্রী পদ্ধতির কথা বলতে পারি, ড্রাম সিডার পদ্ধতির কথা বলতে পারি। এছাড়াও আমাদের প্যাডি ট্রান্সপ্লান্টেশন যে ট্রান্সপ্লান্টিং মেশিন বা যন্ত্র, তার সাহায্যেও আমরা চাষ করতে পারি। এইবারে একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমাদের যদি আমি জিরো টিলেজ দিয়েই শুরু করি, মানে বিনা কর্ষণে ধান চাষ, তাহলে কিন্তু কি হবে যে আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের কথা যদি আমি ভাবি, যেহেতু দক্ষিণবঙ্গ হচ্ছে বেশি কন্ট্রিবিউটর, মানে মেজর কন্ট্রিবিউটর অফ দ্য রাইস, তাহলে আমরা মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ বা 15 তারিখ পর্যন্ত আমরা জিরো টিলেজের সাহায্যে চাষ করতে পারি। তো সেক্ষেত্রে প্রযুক্তিটা কি না, একটা জমিতে আমরা যে সমস্ত আগাছাগুলো আছে সেগুলো, যে আগাছানাশক ওষুধ আছে সেগুলো দিয়ে মেরে দেব। তো মেরে দেওয়ার পরে জেনারেলি যখন আমি আগাছানাশক ওষুধ ব্যবহার করলাম, তার 6 ঘন্টা পরই কিন্তু আমরা জিরো টিলেজ মেশিন চালাতে পারব। এবং জিরো টিলেজ মেশিনের সুবিধা হচ্ছে, একটা ট্র্যাক্টরের পিছনে একটা মেশিন বাঁধা হয়, সেই মেশিনটাতে একটা রোতে থাকে বীজ ফেলার জায়গা, একটা জায়গা থাকে সার ফেলার জায়গা। তো প্রথমে আমরা কি করি যে একটা বৃষ্টি যখন আমাদের জ্যৈষ্ঠ মাসে আসে, সেইটাকে খেয়াল রেখে যখন মাটিটা একটুখানি নরম হয়, তখন আমরা আগাছানাশক দিয়ে ট্র্যাক্টর দিয়ে মেশিনের সাহায্যে বীজ আমরা ফেলে দিই। তো এইটাকে বলছি আমরা জিরো টিলেজ টেকনোলজি। এবং এই টেকনোলজির সাহায্যে কোনো কর্ষণ না করে, মাটিতে কোনো চোট না লাগিয়ে, কোনো বীজতলা না করে সরাসরি চাষ করছি। এটাকে আমরা বলছি ডাইরেক্ট সিডের রাইস, মানে বিনা কর্ষণে, যেহেতু কোনো চাষ করছি না, কোনো বীজতলা করার দরকার পড়ছে না, আমরা চাষটা করতে পারছি। এবং এই চাষের সুবিধা হচ্ছে যে 1 বিঘে জমি 22 থেকে 25 মিনিটে কমপ্লিট,
1: তার মানে 22 থেকে 25 মিনিট
2: মাত্র।
1: আচ্ছা,
2: তার মানে আমার 1 ঘন্টাতে 1 একর জমি আরামসে আমি করে দিতে পারবো। তো একদিনে যদি একটা মেশিন 8 ঘন্টা, কেবলমাত্র 8 ঘন্টা করে, তাহলে আমরা 20 বিঘে জমি আমরা চাষ করতে পারবো। 8 একর জমি কিন্তু একদিনে চাষ করতে পারবো। তো এইটা হচ্ছে বিশাল সুবিধা। এবার এইটার সুবিধা কি, এই এই যে বীজটা পরে রইল, ও কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে ওখান থেকে গাজাবে, ওখান থেকে গাছ হবে, তারপরে যে

0: অন্তর্বর্তী কিছু অল্প স্বল্প পরিচর্যা আছে, সেগুলো যদি আমরা একটুখানি শিখে নিই তাহলে কিন্তু বৃষ্টি খুব বেশি হোক বা না হোক তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না, ধান কিন্তু আমার হবে এবং যা ধান হয় তার থেকে 15 থেকে 20% বেশি ফলন আমি পাবো।
1: তো এক্ষেত্রে কি ধানের জাত কি হওয়া বাঞ্ছনীয়?
0: হ্যাঁ, এটা খুব আমি ভালো প্রশ্ন করেছেন। সেক্ষেত্রে আমাদের ধানের আমরা যে ট্র্যাডিশনালি যে ধানগুলো চাষ করি, বিশেষ করে লাল স্বর্ণ MTU 7029 বা আপনার অনেকে যারা শর্ট ডিউরেশনের চাষ করেন, বিশেষ করে সেই রবি সিজনটাকে একটু আগে ধরুন বলে, তো সেইগুলোকেও যেমন IR 36 গোত্রীয় যে ধান আছে MTU 1010 বা মিনিকিট বা IET 4786, এই সমস্ত যে ধানগুলো আছে তারা সেই জায়গায় যেমন মানে ক্রপটা চাষ হয় সেই মতন করে ওরা চাষ করতে পারবেন। এই পদ্ধতির একটা বড় সুবিধা হচ্ছে যে চাষ করলো যখন আমার বীজতলা ফেলা হয় সেই সময় যেহেতু চাষটা করছি 10 দিন আগে জেনারেলি ফসলটা পাকে। এবার ধরুন কেউ পরীক্ষামূলকভাবে যদি করতে চান তাহলে আমি চাইবো যে যেখানে ফার্ম রোড বা যে রাস্তার সাইড তার ধারে করাটাই ভালো, তার কারণ ফসলটা যেহেতু আগে পাকছে আগে কেটে নেওয়ার একটা সুবিধা পাবে। কিন্তু মধ্যেখানে যদি আমার চাষ করা হয় তাহলে ধীরেন গোত্রীয় যে ধান আছে যাদের শীষটা ঝরে পড়ে না বা স্যাটারিং হ্যাবিট নেই, সেরকম ধরনের জাত চয়েস করাই ভালো। তার কারণ কি, সব মানুষ যখন একসঙ্গে ধানটা কাটবেন তিনিও তখন কাটতে পারবেন, তো সেই জন্য সে কিছু কিছু ক্ষেত্রে যেখানে পরিস্থিতি একটু অন্যরকম আছে সেখানে অন্যরকম জাত আমরা চয়েস করতেই পারি। কিন্তু নর্মালি আমরা বলবো যে যেখানে যে ক্রপটা চাষ হয়, যে ধানটা চাষ হয়, যে জাতটা চাষ হয় সেখানে সেটা দিয়ে করা যাবে,
1: তাতে কোনো অসুবিধা
0: নাই। তো এটা তো গেল আপনার জিরো টিলেজ পদ্ধতি, যেখানে ক্লাইমেটের কোনো সমস্যাই নেই, মানে অসুবিধা করার কোনো সমস্যাই নেই। আচ্ছা, এরপরে যদি আমরা আসি শ্রী পদ্ধতি, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, মেনলি তো আমরা জল নিয়ে কথা বলছি যাতে করে জলটা কম ব্যবহার হয় বা জলের পরিমাণটা যাতে কম দেওয়া হয়। সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন যে প্রক্রিয়া আছে শ্রী পদ্ধতি, এখানে প্রায় 50 থেকে 60% জল কম লাগে। এই পদ্ধতি যেটা মূল নীতি, সেই শ্রী পদ্ধতির মূল নীতি হলো আপনার যে আমরা মোটামুটি ওখানে যেমন জিরো টিলেজে ডাইরেক্ট সিড করে দিয়েছিলাম, এখানে কিন্তু আমাকে একটা বীজতলা করতে হবে, বীজতলা করার পরে আমরা জেনারেলি কি করি, ছোট্ট করে বীজতলা তৈরি করি, দিয়ে সেখান থেকে আমরা 10 থেকে 12 দিন বয়সের চারা, ছোট ছোট চারা যখন জাস্ট পাঁচকাটি ছাড়ার মুখে হবে সেই চারাগুলিকে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, বিশেষ করে স্বর্ণগোত্রীয় যেটা ধান মানে 135 থেকে 145 দিন যাদের সময় লাগে তাকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দূরে দূরে এক কাঠি করে বা এক কলি করে চারা আমরা পুঁতি। যদি 36 গোত্রীয় ধান হয় যেগুলো 115 থেকে 120 দিনের বয়স, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা 9 ইঞ্চি, আর যেগুলো আপনার মিনিকিট বা শতাব্দী গোত্রীয় ধান সেগুলোকে আমরা 8.5 ইঞ্চি ডিস্টেন্স দিই। তো এখানে কি হয় যে প্লান্ট পপুলেশনটা মেনটেন করার জন্য পার বর্গ মিটারে পোলোখানার বেশি কিন্তু আমরা প্লান্ট পাচ্ছি না। কিন্তু এই পদ্ধতির সুবিধা হচ্ছে যে আমরা জাস্ট ওই অল্প দিন বয়সের চারাকে আমরা কাদানো জমিতে পুঁতে দিলাম, তারপরে
1: সেখানে কতগুলো করে পুঁততে হবে চারা?
0: এক কাঠি করে, এক কুলি করে চারা পুঁতবো, মানে এমনিতে আমরা 4-5টা করে পুঁতি, সেই জায়গায় আমরা একটি করেই চারা আমরা পুঁতবো। তো পোঁতার পরে কি হবে যে এক একটা চারা থেকে আপনার খুব কম করে হলেও মিনিমাম 30 থেকে আপনার 70-80 খানা করে পাঁচকাঠি ছাড়বে এবং প্রত্যেকটা পাঁচকাঠি থেকেই কিন্তু শীষ আসবে। এই পদ্ধতির সুবিধা হচ্ছে যেমন জাতটাকে সঠিকভাবে আমরা চিনতে পারছি, কারণ কোনো উঁচু নিচু বা কালারে যদি কোথাও ডিফারেন্স হয় তাহলে আমরা ধরতে পারবো খুব সহজেই, সুন্দর সুশৃঙ্খল সারিবদ্ধভাবে পুঁততে পারছি এবং জল খুব কম লাগছে, জাস্ট কোনোরকম করে আকাশে যতটুকু বৃষ্টি হবে তাতেই কিন্তু এর চাষ হয়ে যাবে। আর যখন মানে গামর আসবে বা যখন আমরা জাস্ট প্যানিকেল ইনিশিয়েশন বলি সেই সময় একটু জল আমরা ধরে রাখার কথা বলি, তো সেই সময় জলটা ধরে রাখলে ফলনটা কিন্তু অনেক বেশি হয়, নর্মাল যা ফলন হয় তার থেকে 25% বেশি ফলন এই পদ্ধতিতে হয়। বিশেষ করে যারা বীজ ধান তৈরি করেন বা কোনো বীজ সংস্থার সঙ্গে কাজ করেন তারা কিন্তু এই পদ্ধতি অ্যাডপ্ট করলে অনেক ভালো সুফল কিন্তু পাবেন। তো এটাকে আমরা শ্রী পদ্ধতি বলছি, বিশেষ করে যেখানে জল কম হয় যে জায়গায় সেখানে আমরা এটা চাষ করতে পারি, কোনো অসুবিধা নেই।
1: সেটা কোন রকম ইয়ে রয়েছে কি, মানে সিজন রয়েছে কোন সিজনে?
0: শ্রী পদ্ধতি আমরা বোরো সিজনেও করতে পারি, শ্রী পদ্ধতি আমরা আমন সিজনেও করতে পারি। জিরো টিলেজ যেমন আমরা শুধুমাত্র আমন সিজনে করতে পারি, বোরো সিজনে করতে পারি না, কিন্তু শ্রী পদ্ধতিতে আমরা আমন এবং বোরো সব সিজনেই আমরা
1: করতে পারি। বেশ,
0: আচ্ছা, এর পরের যে পদ্ধতির কথা আমি বলেছিলাম ড্রাম সিডারটা হচ্ছে খুব ভালো পদ্ধতি যেখানে নিশ্চিত সেচের সুযোগ আছে, সেই জায়গাতে আমরা এই ড্রামসিডার পদ্ধতির

0: অপশান করতে পারি। পদ্ধতিটা কীরকম ধরনের? না, একটা ড্রাম আছে, চারখানা ড্রাম লাগানো হয় একটা মানে যন্ত্রের মধ্যে, এবং সেখানে প্রত্যেকটা ড্রামে দুদিক করে ফুটো থাকে আর কি, জাস্ট গোল গোল ছোট ছোট ড্রাম। এইবার যখন আমি একটা ধান বীজকে গেঁজাচ্ছি, জাস্ট আমরা 22 থেকে 24 ঘন্টা ভিজানোর পরে তারপর যদি ঝাঁক দিই, তাহলে যখন তুলোমুখী কল হবে, সেই তুলোমুখী কল ওই ড্রামের অর্ধেকটা অংশ আমরা জাস্ট ভরে নেব। ভরে নেওয়ার পর একটা কাদানো জমিতে যদি আমরা ড্রামটাকে টানি, তাহলে সারি সারিভাবে আমার চাষ কিন্তু হয়ে যাবে, এবং এক্ষেত্রে কোনো বীজতলা লাগছে না, কোনো অন্য কোনো ঝুট ঝামেলা থাকছে না। শুধুমাত্র যেখানে আমার জলের সামান্য সুযোগ আছে, সেখানে কিন্তু আমরা ধানটাকে সরাসরি আপনার পোঁতার জায়গায় বুনে দিতে পারি। এতে কী হবে, একজন লেবার একদিনে প্রায় 8 থেকে 10 বিঘে জমি চাষ করতে পারবে। হ্যাঁ, তো এইটা একটা বড় সুবিধা আছে। তো এখানে যেমন চাষে লেবারের খরচটা কমছে, অন্যান্য খরচগুলোও কম হচ্ছে, প্লাস আপনার জলের যে সুষম ব্যবস্থাপনা সেটা সাহায্যে আমরা করতে পারছি। তো এটাও কিন্তু একটা ভালো পদ্ধতি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই পদ্ধতির ক্ষেত্রে, যে যেহেতু আমাদের তো এখন জাস্ট ওয়েদার ফোরকাস্টিং বা আবহাওয়ার যে বলে দেওয়া হয় সেটা কিন্তু অনেকটাই মিলে যায়। তো দেখতে হবে যে আমরা ধান বোনার পর যাতে আপনার 36 ঘন্টার মতো কোনো বৃষ্টি না হয়, তারপরে কিন্তু বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। তা নাহলে কী হয় যে বীজগুলো পড়ে থাকবে জমিতে, কাদানো জমিতে, সেগুলো একটুখানি ছড়িয়ে ছিটিয়ে যাবে, এটা হচ্ছে অসুবিধা।
1: এটা হলো আপনি বললেন ড্রাম সিডার, আর একটা বলছিলেন যে রাইস ট্রান্সপ্লান্ট।
0: হ্যাঁ, আর একটা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্ট, ঠিকই বলেছেন। রাইস ট্রান্সপ্লান্টিং যন্ত্রের সাহায্যে এখন তো সমস্ত কাজ অনেকটা মেকানাইজড হয়ে গেছে, ফার্ম মেকানাইজেশনটা অনেক উন্নত হওয়ার জন্য অনেক মানুষ কি করছেন এখন, ওই যে মেশিনের সাহায্যে কিন্তু ধান বুনছেন। তো সেক্ষেত্রে একটা স্পেশালাইজড পদ্ধতি আছে, সেখানে বীজতলা তৈরি করতে হয়। সেই বীজতলাগুলি কি করতে হয়, যে ওই মেশিনের মধ্যে যে খোপ আছে, সেই খোপের মধ্যে রাখলে অটোমেটিক্যালি, সেটা একটা যন্ত্র আছে, সেই যন্ত্র অটোমেটিক্যালি মাঠের মধ্যে দিয়ে যখন যাবে তখন ধানগুলো পুঁতে পুঁতে দিয়ে চলে যাবে। কিন্তু এক্ষেত্রে কি হয়, যেমন আমার বীজতলা তৈরি করার একটা ঝামেলা থাকছে, এছাড়া আপনার ওইখানে জলের একদম সংকুলন হতে হবে, বা যিনি চালাবেন তাকে ওয়েল ট্রেন্ড হতে হবে, বা এই সম্বন্ধে সঠিক জ্ঞান তাকে থাকতে হবে। তো এখন এই পদ্ধতিগুলো যেগুলো বললাম তার মধ্যে কিন্তু এই সমস্ত যে প্রকৃতির খামখেয়ালিপনা রয়েছে, বা যে ইরাটিক ডিস্ট্রিবিউশন অফ দ্য রেনফল রয়েছে, তো তার মধ্যে থেকে আমার জমির অবস্থান বা প্রকৃতি অনুযায়ী, বা আমি কি জাত চাষ করতে চাই সেই
1: উপর নির্ভর
0: করে কিন্তু আমি করে নিতে পারবো।
1: একটু যদি বলেন যে এই যে আবহাওয়া পরিবর্তনের কথা আমরা বলছি, মানে নির্দিষ্ট ভাবে বৃষ্টিপাত না হওয়া, তো সেই ক্ষেত্রে আবহাওয়া পরিবর্তনের একটা সুযোগ থাকছে, তো সেই আবহাওয়া পরিবর্তন বনাম এই যে প্রযুক্তির মেলবন্ধন, সেটা কিভাবে সম্ভব?
0: আচ্ছা, খুব ভালো কথা বলেছেন, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন। এখন কি হয়, আমাদের ধরুন আমরা যদি ইনস্যাট, মানে ইন্ডিয়ান যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে আমাদের স্যাটেলাইটের রিপোর্ট আমরা দেখেছি, তো তাতে আমরা মোটামুটি একটা ফোরকাস্টিং থাকে, যে 15-20 দিনে একটা ফোরকাস্টিং আমি পাই। তাহলে আমি যখন দেখতে পাচ্ছি যে এই 15 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাহলে আমার তো মের 20 তারিখ থেকে জুনের 10 তারিখ পর্যন্ত বলেছিলাম জিরো টিলেজের সময়, তাহলে যখন ওটা লিঙ্গার হলে আমি জিরো টিলেজটা কিন্তু করার একটু বেশি সুযোগ পাচ্ছি,
1: সুযোগ পেয়ে যাচ্ছি, সময় পেয়ে যাচ্ছি,
0: তাহলে সেখানে জিরো টিলেজ ইন্ট্রোডাকশন করতে পাচ্ছি। আবার যেখানে আমার নিশ্চিত সেচ আছে সেখানে ড্রাম সিডার করতে পাচ্ছি, এসআরআই করতে পাচ্ছি। আবার এটাও ঠিক যে দেখা গেল যে অনেকটা টাইম লিঙ্গার করে গেল, তাহলে যেখানে আমি লং ডিউরেশন রাইস করছিলাম সেই জায়গাতে যদি আমি শর্ট ডিউরেশনে ড্রাম সিডার করি, তাহলে কিন্তু সেখানে আমি চাষটাকে করে নিতে পারলাম। মানে কিরকম বলছি, যে আমি স্বর্ণ ধান হয়তো চাষ করছিলাম কিন্তু আমার দীর্ঘ প্রলং বৃষ্টিপাত না হওয়ার জন্য টাইমটা পিছিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমি যদি বুদ্ধি খাটিয়ে যদি সেই জায়গাতে শর্ট ডিউরেশনে ড্রাম সিডার করি
1: কম মেয়াদি,
0: তাহলে কিন্তু আমার চাষটা কিন্তু হয়ে গেল। তাহলে আমি প্রযুক্তিগুলো জানলাম এবং আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে যেটা যেখানে খাপ খাবে সেই মোতাবেক আমি কিন্তু চাষটা করতে পারছি।
1: তো এই এই যে ধান নির্ভর ফসল চক্রের কথা আপনি বলছেন, সেখানে প্রযুক্তিগত উন্নয়ন আমরা কিভাবে করব?
0: দেখুন, ধান নির্ভর ফসল চক্রে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু আমন ধানটা আমরা সবাই চাষ করি, তো ধান নির্ভর ফসল চক্রে প্রযুক্তিগত উন্নয়ন বলতে যে আমরা তো গতানুগতিক বা সাবেকি পদ্ধতি যেভাবে চাষ করি, তাতে কি হয় যে সব কিছু যদি ঠিকঠাক চলে তবেই আমি চাষটা করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি চাষ করতে পারবো না। কিন্তু আমি যদি এই সমস্ত প্রযুক্তিগুলো ওকে নিয়ে চাষটা করি, আমার পক্ষে এটা অনেক সুরা হবে। কারণ আমরা জানি যে আমাদের বিভিন্ন জায়গায় কাস্টমার হায়ারিং সেন্টার, মানে এই ফার্ম মেকানাইজেশন এর ওপর যেহেতু সরকার

0: অনেক জোর দিয়েছেন এবং অনেক বিনিয়োগ করেছেন, বা অনেক জেলায় জেলায় ফার্ম মেকানিক সেন্টার হয়েছে, যেখানে যেটাকে আমরা কাস্টমার হায়ারিং সেন্টার বলি, কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র। তো সেখান থেকে কিন্তু আমাদের যন্ত্রপাতি, বিশেষ করে ট্র্যাক্টর বলুন বা জিরো টিলেজ মেশিন বলুন বা হ্যাপি সিডার বলুন, সেগুলো অ্যাভেলেবেল। আবার যেমন আমাদের গভর্নমেন্ট ফার্ম আছে, সেখানেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল, মানে গভর্নমেন্ট ফার্মে চাষ হয়ে যাওয়ার পর কিন্তু সেগুলো অলরেডি কেউ কোনো চাষি যদি রিকোয়েশন করে নিয়ে গিয়ে চাষ করে আবার ফেরত দিয়ে যান, সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করি। তো সেক্ষেত্রে তো যেখানে যেটা প্রযোজ্য হবে সেই জায়গাগুলোকে যদি আমরা ইন্টারভেন্ট করতে পারি, তাহলে এই সমস্ত প্রযুক্তিগুলো আমরা কিন্তু সেখানে একটা প্রভূত উন্নয়ন করার একটা সুযোগ রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে আমি নর্মাল যে চাষটা করছি সেই চাষের জায়গায় যদি আমি এসআরআই সিস্টেমে চাষ করি, এবং কোনো কোঅপারেটিভ সোসাইটি বলুন, তারা নিজেরা মানে ট্রুথফুলি লেভেল যে সিড সেটা তৈরি করতে পারেন গভর্নমেন্ট সার্টিফিকেশন প্রোগ্রামের আন্ডারে এসে, অথবা কোনো ওয়েস্টবেঙ্গল স্টেট সিড কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়ে উনি সিড প্রোডাকশন করতে পারেন, অথবা বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ওই পদ্ধতিতে যদি উনি চাষ করেন, তাহলে যে বীজটা হবে সেটা সর্বোৎকৃষ্ট বীজ, এবং সেইটা বাজারে যা উনি মূল্যবান তার থেকে কিন্তু বেশি পাবেন। তাহলে প্রকৃতি খামখেয়ালিপনা করলেও ওনার কাছে যে রিসোর্স আছে এবং গভর্নমেন্টের যে সুবিধাগুলো আছে সেগুলোর সঙ্গে যদি উনি নিজেকে জড়াতে পারেন, তাহলে কিন্তু এই প্রযুক্তিগত পরিবর্তন বা উন্নয়নের কিন্তু একটা চরম সুযোগ কিন্তু আছে।
1: সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের একটা সচেতনতার ভীষণভাবে দরকার, না কৃষকদেরকে জানতে হবে তার পদ্ধতিটা এবং তার যে সেই জন্য একটা প্রশিক্ষণও দরকার রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের বিভিন্ন কৃষি দপ্তরে যে আমাদের প্রশিক্ষণগুলো হয় আর কি, সেক্ষেত্রে যেহেতু ধান নির্ভর ফসল চক্র, সেই জন্য ধানের যে মিটিংগুলো হয় সেখানে কিন্তু এই ধরনের প্রশিক্ষণ আমাদের অলরেডি দেওয়া হয়, এবং বিভিন্ন যে অ্যাওয়ারনেস ক্যাম্প বা যে ক্যাম্প জেনারেশন হয় সেখানেও কিন্তু আমাদের সেই পদ্ধতিগুলো কিন্তু আমাদের হয়, মানে এগুলো কিন্তু বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে করা হয়।
1: আপনার কাছে জানতে চাইবো যে প্রযুক্তিগত পরিবর্তনের কথা আমরা বলছি, তো সেইটা কিভাবে আবহাওয়া পরিবর্তনকে মোকাবিলা করতে পারে?
0: দেখুন,
1: বিভিন্ন ফসলের ক্ষেত্রে
0: প্রযুক্তিগত পরিবর্তন বলতে আমাদের ধরুন ধান নির্ভর ফসল চক্রে ধান ছাড়াও অন্যান্য ধানের পরে যে ফসলগুলি আসছে, কোথাও সরিষা আসছে, যেমন আমরা দেখেছি যে সরষের ক্ষেত্রে যদি আমরা অক্টোবরের 10-এর মধ্যে বুনতে পারি, বপন করতে পারি, তাহলে কিন্তু আমার যে লাস্টে যে মিরি পোকা বা আমরা জাপ পোকা বলি তার ফলন মানে সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়, তখন কিন্তু সুঁটি ধরে গেলে ওই পোকাগুলো আক্রমণ খুব একটা হয় না। আবার যদি আমি আলুর কথাও ভাবি, তাহলে আমরা যেখানে জলদি ধান করে নিলাম প্রযুক্তির ইয়ে ঘটিয়ে, সেখানে যদি জলদি আলু আমরা লাগাতে পারি, বিশেষ করে পোকরাজ বলুন, তারপরে আমরা কুপরি অশোকা এই ধরনের যে আছে আর কি, তো সেগুলোও কিন্তু আমরা করতে পারবো, আর্লি জলদি জলদি করতে পারবো। যদি আমরা ওই প্রযুক্তিটা ওখানে অ্যাপ্লাই করি, তাহলে এই আলুগুলোও কিন্তু আমরা তাড়াতাড়ি করতে পারবো, এবং সেক্ষেত্রে কী হবে, আমাদের যে সারা বছরে যে ম্যাপিংটা, যে সিজনাল ম্যাপিং, সেটা কিন্তু যেমন ঠিকঠাক থাকবে, তার সঙ্গে সঙ্গে অন্য কিছুও থাকবে। এবং আমরা পাটের ক্ষেত্রেও দেখেছি অনেক ক্ষেত্রে কী হয় যে এই পাট কাটার সময় হয়, পাট কেটে তারপর ধান চাষ করেন, তো সেক্ষেত্রে কিন্তু পাটের ক্ষেত্রেও আমরা অনেক জীবাণুঘটিত কিছু আছে যেগুলো আমাদের কাইজাব সোনা বা এ আছে, সেই জীবাণু যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখা গেল আমাদের যে যে আঁশটা আমরা ছাড়াচ্ছি সেই আঁশটা কিন্তু অনেক দ্রুততার সঙ্গে আমরা ছাড়াতে পারছি, অল্প জলের মধ্যে আমরা পাটটা পচিয়ে ফেলতে পারছি, অন্য একটা জায়গা করে সেখানে কিন্তু একসঙ্গে ওই জীবাণুর সাহায্য নিয়ে সেটা করতে পারছি, তো এগুলো কিন্তু কম জল হলো বা অন্য কোনো সমস্যা হলেও কিন্তু এই কাজটা করতে পারবো। আর এছাড়াও যে রেসিডুয়াল ময়েশ্চারটা থাকলো, মানে ধান কাটার সময়ে যখন যদি কোনো রেসিডুয়াল ময়েশ্চার থাকে, তাহলে সেক্ষেত্রে যে রসটা থাকবে মাটিতে তার পাইরা ক্রপ, মানে জাস্ট ছিটিয়ে যখন একটা ফসল আমি কেটে নেবো, তার আগে আমি পাইরা ক্রপ হিসেবে সেখানে খেসারি বলুন, মসুর বলুন বা সরিষা বলুন, সেগুলো কিন্তু আমরা চাষ করতে পারছি। যে পরিমাণ জল আমার আছে, তাহলে যেগুলো শুকা এলাকা সেই এলাকায় যে রস আছে তার উপর বেশ করে আমরা কিন্তু এগুলো করতে পারছি।
1: আচ্ছা, এই যে প্রযুক্তিগুলোর কথা আপনি বলছেন, এই প্রযুক্তিগুলোর তো সীমাবদ্ধতা রয়েছে, তাহলে তার একটা প্রভাব নিশ্চয়ই থাকবে?
0: হ্যাঁ, প্রত্যেকটা প্রযুক্তিরই যেমন একটা মেরিট আছে, তবে প্রত্যেকটা প্রযুক্তিরই কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতা আছে। এখন এই প্রযুক্তিগুলো হচ্ছে যে আমার কিভাবে ওয়েদার ডাইরেক্টেড হচ্ছে, ওয়েদারটা কিভাবে পরিচালিত হচ্ছে, তার উপর বেস করে আমাদের প্রযুক্তিগুলোকে সেট আপ করতে হবে। তো তার জন্য
1: আবহাওয়া নির্ভর করে প্রযুক্তিগুলোকে দেখতে হবে
0: একদম, যে আবহাওয়া যেহেতু আবহাওয়ার ফোরকাস্টিংটা যেহেতু আমরা আগে থেকে পেয়ে যাচ্ছি, তো তার উপর সঙ্গতি রেখে আমাদের যে চাষ হচ্ছে সেই চাষের মধ্যে প্রযুক্তিগুলো কিভাবে রূপায়ণ করব, তার কিন্তু একটা ম্যাপিং আমাদের করে নিতে হবে। এবার ক্ষেত্র বিশেষে সামান্য ডেভিয়েশন যদি হয়, তাতে কিন্তু যে প্রযুক্তিটার জন্য যে সেই ডেভিয়েশন বা যে ফলন লস হওয়ার কথাটা আমরা ভাবছিলাম সেটা কিন্তু হবে না।
1: তো সেই চয়নটা কিভাবে সম্ভব?
0: সেটা সম্ভব হচ্ছে ধরুন যারা আমাদের যারা বিভিন্ন টেকনোক্র্যাটস আছেন আর কি, বিভিন্ন ফিল্ড লেভেলসে বলুন বা অফিস লেভেলে বলুন, তাদের সঙ্গে কনসাল্ট করতে হবে। তাছাড়া বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন ক্লাব আছে, গোষ্ঠী আছে, স্বয়ং নির্ভর গোষ্ঠী আছে, তাদের সঙ্গে আলোচনা

0: করে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। এখানে কিন্তু খুব একটা অসুবিধা কিছু নেই, এবং আমাদের যারা এক্সপার্ট আছেন, যারা বিশেষ করে এই সমস্ত মানে টেকনোলজিক্যাল ডিজাইন করেন, তারা কিন্তু তাদেরকে সেইভাবে ট্রেন করতে পারবেন যে আপনারা এইভাবে কাজ করলে আপনাদের কিন্তু কাজটা অনেক সুবিধা হবে।
1: তো এই যে প্রযুক্তি আমরা ব্যবহার করব, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটা প্রযুক্তিগত বৈচিত্র্য যে গড়ে তোলা, মানে বৈচিত্রায়ন, সেটা কিভাবে সম্ভব?
0: দেখুন, আমাদের কি হয়, আমরা যেখানে যেখানে মনোক্রপ মানে যা সিঙ্গেল ক্রপ চাষ করি, সেখানে তো বৈচিত্র্যায়ন সম্ভব না, কিন্তু একটা সিঙ্গেল পিস অফ ল্যান্ডে যারা দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ ক্রপ নিচ্ছেন, তাদের মধ্যে বৈচিত্র্যকরণ সম্ভব। তার কারণ হচ্ছে তারা যে সিকোয়েন্সে কাজটা করছেন, সেই সিকোয়েন্সে যে ক্রপগুলো থাকছে, সেই ক্রপগুলোকে যদি আমরা চেঞ্জ করি বা ক্রপ ডিনামিক্সটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কী হবে যে আমরা একটা যে অরিজিনাল বা ন্যাচারাল যে বাস্তুরীতি, যেটাকে আমরা বলছি আমরা যে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু সেখানে অটোমেটিক্যালি এস্টাবলিশ হবে। কারণ এখানে যে প্রযুক্তিগুলো আমরা বলছি সেগুলো সবই কিন্তু লো কস্ট টেকনোলজি, সেগুলো কিন্তু হাই কস্ট টেকনোলজি নয়। এবার হাই কস্ট টেকনোলজির সঙ্গে যখন আমি ওয়েদার প্যারামিটারের সঙ্গে ম্যাট্রিক্স বানাচ্ছি, তার সঙ্গে যখন ক্রপ চয়ন করছি, তার মধ্যে একটা কিন্তু ইন্টিগ্রিটি থাকছে। এবং আমরা কি করছি যে অন্যান্য ন্যাচারালি যে সমস্ত আমাদের এগুলো বায়োমাস আছে, সেগুলোকে কিন্তু আমরা এনকারেজ করছি। তার ফলে কি হচ্ছে, যেমন আমরা যখনই ধানের পরে একটা ডালশস্য লাগাচ্ছি, অটোমেটিক্যালি রাইজোবিয়াম জাতীয় যে জীবাণুগুলো মাটিতে এক্সিস্ট ছিল, তারা কিন্তু সেখানে গুটি বাঁধছে। গুটি বাঁধার পর বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে অটোমেটিক্যালি বাতাসের যে 78% নাইট্রোজেন পড়ে আছে, সেটাকে কিন্তু ওখানে ফিক্স করছে। তাহলে পরবর্তী পর্যায়ে নাইট্রোজেন খরচটা আরও কমে যাচ্ছে, এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। এছাড়াও ডালশস্যের মধ্যে যে বায়োমাসটা আছে, ওইটা যখন আমার সয়েলে মিশছে, অটোমেটিক্যালি সেখানে একটা জৈব সার তৈরি হচ্ছে। তাহলে এতে কি হচ্ছে যে মাঠের যে ইকোলজি বা সেই বাস্তুরীতি, সেটা কিন্তু রেস্টোর্ড হচ্ছে। তো আমাদের প্রযুক্তির রূপায়ণের সার্থকতা সেখানি, যখন একটা গতানুগতিক পদ্ধতি থেকে সরে গিয়ে আমরা যখন একটা সুস্থিতি কৃষি করতে পারছি, তখনই কিন্তু এই প্রযুক্তিগুলো সার্থকভাবে সেখানে রূপায়িত হচ্ছে।
1: তো আজকাল যে কথাটা আমরা শেষভাবে উঠে আসছে যে এই আবহাওয়া পরিবর্তন বা ক্লাইমেটিক চেঞ্জের উপর নির্ভর করে আমাদের যে চাষবাস, তো সে সম্পর্কে ধারণাটা মানে এতটাই পরিষ্কার হওয়া দরকার যে কৃষক ভাইদের একটা বিশেষ ধরনের প্রশিক্ষণ যদি না থাকে, তাহলে কিন্তু আমরা ঠিক সেভাবে সুফল এটা পাবো না। তো এই বিষয়ে আপনি কি বলতে চাই?
0: এটা কিন্তু আপনি দারুণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে গিয়ে দেখুন, এটা হচ্ছে যে মাইন্ডসেট, আমরা যদি মনে করি যে না মানে ক্লোজ ডগমাটাইজড, মানে যা আছে চিরাচরিত তার বাইরে বেরোবো না, তাহলে কিন্তু করাটা একটু ডিফিকাল্ট। তা সত্ত্বেও আমরা দেখেছি যে কিছু ইনোভেটিভ ফার্মার্স আছেন, তারা কিন্তু মানে করে দেখানোর মানসিকতা নিয়ে কাজগুলো করেন। তো সেটার উপর বেশ করেই কিন্তু এই সমস্ত যে প্রযুক্তিগুলো তার কিন্তু সম্প্রসারিত হয়। এবং আমরা সেক্ষেত্রে যারা ইনোভেটিভ ফার্মার্স, তাদেরকে আমরা খুঁজি এবং তাদেরকে খুঁজে তাদেরকে বিশেষভাবে ট্রেন করি, এবং তাদেরকে ট্রেন করানোর পর তারা যাতে মাঠে সেই কাজটা করতে চান সেটার দিকে বিশেষ গুরুত্ব দিই, এবং তার যে ফসল চক্র সেইটাকে আইডেন্টিফাই করে সেখানে নতুন কিভাবে আমরা ফসল চক্র ইন্ট্রোডিউস করতে পারি, যাতে করে তার ফলনও যেমন কমবে না, আবার ফসলের গুণমানটাও ভালো হবে, সেই দিকটা আমরা বজায় রাখি। এবার সেইটা যখন আমি প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করি, তখন দেখা যায় কি সেইটা দেখে দেখে অন্যান্য যারা মানুষজন, তারা তো ফলো করেন যে না উনি কীভাবে চাষ করলেন দেখি। এবং ইনোভেটিভ ফার্মার্সদের কাছ থেকে যারা আর্লি অ্যাডাপ্টার, মানে তাদের কাছ থেকে যারা শেখেন, তারা কিন্তু সংখ্যায় অনেক। তো এইভাবে কিন্তু আমরা দেখি যে ওয়েদারের ধরন কেমন, প্রকৃতি কেমন, বিশেষ করে আমরা আমন সিজন থেকে যখন রবি সিজনে চলে যাব, আমন সিজনের লাস্টের দিকে যে বৃষ্টিপাতটা হয় তাতে যে সয়েল ময়েশ্চার ইন্ডিস্ট হয়, সেটা কিন্তু আবার রবি সিজনে কাজে লাগে। আবার রবি সিজনের মধ্যে যে বৃষ্টিটা হয়, যদি সেক্ষেত্রে আপনার মাঝারি জমি বা এরকম ধরনের জমির অবস্থান থাকে, তারা আবার পরবর্তী পর্যায়ে তৃতীয় ফসল যে জমিতে সিঙ্গেল পিস অফ ল্যান্ডে নেবো, সেটা কিন্তু ইন্ডিকেট করে। তাহলে এই যে থ্রু আউট ডিস্ট্রিবিউশন অফ দ্য রেনফল এবং আপনার সানশাইন আওয়ার, সবগুলোই কিন্তু এই আবহাওয়ার যে রূপ, সেটা কিন্তু ফসল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। তো সেক্ষেত্রে সেইটাকে আইডেন্টিফাই করে কোন কোন ফসল এবং তার প্রযুক্তিটা কীভাবে হবে, সেইটা যদি সেই সেই জায়গাতে আমরা ঠিকঠাক খাপ খাওয়াতে পারি, তাহলে কিন্তু যতই আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন হোক না কেন, আমরা কিন্তু আমাদের যে পরম্পরা বা আমাদের যে মজবুত কৃষি ব্যবস্থাপনা, সেটাকে কিন্তু আমরা ধরে রাখতে সক্ষম হব।
1: আপনি বলতে চাইছেন যে শুধুমাত্র এই যে সাবেকি পদ্ধতিতে ধান চাষের কথা সেটা না ভেবে, বা সাবেকি পদ্ধতিতে অন্যান্য চাষবাসের কথাও সেটা না ভেবে, আজকাল যে পরিস্থিতি এসছে এবং যে ধরনের প্রযুক্তি বেরিয়েছে, প্রযুক্তিগুলোকে মাঠে প্রয়োগ করার মধ্য দিয়ে আমরা যদি এগিয়ে যাই, তাহলে চাষবাসের ক্ষেত্রে একটা সফলতা আসবে।
0: একদম একদম ঠিক কথা, আপনি ঠিক কথা বলেছেন। যে অধিকাংশ মানুষ যদি এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আসতে পারেন আসেন

0: তাহলে ওয়েদার যতই বিট্রে করুক না কেন, আমরা কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমরা কিন্তু ভালো ক্রপ প্রোডাকশন পাবো। কারণ এক্সিস্টিং যা সিস্টেম আছে, এক্সিস্টিং যা আমাদের রিসোর্স আছে, সেটাকে যদি আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারি, মানে ইট ইজ ওয়ান সর্টস অফ ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটাকে যদি আমরা ঠিকঠাক করতে
1: পারি, ব্যবস্থাপনা যদি আমরা ঠিকঠাক ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের উৎপাদন বাড়াতে পারবো এবং উৎপাদনশীলতা বজায় রাখতে পারবো, তাই তো?
0: একদম।
1: একটু যদি বলেন যে ধান চাষের ক্ষেত্রে যে আবহাওয়া পরিবর্তন, সেটা ঠিক কিভাবে ইম্প্যাক্ট করছে?
0: দেখুন, ধান চাষটা তো যেহেতু আমরা যেহেতু আমন সিজনটাকে প্রথম শুরু ধরি, তারপরে রবি সিজন এবং লাস্টে আমরা সামার সিজন বলি, তো এখন এটা যেহেতু এক চেনের মতন, জাস্ট এটা একটার সঙ্গে অন্যটা সম্পর্কিত, তো সেই জন্য ধান চাষ যদি লেট হয় অন্যান্য ফসলগুলো লেট হবে। তো সেই জন্য লেট যদি না হয়, তাহলে আমরা যে প্রযুক্তিগুলো ধান চাষের ক্ষেত্রে বললাম তাদের মধ্যে যদি রূপায়িত করে ফেলতে পারি, অটোমেটিক্যালি কিন্তু প্রকৃতি খামখেয়ালপনা করলেও কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা অন্যান্য ফসলগুলো চাষ করে বেরিয়ে আসতে পারবো। এইভাবে আমাদেরকে যে প্রযুক্তি, যে ডিজাইন, মানে টেকনোলজিক্যাল ডিজাইনিংটা আমাদের ঠিক করতে হবে, এবং আমাদের যে আবহাওয়া এবং জলবায়ু, যেহেতু আমরা প্রত্যেক দিন রেনফল, প্রত্যেক দিন আমরা যে ডাটাবেসটা পাচ্ছি বা আমাদের যে ফোরকাস্টিং পাচ্ছি, তার সঙ্গে সঙ্গতি রেখে আমার যে লোকাল রিসোর্স আছে, সে তার অ্যাভেলেবিলিটি, মানে তার কতটা পাবো, এবং জমির অবস্থান এবং ফসলের ফসল চয়ন, বিশেষ করে ফসলের যে জাত, সেই চয়ন যদি আমি সঠিকভাবে করতে পারি, তাহলে তার উপর বেস করে যদি আমি ক্রপের ডিজাইনিং করি, তাহলে কিন্তু মানে অবশ্যই প্রযুক্তিকে সঙ্গে রেখে, তাহলে কিন্তু এই সমস্ত যতই ভ্যাগারিজ অব মনসুন বা রেনফল বা অন্য কোনো প্যারামিটারের হোক না কেন, আমরা অটোমেটিক্যালি কিন্তু সেখান থেকে খুব ভালোভাবেই সেটাকে মোকাবিলা করতে পারবো এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবো।
1: এই ক্ষেত্রে কৃষক বন্ধুদের যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন, এবং প্রয়োজনে নিশ্চয়ই তারা যে বিশেষজ্ঞ রয়েছেন তার পরামর্শ নিয়ে এই প্রযুক্তির প্রয়োগ মাঠে করতে পারেন এবং নিজের আয় বাড়াতে পারেন, তাই তো?
0: একদম একদম সঠিক কথা।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আবহাওয়া পরিবর্তনের সঙ্গে প্রযুক্তির প্রয়োগ এবং তার সঙ্গে মেলবন্ধন করে, প্রযুক্তির সঙ্গে চাষবাসের মেলবন্ধন করে কী করে আমরা আমাদের ফসল বাড়াতে পারি এবং উৎপাদন বাড়াতে পারি, এ নিয়ে এতক্ষণ বুঝিয়ে বললেন সহকৃষি অধিকর্তা সুকান্ত মুখার্জি। এজন্য সুকান্তবাবু আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতার কেন্দ্র কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন রক্তে চিনি ও হৃদরোগ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
2: রক্তে চিনির মাত্রা যদি কমে যায় সেটি খুব বিপজ্জনক। একইভাবে দীর্ঘ সময় ধরে এই মাত্রা বেশি থাকাকেও স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর বলে মনে করা হয়, বিশেষ করে সে হৃৎপিণ্ড ও রক্তনালীর অপূরণীয় ক্ষতি করতে পারে। তবে এ সম্বন্ধে বিশদ আলোচনা আগে একবার জেনে নিই যে রক্তে নর্মাল চিনি কতটা। সাধারণত 8 ঘন্টা পরে খালি পেটে রক্ত দেয়া হয়, ফাস্টিং ব্লাড সুগার, আর 2 ঘন্টা বাদে খাবার পরে পোস্ট মিল ব্লাড সুগার মাপা হয়। নর্মাল রেঞ্জ হল ফাস্টিং সুগার 70-99 মিলিগ্রাম পারসেন্ট, আর 2 ঘন্টা পরে পোস্ট মিল সুগার নর্মাল হল 140-এর কম মিলিগ্রাম পারসেন্ট। ডায়াবেটিস, তাতে ব্লাড সুগারের রেঞ্জ ফাস্টিং সুগার 140-এর বেশি হয়ে যায়, পোস্টপ্র্যান্ডিয়াল হয়ে যায় 200 মিলিগ্রাম পার হয়ে যায়। এছাড়া দেখা যায় যে 3 মাসের একটা গড় হিসেব আমরা করে থাকি ডাক্তাররা, তাকে বলা হয় HbA1c, তার নর্মাল ভ্যালু 5.7%-এর কম। প্রি ডায়াবেটিক, তখনও ডায়াবেটিস হয়নি, প্রি ডায়াবেটিক সেইখানে 5.7-6.4%-কে আমরা প্রি ডায়াবেটিক বলি, আর 6.5-এর বেশি যদি হয়ে যায় তখন সেটি ডায়াবেটিস। উচ্চ শর্করা রক্তনালীর ভেতরে কি ক্ষতি করে না, সে ভেতরের আস্তরণটাকে নষ্ট করে দেয়, যার ফলে ধমনীতে চর্বি বা প্লাক বা ফ্যাট কমপ্লেক্স হয়ে, প্লাক বলে তাকে, জমতে থাকে। এটাই অ্যাথেরোস্ক্লেরোসিস। রক্তে হাই সুগার তাকে ত্বরান্বিত করে, এতে ধমনীর ভেতরে যে দেয়াল সেটা প্লাক বা ওই ফ্যাট কমপ্লেক্সের ফলে সরু হয়ে যায়, ধমনীগুলো শক্ত হয়ে যায় সে, আর ধমনী সরু আর শক্ত হয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই রক্ত চলাচলের পথে সে বাধা সৃষ্টি করে। এর উপর নিয়মিত চিনি জাতীয় খাবার যদি মানুষ খেতেই থাকে, শরীরে ক্ষতিকর কোলেস্টেরলও LDL বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, যা প্লাক তৈরি করতে সাহায্য করে আর করোনারি আর্টারির ব্লকেজ তৈরি করে, এ তার ফলে হার্ট অ্যাট্যাক হয়। ডায়াবেটিস শরীরে দীর্ঘস্থায়ী প্রবাহ বা ক্রনিক ইনফ্লামেশন তৈরি করে, যার ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, যা সরাসরি হার্টের পেশিকে দুর্বল করে দেয় ও হার্ট ফেলিয়র করতে পারে। স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হবার ফলে ডায়াবেটিক রোগীরা সব সময় হৃদরোগের সময় বুকে ব্যথা অনুভব নাও করতে পারে। কেন না, স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডায়াবেটিক কার্ডিয়াক ডিজিজ, তার প্রতিরোধের উপায় কি? কতগুলো সাধারণ নিয়ম বলি। 1, নিয়মিত পরীক্ষা খুব জরুরি। বছরে অন্তত 1 বার হার্টের একটা কমপ্লিট চেক আপ বা নিয়মিত ব্লাড সুগার, সেটা কতটা ব্লাড সুগার রয়েছে সেই অনুযায়ী ঠিক করা হয়। পিরিয়ডিক্যালি অর্থাৎ মাঝে মাঝে ব্লাড সুগার মনিটর করা খুব প্রয়োজন। খাদ্যাভ্যাস পরিবর্তন, খাওয়াটাকে সংযত করতে হবে, রিফাইন্ড চিনি বা কার্বোহাইড্রেট একে এড়িয়ে চলতে হবে, জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে হবে যাতে ওজন নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকে, এইসবের চেষ্টা একান্ত প্রয়োজন। শেষে বলি কি করবেন, রক্তে চিনিটাকে নিয়ন্ত্রণে রাখবেন, নিয়মিত ব্লাড প্রেশার আর কোলেস্টেরলের পরীক্ষা করবেন, হাঁটা ও ব্যায়াম নিয়মিতভাবে করবেন, তাতে চিনি তেল ও স্বাস্থ্যকর খাবার যদি সেই সঙ্গে কম করেন এবং ধূমপান বন্ধ করেন, ডাক্তারের ওষুধ যদি নিয়মিত খান, তাহলে চিনির থেকে যে রক্তের খাদ্যনালীর যে অসুস্থতা বা বিকার সেটি অনেক কম হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রক্তে চিনি ও হৃদরোগ। বললেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
0: শুনছিলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আগামীকাল অর্থাৎ শনিবারের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। আগামীকাল 16 মে 2026 আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশন শুরু হচ্ছে। সূচনার সময় 5:56, 6:05 রয়েছে সুচিন্তন, থাকবে ঋষি অরবিন্দের রচনা থেকে পাঠ। 6:10 রয়েছে প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, গিটার পরিবেশন করবেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত, রাগ আহির লালিত ও ভৈরবী। 6:30 শাশ্বত ভারত, শুনবেন হিতোপদেশ। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 6:00।

0: বেজে 40 মিনিটে শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। কৃষক বন্ধুদের জন্য 6:55 মিনিটে অনুষ্ঠান গ্রীষ্মকালীন সবজির পোকার আক্রমণ ও নিয়ন্ত্রণ, এই বিষয়ে বলবেন ডাক্তার প্রণব দেবনাথ। লোকগীতির অনুষ্ঠান সকাল 7:05। 7:15 মিনিটে রয়েছে বাংলাদেশের দর্শনীয় স্থান। আগামীকাল শুনতে পাবেন বাংলাদেশের হবিগঞ্জ সম্পর্কে উপস্থাপনে রয়েছেন স্পন্দন দাস। সকালের আড্ডা 7:35 উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 পথ চলতে, আগামীকালের বিষয় পথে থাকা মানুষদের নিয়ে একটি অনুষ্ঠান। কথোপকথনে অর্পণ চিহ্ন ও গৌতম চট্টোপাধ্যায় শুনবেন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। কীর্তন 8:45 সকাল, শিল্পী মোনালিসা ভট্টাচার্য। সকাল 9:00 ছোটদের আসর, প্রথমে শুনবেন আন্তর্জাতিক জাদুঘর দিবস নিয়ে একটি অনুষ্ঠান। এরপর রয়েছে রূপকথার গল্প উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। সকাল 9:30 মনের মতো গান উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 10:30 কবি গান পরিবেশনায় থাকবে নির্মল মণ্ডল ও সহশিল্পী বৃন্দ। বেলা 11:00 শিল্প প্রাঙ্গণ, পিংলার পটচিত্র থাকবে আগামীকালের বিষয়। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। রম্যগীতি 11:30, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় সুভাষ বিশ্বাস। বেলা 12:30 শুনতে পাবেন বাংলা নাটক শুক্রের শনি, রচনা দিব্যেন্দু পালিত, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা রুবি বাগচি। ১০:40 রয়েছে পরবর্তী অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে বাংলা মৈত্রী আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনার সময় ভারতীয় সময় 2:03, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। আগামীকালের বিষয় হচ্ছে নিরুপমা, স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় রয়েছেন শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, পুড়ে যাওয়া থেকে সতর্কতা, এই বিষয়ে বলেছেন ডাক্তার রূপনারায়ণ ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণে সোমা সরকার। 4:50 রয়েছে ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় মাধবীলতা সাহা। বিকেল 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অর্ঘ্য সর্দার। ক্ষেতখামারি কথা 6:20 যেমন থাকে, শুনবেন ছাদ কৃষি এক নতুন সবুজায়ন, এই বিষয়ে বলবেন ডাক্তার শুভ্রজ্যোতি রায়ের সঙ্গে আলাপচারিতা রয়েছেন সমীরণ বন্দ্যোপাধ্যায়। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে হার্ট অ্যাটাকের ধরন বলবেন ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়। কবি গান সন্ধ্যে 7:00 পরিবেশনা নির্মল মণ্ডল ও সহশিল্পী বৃন্দ। 7:45 নস্টালজিয়া, এই অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত মিত্র, প্রযোজনা দুর্বাদে, শুনবেন প্রথম পর্ব। 8:15 শ্রবণী, বিষয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আলোচনায় রয়েছেন প্রসাদ রঞ্জন রায় ও দীপানিতা রায়। কথায় গানে রাত 9:00, উপস্থাপনা পৌলমী ভট্টাচার্য। 9:15 শুনতে পাবেন বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে। সিবিএসই 2026 দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম বিশেষভাবে সক্ষম দেবস্মিতা ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন সুমন্ত সরকার, তাকে তবলায় সহযোগিতা করবেন আবির মুখোপাধ্যায়, হারমোনিয়ামে রয়েছেন হিরণময় মিত্র। উপমহাদেশের খবর 10:45, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকছেন পৌলমী ভট্টাচার্য। এই সুযোগে আজকের অনুষ্ঠান হারানো দিনের গানের সম্পর্কে একটু বলে দিই, রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক বাংলা গান, দুই ধারাতেই নিজের স্বতন্ত্র আবেগময় গায়কিতে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন প্রখ্যাত শিল্পী সাগর সেন। তার জন্মদিন উপলক্ষে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে থাকছে বিশেষ নিবেদন। আকাশবাণীর জনপ্রিয় শিল্পীর কণ্ঠে যেমন রবীন্দ্রসঙ্গীত পেয়েছিল গভীর অনুভবের স্পর্শ, তেমনি আধুনিক গানেও ধরা পড়েছিল অনন্য মাধুর্য। গান, স্মৃতি ও নানা অজানা কথার আবহে তার সঙ্গীত জীবনকে স্মরণ করবে আকাশবাণী মৈত্রী সঙ্গে স্বর্ণাভ রায় আজ ঠিক রাত 11:00, আর রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনছিলেন আগামীকালের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মৈত্রী। একটু পরে শুরু হচ্ছে বাংলা নাটক ভুল স্বর্গ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র মানে অনিল সেনগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
1: আজকের নাটক ভুল স্বর্গ, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাটক ভুল স্বর্গ।
2: সবকিছু সীমানা ছাড়িয়ে তোমাদের এই রথ এমন সুমুষো করে কোথায় ছুটে চলেছে গো?
3: যেখানকার রথ সেইখানে।
2: দূর বাবু, তখন থেকে তুমি কেবল ওই কথাই বলছো, আমি যে কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা বলো তো ভাই, তুমি কে? আর আমার মতো একটা বেকার মানুষকে খামোকা তোমার রথে চড়িয়ে কেনই বা এমন ধারা ছুটি নিয়ে মজা করছো বলো তো?
3: মানুষ মানুষ, আরে তুমি তো এখন আর মানুষই নহে বাপু।
2: তাই বলো, এ আর নতুন কথা কি?
3: তাহলে বুঝতে পেরেছো?
2: আলবাদ বুঝেছি। আমার সম্বন্ধে বুঝবার মতো এর চেয়ে কোন সহজ কথাটা আছে বলো? মানুষ আমাকে কেউ কোনোদিন বলে, সবাই বলে অকাজের রাজা, মানুষ নামের অযোগ্য। কেউ কি বলে জানো? বদ্ধ পাগল।
3: আচ্ছা,
2: কেউ আবার দয়া করে বলে বদ্ধ নয় অর্ধ। তুমি আমার চেনা নতুন মানুষ হতে পারো, তাই বলে তুমি বা খামোকা এতকালে সত্যিটাকে এড়িয়ে আমাকে একটা মানুষ বলে গণ্য করতে যাবে কেন? বরঞ্চ তুমি যে আমাকে পাগল না বলে অমানুষ বলেছো, এতেই বোঝা যায় তুমি খুব ভদ্র।
3: আর কেন যে লোকে তোমাকে পাগল বলতো তা আমি এতক্ষণে বিলক্ষণ বুঝতে পারছি। যাকে যাকে সে কথা, তা তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না?
2: আরো বুঝবার কিছু আছে বুঝি?
3: আরে আছে বই কি। দেখো বাপু, মর্ত লোকে তোমাকে কে কি বলতো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
2: তাহলে তুমিও কেন বললে আমি মানুষ নই?
3: মানুষ নও, তার কারণ তুমি এখন পরলোকগত। পরলোকের পথেও বলতে পারো? হ্যাঁ,
2: আমি মরে গেছি।
3: আরে তোমার মর্তভূমির আয়ু ফুরিয়েছে, এখন তুমি স্বর্গের পথে।
2: স্বর্গের পথে?
3: হ্যাঁ।
2: তুমি তাহলে কি?
3: আমি আমি স্বর্গের দূত। তোমাকে স্বর্গে পৌঁছে দেবার ভারটা আমার উপর পড়েছে বলেই তো রথ নিয়ে সেই সাত সকালে তোমাদের গায়ে ছুটতে হয়েছিল।
2: তাই বলো, এতক্ষণে বুঝতে পারছি।
3: বাহ,
2: তাই তো বলি, এতখানি সময় কেটে গেল, এর ভেতর একবারও আমার প্রেয়সীর নথ নাড়া দেখলুম না, মুখ ঝামটা শুনলুম না, থেলো হুঁকো হাতে নরোত্তম খুড়োর সেই কাজ আর অকাজের পার্থক্য আর পরিণাম নিয়ে রোজকার বক্তৃতা কানে এলো না। ছেলের দল পাগল পাগল বলে আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে আমার হাত থেকে রং তুলি কেড়ে নিলে না। কিন্তু ভাই স্বর্গদূত, আচ্ছা তোমাদের ভুল হয়নি তো?
3: ভুল?
2: হ্যাঁ
3: ভুল।
2: হ্যাঁ হ্যাঁ,
3: আমাদের আবার ভুল কি?
2: এই মানে মানে মানে আমার মতো মানুষকে স্বর্গে নিয়ে যাওয়া?
3: তুমি হাসালে, সত্যি হাসালে। আরে কি মর্তভূমি পেয়েছো যে কথায় কথায় ভুল ভুল আর ভুল? বলে যেও না, আমি স্বর্গের দূত। স্বর্গে ভুল বলে কিচ্ছু নেই, পাকা খাতায় তোমার নামের পাশে স্বর্গের মার্কা যখনই পড়েছে তখনই সেটা ঠিক।
2: তুমি যখন বলছো ঠিক তখন নিশ্চয়ই ঠিক।
3: আলবা,
2: তবে কিনা সারাটা জীবন কাজকে ফাঁকি দিয়ে কেবল অকাজের পাগলামিতেই তো কেটেছে। তাই কেমন যেন মনে হচ্ছে এই যেন সারা বছর পড়ায় ফাঁকি দিয়ে পরীক্ষায় খামোকা পাশ করে ফেলার মতন, বুঝলে?
3: পাশ করে ফেলার মতন? আচ্ছা ঠিক আছে, পাশ যখন করেই গেছো তখন আর চিন্তা করো না, আর কথা নয় স্বর্গপুরী ওই যে দেখা যায়। এবার আর কথা না বলে আমাকে রথ চালাতে দাও।
2: চালাও।

0: ওহে কোথায় চললে?
1: আর বলো না ভাই, হাফ ছাড়বার সময় নেই, অনেক কাজ পড়ে রয়েছে, চলি।
0: আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের এখানে একজন নতুন আগন্তুক এসেছে, সে খবর শুনেছো?
1: খবর শুনবার অবকাশ কোথায়? তোমার অবকাশ আছে, তুমি খবর শুনে বেড়াওগে।
0: অবকাশ? ঠাট্টা করছো কেন ভাই? খেটে খেটে হয়রান হয়ে গেলাম, তবু বলছো আমার নাকি অবকাশ আছে? দেখলে না আমিও ছুটছিলাম।
1: তাহলে মিছিমিছি দাঁড়িয়ে সময়টুকু নষ্ট করলে কেন? নিজেরও করলে আমারও করলে।
0: আরে সে কথা আর বলতে, কিছু মনে করো না ভাই, কেবল ওই নবীন আগন্তুকের খবরটা দেবার জন্যই যা একটু দাঁড়ানো।

0: ওগো মেয়েরা একটু দাঁড়াবে।
1: ও মা, এ আবার কে গো?
0: তোমাদের এই স্বর্গে আমি আজ কদিন হলো এসেছি।
1: ও তাই বলো, তা পথের পাশে গাছের তলায় অমনি করে বসে রয়েছো কেন? তোমার হাতে বুঝি কোনো কাজ নেই?
0: এই তো আমার কাজ।
1: ও মা, এ বলে কি গো, এমনি করে কুঁড়ের মতো বসে থাকা আবার একটা কাজ নাকি?
0: শুধু বসে থাকার কাজ কেন, আমি যে প্রতীক্ষা করবার কাজটাও করছি।
1: প্রতীক্ষা করবার কাজ, সেটা আবার একটা কাজ নাকি?
2: আমাদের এই কেজলোকের স্বর্গে কাজের পেছনে সব সময় ছুটে বেড়াতে হয়, এমন ধারা বসে থেকে সময় নষ্ট করবার কোনো হুকুমই নেই। শোনো গো ভালো মানুষের ছেলে, তুমি নতুন এসেছো তাই হয়তো জানো না, কাজের পেছনে নাচোটা সাজা এখানে বড্ড কঠিন। দেখো তো, নিজে বসে সময় নষ্ট করছো আর আমাদেরও ডেকে দাঁড় করিয়ে খামোখা কয়েকটা মুহূর্ত নষ্ট করে দিলে। চল ভাই,
1: একটু দাঁড়া ভাই। ওগো ভালো মানুষের ছেলে,
0: বলো
1: তোমার ওই প্রতীক্ষা করবার কাজটা ভাই কার জন্যে তা শুনতে পাই?
0: তার কি হিসেব আছে? প্রতীক্ষা করছি কখন একটা দোয়েল কি শ্যামা সামনের ওই গাছের ডালে এসে বসে লেজ তুলিয়ে শীষ দেবে। প্রতীক্ষা করছি নীল আকাশের বুকে কখন রোদ আর মেঘের লুকোচুরি খেলা হবে শুরু, কখন তোমরা মল বাজিয়ে কলসি কাকে জল আনতে
2: যাবে। থাক থাক থাক, হয়েছে,
3: সর্বনাশ করেছি। ওহে ওঠো ওঠো, শিগগির ওখান থেকে উঠে দাঁড়াও।
4: হায় হায় রে, গেল গেল গেল, সব গেল।
0: কেন কেন কেন, কি কি কি করেছে কি?
3: এখনো বুঝতে পারছো না, ওখানে যে আমাদের ফসলের ক্ষেত, বীজ বোনা হয়ে গেছে, তুমি আর বসবার জায়গা পেলে না।
0: আমি কি জানি যে এখানে বীজ বোনা হয়েছে?
4: জানো না তো কাউকে শুধলেই তো হতো বাপু।
2: সে কথাও কি বলে কি, আমরা সবাই কাজের চাপে দম ফেলার ফুরসত পাচ্ছি না, আর ও নাকি এখানে বসে বসে প্রতীক্ষা করবার কাজ করছে।
3: তার মানে সে আবার কোন কাজ?
2: সে কথা ওকেই শুধো। যাই বলো বাপু, লোকটার রকম সকম মোটেই ভালো নয়। ওলো চল, এখানে দাঁড়িয়ে মিছিমিছি আমাদের কিছুটা সময় নষ্ট হলো।
3: সত্যি কথা বলো তো ভাই, এখানে তোমার উপর কোন কোন কাজের ভার পড়েছে?
0: হ্যাঁ, কোনো কাজের ভার তো কেউ দেয়নি আমাকে।
4: তা আবার হয় নাকি? এই হলো কেজলোকের স্বর্গ, এখানে কাজ ছাড়া কারো থাকবার উপায় আছে? আমরা খেটে খেটে হয়রান হলুম তা জানো।
0: আমিও তো এসে অবধি তাই দেখছি, তোমরা সবাই সারাক্ষণ এত কাজের মানুষ যে আমি একটা কথা শুধিয়ে পর্যন্ত কারো কাছে কোনো জবাব পাইনি। সবাই বলে সময় নেই, সবাই বলে হায় হায় হায় হায় সময় নষ্ট হলো, তোমরাও বলছো খেটে খেটে হয়রান হলুম। আচ্ছা, এত খাটার দরকার কি বলো তো?
3: আরে লোকটা বলে কি,
0: আমি বলছি তোমরা ছুটি নাও না কেন?
4: ছুটি? সে আবার কি
0: ছুটি জানো না? অবাক করলে আমাকে,
5: কথাটা যেন কবে কোথায় শুনেছি এখন যেন মনে পড়ে না।
0: শোনো, তোমরা যাকে বলো কাজ, তার এক পিঠে যেমন ছোটা ছুটি, অন্য পিঠে ঠিক তেমনি শুধু ছুটি। তোমাদের এই রাজ্যে দেখছি ওই একটা পিঠে সবাই চেনে, অন্য পিঠটা পরখ করে দেখলে ক্ষতি কি?
4: ওরে বাবা, এক পিঠ সামলাতেই আমাদের পিঠ কুঁজো হয়ে গেল, তার উপরে আবার অন্য পিঠ,
3: আমাদের সময় বা কোথায়?
0: তোমাদের চাপ চাপ সময়ের ভেতর থেকে অসময়টুকুকে ছেঁকে নিলেই তো সময় হয়ে যায়।
3: তার মানে?
0: শোনো, সময়টা হলো কাজের জিনিস তো, আর অসময়টা অকাজের। ওই অকাজের জন্যই তো ছোট ছুটির অপিঠে ছুটির আয়োজন। কাজ তো অনেক করলে, এবার একটু না হয় ছুটি নিয়ে দেখো না।
3: ওরে বাবা, কি সর্বনেশে কথা! না না, তুমি সরে পড়ো, সরে পড়ো বলছি। গয়লানি দিদি ঠিক কথাই বলে গেল দেখছি। না বাপু, তোমার মতলব ভালো নয়।
4: দাদা, ও নিশ্চয়ই কিছু একটা ফ্যাসাদ বাদাবার মতলবে এসেছে, নইলে এমন কথা কেউ বলে? হ্যাঁ শিগগির চলো দাদা, সবাইকে সাবধান করে দিতে হবে। চলো চলো চলো চলো।
0: ওগো, আমার কথাটা তোমরা ভালো করে শুনে যাও।
3: ভালো বুঝিনি বাপু, তোমার কথা আর শুনছি না।

0: অপূর্ব।
1: কে গো তুমি?
0: তোমাদের এই কেজো লোকের স্বর্গে একমাত্র অকেজো লোক আমি।
1: আহারে, তোমাকে এখনো ওরা কোনো কাজ দেয়নি কেন বলো তো?
0: কাজ করবো তার সময় কোথায়?
1: কি যে বলো, সময়টাই তো এখানে সবচেয়ে দামি। সময় অমিল বলে আমাদের যে কি অসুবিধে হয়।
0: সময় অমিল? আমি তো দেখছি অবকাশটাই এখানে অমিল। এই স্বর্গে আর সব আছে, নেই কেবল অবকাশ।
1: থাকবে কেমন করে, আমাদের হাত ছাড়বার সময় কোথায়?
0: তুমিও এত ব্যস্ত।
1: আমাকে সবাই ব্যস্ত মেয়ে বলেই ডাকে। সে যাই হোক, তোমার হাতে যদি কাজ না থাকে, তুমি আমার হাত থেকে না কিছু কাজ না?
0: তোমার হাত থেকে কাজ নেব বলেই আজ কদিন ধরে রোজ এই ঝর্ণার ধারে প্রতীক্ষা করি।
1: ওমা, তাই নাকি? আমাকে রোজ দেখছো, তাহলে সে কথা বলনি কেন?
0: দেখা আগে শেষ হবে, তারপরে তো বলা। রোজ মুগ্ধ হয়ে দেখি সেতারের একটা দ্রুত লয়ের গতের মতো যেন তুমি আসছো। এত ব্যস্ত যে তোমার পায়ের নূপুরে যেন তোমার সঙ্গে তাল রেখে পাচ্ছে না। ব্যস্ত হাতে কোনো মতে তোমার এলো খোঁপাটা বেঁধে রেখেছো, তার দু চারটে দুরন্ত আলোক তোমার কপালের উপর ঝুঁকে পড়ে তোমার চোখের ওই ওই কালো তারা দুটিকে দেখবে বলে যেন উকি মারছে।
1: আহ, কিসব অর্থহীন কথা বলে আমার সময় নষ্ট করছো। জল নিয়ে আমাকে এক্ষুনি ছুটতে হবে। হ্যাঁ, কাজের ভার নেবে তো বলো।
0: নেব বলেই তো তোমার মুখ চেয়ে আছি।
1: কি কাজ নেবে বলো?
0: ওই যে তুমি যে ঘড়াটা কাকে করে রোজ জল তুলে নিয়ে যাও, সেটা একবার দিতে পারো আমাকে?
1: উমা, ঘড়া দিয়ে কি করবে তুমি? জল তুলবে নাকি?
0: না, আমি তার গায়ে চিত্র করব।
1: তাতে লাভ?
0: লাভ? শরতের নীল আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘ ভেসে বেড়ায়, তাতে কি লাভ? ভোরবেলা টুপ টুপ করে গাছ থেকে শিউলি ফুল ঝরে পড়ে, তাতে কি লাভ? সূর্যাস্তের সময় নীল আকাশটা লালে লাল হয়ে যায়, তাতে কি লাভ? এর কোনো মানেও নেই, লাভও নেই, বুঝলে তো মেয়েটি? মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কখন একটা রং বেরঙের প্রজাপতি একটা ফুলের উপর বসে পাখনা তোলাবে, আর আমি দু চোখ ভরে তা দেখব।
1: এই তোমার কাজ?
0: হ্যাঁ গো, এই আমার কাজ।
1: কি জানি বাপু, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমার অনেক সময় নষ্ট হয়েছে, আমি চললুম।
0: একটু দাঁড়িয়ে যাও, শোনো, একটু দাঁড়িয়ে যাও।
1: না

0: ভায়া শুনেছো?
1: শুনেছি, খুবই চিন্তার বিষয়।
0: আহা, তা তো জানি, কিন্তু চিন্তা করবার সময়টা যে পাচ্ছি না ভায়া।
1: সেইটাই তো আরো চিন্তার বিষয়।
0: কিন্তু ওকে তো এখানে আর কিছুতেই থাকতে দেওয়া চলে না।
1: তাড়িয়ে দেওয়াও যে সম্ভব নয়।
0: কেন কেন?
1: এই স্বয়ং বিধাতা পুরুষ ওকে এ রাজ্যে প্রবেশাধিকার দিয়েছেন।
0: আহা, কিন্তু প্রবেশাধিকার দিয়েছেন বলে এখানকার নিয়ম ভঙ্গ করবার অধিকার তো দেননি।
1: একটা কিছু ভাবো দাদা, একটা কিছু ভাবো।
0: আহা, ভাবতে পারলে তো কোনো কথাই ছিল না। ভাবতে গেলে যদি আবার কাজ বন্ধ হয়ে যায়। না না না, হাচ্চালো হাচ্চালো হাচ্চালো।
1: তাই তো,
0: উপায় অবশ্য একটা কিছু বের করতেই হবে, নইলে সব কিছু ভণ্ডুল হয়ে যাবে, তা কিন্তু বুঝতে পারছি।

0: আজ এত দেরি যে?
1: তোমার মতো অকাজের মানুষ তো নই, আমার অনেক কাজ। আচ্ছা লোক বটে তুমি, ছবি আঁকার জন্য ঘোড়াটা নিয়ে তবে ছাড়লে। কই আমার ঘোড়া? কই?
0: ওই তো রোদ লাগবে বলে টাটকা পদ্ম পাতা এনে তাই দিয়ে ঠেকে রেখেছে।
1: মা, ঘোড়াটা সারা গায়ে একই করেছো?
0: এই তো আমার চিত্র।
1: এগুলো মানে কি?
0: কোনো মানে নেই।

0: বলো, মানে ছাড়া কি কোনো কিছু হয় নাকি?
1: হয় বই কি, এই যেমন হয়েছে।
0: কি জানি বাপু, তোমার মুখে কেবল সৃষ্টি ছাড়া কথা, যার মানে নেই কি করব তা দিয়ে, এত পণ্ডশ্রম করে তোমারই বা কি লাভ?
1: ওই যে পাখিগুলো মিষ্টি সুরে ডাকছে, ডেকে ওদের কি লাভ? ওই যে ঝর্ণাটা ঝিরঝির শব্দ করে বইছে, ও শব্দ করে ওর কি লাভ?
0: কিছুই না,
1: অনেক কিছু। আমার প্রাণের রঙে আঁকা এই চিত্র তুমি দেখবে, এই আমার লাভ।
0: আমি যদি না দেখি
1: দুঃখ হবে, তাই বলে আমার চিত্রটা মিথ্যে হবে না। কোনো মানে না থাকার সত্যিটাই হয়ে থাকবে ওর সবচেয়ে বড় মানে।
0: না গো, দেখতে কিন্তু বেশ লাগছে। আমি আমি যাই, হ্যাঁ অনেক কাজ পড়ে আছে, আমি যাই।

0: ওমা, এ কি কাণ্ড! এই রাত দুপুরে পিদিম জ্বালিয়ে কি দেখছিস? ঘোড়াটার গায়ে ওসব কি?
1: এর নাম চিত্র।
0: চিত্র? সে আবার কি?
1: রং দিয়ে আঁকা।
0: তার মানে কি?
1: মানে মানে কিছু নেই।
0: মানে নেই? তাহলে ও দিয়ে লাভটা কি হবে শুনি।
1: লাভ যে কি হবে তা তো জানি না।
0: ও মা, সে আবার কি কথা! ঘোড়ার গায়ে ওই আঁকি বুকি গুলো কে করেছে? সত্যি কথা বল।
1: একজন চিত্রকর।
0: হুম, বুঝেছি। এ নিশ্চয়ই সেই অকম্মা লোকটার কাণ্ড। ওগুলো মুছে ফেল, মুছে ফেল বলছি। বাঁচতে চাস তো শিগগির ওগুলো মুছে ফেলে দে।
1: কেন?
0: ও লোকটা আমাদের সর্বনাশ করতে এসেছে। ওরে, এখনো বলছি ওগুলো মুছে দে, মুছে দে, মুছে দে।
1: না।
0: কি বললি?
1: দোহাই মা, এগুলো আমাকে মুছে ফেলতে বলো না।
0: তুই তাহলে মজেছিস। ওরে, ও চিত্র দিয়ে তোর কোনো লাভ হবে না।
1: লাভ লোকসানের হিসেব করতে হবে না বলি না, এগুলো এত সুন্দর মা।
0: ও গো, এ আমার কি সর্বনাশ হলো গো! মরবি, মরবি, তুই মরবি।

0: লোকটা চমৎকার গান গায় কিন্তু।
1: কি বলছিস ভাই, তুই ওর গান শোনার জন্য সময় নষ্ট করেছিস?
0: দোহাই তোর, দোহাই তোর, কাউকে কথা বলিস না ভাই। ও গান ধরলে আমার কাজের হিসেব এমন গরমিল হয়ে যায় যে মনে হয় ওইটাই যেন তখনকার আসল কাজ।
1: রাজা বলেছিস, তুইও কাউকে বলিস নি ভাই, ওর গান কানে এলে আমারও আজকাল কেমন যেন বেশ লাগে।
0: কিন্তু কিন্তু এ তো আমাদের সর্বনাশের সংকেত, কেমন করে ওর গানের টান থেকে রেহাই পায় সে বুদ্ধি আমাদের কে দেয়?
1: চল চল কানে তুলো গুঁজে পরামর্শ করি।

0: আজ আমার অনেক দেরি হয়ে গেল।
1: দেরি না হলেই বুঝতুম, বেহিসেবের হিসেবটা এখনো মনে সুর লাগায়নি। কিন্তু আমার নির্ভয়ে গানের সুর ছড়াতে ছড়াতে পথ হেঁটে এলে যে, ভয় করলো না তোমার?
0: করেনি আবার। কিন্তু তুমি হাসবে না বলো?
1: না
0: জানো, গান যে এমন করে ভয়কেও ভয় মানাতে পারে এ কথা আগে কখনো বুঝতে পারিনি। তুমি যে এমনি করে আমার সব ভয় ভাঙিয়ে দিলে, সব কাজ ভুলিয়ে দিলে, আমার কি দশা হবে বলো তো?
1: নতুন আর কি দশা হবে, আমার যে দশা হয়েছে তাই।
0: তুমি সেই যে ঘোড়ার গায়ে ছবি এঁকে দিয়েছো, তারই দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার সব সময় কেটে যায়। জল তুলব কি, রঙিন সুতো

0: যে বেনি বাঁধবার জন্য সেই যে ফিতে বুনে দিয়েছ, সেই ফিতে দিয়ে চুল বাঁধতে বাঁধতে বেলা বয়ে যায়, কত কাজ পড়ে থাকে।
1: আমার ফিতে বোনা সার্থক।
0: কেবল কি আমি, তোমার গানের টানে এরই ভেতরে আমাদের এ রাজ্যে কাজের জোয়ারে লেগেছে ভাঁটার টান।
1: যাকে ভাবছে ভাঁটা সেটি যে আসলে প্রাণের জোয়ার।
0: ও কি, ওরা সবাই দল বল বেঁধে এদিকে আসছে কেন?
2: না না, আর মানা শুনবো না, ছুটো ছুটি তো অনেক করেছি, এবার একটু ছুটি চাই।
3: ঠিক বলেছো ভাইয়া, পুঞ্জ পুঞ্জ কাজের চাপে নিজেরাই কখন চাপা পড়তে বসেছি, এত কিছু হিসেব রেখেছি আর আসল হিসেবটাই ভুলে গেলাম।
4: আরে আরে, সে কথা এখন কাজ কি? ওই তো ঝর্ণার ধারে লোকটা বসে আছে, চলো আমরা ওকে ঘিরে বসে ও ছবি আঁকা দেখবো।
2: ওর বাঁশির সুরে মন ভরাবো,
3: ওর গান শুনে বিভোর হব, ওর গলা থেকে গানের সুরকে নিজেদের গলায় নেব তুলে।
5: কোথায় চলেছো তোমরা? কাজে যাও, যে যার কাজে যাও,
6: যে যার কানে তুলো গুঁজে নাও, যাও।
5: হ্যাঁ, চোখে ঠুলিয়ে টেনাও,
6: মনে কুলুপ লাগিয়ে নাও,
5: কাজে যাও, কাজে যাও বলছি, কাজে যাও।

0: করি আবার গান ধরেছি শিখি চল শিখি চল
1: সব বনাশ করেছে ওগো তোমরা কাজেই যাও
2: গান শুনে কাজে যাব
3: খবরদার অকাজকে প্রশ্রয় দিলে কঠিন সাজা
1: সাবধান সাবধান বলছি
4: নিশ্চয়ই
1: আর কোন দূত ওকে এখানে হাজির করেছে তাকেও ডাকা যায় বুঝেছো

0: সমবেত বন্ধুগণ, বন্ধুগণ, আজকের এই সভায় এই বিষম বিপত্তির একটা কিনারা হবে বলে আমার বিশ্বাস। অভিযুক্ত আসামি এখানে আসার পর থেকে আমাদের আট ঘাট বাঁধা কাজের ব্যস্ততায় যে ফাঁকি ছোঁয়া দেখা দিয়েছে, এর আগে এখানকার ইতিহাসে এমনটি কখনো ঘটেনি। আগন্তুক, এই সম্বন্ধে তোমার কিছু বক্তব্য আছে?
1: আমার মতো অকেজোকে দিয়ে একটা কাজের মতো কাজ হয়েছে, এই ভাবতেই আমার অবাক লাগছে।
2: আরে থামো বাপু থামো, কাজের মতো কাজ আবার মস্করা হচ্ছে?
0: ধৈর্য ধরো ভায়া। দূত,
3: আজ্ঞা করুন।
0: আমাদের এই কেজো লোকের স্বর্গে এই অকেজো লোকটাকে তুমি এনেছ?
3: মার্কা দেখতে ভুল হয়েছিল। আমি
1: মানে মানে আমার আমার মার্কা নিয়ে না, আমার তখনই খটকা লেগেছিল।
0: তুমি থামো তো বাবু, তুমি আসামি, তুমি কথা বলছো কেন?
1: আচ্ছা,
0: সাক্ষীকে কথা বলতে দাও। সাক্ষী,
3: আগে ইয়ে, আমি ওই মার্কা ভুল করে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনে ফেলেছি। আগে আমি অপরাধী।
2: তাই বলো, নইলে এমন হয়?
1: হ্যাঁ, আমিও তো তাই ভাবছি।
0: আসামি, আবার কথা বলছো? দূতের ভুলই হোক আর যাই হোক, তোমাকে সাজা পেতেই হবে।
1: পেতে যখন হবেই তখন দিয়ে দিন।
0: তোমাকে পৃথিবীতে আবার ফিরে যেতে হবে।
1: সত্যি বলছেন?
0: হ্যাঁ।
1: তবে তো আমি হাত ছেড়ে বাঁচি। আচ্ছা, আমার রঙের ঝুলি আর তুলিগুলো নিয়ে যেতে পারবে তো?
4: ঝুলিটা তুমি কাঁধে না, তুলিগুলো এই আমি নিলুম, চলো।
5: ওকি, তুই চললি কোথায়?
0: আর তুমি কেন যাবে? দাঁড়াও।
2: তোমার যাওয়ার কি মানে হয়?
5: মানে নেই বলেই চললুম, মানে থাকলে আর যাও।

0: ভুল স্বর্গ নাটকটির অভিনয় এইখানেই শেষ হল। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, অভিনয়ে চিত্রকর দিলীপ রায়, মেয়েটি শর্মিষ্ঠা দাশগুপ্ত, স্বর্গদূত গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, প্রথম প্রবীণ সুনীল কুমার সুর, দ্বিতীয় প্রবীণ অসীম মুখোপাধ্যায়, প্রথম পুরুষ কারকচন্দ, দ্বিতীয় পুরুষ বিপ্রদাস মুখোপাধ্যায়, তৃতীয় পুরুষ দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, চতুর্থ পুরুষ বলাই ভট্টাচার্য, প্রথম নারী প্রতিমা দাশগুপ্ত এবং দ্বিতীয় নারীর ভূমিকায় শ্রীমতী পাইন, সম্পাদনা সুমন্ত্র চট্টোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
1: এতক্ষণ শুনছিলেন বাংলা নাটক ভুল স্বর্গ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা

0: এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com।
3: বাংলা সংবাদ একটু পরে। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরজিকর কাণ্ডের তদন্তে গাফিলতির দায়ে পদস্থ 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে বিচারপতিদের পুলকার চালু সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহীর সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: আমরা আজকে 3 আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো 2 আইপিএস শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই 3 আমরা আজকে সাসপেন্ড করলাম।
0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে।

0: সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কারপুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ দুদিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এএমসি এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
1: फ्यूज जो होता है वह किसी भी गोला बारूद का सबसे यह इम्पॉर्टेंट हिस्सा होता है, चाहे आर्टरी शेल हो, बॉम्ब हो या कोई भी युद्ध सामग्री हो। बिना भरोसेमंद इलेक्ट्रिक फ्यूज के सब बेकार है। यहाँ बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एमिनेशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোন ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010 এফসিআরএ আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের উপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনৌ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনৌ 10 দলের লীগে সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়া সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে হাউসফুল।
3: এখন শুনবেন হাউসফুল অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বলেছেন পল্লবী সিনহা।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হাউসফুল অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকের এই পর্বে আমরা স্বাগত জানাব এমন একজন শিল্পীকে যার উপস্থিতি মানে পর্দা জুড়ে এক অন্যরকম অনুভূতির ঢেউ। বাংলা ছায়াছবিতে যার নাম উচ্চারিত হলেই মনে পড়ে যায় প্রেম, টানা পড়েন মিষ্টি হাসি আর গভীর সংলাপের মুহূর্ত। প্রেম টেমে তার অভিনয় যেমন তরুণ হৃদয়ের গল্প বলছে, তেমনি অন্যান্য কাজেও তিনি বারবার প্রমাণ করেছেন অভিনয় তাঁর কাছে শুধুই পেশা নয়, একান্ত ভালোবাসা। চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার যে সহজাত ক্ষমতা, তা তাকে আলাদা করে দেয় সমসাময়িকদের থেকে। তিনি হলেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। জানব তার অভিনয় জীবনের অজানা গল্প, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা, সাফল্যের আনন্দ আর সংগ্রামের দিনগুলোর কথা। আপনাকে আকাশবাণী মৈত্রীতে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমে আপনার কাছে জানতে চাইব অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের ছোটবেলা, তার বেড়ে ওঠা কোথায় এবং কোন জায়গায়?
1: প্রথমত আমি অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত স্পেশাল, ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই একটা ইনস্টিটিউশন এবং এই ইনস্টিটিউশনের যে ইতিহাস, সেটার ব্যাপারে আমরা সবাই অবগত। যখন ছোটবেলার কথা উঠলই, তখন ছোটবেলায় আমি শুনতাম অল ইন্ডিয়া রেডিও। সেই ছোটবেলা থেকে আজকে এখানে এসে নিজের একটা ইন্টারভিউ দেওয়া, এইটা আমার কাছে একটা চরম স্পেশাল একটা মুহূর্ত। প্রথমত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে এসে সত্যি ভীষণ গর্বিত ফিল করছি এবং আমি এটার ব্যাপারে মানে একদম অনেস্ট। আমার ছোটবেলাটা কেটেছে মূলত লেক গার্ডেন্সে। আমি কলকাতাতে, সাউথ কলকাতায় লেক গার্ডেন্সই আমার বড় হয়ে ওঠা। কিন্তু তার সাথে আমার মামার বাড়ি হলো খড়দা, ঠিক সোদপুর ক্রস করি তারপরে স্টেশন। তো সেখানে আমি অনেকটা সময় কাটিয়েছি আমার ছোটবেলায়, যখন আমাদের গরমের ছুটি পড়তো, আমাদের যখন ঠিক দুর্গাপুজোর পরে যে ছুটিটা থাকতো সেই সময় আমি অনেকটা সময় কাটাতাম খড়দা। এবং লেক গার্ডেন্সের থেকেও আমার কলকাতার শৈশবের থেকেও আমার ওই মফস্বলের শৈশবটা আমার কাছে অনেক বেশি প্রিয়। কারণ ওখানে আমি দাদুর সাথে ক্রিকেট খেলতাম, পাশেই গঙ্গা, আমরা ওই গঙ্গার পাড়ে বসে অনেক সময় কাটিয়েছি। ওখানকার আমার একটা আলাদা বন্ধুদের সার্কেল ছিল। তখন তো এইসবের প্রতি কোনো টান ছিল না, কিছু ছিল না। তখন জীবনে শুধু ওটাই ছিল যে মাসি, মা, দাদু, দিদা খুব যত্ন করে আমাকে বড় করছে, আর মামার সাথে আমি সোদপুর, কখনো ব্যারাকপুর, কখনো টিটাগড়, এইসব ঘুরে বেড়াচ্ছি। এইটা ছিল আমার ছোটবেলা, এবং ছোটবেলা জুড়ে এই জায়গাটা আমার কাছে প্রচন্ড একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে রয়ে আছে।
0: অভিনয় আসা কিভাবে? প্রথম থেকেই কি ঠিক ছিল যে অভিনয় করব, নাকি কোনোভাবে ধীরে ধীরে অভিনয়ে জড়িয়ে যাওয়া? ঠিক কিভাবে অভিনয় জগতে পা রাখা?
1: প্রথমতেই বলে রাখি যে আমার অভিনয়ের প্রতি কোনো ধরনের কোনো টান ছিল না। আমি টু অ্যান এক্সটেন্ট আই এম অ্যান অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর। কারণ আমি ছোট থেকে, যেটার ব্যাপারে এক্ষুনি বলছিলাম, এই বিল্ডিং এর পাশেই যে বিল্ডিং, তার নাম হচ্ছে ইন গার্ডেন্স, এবং সেখানে আমি ছোট থেকেই আসতাম খেলা দেখতে। আমি ইনফ্যাক্ট এখানকার যে সংস্থা, তার আমি লাইফ মেম্বার। আমার বাবা সেখানে আমাকে লাইফ মেম্বারশিপ করে দিয়েছিল, ফলে সে 2001 টেস্ট ম্যাচ হোক, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ, সেইটা আমি বসে এখানে দেখেছিলাম। IPL এর শুরু হওয়া সবকিছু এইখানে আমি দেখেছি। তো ক্রিকেট জুড়েই ছিল আমার পুরো স্কুলের জীবনটা, এবং যা হয় আমি একটু টুকটাক ডিবেটিং করতাম, ফলে আমার ছোট থেকে একটু কথা বলার প্রতি আমার একটা টান সবসময় ছিল। এবং এখনো লোকে বলে যে আমি একটু বাচাল। নিজের বন্ধুদের সাথে আমার একটু কথা বলতে ভালোই লাগে। তো এইসবের মধ্যে ছিলাম ক্লাস 8 এ, সেই ডেড পোয়েটস সোসাইটিতে রবিন উইলিয়ামস এর যে একটা চরিত্র ছিল, সেই ধরনের একজন ইংরেজি শিক্ষক আমাকে হঠাৎ ডেকে এনে বলেন যে এরকম আমাদের স্কুলে একটা নাটক হচ্ছে। আমার স্কুলের নাম নন বস্কো স্কুল, পার্ক সার্কাস, এবং তার ফাউন্ডার হচ্ছে সেন্ট জন বস্কো। তো তার বায়োপিক হচ্ছে স্টেজে, এবং সেটা একটা প্রপার মিউজিক্যাল, সেখানে প্রায় 200-250 জন ছাত্র অভিনয় করবে। তার মধ্যে যে মূল চরিত্র, যে প্রোটাগনিস্ট সেন্ট জন বস্কো, তার চরিত্রটা আমি এবং প্রিন্সিপাল ঠিক করেছি তোমাকে দেব। আমি না খুব অবাক হয়েছিলাম যে এইটা কেন, কারণ তার আগে আমি যখন ক্লাস 3 বা 4 এ পড়ি তখন একটি নাটক থেকে আমাকে বার করে দেওয়া হয়েছিল, এবং সেটা আমার জীবনের একটা ট্রমা। কারণ একজন টিচার মনে করেছিলেন যে আমি মুখ খুলে কথা বলতে পারছি না, আর আমি খুব খুশি হয়েছিলাম যে আমি কথাটা বলতে চাই না, আমি ব্যাটিং বোলিং করতে চাই, আমি ফুটবল খেলতে চাই, খেলাধুলার মধ্যে থাকতে চাই, কিছুটা হলে ডিবেটিং করতে চাই। তো ভালো হয়েছে আমি সিলেক্টেড হইনি। তো কাট টু, আমি ক্লাস 8 এ যখন পড়ছি তখন আমার এই টিচার এসে বললেন

0: করেন যে তুমি এরকম চরিত্রটা করো, তো আমি প্রথমেই না বলেছিলাম, দ্বিতীয়বারও না বললাম, তৃতীয়বার দেখলাম না বললে আমাকে স্কুল থেকেই বার করে দেবে, ফলে আমাকে হ্যাঁ বলতেই হলো। আমি যখন অভিনয় করলাম এবং মানে স্টেজ পারফরমেন্সের থেকে আমি বলবো যে আমরা যখন রিহার্সাল করতাম, সেই রিহার্সালটা একটা অদ্ভুত সুন্দর স্মৃতি আমার কাছে, মানে আমি এটা কোনোদিন ভুলতে পারবো না। কারণ আমরা ক্লাস 8 থেকে 12 বিভিন্ন নাটক করেছি স্কুলে, শুধুমাত্র এইটা না, ইন্টার স্কুল কম্পিটিশন হতো, এবং যেহেতু আমাদের মিশনারি ইনস্টিটিউশন, সেখানে সারাদিন নাটকের কোনো রিহার্সালের কোনো চান্স ছিল না বা কোনো পারমিশন আমরা পেতাম না, ফলে আমরা সকাল 6:30 স্কুলে যেতাম, 8:30 থেকে স্কুল, 5:30 বাড়ি থেকে বেরোতাম, আমি এবং আমার একজন বন্ধু, সে শহরের একজন খুব স্বনামধন্য অভিনেতা এখন, তো আমরা দুজনে ওর গাড়ি করে আমরা স্কুলে যেতাম 6:30, সবাই আসতো, এই যে স্যারের কথা বললাম 6:30 থেকে 8:30 উনি রিহার্সাল করাতেন, তারপর সারাদিন স্কুল। স্কুলের পরে মা বাবা জানতো যে আমি ইকোনমিক্স টিউশনে যাচ্ছি, তারা কোনোদিনই আর কি জানতে পারেনি যে আমি ইকোনমিক্স টিউশনে যেতাম না। আমরা আবার 2 ঘন্টা স্যারেরই পারমিশন নিয়ে স্কুলে আবার রিহার্সাল করতাম। তো এই ক্লাস 8-এ এই বায়োপিকে অভিনয় করা স্টেজে থেকে শুরু করে ক্লাস 12 অবধি এইটাই করে গেছিলাম, এইভাবেই আমার অভিনয়তে আসা। এবং এটা 12-এর পরেও ভেবেছিলাম যে ঠিক আছে, স্কুলে এটা এটা এটা করা যায়, আমি হয়তো স্কুলের পরে এটা করব না। আমি ক্রিকেট খেলাও ছেড়ে দিয়েছিলাম, কারণ যা হয় আর কি, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের জন্য সব স্বপ্ন সবসময় সম্ভব হয় না। তো আমি স্কুলের পরে ঠিক করেছিলাম আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করব, এবং ইনফ্যাক্ট আমি ইন্টার্নশিপও করেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়তে। পড়াশোনা করার সময় আমি একটি টিভি চ্যানেলে আমি গিয়ে ইন্টার্নশিপ করেছিলাম, সেখানে 2 মাস আমি সাংবাদিকের কাজও করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে আমি কোনো মতেই থিয়েটারটা ছাড়া থাকতে পারছি না। সো আবার চলে আসা থিয়েটারে, এবং সেখান থেকে তো পুরো
1: স্কুল জীবন থেকেই আপনার অভিনয়ের যাত্রা শুরু।
0: হ্যাঁ,
1: এই অভিনয় শেখাটা কি কোনো প্রতিষ্ঠান থেকে, নাকি যেভাবে স্কুল জীবন থেকে যে করছেন ওইভাবেই ওটাকে?
0: না, আমি অ্যাজ সাচ কোনো ইনস্টিটিউশন থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে প্রথাগত শিক্ষা আমি পাইনি অভিনয়। সেই সুযোগ আমার কাছে ছিল, আমি বলবো না যে সেই সুযোগ ছিল না, কিন্তু আমি প্রথম যে শিক্ষা পাই যে মানুষটির থেকে, সেটা হচ্ছে এই যে যে ইংরেজি টিচারের কথা আমি বলছিলাম, তিনি আমাকে একদম হাতে করে আর কি থিয়েটারের নানান জিনিস, শুধুমাত্র অভিনয় না, আলো, সাউন্ড, ডিরেকশন, পরিচালনা, নানান ধরনের জিনিসপত্র উনি শেখান আমাকে। তারপরে যে মানুষটির জন্য আজকে আমি যা হতে পেরেছি, আমার মনে হয় তার অধিকাংশ ক্রেডিট তার কাছেই দেওয়া উচিত, তার নাম হচ্ছে চন্দন সেন। তো উনি আমাদের স্কুলে, আমি যখন ক্লাস 11-এ পড়ি, তো উনি আমাদের একটি নাটক দেখতে এসেছিলেন, ইট ওয়াজ এ ভেরি ডার্ক প্লে। তো আমরা ভেবেছিলাম যে এই নাটকটা করে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কেন, আমরা বোধ হয় সাসপেন্ডেড হয়ে যাবো স্কুল থেকে। মজার বিষয় হলো যে উনি যাচ্ছিলেন এবং উনি আমাদেরকে ফার্স্টও করেন, এবং উনি অদ্ভুত কিছু কথা বলে গেছিলেন, সেটা একান্তই পার্সোনাল, আমাদের সবাইকে বলে গেছিলেন। তো এই স্কুল পাস করার পরে আমি যখন থিয়েটার করা শুরু করি, কিছুটা অ্যামেচিওর তারপরে প্রফেশনাল থিয়েটার, আমি ওনার কাছে ওয়ার্কশপ করতাম, সেটাও খুব ইনস্টিটিউশনালাইজড কিছু নয়, সেটা একটা খুব অন্য ধরনের একটা ওয়ার্কশপ, কখনো খুব প্র্যাকটিক্যাল হতো ওয়ার্কশপটা, যেমন মুক্তাঙ্গন বলে একটা প্রেক্ষাগৃহ আছে রাজবিহারী মোড়ে, তো সেখানে উনি আমাদেরকে ভয়েস প্রজেকশন শেখাতেন, সেখানে উনি কিভাবে দাঁড়াতে হয় স্টেজে এইসব শেখাতেন। আবার একটা স্কুল আছে দক্ষিণ কলকাতায়, এবং সেই স্কুলটা খুব পুরনো একটা স্কুল, আমি নাম করছি না, সেই স্কুলে বসে উনি চরিত্র কি করে তৈরি করতে হয়, এবং শুধুমাত্র চরিত্র না, মানে একটা আলাদা জীবন দর্শন উনি আমাদের কাছে খুলে দিয়েছিলেন সেই সময়। তো উনি আমাদের এইসব শিখিয়েছিলেন। তারপরে আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করেছিলাম, যেরকম অ্যালিক পাদামসি বলে একজন খুব ভেটেরান থেসপিয়ান, তার কাছে আমি ওয়ার্কশপ করেছিলাম, আমি মুম্বাই শহরে গিয়ে তার ছেলে কোয়াসার পাদামসির কাছে আমি ওয়ার্কশপ করেছিলাম, এবং আরো অনেকজনের কাছে আমি ওয়ার্কশপ করেছি, এবং সেই ওয়ার্কশপ গুলো দীর্ঘমেয়াদী ছিল, কিন্তু ওই ফর্মাল ট্রেনিং অভিনয়তে আমি সেটা কোনো ইনস্টিটিউশনে করিনি। অ্যাজ আই সেড, মানে সেই সুযোগ ছিল যাদবপুর থেকে পাস করার পরে, আমার ইচ্ছে ছিল বিদেশে গিয়ে বা রবীন্দ্রভারতীতে সেটা নিয়ে পড়াশোনা করার, কিন্তু আমি দেখলাম যে আমি যেখানে রয়েছি সেখানে আরেকটু বেশি হ্যান্ডস অন জিনিসপত্র শিখলে অনেকটা কাজে দেবে, ফলে আমি সেটার দিকে যাইনি।
1: খুনি, আপনি বললেন অভিনেতা চন্দন সেন, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, আপনার চোখে কেমন, মানে আপনি অভিনেতা চন্দন সেনকে কি চোখে দেখেন?
0: অভিনেতা চন্দন সেন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন আমাদের সবার খুব প্রিয়, কিন্তু আমি বলবো মানুষ চন্দন সেন। আমি বলতে চাইছি যে একটা মানুষ যিনি, এই যে আমি পুরো ঘটনাটার ব্যাপারে বললাম যে সকাল 8:30 সময় উনি মুক্তাঙ্গনে এসে আমাদেরকে স্টেজে কিভাবে দাঁড়াতে হয়, আলো কিভাবে নিতে হয়, ভয়েস প্রজেকশন কি, এইসব শেখাতেন, তার জন্য এক পয়সা পারিশ্রমিক

0: তিনি নেননি। হ্যাঁ, শুধুমাত্র আমাদেরকে ভালোবাসতেন বলে উনি আমাদের একটা নাটক হয়েছিল জিডি বিড়লা সভাঘরে, সেই নাটকের পুরো আলোর ডিজাইন থেকে শুরু করে আলোর সেট আপ উনি করেছিলেন উইদাউট এনিথিং ইন রিটার্ন। ধরে নিলাম যে সেটা হয়তো অনেক ক্ষেত্রে অনেক মানুষে করে, কিন্তু আমি বলছি যে আমি এই মানুষটার থেকে সব থেকে মূল যে শিক্ষাটা পেয়েছি আমার জীবনের, সেটা হচ্ছে যে মানুষটা একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে নিজের ক্রাফটটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সবাই জানে যে একটা রোগ হয়েছিল ওনার এবং দ্যাট ইজ লাইফ থ্রেটনিং, সেটা হওয়া সত্ত্বেও উনি রোজ অভিনয় করেন, কখনো টেলিভিশনের পর্দায় করেন, কখনো বড় পর্দায় করেন, কখনো স্টেজে করেন। এই যে যুদ্ধ ওনার জীবনের, অত্যন্ত খারাপ একটা অসুখের সাথে ক্রমাগত লড়াই করে যাওয়া এবং তাও নিজের অভিনয়টাকে সবসময় প্রায়োরিটি করে রাখা, অভিনয়কে এত ভালোবাসা, এইটা আমি ওনার কাছ থেকে শিখেছি। এটা ডিনাই করব না যে এই বাকি যে টেকনিক্যালিটিস অভিনয়ের আরো নাটকের বিভিন্ন জিনিস সেগুলো তো ছিলই, কিন্তু আমি যেটা মূল শিখেছিলাম ওনার কাছ থেকে সেটা হচ্ছে এইটা। আর আরেকটি জিনিস হচ্ছে উনি আমাকে একটা মানে নারী আসলে বন্ধু, তার কাছে আমি ক্লাস 11-12 ইংরেজি পড়তে যেতাম, তার নাম হচ্ছে, তিনি এখন বেঁচে নেই, ইন্দ্রাশিস লাহিড়ী। তো ইন্দ্রাশিস বাবুর কাছ থেকেও নাটক শুধু না মানে আর কি অভিনয় সম্বন্ধে, ইংরেজি সাহিত্য সম্বন্ধে অনেক কিছু শিখেছিলাম। অল হ্যাপেন টু বি আ পার্ট অফ দ্য সেম সার্কেল। সো এদের জীবন দর্শন বা এদের যে যাপনটাই এতটা সাধারণ এবং এতটাই ভালো, সেইটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আমার জীবনে।
1: আচ্ছা, আমরা জানি যে আপনি টলিউড থেকে বলিউডেও পাড়ি জমিয়েছিলেন, তো আপনি যখন জানতে পারলেন যে টলিউড থেকে বলিউড আপনার যাত্রাটা শুরু হচ্ছে, তখন সেই উত্তেজনাটা আপনার কাছে কেমন ছিল?
0: দেখুন, আমি এই বিষয়ে সবসময় ভীষণ মানে ক্লিয়ারলি বলেছি আমার প্রত্যেকটা সাক্ষাৎকারে, আমি এখানেও তাই বলবো যে আমি ছোটবেলা থেকে বিভৎস বলিউডের পোকা যাকে বলে, এবং যে মানুষটির বিশাল বড় ভক্ত আমি তার নাম হচ্ছে শাহরুখ খান। তো আমি আমার মাও তাই আর কি, মানে আমাদের বাড়িতে উত্তম বাবু এবং সৌমিত্র বাবুর ছবি যেভাবে দেখা হতো, সত্যজিৎ বাবুর ছবি যেভাবে দেখা হতো, একইভাবে শাহরুখ খান, অমিতাভ বচ্চন এদের ছবি দেখা হতো। ফলে বলিউডের ছবি দেখে বড় হয়ে ওঠা, সেখান থেকে হঠাৎ করে একদিন একটা অডিশন দিলাম এপ্রিল মাস, আমার মনে আছে যে তখন গোটা পৃথিবী একটা অদ্ভুত সিচুয়েশনে ছিল, সেকেন্ড ওয়েভ চলছিল কোভিড প্যান্ডেমিকের ফলে, খুব একটা ভালো সময় ছিল না সেটা গোটা পৃথিবীর জন্য। খানিকটা স্বার্থপরের মতোই বলছি যে তখন আমার জন্য হয়তো খুব ভালো সময় ছিল, কারণ আমি একটা ফোন কল পেলাম এবং ফোনের ওপার থেকে একজন বললেন যে এই ছবিতে রানী মুখোপাধ্যায় রয়েছেন এবং অধিকাংশ আপনার যে সিন সেগুলো রানী ম্যামের সাথেই থাকবে, আপনাকে সিলেক্ট করা হয়েছে। আমি বিশ্বাস করুন, আমি একদম সুগার কোট করে বলবো না, আমি পারবো না সেটা বলতে, আমি প্রচন্ড খুশি হয়েছিলাম, আমি প্রচন্ড খুশি হয়েছিলাম। আমি দুদিন সেই উত্তেজনা কন্ট্রোল করতে পারিনি, সেটা চলেছিল। দুদিন পরে আমি রিয়েলাইজ করলাম যে আমাকে এবার প্রিপারেশন নিতে হবে, আমাকে ভালো করে নিজেকে তৈরি করতে হবে, কারণ এত বড় বড় অভিনেতা অভিনেত্রী সেখানে থাকবেন, শুধু রানী ম্যাম নয়, সেখানে জিম সার্ভ বলে একজন খুব স্বনামধন্য অভিনেতার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল, অনির্বাণ ভট্টাচার্যর সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল, তো এদের সাথে অভিনয় করতে হবে, সে এক যেটাকে বলে স্বপ্ন পূরণ আর কি। এবং আমি হিন্দিতে বম্বে শহরে গিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট মানে একদম অপোজিট যেটা প্যারালাল ফিল্ম বলে, সেই ফিল্ম সেই ছবিতেও কাজ করেছি, আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল। তো এইটা একটা বাকেট লিস্ট হয়, তার মধ্যে একটা টিক করে দেবো।
1: রানী মুখোপাধ্যায় স্বাভাবিকভাবেই অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে যে একজন স্টার অভিনেতার সঙ্গে কাজ করছি, এটার জন্য একটা নার্ভাসনেস কাজ করে। আপনার কাছে যখন এই সুযোগটা এলো এবং আপনি যখন শুনতে পারলেন যে রানী মুখোপাধ্যায়, এটা একটা উত্তেজনা আপনি বললেন, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
0: আমি নার্ভাস ছিলাম, আমি এটা নিয়ে অনেক জায়গায় বলেছি যে আমি নার্ভাস ছিলাম, কিন্তু আমি যেটা কোনোদিন কাউকে বলিনি সেটা হচ্ছে যে আমি প্রথম দিনই ঠিক করেছিলাম যে ওনার সাথে আইস ব্রেকিংটা আমি করে নেব, এবং আমি ভেবেছিলাম যে আমি নিজেই গিয়ে ওনার সাথে কথা বলবো সবকিছু। আমি দেখলাম ওমা, আমি আমার প্রথম শট দিলাম, সেই সিনে উনি ছিলেন না, আমি ছিলাম আর অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ছিল। হঠাৎ করে আমি দেখি মনিটর হয় আমাদের সেটে, সেই মনিটরের ওখান ওপার থেকে হঠাৎ করে একটা ডাক এলো, আমার চরিত্রের নাম ছিল অনুরাগ, উনি আমাকে ডেকে বললেন যে তোমার লুকটা কিন্তু অসাধারণ হয়েছে, এবং এই প্রেম টেম বলে যে আমার ছবিটি তার আগেই মুক্তি পেয়েছিল, সেই ছবিটি ওরা হয়তো দেখেছিলেন, সেই ছবির এক্সাক্ট লুক এই ছবিতে রাখা হয়েছে। তা আমি দেখলাম উনি নিজেই আমার সাথে কথা বলা শুরু করলেন এবং বাংলা কথা বলছেন। আমি না, আমি বিশ্বাস করুন আমার হাত পা কাঁপছিল এবং আমি হয়তো অত ঘামিনি কোনোদিন। হ্যাঁ, মানে ইউরোপের একদম রিমোট একটা দেশ এস্তোনিয়া, যেখানে বিভৎস ঠান্ডা, হ্যাঁ, যেখানে আমি অনির্বাণ দা সব জ্যাকেট ট্যাকেট জ্যাকেটের ওপরে চাদর ফাদর নিয়ে এমন বসে রয়েছি, সেরকম

0: ঠান্ডার মধ্যে আমি ঘামছি, কারণ আমার সামনে যে ব্যক্তিটি রয়েছেন তা আমি সেটা বলে বোঝাতে পারবো না তাকে, এবং ওই জন্য আমি গড়গড়িয়ে তাকে বলে দিলাম যে আমার জীবনের একটি খুব ইম্পর্টেন্ট ডে ছিল, আমি যেদিন প্রথমবার প্রিয়া সিনেমা হলে কুচকুচ হোতায় দেখতে গেছিলাম, কারণ আমার বাবা আমাকে এইসব দেখতে দিত না, লুকিয়ে লুকিয়ে আমরা বাড়িতে এইসব ছবি দেখতাম, আর হলে গিয়ে তো দেখা দূরের কথা। তো সেদিন দেখতে গেছিলাম এবং বাড়ি ফিরে এসে আমি বাস্কেটবল নিয়ে খেলছিলাম বলে আমার বাবা কেবল অফ করে দিয়েছিল। এই ঘটনাটা বলার পরে ওনার রিয়াকশন, এবং তারপরে আমি পুরোটা বললাম যে তার এক একটি ছবি, আমার মনে আছে আমার স্কুলে ব্ল্যাক দেখানো হয়েছিল সেই পারফরমেন্স, সবকিছু আমার প্রথম দিন আমি ক্লিয়ার করে দিলাম। আমার অভিজ্ঞতা হচ্ছে খুব সিম্পল, মানে আমি ওনার মতন ফোকাসড অভিনেত্রী আমি সত্যি দেখিনি সেটে, এবং আমি সেটা রানী মুখোপাধ্যায় বলে বলছি না। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যারা ওনার সাথে কাজ করেছে, সবাই একই কথা বলবে যে যেটা আমি সব থেকে এনজয় করেছি সেটা হচ্ছে যে উনি না সহ অভিনেতা হোক বা অভিনেত্রীকে প্রচন্ড সাহায্য করেন। আমার একটি সিন ছিল যে সিনে আমাকে ওনার সাথে ঝগড়া করতে হতো, এবং আমি ন্যাচারালি একটু ডিস্টার্ব ছিলাম, কারণ সেখানে ভীষণ অ্যাগ্রেসিভলি ঝগড়া করার একটা সিন আমাকে সেভাবে ব্রিফও করা হয়েছে। তো ওদের ওখানে দিনে দুটো তিনটে সিন শুট করা হয়, ফলে সকালবেলা মেকআপ টেকআপ করার পরে উনি আমাকে ডেকে বললেন যে শোনো, আমি তোমার সব ফুটেজ দেখেছি, তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু মনে রাখবে এই সিনটা কিন্তু তোমার। আমি বলছি এটা ওনার করার কোনো দরকার ছিল না, উনি যদি এটা নাও করতেন, উনি যদি আমাকে ডিরেক্টলি ফ্লোরে বলতেন, তাহলেও আমরা কোনোভাবে একটা কিছু করতাম সিনে। কিন্তু এইটা বলার জন্য উনি যেটা করলেন সেটা হচ্ছে যে ওনার প্র্যাকটিক্যালি হাঁটুর বসিয়ে একটি অভিনেতাকে উনি একটা জায়গা করে দিলেন, এবং তারপরে যখন পুরো সিনটা ডিজাইন হলো তখন উনি আমাকে এরকম বারে বারে বলতেন যে এই এটা বাংলায় বলো, এটা বাংলায় বলো, হ্যাঁ এটা এই জায়গাটা ইম্প্রোভাইজ করো, হ্যাঁ এখানে এটা তুমি রান্না করে ঢুকে যাও। মানে আমি দেখছি যে মানে আমি প্র্যাকটিক্যালি মঞ্চে অভিনয় করার মতন আমি ফ্রিডম পাচ্ছি, যেটা সাধারণত স্ক্রিন অ্যাক্টিং এ পাওয়া যায় না, যা ইচ্ছে তাই করছি, আর রুমের ভেতরে ঢুকে যাচ্ছি, এবং উনি বলছেন বলে তো মানে সবার হাত ফাত কাঁপছে, এবার যে এই রুমে ঢুকে গেলে তো আবার ওখানে আলো করতে হবে, করবে আলো, কোনো অসুবিধা নেই, সৌম্যর যেটা সুবিধা হবে সেইটা হবে, হ্যাঁ আমাদের এই সিনটাকে ওয়ার্ক আউট করতে হবে। তো এই যে সহ অভিনেতা বা অভিনেত্রীকে হেল্প করা এবং ফোকাস রাখা 6 ঘন্টা 7 ঘন্টা, আমি ওনাকে ফোন বোধহয় 2-3 বার ইউজ করতে দেখেছি, এছাড়া আমি ওনাকে সেটে ফোনই ইউজ করতে দেখিনি। তো এইটা আমি শিখেছি, এইটা আমার অভিজ্ঞতা।
1: আপনার কাছে যখন কাজ কোনো আসে যে এই কাজগুলো আপনাকে করতে হবে, এই চরিত্রে অভিনয় করতে হবে, তো সেই চরিত্র নির্বাচনটা আপনি কি করে করেন, তার কি কোনো নির্দিষ্ট ভাবনা আছে নাকি?
0: শুরুর দিকে সেই নির্বাচন করার আমার জায়গা ছিল না, আমি সত্যি কথাই বলবো, যে আমি তো কোনো অ্যাজ সাচ আমি কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না, তো আমি যে ফ্যামিলি থেকে এসেছি সেখানে কারুর সিনেমার সাথে কোনো ধরনের কোনো কানেকশন কোনোদিনই ছিল না, তো শুরুটা একটু ডিফিকাল্ট ছিল, তখন সব ধরনের চরিত্রই আমাকে করতে হতো। কিন্তু এখন যেটা আমি মূলত দেখি সেটা হচ্ছে যে গল্পে এই চরিত্রর কি ইম্প্যাক্ট, বা এই চরিত্রটা না থাকলে কি গল্পটা দাঁড়াবে। একটা হিরোর চরিত্র হলে, বা আমরা যেভাবে বাংলা বা ভারতীয় ছবিতে আমরা যেরকম হিরোকে দেখে এসেছি সেই ধরনের চরিত্র হলে তো অবশ্যই মানে সেখানে আর না বলার কোনো চান্সই থাকে না, কিন্তু যদি এমন চরিত্র হয় যেখানে আরো অনেকে রয়েছে, ইটস এন অনসাম্বল, তখন আমি দেখি যে এই চরিত্রটাকে বাদ দিলে গল্পটা দাঁড়াচ্ছে কিনা। বা অনেক সময় যেটা আমি দেখি সেটা হচ্ছে যে প্রোডিউসারকে আর ডিরেক্টরকে, তো এই ইকুয়েশনগুলো অনেক সময় কাজ করে। কিন্তু প্রধানত আমি বলবো যে আমাকে যদি একটা চরিত্র অ্যাট্রাক্ট করে, সেটা যদি 3টে সিনের জন্য থাকে একটা ছবি বা সিরিজে, আমি সেই চরিত্রটা করি। কারণ আমি অনেক সময় অনেক র্যান্ডম ডিসিশনও নিয়েছি নিজের জীবনে, আমার একটা চরিত্র করতে ইচ্ছে হয়েছে, আমি সেটা করেছি। আমি একটা বন্ধুর চরিত্র করেছিলাম একটি ছবিতে, মিথ্যে প্রেমের গান বলে একটি ছবি, তো সেই চরিত্রটি করার পরে আমাকে অনেকে বলেছিল যে দেখ তুই একটা হিরো, তুই একটা এত সুন্দর একটা রোমান্টিক ছবি করেছিস, হ্যাঁ রানী মুখোপাধ্যায়ের সাথে অভিনয় করেছিস, তুই এরকম হঠাৎ করে একটা বন্ধু করলি কেন? তো আমি করেছিলাম কারণ আমি ইচ্ছে করেছিল। আমি ওরকম বন্ধুর চরিত্র অ্যাটলিস্ট লাস্ট 5-6 বছরে কোনো বাংলা ছবিতে আমি দেখিনি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে একজন খুব বড় গায়ক অরিজিৎ সিং, তার ম্যানেজারের উপরে চরিত্রটি লেখা হয়েছিল, ফলে আমার আরো অনেক ধরনের প্যারামিটার থাকে একটা চরিত্র করার জন্য, সেইরকম ভাবে আমি করি।
1: জুনিয়র আর্টিস্ট থেকে সৌম্য মুখোপাধ্যায় আজকে পারিয়া হোক বা পাবলো হোক, কি মনে হয় যে সেই সময় স্ট্রাগলটা বেশি ছিল, না এখন পারিয়া হয়ে যাওয়ার পর বা পাবলো হয়ে যাওয়ার পর স্ট্রাগলটা আরো বেশি হয়ে গিয়েছে?
0: খুব ভালো প্রশ্ন, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, শাহরুখ খান বলেছিলেন যে লোকে প্রথম ছবি পাওয়ার পর হার্ডওয়ার্কটা করা বন্ধ করে দেয়, তারা খাটে না আর। তো মানে সেইটা আমার সবসময় আমার জীবনে মনে গেঁথেছিল আর কি, মানে যে পাওয়ার পরে তুমি যেন পরিশ্রমটা করো। সেই পরিশ্রম আমি ডেফিনেটলি করেছি, এবং আমি বলবো যে এখন হয়তো অনেকটা স্মুথ হয়ে গেছে, তখন যখন জুনিয়র আর্টিস্ট আমি টার্মটা ইউজ

0: করতে চাই না, আমি টার্শিয়ারি অ্যাক্টর বলবো। হ্যাঁ, আর্টিস্ট কোনোদিন জুনিয়র বা সিনিয়র হয় না, আমি বিশ্বাস করি। তো ফলে সেই সময়টা সত্যি খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু যেটা আমার মনে হয় যে সত্যি একটু প্রবলেম্যাটিক হয়ে গেছে, সেটার সাথে আমার জার্নির খুব একটা রিলেশন নেই অ্যাজ সাচ, বাট আমার যেটা মনে হয় যে এই কোভিড প্যান্ডামিকের পরে 2020 এবং 2021 পরে বিনোদন জগতে কাজ করাটা সত্যি একটু কঠিন হয়ে গেছে। কোইনসিডেন্টালি আমার পিক ইয়ার্স আর কোইনসাইডিং উইথ দিস প্যান্ডামিক। আমার মনে হয় যে প্রচুর সংবাদপত্রে খবর অলরেডি বেরিয়ে গেছে যে আমাদের বিনোদন জগতে একটা রিসেশন চলছে, সারা ভারতবর্ষ জুড়ে চলছে, এমন শুধু ভারতবর্ষ জুড়ে না, আমি বলবো যে এমনকি বিদেশেও ডিক্যাপ্রিও বা ম্যাট ডেমন এই নিয়ে কথা বলেছেন। তো সেইটা একটু কঠিন হয়ে গেছে, সেই সেটা 2020 বা 2021 আগে আমাদের, আমি যে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম সেই ইন্ডাস্ট্রির অবস্থা অনেক বেটার ছিল, তো সেই দিক থেকে একটু কঠিন, আদারওয়াইজ মাচ স্মুদার।
1: অনেকেই অভিনয় করতে আসতে চাইছেন এখন, এখন এই সোশ্যাল মিডিয়া হয়ে, যারা নতুন অভিনয় জগতে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনার কি মতামত?
0: আমি যখন তাদের জায়গায় ছিলাম, আমি একটা জিনিস প্রচন্ড অপছন্দ করতাম। আমি যখন ধরুন ফার্স্ট ইয়ারে ছিলাম বা সেকেন্ড ইয়ারে ছিলাম, আমি অপছন্দ করতাম যখন কেউ বার্তা দিত। ফলে আমি বার্তা দেওয়ার একদম বিশ্বাস করি না। যদি কেউ কিছু করতে চায় তারা করতেই পারে, তারা অভিনয় কেউ যদি অভিনয় করতে চায়, কেউ যদি ক্রিকেট খেলতে চায়, তাদের করা উচিত। শুধু একটাই রিকোয়েস্ট, আবেদন সবার কাছে, সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া নিয়ে অবসেশনটা যদি একটু বন্ধ করা যায়। আমার মনে হয় যে এই অবসেশনটা বেশি দিন টিকবে না, কিন্তু যতদিন থাকবে, আজকে যারা ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা করছে, যে কোনো ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা করছে, তারা একটু ভুল জিনিসের দিকে তাকিয়ে আসার চেষ্টা করছে। মানে তাদের মোটিভেশনকে আমি একদম ব্লেম করছি না, আমি বলছি না যে তারা অভিনয়কে ভালোবাসে না বা তারা সিনেমাকে ভালোবাসে না বা তারা নাটককে ভালোবাসে না, কিন্তু তারা যে যে জিনিসগুলো করছে এই প্রফেশনে আসার জন্য, সেইটা হয়তো তাদের ক্রাফট থেকে তাদেরকে ডাইভার্ট করে দিচ্ছে, ডিস্ট্র্যাক্ট করছে।
1: আচ্ছা, সিনেমা, সিরিয়াল, সিরিয়ালও আপনাকে অভিনয় করতে দেখেছি, যদি পেছনের দিকে ফিরে তাকাতে হয় তাহলে আপনার কোন কাজটি এখনো পর্যন্ত মনে একদম গেঁথে রয়েছে?
0: সেই কাজটি এই বছর মুক্তি পাবে, আশা করছি জুলাই বা অগস্ট মাসে সেই কাজটি মুক্তি পাবে, এবং সেই ছবির পরিচালক হলেন তথাগত মুখোপাধ্যায়, যিনি পাড়িয়ার পরিচালক, একই প্রডিউসার, একই ডিরেক্টর। ছবিটা আমার কাছে প্রচন্ড ইন্টারেস্টিং, কারণ এটা হচ্ছে একটা ওয়ান শট ছবি, এই ছবিতে কোনো কাট নেই, মানে 2 ঘন্টা 5 মিনিটের ছবি, একেবারেই ওয়ান শট। এবং আমরা অনেকেই যারা ধরুন ওয়ান শট ছবি দেখেছি বা ওয়ান শট সিরিজ দেখেছি, আগের বছর একটি খুব গুরুত্বপূর্ণ সিরিজ বেরিয়েছিল অ্যাডোলেসেন্স বলে, তো সেই রকম ভাবেই এটা একেবারে একটা ওয়ান শট ছবি। এটা করে আমি খুব আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি, একটু কষ্ট হয়েছিল, কারণ ধরুন আপনি আমরা যখন শুটিং করি আমাদের হয়তো 2 পাতা সিন, এক পাতা হয়ে কাট হয়ে গেল, একটু ক্লোজ শট গেল, একটা মিড শট গেল, এখানে তো কিছু নেই। ফলে 45 মিনিটের শেষে যখন কেউ একটা ভুল করছে তখন আবার শুরু করতে হচ্ছে প্রথম থেকে। এইটা করে আমি খুব আনন্দ পেয়েছিলাম, বিকজ দিস ওয়াজ অলমোস্ট লাইক থিয়েটার।
1: এই কথা রেশ ধরেই আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আপনার পরবর্তী কি কি আমরা কাজ দেখতে চলেছি একটু যদি বিস্তারিত ভাবে।
0: আমি একটি কাজ করেছি, একটা ভূতের গল্প, তার নাম মাস্টার মশাই, এবং মাস্টার মশাইয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। এই গল্পটি বা এই কাজটি আপনারা দেখতে পারেন, আরো আনন্দ বলে একটি অ্যাপ আছে, সেখানে আপনারা দেখতে পারবেন, সেটা 1 মার্চ রিলিজ করেছে। এর পরে যে কাজটি আমার রিলিজ করছে তার নাম হলো ফুল পিশিয়ান এডওয়ার্ড, তার পরিচালনায় আছেন শিবপ্রসাদ মুখার্জি স্যার এবং নন্দিতা ম্যাম, তাদের সাথে এটা আমার প্রথম কাজ, প্রথম কোলাবোরেশন। এই কাজটি করে আমার খুব আনন্দ পেয়েছি। সেই কাজটি মুক্তি পাচ্ছে মে মাসে। যে ছবিটির কথা আমি এক্ষুনি বলছিলাম, ওয়ান শট ছবি, বাংলার ওয়ান শট ছবি, সেই ছবিটিও মুক্তি পাবে আশা করছি জুলাই অগস্ট মাসে। এবং আমি খুব আনন্দ পেয়েছি একটি কাজ করে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা গল্প ছিল রেকর্ড বলে, তো সেইটাকে কন্টেম্পোরাইজ করে একজন পরিচালক কৃষ্ণেন্দু কারার, তিনি একটি ফিচার ফিল্ম করেছেন, সেই ফিচার ফিল্ম এখন বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরছে, আশা করছি এই বছর রিলিজ করবে। এছাড়া আরো অনেক কাজ আছে, কিন্তু এত কিছু বলে দিলে আমার মনে হয় শ্রোতা বন্ধুরা গুলিয়ে যাবে। আপাতত আপনারা জেনে রাখুন আমার একটি ভূতের গল্প আছে, বেরিয়ে গেছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন সেটার ব্যাপারে। মাস্টার মশাই দেখবেন, ভয় পেলে নিশ্চয়ই জানাবেন, ভয় না পেলে আরো জানাবেন।
1: ভবিষ্যতে কি টলিউডেই থাকার ইচ্ছে আছে নাকি বলিউড বা অন্য কোন ইন্ডাস্ট্রিতে সুযোগ পেলে যাওয়ার ইচ্ছে আছে?
0: সত্যি কথা বলতে আমি ভাষাটা জানি না, কিন্তু এখন মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজ হচ্ছে সেই কাজ দেখে আমার খুব ঈর্ষা হয়, আমার প্রচন্ড ঈর্ষা হয়। এবং আমি আমি সত্যি বলছি, শুধু মালায়ালাম ইন্ডাস্ট্রি নয়, তেলুগু ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কন্নড় ইন্ডাস্ট্রিতে, এইখানে যে ধরনের

0: বাবা
1: হ্যাঁ, এই ভাষাটাকে আমি ভীষণ ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, এবং এই শহরটাকে আমি খুব ভালোবাসি। একটা শহর যেখানে এই এই যে ইডেন গার্ডেন্স এর পাশে এই যে এত বড় একটা ইনস্টিটিউট, এই যে এত ইনস্টিটিউশন, এই এই কেউ ইংরেজিতে কথা বলছে, কেউ মারবাড়ি, একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছেন বড় বাজার দিয়ে, এই কসমোপলিটন ব্যাপারটা আমি খুব এনজয় করি। এই শহরটা থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু যদি সুযোগ সুবিধে হয় আমি নিশ্চয়ই মালায়ালাম ইন্ডাস্ট্রি বা তেলুগু ইন্ডাস্ট্রি দিকে কাজ করতে চাই, কারণ আমার মনে হয় যে তারা ইন্টারন্যাশনাল স্তরের কাজ করছেন।
2: ভবিষ্যতে কি শুধুই অভিনয় করার ইচ্ছে আছে না ডিরেকশন দেওয়ার সৌম্য মুখোপাধ্যায়ের ইচ্ছে আছে?
1: এই প্রশ্নটি কেউ করেনি আমাকে আজ অব্দি, মানে এই এটা দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। আছে আছে, ডেফিনেটলি আছে, কিন্তু এই মুহূর্তে না, আমি ওটা শিখতে চাই, আমি ডেফিনেটলি সেটা শিখতে চাই। আমি ওইটা আমি একটা প্রতিষ্ঠানে গিয়ে আমি শিখতে চাই, কারণ ডিরেকশন খুবই টেকনিক্যাল একটা ডিপার্টমেন্ট। তবে আমার আরেকটা জিনিস করার খুব ইচ্ছে, আমি হয়তো জানি না সেটা করতে পারবো কিনা, তবে আমার আমার স্পোর্টস জার্নালিজমের প্রতি একটা অদ্ভুত টান এখনো রয়ে গেছে, এবং আমি মানে বিভিন্ন জার্নাল, বিভিন্ন ডেটা ক্রাঞ্চিং এসব করি ক্রিকেটের, এটা লোকে জানে না। তো আমি আমি জানি না, আমি হয়তো কোনোদিন সেই দিকেও চলে যেতে পারি কিছুদিন, কিছু বছরের জন্য। আই ডু নট নো ওয়ের ইট লাইফ ইজ গোন টু টেক মি, বাট নিশ্চয়ই ডিরেকশন আমি দেবো, বা হয়তো স্টেজে দেবো, স্ক্রিনে কোনোদিন না।
2: আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আর বিদায় নেব, তবে এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান শুনছেন সে সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
1: শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্রথমত অসংখ্য ধন্যবাদ যারা আমার এই সাক্ষাৎকারটি শুনলেন। আমি যেটা প্রথমেই বলেছিলাম, এই জায়গা আসতে পেরে আমি সত্যি মানে খুব ধন্য মনে করছি, এবং আমি আমি সত্যি মানে আই ফিল ভেরি ভেরি স্পেশাল অ্যান্ড অনার্ড টুডে, এবং আশা করছি যে আমি যে যে জিনিসগুলো শেয়ার করলাম সেটা হয়তো কোথাও গিয়ে আপনাদের জার্নিতে আপনাদেরকে হেল্প করবে, আপনাদের মোটিভেট করবে, এবং আমাদের কাজের পাশে থাকবেন, কাজে কিছু ভুল হলে অবশ্যই বলবেন, আপনারা টিকিট কেটে বল ভরিয়ে দিন, তাহলেই হবে।
2: আজ এই পর্যন্তই, আবার অন্য সময়ে ফিরে আসব অন্য কোন অতিথিকে সঙ্গে নিয়ে। আজ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। আপনার পথ চলা আরো দীর্ঘ হোক, আরো উজ্জ্বল হোক।
1: ধন্যবাদ।
2: আমরা চাই বড় পর্দায় আপনি বারবার ফিরে আসুন নতুন কোন গল্প নিয়ে, নতুন কোন চরিত্র নিয়ে। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
3: শুনলেন হাউসফুল অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন পল্লবী সিনহা, প্রযোজনা দুর্বাদে।
4: শুনলেন হাউসফুল আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন স্টুডিওয়, তিনি অভিনয়, নাটকের অভিনয়, তিনি আমাদের সবার ভীষণ প্রিয়, ভীষণ পরিচিত একজন মানুষ। তার নামটা বললেই আপনারা বুঝতে পারবেন এবং তার কণ্ঠস্বর শুনলে তো আরও আগে বুঝতে পারবেন, মেঘনাদ বধ কাব্যকে যিনি আমাদের কাছে মূর্ত করে তুলেছিলেন। শুধু এই একটাই নয়, আরও অনেক অনেক আছে, শুধু আমি এটা দিয়েই শুরু করছি। আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছি নাট্য ব্যক্তিত্ব শ্রী গৌতম হালদারকে। নমস্কার আকাশবাণী মহিলাদের আসরে, আপনাকে স্বাগত।
1: নমস্কার শর্মিষ্ঠা, নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে নমস্কার।
0: আচ্ছা, আমরা প্রথমেই যেটা জানতে চাইব, হয়তো অনেকেই জানেন কিন্তু অনেকে হয়তো জানেন না, তাদের জন্য যে আপনার অভিনয় জীবনের শুরুটা কিভাবে, মানে কোনো বিশেষ মুহূর্ত বা কোনো মানুষের কাজ দেখে কি আপনার মনে হয়েছিল যে মঞ্চই আপনার প্রধান জায়গা?
1: এই শুরুর কথা বলতে গেলে এক এক সময় এক এক রকম করে কথা মনে হয়। সেটা হচ্ছে যে শুরুরও শুরু আছে। তো এই মুহূর্তে যেটা একেবারে শুরুর কথা মনে পড়ে, সেটা হচ্ছে প্রায় আমার তখন এই ক্লাস ফাইভ টাইপ হবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ক্লাস না তারও, হ্যাঁ ক্লাস ফাইভ।

0: এইবার মতেই মনে হচ্ছে। তো সেই সময় ওই আমরা বন্ধুরা মিলে যেরকম আমরা সবাই করি ছোটবেলাতে, ওই মায়েদের কাপড় টাঙিয়ে কোন একটা কোন এক বন্ধুর বাড়িতে গিয়ে তাদের যে ফাঁকা উঠোনটা অথবা একটা ফাঁকা ঘরে সেইখানে সব ওই রকম কাপড় টাপড় টাঙিয়ে যেন খুব একটা স্টেজের সমস্ত প্রপার্টিজ হচ্ছে, তখন তো আর প্রপার্টিজ কাকে বলে জানতাম না, যেন শাড়িগুলোকে দিয়ে খুব রহস্য তৈরি হচ্ছে, এরকম করে একটা লাল নীল কাপড়ের মধ্যে দিয়ে ওই রকম। আর আলো যদি বলেন, তখনকার আলো মানে হচ্ছে যদি কারুর বাড়িতে কোনো বন্ধুর বাড়িতে টেবিল ল্যাম্প থাকতো, তো সেই টেবিল ল্যাম্পটা দেওয়া মানে হচ্ছে মুখের ওপর ওই আলোটা পড়ছে মানে হচ্ছে দুর্দান্ত একটা লাইটিং হচ্ছে আর কি। তো এই সবই মনে পড়ে আর কি। মানে আসল কথা এই জন্যই বললাম যে এই থিয়েটারের ভেতরে এত বছর পরেও একেবারে সেই ছোটবেলার কথা মনে করার থেকে আজকে এই এত দিন পরে, এত বছর পরে মনে হয় এগুলোর মানে এই সময় মনে হয় যে এক এক সময় মনে হতো হয়তো কারোর কাছে এর কোনো দাম নেই, কেননা অনেকেরই বা প্রায় সবারই এরকম ছোটবেলায় খেলনা বাটি খেলার মতো বা পুতুল খেলার মতো এরকম নাটক নাটক খেলা সেটা তারা সবাই করেছে, কিন্তু স্মৃতি যে কিভাবে মানুষের মনে দাগ কাটে এবং তার ভবিষ্যতের কাজকে কাজের রূপরেখা নির্ধারণ করে সেইটা পরে অনেক পরে নিজে অনুভব করেছিলাম। তারপরে মনীষী বা বিজ্ঞানী বা নানা স্তরের ব্যক্তিত্বদের বই পড়তে পড়তে বা তাদের কথা শুনতে শুনতে, মানে সেখানে ফ্রয়েড থেকে শুরু করে রবি ঠাকুর এদের প্রথম এরকম, তখন মনে হয়েছিল যে এই শৈশব মানুষের জীবনে একটা গভীর ছাপ ফেলে, আর বিশেষ করে যদি আমরা নিজেকে শিল্পী মনে করি বা শিল্পসত্তার কাছাকাছি কোথাও একটুখানি পৌঁছবার চেষ্টা করেছি যদি নিজেকে মনে করি, তাহলে সেখানে শৈশবটা বিশাল খুব খুব খুব করে কাজ করে আমাদের মনের ভেতরে। তো সেইটাই এই মুহূর্তে মনে হচ্ছে আর কি। তো তারপরে সেইখান থেকে মনে হয় আমরা সবাই যেরকম ওই যে একটু জলপাই কোথায় বলতে পারেন সেই নাটক থেকে শুরু করে এইরকম সব, তারপরে রেডিওতে ছোটবেলায় যে নাটক শুনতাম, এই এখন রেডিওতে এসে আমি কথা বলছি আর তখন এই স্মৃতিগুলো মনে পড়ে যায়, সেই নাটকগুলো যখন শুনতাম আর মনের ভেতরে কল্পনায় সব নানা রাজ্যে ঘুরে বেড়াতাম, আর তখন তো বুঝতে পারতাম না কি করে এমন করতো, কিরকম কিন্তু কিরকম ম্যাজিক তৈরি করতো গলার ভেতরেই, যেন সে কত দূরে চলে গেল আবার কথা বলতে বলতে কত আসতে কত কাছে চলে এলো, এই সবগুলো যে কিভাবে হতো তখন বুঝতাম না, কিন্তু তারা একদম অদ্ভুত একটা মায়া জাল বা মনের ভেতরে ওই কল্পনার জাল বুনে দিত আমাদের আমাদের প্রত্যেককেই বুনতো। তো সেইখান থেকে তারা গ্রেট মানে বাচিক শিল্পী বলে মনে করি আমরা সবাই। তো এই এই আর কি, মানে থিয়েটারের কথা বলতে গেলে, নাটকের কথা বলতে গেলে একেবারে শুরুতে এই সমস্ত কথাই মনে পড়ে আর কি।
1: আপনার ছোট থেকে বড় হওয়া কি কলকাতায় নাকি?
0: না, কলকাতায় নয়, প্রধানত মফস্বলে, আর আমার বছরের প্রায় অনেকগুলি মাস মানে 3-4 মাসের মতো কাটতো একেবারে গ্রামে, কাজে সেই অর্থে গ্রাম বা একেবারে বাংলার মাটি, তার ক্ষেত, তার মাঠ, গরু, গোয়াল, চাষ, মাঠ পেরিয়ে বৃষ্টি, বড় বড় পুকুর, দিঘি, আল আলপথ, একেবারে মাটির রাস্তা যেখানে শুধু ধুলো ওড়ে গরমকালে, আর শুধু বর্ষাকালে একেবারে কাদা, সেখানে গরুর গাড়ি করে যাওয়া, এই সবগুলো একেবারে আমার মানে কি বলবো, মানে অর্গ্যানিক মেমোরি বলতে যেটা বোঝায়, একেবারে শারীরিকভাবে সেই সেই স্মৃতিতে ঢুকে আছে আমার কাজে। আমার এগুলো খুব আমার কাছে বেঁচে থাকার একটা বড় মন্ত্র বলেও মনে হয়।
1: এই আপনি যেটা বললেন যে শারীরিক ইয়ের মধ্যে ঢুকে আছে আপনার যে সেই গ্রামের গন্ধ, মাটির গন্ধ, তো সেই ক্ষেত্রে একটা কথা আমার মনে হচ্ছে যে আপনার অভিনীত যে মেঘনাদবধ কাব্যে আমরা জানি, আমরা মানে মেঘনাদবধ কাব্যকে আমরা মূর্ত পেয়েছি আপনার থেকে, তো এই যে একটা দীর্ঘ সময়ের একক অভিনয় মেঘনাদবধ কাব্য, তো এই মহাকাব্যে রাবণ বা মেঘনাদকে মঞ্চে শরীরী ভাষায় জীবন্ত করার জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন?
0: যদি তৈরি আদু হয়ে থাকে তাহলে বা একটুখানি যদি হয়ে থাকে, এই কথাটা বলা যায় যে এটা কখনো বিশেষ একটা নাটকের জন্য তো নয়, এইটা জবে থেকে মানে মনের এই বল।

কি বলবো, মানে অবচেতন মনে থিয়েটার বা অভিনয়কে ভালোবাসতে বা ভালোবাসা শুরু হয়ে গেল কোনো না কোনোভাবে শৈশবের পর থেকে, যখন আমি নিজেও কনসিয়াসলি বা সচেতনভাবে ঠিক করে নিজে থিয়েটার করব ভবিষ্যৎ জীবনে। আমি থিয়েটার করব এটা ঠিক করেছিলাম অনেক পরে, মানে আমার গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে, মানে প্রায় সেই অর্থে কলেজ টলেজ পেরিয়ে তারপরে, এই নয় যে ছোটবেলা থেকে ঠিক করেছিলাম আমি থিয়েটার করব। হ্যাঁ, তো কিন্তু ওই নানাভাবে এটা কাজ করে আর কি মনে, যে বা যে কল্পনা মানুষের মনে ঘটে সেই কল্পনাকে তো ফুটিয়ে তোলে তার শরীর, গলা, সব জেস্টার কি তার চলন, কথা বলা থেকে শুরু করে সব কিছু দিয়ে একজন অভিনেতা, তার ভঙ্গি, তার তাকানো, তার তার গলার আওয়াজের কম্পনের পরিবর্তন কিংবা আবেগ অনুভব, ওই সবগুলোই সে তার শরীরে ধারণ করে এবং সেইখান থেকে সে এমনভাবেই সেটা তার ভেতরে ক্রিয়া করতে শুরু করে, কাজ করে, যে সেটা বাইরে থেকে দেখা যায়। এটা হচ্ছে অভিনেতার কাজ। কিন্তু এইটা না আসলে এটা একদিনের কাজ নয় বা কি বলবো, শুধুমাত্র একটা দিনের ভেতরে দু ঘন্টা তিন ঘন্টার কাজ নয়। এখন বলতে পারি এইটা না সারাদিন ধরে, সারাক্ষণ ধরে ওই ভালোবাসার যবে থেকে শুরু হয়েছে থিয়েটারকে, বা আমি যখন জানতামও না যে থিয়েটারকে ভালোবাসি, তখন থেকেই কিন্তু এটা শুরু হয়ে যায় এবং সেই রকম করেই শরীরও তৈরি হতে থাকে। তারপর যখন আমি বা আমরা কেউ সচেতনভাবে ঠিক করি যে আমি ভবিষ্যতে আমি না এরপরে আমি থিয়েটার করব, এক অভিনয় করব এবং সেইটাই আমার জীবনের প্রধান কাজ হবে, যখন ঠিক করি তখন এই কাজগুলোকে আমরা অর্গানাইজ করি। অর্গানাইজ করি মানে কি, আচ্ছা গলা তৈরি করতে হবে, তাহলে গলা কত রকম করে তৈরি করা যায়, আচ্ছা এবার গলা তৈরি করা কেন তৈরি করব, সেই তার কারণ কি, জন্য গলা তৈরি করতে হয়, এসব একই সঙ্গে বোঝা, তারপরে তার কত রকম রাস্তা আছে, মানে শুধু রেওয়াজ থেকে শুরু করে তার স্বরচনা থেকে শুরু করে সুর কাকে বলে, রাগ কাকে বলে, ছন্দ কাকে বলে, টোনাল কোয়ালিটি কাকে বলে, কী করে টোনাল কোয়ালিটি চেঞ্জ করতে হয়, কী করে মাত্রার ভেদ হয় আর কি। কিন্তু এই যে এগুলো সব কনসিয়াসলি বলছি আমি, কিন্তু এগুলো কিন্তু মানুষের জীবনে নানা রকম করে ঘটতে থাকে। তা সেই জীবনটাকে চেনার সঙ্গে সঙ্গে বা মানুষের মানুষের ব্যবহারের যেভাবে তাদের ব্যবহারিক দিকগুলো যেভাবে বেরিয়ে আসে, তারা যেভাবে বেঁচে থাকে, সেগুলিকে দেখতে দেখতে এবং নিজেকে চিনতে চিনতে, অন্যকে চিনতে চিনতে এইগুলোকে ধারণ করার চেষ্টা করতে হয়। আচ্ছা আমার প্রকৃতিগতভাবে আমি এইভাবে কথা বলি, ধরুন এটা যদি আমি বুঝতে পারি, তাহলে প্রকৃতিগতভাবে ওই চরিত্রটি কেমন করে কথা বলে সেইটা, আর কেন কথা বলে, আচ্ছা সে কি ভাবছে, মানে তার মনের ভেতরেও ঢোকার চেষ্টা করতে হয়। তার মনের ভেতরে ঢোকার চেষ্টা করা মানে তখন সাইকোলজি কি, মনস্তত্ত্ব কি, বা একজন মানুষের মন কিভাবে চলে সেটাও বোঝার চেষ্টা করতে হয়। এই করে করে করে করে একদিক থেকে চলছে, আবার সেইটাকে কিভাবে আমি আমার পুরো শরীরে রূপ দেব তার জন্য শরীরের ওপরে কাজ করতে হয়। কি করে কাজ করব, মানে একেবারে সোজাসুজি বলতে গেলে শরীর ভাঙা, তারপরে আবার গড়া, ভাঙা গড়া, ভাঙা গড়া, এর ভেতর থেকে চলতে থাকে। আর ভাঙা মানে কি, মানে আমার হাঁটার ধরন এরকম, কিন্তু আমাকে যদি অভিনয় করতে হয়তো আমাকে 100 রকম কম করে, আরও বেশি রকম, 1000 রকমের হাঁটা তৈরি করতে হবে। তা কী করে তৈরি করব আমি, এবারে মানুষ হাঁটে কেন, কিভাবে হাঁটে, হাঁটার ভেতর থেকে তার কি, তার মনের কোন জগৎটা চলে আসে, তার কোন ব্যক্তিত্ব আসে, এগুলো একদিকে বোঝা, আর একদিকে হাঁটার বিজ্ঞানটা কি, যদি আমি খুব সহজে বলছি আর কি, কিন্তু আসলে বোঝাই যাচ্ছে আর সহজ নয় আর কি। মানে আমার কোনো স্টুডেন্টকে অভিনয়ের যদি আমি বলি যে ঠিক আছে তুমি 10 রকম করে হাঁটাও, তো হঠাৎ তার মাথায় বাজ পড়ে আর কি, কীভাবে 10 রকম করে কী করে হাঁটবো। কিন্তু যদি একবার এটার ভেতরে কেউ বোঝার চেষ্টা করে, 100 রকম করেও হাঁটা, এবার এই যে শেখা, তারপরে বিভিন্ন ভঙ্গি, একই কাজ একই অ্যাকশন, ধরুন খুব সিম্পল অ্যাকশন।

0: জল খাওয়া অথবা একটা পান খাওয়া অথবা কাউকে ডাকা, যে কোনো একটা অ্যাকশন কত রকম করে পাল্টে যায় চরিত্রের ভেদে এবং মানুষে মানুষে, এবং কেন পাল্টায়, এবং একই মানুষ সেও কত রকম করে পাল্টাতে পারে। মানে একটা কথা তো, প্রত্যেকটি মানুষ নানা রকম ভিন্ন ভিন্ন রকম করে এই কাজটি করবে, তারপরে একটাই মানুষ আবার কিরকম করে তার একশোটা মনের অবস্থার সঙ্গে সঙ্গে একশো রকম করে একই কাজ করবে, এইগুলো বোঝার চেষ্টা আর অনন্তের পেছনে ছোটা আর কি। এক কথায় বলতে গেলে খুব ছোট্ট কথায় সাধারণভাবে একটুখানি একটু জীবনকে বোঝার চেষ্টা, জীবনের চলনকে বোঝার চেষ্টা, প্রকৃতিকে বোঝার চেষ্টা, তার সঙ্গে সঙ্গে ইউনিভার্স বিশ্ব ব্রহ্মাণ্ডকেও একটু বোঝার চেষ্টা। এটাও অনেক বড় বড় কথা মনে হচ্ছে, কিন্তু এগুলো হয় কিন্তু খুব সহজে, খুব ছোট ছোট কাজ থেকে।
1: আচ্ছা, আমরা জানি আপনার অনেক নাটক তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু তার মধ্যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পর আপনি যখন সেই বিখ্যাত নাটকটিতে অভিনয় করলেন,
0: তামাকু সেবনের অপকারিতা বলছেন বোধ হয়?
1: হ্যাঁ,
0: কিছুদিন আগে তামাকু সেবনের
1: অপকারিতা, ঠিক। ওইখানে কি কোনো মানে কোনো চ্যালেঞ্জ কাজ করেছিল আপনার?
0: হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে যে আসলে ছোটবেলা থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এই নাটকটা শুনে বড় হয়েছি, এত ভালো লাগতো, এত ভালো লাগতো। তিনি একেবারে মানে কিরকম মানে এমন তার গলাতে এমন মোহ সৃষ্টি করতেন, এমন চরিত্র সৃষ্টি করতেন যে ও দেখতে দেখতে মানে শুনতে শুনতে, ওটা তো দেখিনি, শুনতে শুনতে একেবারে সেই কোথায় চলে যেতাম এবং কোন মনের কোন গহনে গিয়ে তিনি বিরাজ করতেন। কিন্তু তারপরে এত বছর পর যখন সেটা করতে গেলাম, প্রথমে স্বাভাবিকভাবেই মনে হয় যে আচ্ছা নতুন কি হবে, এখনও মনে হয় আমার, একদম নাটক যবে থেকে শুরু করেছিলাম তখনও মনে হতো কি নতুন হবে রে বাবা, আমি তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু এই করতে করতেই নতুনকে দেখা যায়। নতুন মানে কি? নতুন মানে যে চরিত্রটা আমি শুনে একরকম করে বুঝেছি, সেই চরিত্রটাকে যদি আমি বোঝার চেষ্টা করি, আরও অনুভবের চেষ্টা করি, সেই অনুভব করতে করতে দেখা যায় যে আমার দেখার সঙ্গে চরিত্রটাটা পাল্টে যাচ্ছে। সেটা সব ক্ষেত্রেই হয়, মানে সব নাটকের ক্ষেত্রেই হয়। যে নাটক ধরুন আগেও মহান অভিনেতারা করে গেছেন, সেই নাটকও যখন আমি করেছি একই রকম ঘটেছে। তো সেক্ষেত্রেও এটা ওই প্রথমে খুব ভয় করে, কিন্তু তা যেই যেহেতু এত বছর ধরে করে আসছি এবং বিশ্বাস করি যে আমি যদি দেখতে চাই এবং যদি আমার ভালোবাসা থাকে এই চরিত্রের প্রতি, যে চরিত্রটি আমি অভিনয় করছি, তাহলে আমার আমি সেই চরিত্রটিকে আরও দেখতে পাবো। তা সেটা করতে গিয়েই দেখেছি যে আরে এই চরিত্র তো আমি দেখিনি, মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায় যা দেখিয়েছেন তা তো দেখেইছে, কিন্তু তিনি সেটা ছাড়া একেবারে অন্যরকম আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। তো তখন সেই দেখাগুলো আবার বা অনুভবগুলো ওগুলো শরীরে এবং গলাতে তৈরি হয়, ফুটে ওঠে একজন অভিনেতার। তা সেইভাবেই হয়েছে।
1: আচ্ছা, আপনি তো দীর্ঘকাল একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন আমরা জানি, এরপরে আপনি নিজের মতন আরেকটি দল তৈরি করলেন, তো এই যে নতুন যে দলটি করবেন বলে ঠিক করলেন, সেই সিদ্ধান্ত নেওয়াটা কি খুব কঠিন ছিল নাকি খুব স্বাভাবিক ছিল?
0: কি বলি, কঠিনও না সহজও না, কিন্তু বাইরে থেকে দেখতে গেলে কঠিন। আমার কাছে না, আমার কাছে কঠিন সহজ না, এটা এটা এটা করতে হবে, আমি ভবিতব্য এবং কিভাবে করব কি না করব কিছুই জানি না। কিন্তু যখন নতুন দল যখন শুরু করি মানে মনে হতো কিছুই নেই, কিন্তু একটা জিনিস অনুভব করতাম, আমার ভালোবাসা আছে, আমার ইচ্ছে আছে থিয়েটার করার, এবং হয়ে যাবেই, কোনো না কোনোভাবে হয়ে যাবে। আর যদি সেইটা থাকে তখন না ওই ভালোবাসার অনুভবেই, কাজের ভালোবাসার অনুভবেই সেই কাজের সঙ্গে আরও কিছু কিছু মানুষ যুক্ত হতে থাকে, তাদেরও যদি কাজটা ভালো লাগে বা ভালোবাসে তারা, সেই রকম অনেক বন্ধু পেয়ে যায় আস্তে আস্তে সেই মানুষ। তো আমিও এরকম অনেক বন্ধু, অনেক কাছের লোক পেয়ে গিয়েছিলাম, তারা আজও আছে সেই, এবং তাদের ভেতরে বেশ প্রধান কয়েকজন আছে, আর যে এক এক প্রধান তো আমার দলের প্রধান, যিনি আমি বলি অভিনেত্রী এবং দলের সেক্রেটারি দূতী, সেও আছে একেবারে শুরু থেকে, মানে দল কীভাবে হবে না হবে তা সব কিছুই তৈরি হয়েছে। এবং তারপরে বন্ধু ছাত্র

0: ছাত্র ছাত্রীরা যারা শিখতে চায়, এই করে করে করে করে হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম যে কঠিন না সোজা, এটা না বলা কঠিন মানে আমার পক্ষে। তার কারণ আমি এটা জানি যে বাইরে থেকে অনেকে দেখে পরে আমি বুঝেছিলাম, তারা বলেছিল এইটা গৌতম তুমি এটা কী করে করলে, আমরা অবাক হয়ে গিয়েছিলাম এবং আমরা ভাবতেও পারিনি যে এইরকম করে আবার তুমি এক নতুন দল করে এইরকম করে করতে করতে পারবে। এটা তারা কিন্তু খুব সত্যিভাবে সত্যি করেই বলেছে, আমি যখন তাদের মুখের দিকে তাকিয়েছি বুঝতে পেরেছি। তা সেখান থেকে বুঝেছিলাম যে হয়তো কাজটা কঠিন বাইরে থেকে, কিন্তু আমার কাছে কঠিন সোজা কিছুই লাগেনি, আমার কাছে ভালো লেগেছিল এবং মনে হয়েছিল অপরিহার্য, করতেই হবে, তাই মনে হয়। আজও যদি হঠাৎ করে আমি মনে হয় না আমার দল নেই, তাহলে আমি কি করব, আমি যেখান থেকে ওই থিয়েটারই তো করব। সেটা থিয়েটার একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটাও শিখিয়েছে থিয়েটারই আমাকে, নাও অ্যান্ড হিয়ার, মানে এখানে আছি এবং এই সময়ে আছি, তো এই সময় এখানে দাঁড়িয়ে আমি কি করতে পারি তার উপরে থিয়েটার নির্ভর করে। আমি যদি কোনো একটা ছোট্ট জায়গা পাই তো সেখানে করব, যদি জায়গা না পাই আমি ফুটপাতেও করেছি, বাড়ির ছাদেও করেছি, কোনো ঘরের ভেতরেও করেছি থিয়েটার, নানা জায়গাতে, ওপেন স্পেস থেকে শুরু করে তিন দিক নানা মঞ্চ, কাজেই ওটা হয়ে যায় আর কি। মানে থিয়েটার করতে গেলে শেষ পর্যন্ত লাগে তো সেই বলে না যে একজন অভিনেতা এবং একজন দর্শক যার সঙ্গে ইন্টারাকশন হবে, তো সেটা যত মানুষের মানুষের যতক্ষণ এই ক্রিয়া প্রতিক্রিয়া চলবে থিয়েটার থাকবে, আর আমার ভালোবাসার এই বিষয়টি থিয়েটার এটাও থাকবে আমার কাছে বলে আশা করি আর কি।
1: আচ্ছা, পরিচালক গৌতম হালদার আর অভিনেতা গৌতম হালদার, এই মানে পরিচালক এই অভিনেতা গৌতম হালদারকে কতটা শাসন করেন? মানে আমি যেটা বলতে চাইছি যে নিজের নির্দেশনায় নিজে অভিনয় করা, এটা কি কঠিন?
0: কঠিন তো সেই কঠিন পথ কীভাবে পেরোবো তারও রাস্তা আমাকে বার করতে হয়েছে নানা সময় নানাভাবে। প্রথমেই বলি যে অভিনেতাকে আমি অনেক অভিনেতা গৌতম আমি আর কি, আমি সেদিন যে মনে করি আমি ওইটাই করতে এসেছিলাম, এবং পরিচালক হয়েছে আউট অফ কম্পালশন বলা যেতে পারে। এটা এটাও মানে ইতিহাসও তাই বলে যে ঐতিহাসিকভাবেই আর কি, যে বাংলা বা ভারতবর্ষে এরকম হয়, যারা অভিনেতা হয়ে একটুখানি মানুষের কাছে যেতে পেরেছেন তো তাদের সঙ্গে অনেকে যখন আর তারা সহ অভিনেতারা আসেন অভিনয় করতে করতে তারা বাধ্য হয় এক সময় পরিচালনার কাজ করতে, তো হয়তো আমিও সেইভাবে পরিচালক হয়েছি। কিন্তু হয়েছি বলেই যে পরিচালনা শিখবো না তা তো নয়, হয়েছি যখন তখন, যেহেতু অভিনয়ের সঙ্গে আমার এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাকে পরিচালনার কাজ শিখতে হয়েছে, তো শিখেছি ওই রকম ওই অভিনয়ের রাস্তা ধরেই। অভিনেতারা কেমন, তাদেরকে কিভাবে কথা বললে তাদের ভেতর থেকে বেস্ট বেরিয়ে আসে, তারা তাদের লিমিট ক্রস করতে পারে, সীমা অতিক্রম করতে পারে, আরও ভালো আরও অন্যরকম কিছু প্রত্যেকবার কী করে তারা তৈরি করবে, এটা নিজে অভিনেতা বলে আমি হয়তো খানিকটা অন্য অভিনেতাদের বুঝতে পারি, তাদের প্রশংসা তাদের কতটা উদ্বেলিত করে, আবার কোনো একটি সমালোচনা তাদের কতটা আঘাত করে, এই সমস্ত সেন্সগুলো আমার ভেতরে অভিনেতা বলি হয়তো একটু বেশি বুঝি আমি। কাজে অন্য অভিনেতাদের ক্ষেত্রেও আমি যখন পরিচালনা করি তাদেরকে তাদের সেন্সিটিভিটি বোঝা হয়তো আমার পক্ষে একটু সুবিধে হয়ে গেছে। আর এছাড়া এইটাই জন্যই বললাম যে থিয়েটারের প্রধান থিয়েটার দাঁড়িয়ে থাকে অভিনেতাদের ওপরে, তা একজন পরিচালক তার অভিনেতাদের ভেতর থেকে তার বেস্ট কী করে বার করবে বা তৈরি করবে, কী করে তার অ্যাম্বিয়েন্স তৈরি করবে, সেই পরিমণ্ডল তৈরি করবে যেখানে অ্যাক্টররা একই সঙ্গে তাদের ফ্রিডম বোধ করবে পুরোপুরি, এবং লিবার্টি ফ্রিডম এগুলো থাকবে, একই সঙ্গে সঙ্গে ডিসিপ্লিনে চলবে, এইটা কোন পরিমণ্ডলে হয় কোন সম্পর্কে হয় সেইটার চর্চাটা খুব দরকার একজন পরিচালকের ক্ষেত্রে। আমি জানি না এটা একটুখানি হয়তো মনে হচ্ছে দার্শনিক কথা, কিন্তু এটার অনেক ওই অ্যাপ্লাইড দিক আছে আর কি, কীভাবে কোন নাটক কিভাবে পরিচালনা করলে সবচাইতে তাড়াতাড়ি।
1: না কিন্তু আপনার নিজের পরিচালনায় নিজে যখন অভিনয় করছেন সেইটা কতটা কঠিন নাকি কঠিন নয়?
0: নিজের পরিচালনায় করাটা কঠিন, তার কারণ হচ্ছে আমি বাইরে থেকে যে কোনো অভিনেতায় তার একটা পার্ট

0: ক্যামেরা থেকে নিজেকে দেখে, যদি সে ভালো অভিনেতা হয়। আমি দেখার চেষ্টা করি কিন্তু সবটা দেখা যায় না। আবার নিজেকে বোঝাটা, সে নিজে যতটা নিজেকে বোঝে বাইরের কেউ অতটা বুঝতেও পারবে না। তো একজন পরিচালক যখন বাইরে থেকে আমাকে অভিনেতা হিসেবে কিছু বলেন, তখন আমি বিশ্বাস করছি যে সে আমাকে কিন্তু পুরো দেখছে। এবং আমি যদি সেই পরিচালককে বিশ্বাস করি, তাহলে আমার মনে হবে এইটা করলে সবচাইতে ভালো হতে পারে বলে সেই পরিচালক মনে করছে, কাজে আমাকে সেই দিকে যাওয়া উচিত। আমার যদি এখন আমি সে রাস্তা খুঁজেও না পাই, যদি মনে নাও হয় যে না না ওইদিকে কেন যাব, পরিচালক হয়তো ঠিক রাস্তা বলছেন না, কিন্তু তবুও ওইখানেই যাওয়ার চেষ্টা করা উচিত। এই যে এইটা একটা নিজের ওপরে চাপ দেয়, চ্যালেঞ্জ দেয় আর কি, নিজেকে পাল্টানোর জন্য নিজের ওপরে জোর করে একটা শাসন তৈরি করতে হয়। এবং সেই শাসনের ভেতরে অনেক সময় নিজের অচেনা অজানা অনেক কিছু বেরিয়ে আসতেও পারে, এটা হয়। এবার এটা আমি জানি, যেহেতু জানি সেহেতু আমি যখন পরিচালনা করি তখন আমার একটা পদ্ধতি হচ্ছে, আমি আমার সহ অভিনেতা এবং আমি ছাত্রছাত্রী প্রত্যেককে নানাভাবে নানা রকম করে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি আচ্ছা কোন জায়গাটা বেশি মনে হলো ভালো, কোন জায়গাটা মনে হলো এইটা একদম সুন্দর একদম অন্যরকম হলো, কোনটা এইটা, মানে সেক্ষেত্রে আমি পরিচালকের ভূমিকায় তাদের অজান্তে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু তো দিয়ে সেইভাবে করি আর কি। তো এরকম নানা রাস্তা আছে।
1: আচ্ছা, তো আপনি যখন নিজের দল পরিচালনা করছেন সেক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কি আপনার সৃজনশীলতায় কোনো প্রভাব পড়ে?
0: তার কারণ পড়ে না, তার কারণ হচ্ছে আমার এই কি প্রশাসনিক দায়িত্ব পুরোটাই যে এইমাত্র বললাম দেখে হচ্ছে দূতি হালদার,
1: আচ্ছা,
0: যিনি আমার আবার আমার ভাগ্যক্রমে আমার স্ত্রীও,
1: আচ্ছা,
0: আবার দলের সেক্রেটারি, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়াল সমস্ত কাজ, প্রোডাকশনেরও সব, মানে বাইরের সমস্ত কিছু তার অর্গানাইজ করা প্রত্যেকটা জিনিস, তার কোথায় গাড়ি আসবে, কোথায় মাল উঠবে, কী করে যাবে, কে কী খাবে, কখন কী যাবে, এটা সে এতটাই দেখে। তা সেক্ষেত্রে আমি ভাগ্যবান, তার মানে এই নয় যে আমি এগুলো কিছুই আমার চোখে পড়ে না, তা নয়, আমি দেখি, কিন্তু এই এতটা সামলানোর ক্ষমতা সত্যি আমার নেই আর কি, যেভাবে ওর সামলায় আর কি। তো সেইটা আমার একটা সুবিধে, বা আমাদের আমার থেকে বলতে গেলে আমার দলেরও সুবিধে। আবার খানিকটা তো দেখতেও হয়, খানিকটা আবার তো তখন মনে হয় যে এটা না করতে পারলেই বোধহয় ভালো হতো, কিন্তু ওই তো মানে অ্যাডমিনিস্ট্রেশন খানিকটা তো বুঝতেই হয়, খানিকটা জানতেও হয়।
1: মানে তার খুব একটা প্রভাব সৃজনশীলতায় পড়ে না, অন্তত আপনার ক্ষেত্রে পড়ে?
0: পড়ে না তা নয়, সেই জন্য পৃথিবীর নানা জায়গাতে এরকম দেখা যায় যে এই যে কোনো একটা নাটক বা থিয়েটারের দুটো দিক থাকে, একটা হচ্ছে ম্যানেজারিয়াল দিক আর একটা হচ্ছে প্রোডাকশনের দিক। প্রোডাকশনের দিকে যারা থাকেন তারা না কখনোই এই কত টাকা কি হিসেব নিকেশ এই দিকে থাকেন না একদম, কিভাবে হল পাওয়া যাবে, কোন হলে কত ভাড়া, এই সব দিকে থাকেন না। সেটা হলে সুবিধে, কিন্তু আমাদের এই বাংলাতে সেরকম হওয়া খুব মুশকিল, কাজে আমাকে থাকতেও হয় তাতে, সেটা ওই লড়াই করে করে চলতে হয় আর কি, মনের ভেতরে লড়াই করা বাইরের লড়াই করা এইভাবেই চলতে হয়।
1: আচ্ছা, আপনার আগামী কাজ নিয়ে আপনার পরিকল্পনা কি, মানে কোনো বিশেষ ক্লাসিক বা কোনো সমসাময়িক বিষয় এইরকম কিছু নিয়ে কি আপনি কিছু ভাবছেন?
0: আগামী নাটক তো একটি ভাবছি, সেটা হচ্ছে একজন অভিনেতার ভেতরে এবং তার জীবনে কিভাবে হ্যামলেট কাজ করে,
1: আচ্ছা,
0: তাই নিয়ে একটি লেখা বা একটি নাটক আমি পেয়েওছি, বিখ্যাত নাটক, তো সেটা নিয়ে চেষ্টা করার চেষ্টা করছি আর কি, করব আগামীতে, মানে জীবন, হ্যামলেট, আমি, অভিনয়, আর তারই সঙ্গে সঙ্গে জীবনের মৃত্যু কি, এই সব কিছু নিয়ে একটি নাটক করার ইচ্ছে আছে।
1: আচ্ছা, সেটা আমরা কবে পাবো?
0: হয়তো 3-4 মাস পরে।
1: আচ্ছা, এটা একটা আমাদের কাছে একটা বড় খবর। আচ্ছা, একটু অন্যদিকে একটু জিজ্ঞেস করি যে বর্তমান যুগে দাঁড়িয়ে বাংলা নাটকের দর্শক কি কমছে, মানে আপনার কি মনে হয়? কারণ মানে দর্শকের রুচি বা চাহিদা কি বদলে গেছে বলে আপনি মনে করেন?
0: রুচি চাহিদা তো বদলায় সমাজের সঙ্গে সঙ্গে, সমাজ যেহেতু পাল্টাচ্ছে, তার বহিরঙ্গ পাল্টাচ্ছে, তার সামাজিক আচার আচরণ পাল্টাচ্ছে, পাল্টানো হচ্ছে জোর করে, অনেক রকমের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাচ্ছে, মানুষের বিশ্বাসের ধরন পাল্টাচ্ছে, বিশ্বাস অবিশ্বাস সব, দিশা দিশাহীনতা সবই নানা রকম করে পাল্টে যাচ্ছে। তাই সেক্ষেত্রে দর্শক

0: দর্শকও পাল্টাবে,
1: দর্শকের বিশ্বাস পাল্টাচ্ছে, রুচিও পাল্টায়। ভালো ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে সে নিয়ে তো মানুষ ভাবেনি, তা সেই বিতর্কে আর না গিয়ে। কিন্তু দর্শক আসছে থিয়েটার দেখতে, এটা এটা বাস্তব। হ্যাঁ, এবারে এই তর্ক তো চলবেই যে আগের থিয়েটার কেমন ছিল তার থেকে এখন থিয়েটার কি খারাপ হচ্ছে, নাকি আরো কিছু কিছু কিছু থিয়েটার ভালো হচ্ছে, নাকি আগে আরো ভালো ছিল তার আগে আরো ভালো। মানে এইরকম নানা, সেটা নানা আলো স্তরে আলোচনার বিষয়। কিন্তু দর্শক আছে, রুচি রুচি অরুচি সবই পাল্টাচ্ছে। তো কিন্তু থিয়েটারের কাজ তো থিয়েটারকে করতেই হয়, সেই সময়টায় দাঁড়িয়ে করতে হয়, আমাদেরও করতে হচ্ছে, এখন এই সমাজেই করতে হবে, এই মানুষজনের জন্যই করতে হবে।
2: মানে দর্শকের রুচিকে বদলেও দেবেন আপনারা, মানে শুধু রুচির দিকে?
1: অত জোর থিয়েটারের আছে কিনা জানি না, কিন্তু থিয়েটার যেহেতু কম মানুষের কে নিয়ে কাজ করে, কম মানুষের সামনে থাকে, এবং তাদের দর্শক অনেক সময় সিলেক্টেড, তারা মাইনরিটি, যেহেতু মাইনরিটি হলেই তার জোরও বেশি থাকে। কিন্তু একটা পুরো সমাজ বদলানো, তার রুচি বদলানো, এখন থিয়েটার করে দেবে এটা হয় না। তার সঙ্গে সঙ্গে ঐতিহাসিকভাবে কিছু পরিবর্তন আসা জরুরি, সামাজিকভাবেও কিছু পরিবর্তন আসা জরুরি, সেটা রাজনৈতিক পথ থেকে হতে পারে, ভৌগোলিক কারণে হতে পারে, প্রাকৃতিক কারণে হতে পারে, নানা কারণে হয়। কিভাবে সেটা পাল্টাবে এবং সে পাল্টানোর দিক দিশা কি, তা নিয়েও শিল্পের ভাবনা আছে বা শিল্পীদের ভাবনা আছে, আমাদেরও আছে। তা এই করতে করতে ভবিষ্যতের দিকে তাকানো, কারণ একজন শিল্পীর কাজ এই বাস্তবটা যেটা এখন চারপাশে ঘটছে সেইটাকে মেনে নেওয়া নয়, শুধু তাদের প্রধান কাজ হচ্ছে কল্পনায় নতুন বাস্তবের জন্ম দেওয়া এবং সেই বাস্তবের পেছনে দৌড়ানো, কল্পনাটাই তাদের কাজ, এবং স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো তাদের কাজ। তো সেই কাজটাই আমরা করতে পারি, সেই সেই স্বপ্ন কবে বাস্তবায়িত হবে সেটা আমাদের হাতে নয়, কারণ হবে হয়তো সেই আশাতেই তো চলে সব শিল্পী, চলে
2: স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখানো।
1: নিশ্চয়ই,
2: অনেক ধন্যবাদ। মানে আমরা খুব অল্প সময়, এতটা অল্প সময় বোধহয় সবটা জানাও যায় না শোনাও যায় না, কিন্তু যতটা আমরা তাকে পেলাম তার কাছ থেকে আমরা বোধহয় অনেকটা শুনলাম জানলাম। তো আমরা আশা রাখবো যে আবার উনি আসবেন এবং আমাদের আরও অনেক কিছু নতুন কিছু জানাবেন। আমাদের সঙ্গে আজকে ছিলেন নাট্য ব্যক্তিত্ব শ্রী গৌতম হালদার। তাহলে আমাদের মহিলাদের আসরের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।
1: ধন্যবাদ,
2: নমস্কার।
1: ধন্যবাদ এবং নমস্কার।

নজরুল ইসলাম এই ধারাকে কেবলমাত্র ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি। তিনি কখনো মানবিক আবেগ, বেদনা ও বিদ্রোহের সঙ্গে যুক্ত করেছিলেন। তিনি দেবীকে কখনো ভয়ঙ্করী, কখনো স্নেহময়ী জননী, কখনো বিশ্ব চেতনার প্রতীক হিসেবে উল্লেখ করেছিলেন। এই বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি তাঁর শ্যামাসঙ্গীতকে এক আলাদা মর্যাদা দিয়েছে। সেই শ্যামাসঙ্গীত নিয়েই, কাজী নজরুল ইসলাম কৃত শ্যামাসঙ্গীত নিয়েই আজকের কথায় গানে। প্রথম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে।

0: শ্মশানে জাগিছে শ্যামা।
1: কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত, তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে এক সম্প্রীতির বার্তা সেখানে রয়েছে। এছাড়াও তার সঙ্গীতে রয়েছে ভক্তি এবং বিদ্রোহের এক আশ্চর্য মেলবন্ধন। তিনি দেবীর কাছে কেবল প্রার্থনা করেননি, কখনো কখনো অভিমানও করেছেন। তাঁর গানে ভক্তের কণ্ঠে যেমন আসে কান্না, তেমনই প্রতিবাদের সুর। সুরু সৃষ্টির ক্ষেত্রেও কাজী নজরুল ইসলাম ছিলেন অভিনব। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ ব্যবহার করে শ্যামাসঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। কোথাও ভৈরবী, কোথাও ভীমপল্লশ্রী, কোথাও বা কীর্তনের সুরভিত আবহ, সব মিলিয়ে তাঁর গান হয়ে উঠেছে হৃদয়স্পর্শী। তাঁর গানে তাল ও লয়ের বৈচিত্র্যও লক্ষণীয়, যা শিল্পীদের পরিবেশনার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করেছে। সেই শ্যামাসঙ্গীত নিয়েই আজকের কথায় গানে শুনব দ্বিতীয় গানটি, পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয়, এটি মানুষের দুঃখ, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষারও প্রতিচ্ছবি। তাঁর কালী কখনো ধ্বংসের দেবী নয়, বরং অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে জাগরণের প্রতীক। তাঁর রচিত গানে ভক্তি, কাব্য গভীরতা ও মানবিক আবেদন যুগের পর যুগ শ্রোতাদের হৃদয় স্পর্শ করে চলেছে। বাংলা সংস্কৃতির আকাশে তাঁর

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন দিব্যদেব। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে আলোচনায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
1: ব্রিক্স সদস্য দেশগুলি আন্তর্জাতিক বহুপাক্ষিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
0: পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে বলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি।
1: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে।
1: রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18 জুন পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শুরু হবে।
0: আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বেজিং আলোচনাকে ঐতিহাসিক বলে অভিহিত করে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে সম্মত হয়েছে।
0: থাইল্যান্ড হান্টা ভাইরাসকে বিপজ্জনক সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করে এর প্রাদুর্ভাব রুখতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।
1: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে পৌঁছেছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ এবং অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি

0: সে বৈশ্বিক জ্বালানি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এর গুরুত্বের উপরেও জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি সে দেশের ওপর সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেছেন।
1: इन कठिन परिस्थितियों में आपने जिस संयम करे और विजन का परिचय दिखाया है यह बहुत ही सराहनीय है।
0: পাঁচ দিন সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে সে দেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেছেন। জ্বালানি বিনিয়োগ সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। উভয় দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। সংযুক্ত আরব আমিরশাহী ভারতে $5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথাও ঘোষণা করেছে। রাষ্ট্রদূত দীপক মিত্তল আকাশবাণীকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবুধাবি সফরকালে দুই দেশ জ্বালানি প্রযুক্তি বিনিয়োগ বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
2: Today, the visit of the Honorable Prime Minister, there were very strategic announcements, long-term decisions to deepen India's energy security and to deepen energy partnership between India and the UAE. The discussions between the leaders today also touched upon technology, the decisions to set up 8 exaflop supercompute facility in India, which will be based upon the Cerebras chip technology. That will form a very important part of our AI mission. Associated it with was also the UAE decision to also partnership in developing the ship repair cluster in the Vadinar in India.
0: আবুধাবিতে পৌঁছানোর পর আমিরশাহীর রাষ্ট্রপতি বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রীর বিমানটি আমিরশাহীর আকাশসীমায় প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধবিমানগুলি সেটিকে এসকর্ট করে নিয়ে আসে। দুই নেতা মৈত্রী ভার্চুয়াল বাণিজ্য করিডোরের সূচনাকে স্বাগত জানিয়েছেন। এটি এমন এক ডিজিটাল পরিকাঠামো যা উভয় পক্ষের শুল্ক ও বন্দর কর্তৃপক্ষকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করে পণ্য পরিবহন প্রক্রিয়াকে সুগম করতে, খরচ কমাতে এবং পরিবহনের সময়সীমা কমাতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
1: मैं आपका हृदय से बहुत बहुत आभार व्यक्त करता हूँ और जैसा आपने कहा मैं अपने दूसरे घर आया था। ये शब्द ये भाव मेरे जीवन की बहुत बड़ी पूंजी है। आज भी जिस प्रकार से आपकी वायुसेना के जहाजों ने एस्कॉर्ट किया ये भारत के लोगों का सम्मान है।
0: সংযুক্ত আরব আমিরশাহী সফর শেষ করে প্রধানমন্ত্রী তার সফরের দ্বিতীয় ধাপে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800-117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 29 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা।
0: ব্রিক্স সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা আন্তর্জাতিক শাসন ব্যবস্থার সংস্কার ও উন্নতির ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা উল্লেখ করেন যে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিদ্যমান মেরুকরণ ও অনাস্থা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সম্মিলিত প্রয়াসের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। রাজনৈতিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সংঘাতের সম্ভাবনা কমে আসে, সেই সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়। বিদেশমন্ত্রীরা জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলা মহিলার লক্ষ্যে পরিকাঠামো ব্যবস্থার সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির উপরেও গুরুত্ব আরোপ করেছেন। আন্তর্জাতিক আইন মেনে লোহিত সাগর এবং বাব আল মান্দে প্রণালীতে সকল রাষ্ট্রের নৌযান চলাচলের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের উপরও জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা গভীরতর করার বিষয়টিকে স্বাগত জানান বিদেশমন্ত্রীরা। বিদেশমন্ত্রীরা কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্টকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। সিআরএতে যোগদানের

0: ব্যাপারে যারা আগ্রহ প্রকাশ করেছে বিষয়টিকে ইতিবাচক বলে তারা উল্লেখ করেন। বৈঠক শেষ হওয়ার পর নতুন দিল্লিতে সাংবাদিকদের ভারতের বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দলাইলা বলেন, ব্রিক্সের সকল সদস্য ও অংশীদার দেশ সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ ভারতের এই দৃষ্টিভঙ্গিকে প্রশংসা এবং সমর্থন জানিয়েছে।
1: All the BRICS members and partner countries are very appreciative and supportive of India's chairship priorities on the theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. Building on this deliberation in the last 2 days and based on these discussions, we have issued a chair statement and outcome document. It captures the common position of BRICS members on almost all the subjects under the 3 pillars of BRICS strategic partnership.
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের বিস্তৃতি থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে কতটা গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার করা এখন অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করে কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।
0: ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। ভারতের যে কোনো গঠনমূলক ভূমিকাকে ইরান স্বাগত জানাবে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের আরাকচি বলেন, ইরান সম্পর্কিত কোনো বিষয়েরই কোনো সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচলের সহায়তা করতে ইরান প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। বর্তমানে হরমুজ প্রণালীর অত্যন্ত জটিল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, পশ্চিম এশিয়া সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোন সমাধান সম্ভব নয়। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। একটি প্রতিবেদন।
3: অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনে নতুন অধ্যক্ষ নির্বাচন পর্বে শাসক বিরোধী সৌজন্য নজর কেড়েছে। অধ্যক্ষ নির্বাচন পর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না। পরে তারা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন অধ্যক্ষ নিজের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা এই নির্বাচনের বিরোধিতাও করেননি। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান। পাল্টা বিরোধী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা যে বিরোধীদের মত প্রকাশের জায়গা, এই আদর্শ তার সরকার সর্বদা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: শ্রী বসুকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধীদের পরিবেশ বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
4: এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত।
2: মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। সময় বরাদ্দের ক্ষেত্রে সরকার নমনীয় থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। অতীতের মতো অশান্তি বা হিংসার পরিবেশ তৈরি হোক তা সরকার চায় না বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, সীমানা পুনর্বিন্যাসের পর ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে, সেই কারণে আগামী দিনে নতুন বিধানসভা ভবন তৈরির ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, সব দলের বিধায়কদের জন্য সরকারের দরজা খোলা থাকবে। কোনো বিধায়ক চিঠি দিলে তার উত্তর এবং প্রাপ্তি স্বীকার করা হবে। মন্ত্রীদের নির্দেশ দেওয়া হবে যাতে এলাকার বিধায়ক যে দলেরই হন না কেন প্রশাসনিক কাজে তাকে গুরুত্ব দেওয়া হয়।
0: নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তার কথা বলার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে

0: নিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ করেন।
1: ভয় নয় ভরসা বলেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি, যিনি তিনি পুলিশ দিয়ে বলছেন রাস্তায় নামো তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে।
0: এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হিংসার কারণে কেউ ঘরছাড়া হয়েছেন বলে তা জানা নেই, তবে যদি তা হয়ে থাকে সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। তবে 2021 সালে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘরছাড়া থাকেন সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার বক্তব্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি 2021-এ ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উত্থাপন করেছেন।
2: বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21-26 আমরা দেখেছি, আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। আর একটা কথা, উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না।
0: সিপিআইএম এর একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেছেন, দলের তরফে তিনি একা হলেও মানুষের বক্তব্য সভায় তুলে ধরবেন।
3: 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের, তারপরে মানুষ এবারে নির্বাচনে আমাদের একজন প্রতিনিধি বামপন্থীদের আমাকে নির্বাচিত করে, যে সংখ্যার বিচারে এখানে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে সেই সংখ্যার বিচারে চাপা না দেওয়া, সেইটা আপনাকে তোর আগামী 5 বছর আপনাকে দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হচ্ছে যে অনুরোধ।
4: আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন সকাল 11টায় রাজ্যপাল আরেন্দ্র রবি অধিবেশনে তার অভিভাষণ পেশ করবেন বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। এরপরে দুপুর 12:30 অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদের নিয়ম মেনে সর্বদলীয় বৈঠক এবং কার্যোপদেষ্টা কমিটির বৈঠক বসবে। 22 জুন চলতি অর্থবছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। কলকাতার SSKM হাসপাতালে আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন মেডিকেল কলেজের সুপার ও সরকারি হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।
4: আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার আজ 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং DC নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধান এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তদন্ত বর্তমানে CBI-র হাতে এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সরকার মূল অপরাধের তদন্তে হস্তক্ষেপ করছে না। তবে কলকাতা পুলিশের কয়েকজন বরিষ্ঠ আধিকারিক কিভাবে পরিস্থিতি সামলেছিলেন তা খতিয়ে দেখা হয়েছে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
5: আমরা আজকে 3 IPS কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন ADG রয়েছেন IB-তে, আরো 2 IPS শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।
4: আরজিকর ইস্যুতে এক DC প্রেস কনফারেন্স নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, ওই আধিকারিককে কোনো লিখিত অনুমতি বা সরকারি দায়িত্ব দেওয়া হয়নি।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে, নতুন করে তদন্ত শুরু হওয়ায় মেয়ের বিচারের পথ প্রশস্ত হলে বলে তার অভিমত।
6: এখনো আসল মাথা বাকি, আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে। অপরাধী বাঁচানো, সেটাও তো একটা বড় ক্রাইম।
4: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট UG 2026 পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেছে। তিনি বলেন, প্রশ্ন ফাঁসে তদন্তের দায়িত্ব CBI কে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেছেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে

0: ফের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
1: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় মূল অভিযুক্ত পিভি কুলকার্ণীকে পুনে থেকে গ্রেফতার করেছে। পিভি কুলকার্ণী রসায়ন বিজ্ঞানের লেকচারার, তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিইর পক্ষ থেকে পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রশ্নপত্র জানতেন। সংস্থাটি গত 24 ঘন্টা দেশজুড়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বেশ কিছু আপত্তিকর নথি এবং ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। সিবিআই জানিয়েছে, গতকাল গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডের জন্য পুনের একটি আদালতে পেশ করা হচ্ছে এবং পরে তাদের দিল্লির একটি আদালতে স্থানান্তর করা হবে। এর আগে গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তের মধ্যে তিনজন জয়পুরের, একজন গুরুগ্রামের এবং একজন নাসিকের বাসিন্দা। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। ইরান, তাইওয়ান সহ অন্যান্য ইস্যুতে বিশ্বের এই দুই বৃহত্তম শক্তির মধ্যে গভীর মতপার্থক্য থাকলেও দুদেশের সম্পর্ক স্থিতিশীল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে উভয় নেতার দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার তিন দিনের চীন সফর শেষ করার প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বেইজিং আলোচনাকে ঐতিহাসিক এবং যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, তারা দুজনেই পশ্চিম এশিয়ার সংঘাতে দ্রুত অবসান চান এবং ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়েও তারা সহমত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে বলে জানালেও এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।
2: The relationship is a very strong one. We did discuss Iran. We very similar in Iran. We want that to end.
0: এদিকে চীন সরকার জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নতুন কিছু বিষয়ে সমঝোতা হয়েছে।
1: অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপার টু সংসদে জানান, অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। রিপাবলিকান সেনেটরা এই অভিযানকে সমর্থন করে বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে, যা মার্কিন স্বার্থের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
0: কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অন্তত 24 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন শিশু এবং আরও 45 জন আহত হয়েছেন। ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, হামলায় বেশ কিছু বাড়িঘর, একটি স্কুল এবং অন্যান্য অসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মূলত কিয়েভকে নিশানা করে 675টি ড্রোন এবং 56টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলা প্রমাণ করে যে যুদ্ধ অবসানের ব্যাপারে রাশিয়া আন্তরিক নয়। তিনি এর বিরুদ্ধে জোরালোভাবে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার দাবি, তাদের এই হামলাগুলি ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তাকারী সামরিক এবং জ্বালানি পরিস্থাপনগুলিকে লক্ষ্য করে চালানো হয়েছে।
1: বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হান্টা ভাইরাস। এরই মধ্যে থাইল্যান্ড ভাইরাসটিকে বিপজ্জনক সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করেছে। সংক্রমণ প্রতিরোধে থাইল্যান্ডের ন্যাশনাল কমিউনিকেবল ডিজিজ কমিটি বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। সেগুলি হল, এই ভাইরাস আক্রান্ত সন্দেহভাজনদের তথ্য 3 ঘন্টার মধ্যে রিপোর্ট করা, 12 ঘন্টার মধ্যে রোগের তদন্ত সম্পন্ন করা এবং এই ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের জন্য 42 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সারা দেশজুড়ে উন্নত নজরদারি ব্যবস্থা, ল্যাবরেটরি পরীক্ষা এবং চিকিৎসার সুনির্দিষ্ট প্রোটোকল বাস্তবায়িত করা হচ্ছে।
0: এদিকে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে 65 জন প্রাণ হারিয়েছেন, শতাধিক মানুষ আক্রান্ত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে, প্রায় 246 জন ইবোলা আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা। প্রাথমিক পরীক্ষায় 20টি নমুনার মধ্যে 13টিতে ইবোলা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এবং ভাইরাসটির কি স্ট্রেন তা জানার জন্য বর্তমানে জিনোম সিকোয়েন্সিং এর কাজ চলছে। এবার খেলার খবর।
1: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে পৌঁছেছেন। ব্যাংককে আজ কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমা নামুরা ইউচি শিমোগামি জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু জাপানের আকানা ইয়ামাগুচির কাছে 21-19, 18-15, 21 ব্যবধানে পরাজিত হন। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আজ সন্ধ্যায় লক্ষ্য সেন থাইল্যান্ডের কুনলাভুতে ভিদিত শরণের মুখোমুখি হয়েছেন।
0: লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছে। চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 187 রান করেছে।
1: উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত অনূর্ধ্ব-19 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ 2টি স্বর্ণপদক, 7টি রৌপ্য পদক জয় করেছেন। এছাড়াও 8টি ব্রোঞ্জ পদক পেয়েছেন তারা। এর ফলে ভারতের মহিলা ও পুরুষ উভয়

0: দলের সম্মিলিত পদক সংখ্যা বেড়ে হয়েছে 17।
1: এবার দৃষ্টিকোণ।
0: কথায় ও গানে মন।

যখন তখন এই মন কেমন করাটা মনের বড় বাজে স্বভাব। মন যে বেশ গোলমেলে একটা ব্যাপার, সেটা মন আছে এমন যে কেউ অন্তত মনে মনে মানেন। ভয়ানক এক ইন্টারভিউতে বকরূপী ধর্মের একের পর এক মারাত্মক জিজ্ঞাসার জবাবে যুধিষ্ঠির নাকি বলেছিলেন, এই বিশ্বপ্রপঞ্চের সবচেয়ে দ্রুতগামী বিষয় হল মন। আচ্ছা, ব্রহ্মাণ্ডের সবকিছুই বস্তু অথবা শক্তি, এই যদি ধরা যায় তবে মন নিশ্চয়ই এক ধরনের শক্তি। মারাত্মক দ্রুতিসম্পন্ন এই শক্তি মানুষকে গড়তে আর ভাঙতেও পারে। মনের বেয়াদপি সামলাতে না পেরে কত মানুষ তলিয়ে যান সীমাহীন তমিশ্রায়, চিকিৎসার দরকার পড়ে কতজনের। কিন্তু এসবই মন আছে বলেই না, এনা তাড়াতাড়ি নিজেকে ফিরে পান এই প্রার্থনা করি। আবার অনেকের মনের বেয়াদপি বলে হয়তো কিছুই নেই, তাই বিপদও নেই, ওসব মনের ডানা নেই বলেই বোধ হয়। কিন্তু সেটাকে কি মন বলে জানি না। যাকে আমরা এমন মন খুঁজি যার ডানা আছে, যেমন উড়তে পারে, বহু সময় বিপদেও ফেলে, কিন্তু ভয়াবহ খেচর হয়ে ওঠে না, মিষ্টি রঙিন পাখি হয়েই থাকে, মানে দুষ্ট মন আর কি। এইসব দুষ্ট মনের পাল্লায় পড়ে যারা জ্বলে পুড়ে মরেন, আপাতত তাদের নিয়েই আমাদের কারবার। মনের বেগতিকে নাকাল হওয়াদের মধ্যে অগ্রগণ্য শ্রী কমলাকান্ত চক্রবর্তী, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা শ্রী ভীষ্মদেব খোশনবিশ, সাবেক ঠিকানা বঙ্গদর্শন, বর্তমান ঠিকানা বঙ্কিম রচনাবলী। কমলাকান্ত চক্রবর্তী বলছেন, আমার মন কোথায় গেল, কে লইল, কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই, কে চুরি করিল, কই, সাত পৃথিবী খুঁজিয়া তো আমার মনোচর কাহাকে পাইলাম না, তবে কে চুরি করিল।

কমলাকান্তের পরিক্রমা অব্যাহত। তিনি আরো বলছেন, অনুসন্ধান করিয়া দেখিয়াছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই।

তোমরা এত কল করিতেছ, মনুষ্যে মনুষ্যে প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না? একটু বুদ্ধি খাটাইয়া দেখো, নহিলে সকল ব্যক্তি

0: জড়তা ক্ষণিক আত্মবিস্মৃত হয়তো করে আমাদের, তবু মনে মনে শুনি অতল জলের আহ্বান। সকল ভাবনা ডুবানো ধারায় স্নান করে পরিস্ফুট হতে হলে মনই যে একমাত্র অবলম্বন।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহের মধ্যে আলোচনায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ এবং অবাধ নৌচলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
2: ব্রিক্স সদস্য দেশগুলি আন্তর্জাতিক বহুপাক্ষিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
1: পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে বলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি।
2: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে।
2: রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18 জুন পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শুরু হবে।
1: আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে।
2: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন বেজিং আলোচনাকে ঐতিহাসিক বলে অভিহিত করে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে সম্মত হয়েছে।
1: থাইল্যান্ড হান্টা ভাইরাসকে বিপজ্জনক সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করে প্রাদুর্ভাব রুখতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।
2: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে পৌঁছেছেন।
1: বিশ্ব পরিক্রমা আজ এই পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।
1: আবার আজকে ফিরে এলাম, দেখি কিরকম মনে আছে তোমাদের গানটা। একবার একবার করে চট করে গেয়ে ফেলো।

উঠছে এখানে একটা জিনিস একটু বলে দিই থাকো, কোথা গা থেকে উঠছে, কোথা বা ধা থেকে নয়, স্পর্শ না, একদম হাফ হাফ মাত্রা। আচ্ছা।

একটা জাস্ট বলার জন্য বলছি যে স্বরলিপিতে অনেক জায়গায় ধরো দুবারের এটা দেওয়া নেই, দুবারের সাইনটা দেয়নি, কিন্তু তুমি দুবার গাইতে চাও, কি করে তাইলে গাইবে? দেখাও আমাকে গে।

এই শেষের স্তবকটায় দেখো, আমারও বাসনা আজই ত্রিভুবনে উঠে বাজে, ওটাতেও কিন্তু দুবার করবার ইয়ে দেওয়া নেই, ইনস্ট্রাকশন দেওয়া নেই, কিন্তু এটা তুমি যদি দুবার করো শুনতেও ভাল লাগে, আর কোথাও তাল তো কাটছে না। সুতরাং আমরা এটা পুরোটাই লাগে বুকে সুখে দুঃখে এই জায়গাটাও দুবার করতে পারি, আবার আমারও বাসনা আজই এটাও দুবার করতে পারি। এবার করে একবার দেখি আমরা কিরকম হয়। হ্যাঁ, দুবার দুবার করে করো।

0: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। একাদশ সান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রূপ ও দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং সাতটি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের উপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহির নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাঁকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে

0: আমির শাহির আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সে দেশের F-16 যুদ্ধবিমানগুলো তাঁর বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমির শাহী সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বের গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। একটি প্রতিবেদন।
1: प्रधानमंत्री नरेंद्र मोदी 5 देशों की यात्रा के दूसरे चरण में शुक्रवार देर रात नीदरलैंड्स पहुंचेंगे। प्रधानमंत्री मोदी की यह यात्रा न केवल दोनों देशों के लिए महत्वपूर्ण है बल्कि हाल ही में संपन्न इंडिया यूरोप फ्री ट्रेड एग्रीमेंट के संदर्भ में पूरे यूरोप पर असर डालने वाली साबित होंगी। व्यापार की दृष्टि से नीदरलैंड्स भारत का 11वां बड़ा साझेदार है। दोनों देशों का द्विपक्षीय व्यापार गत वर्ष $27.8 बिलियन का रहा है। निवेश के मामले में भी नीदरलैंड्स चौथा बड़ा निवेशक है। प्रधानमंत्री अपने इस महत्वपूर्ण दौरे के दौरान नीदरलैंड्स के प्रधानमंत्री रॉब यतिन के साथ वार्ता करेंगे एवं डच राजा विलियम अलेक्जेंडर और रानी मैक्सिमा से भी शिष्टाचार भेंट करेंगे। शनिवार को प्रधानमंत्री नीदरलैंड्स में कम्युनिटी इवेंट को संबोधित करेंगे एवं नीदरलैंड्स की प्रतिष्ठित कंपनियों के सीईओ से भी मुलाकात करेंगे। नीदरलैंड्स से आकाशवाणी समाचार के लिए सुश्रुत शर्मा।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি একটি ন্যায়সঙ্গত বৈধ গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। সংঘাতের সম্ভাবনা প্রশমনে আন্তর্জাতিক মহলের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে পদক্ষেপ করা প্রয়োজন। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের পথে এগোনোর পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় স্থিতিশীল পরিকাঠামো ব্যবস্থা জোরদার করার উপর সম্মেলনে জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। আরাকচি আরও বলেন যে বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি স্পষ্ট বলেছেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকে ইরান স্বাগত জানাবে। রাজ্যে নতুন তিনটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য আজ রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের এই সমস্যার সমাধান হল। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলোর সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সিজিএ কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে গেছেন। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আজ সকালে কোনোরকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে হাজির হন তিনি। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আজ 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের

0: পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধান এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এ ব্যাপারে কোন মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 24 ঘণ্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানা তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্ণী নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা আজ গ্রেপ্তার করেছেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গতকাল পুনে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের আজ পুনের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই জয়পুর থেকে তিনজন, গুরগাঁও থেকে একজন ও নাসিক থেকে একজনকে গ্রেপ্তার করেছিল। ম্যাকাওতে অনুষ্ঠিত একাদশ স্যান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। ছয় সদস্যের এই দলে ভারতের মেয়েরাই দুটি স্বর্ণপদক জিতেছেন। মেয়েদের 75 কেজি বিভাগে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর শিবানী তার রুশ প্রতিপক্ষকে পরাজিত করে স্বর্ণপদকটি ছিনিয়ে নেন। অপর্ণাও 52 কেজি বিভাগে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করেন। 48 কেজি বিভাগে ভারতের বিমান বাহিনীর ক্রীড়াবিদ কুশল কুমার চীনা প্রতিপক্ষকে পরাজিত করে রূপো জেতেন। এদিকে এসএসবির কারিনা কৌশিক এবং আইটিবিপির সাগর দাহিয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। উজবেকিস্তানের তাসখান্ডে এশীয় অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং সাতটি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। এই প্রতিযোগিতায় ভারত 8টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এর ফলে পুরুষ ও মহিলা দল সম্মিলিতভাবে মোট 17টি পদক জয়ের মাইলফলক স্পর্শ করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 16 মে 2026 শনিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন ঋষি অরবিন্দের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, গিটার পরিবেশন করবেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত। 6:30 শাশ্বত ভারত, শুনবেন হিতোপদেশ। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন গ্রীষ্মকালীন সবজির পোকার আক্রমণ ও নিয়ন্ত্রণ, এই বিষয়ে বলবেন ডক্টর প্রণব দেবনাথ। 7:05 লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আগামীকালের গন্তব্য হবিগঞ্জ বাংলাদেশ, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 পথ চলতে, পথে থাকা মানুষদের নিয়ে অনুষ্ঠান, কথোপকথনে অর্পণ চিন্না ও গৌতম চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:45 কীর্তন, শিল্পী মোনালিসা ভট্টাচার্য। 9:00 ছোটদের আসর, প্রথমে শুনবেন আন্তর্জাতিক জাদুঘর দিবস নিয়ে অনুষ্ঠান, পরে রূপকথার গল্প, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 10:30 কবি গান, পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পী বৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গণ, পিংলার পটচিত্র। এই অনুষ্ঠানটি

আগামীকাল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় নিরুপমা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, পুড়ে যাওয়া থেকে সতর্কতা, এ বিষয়ে বলেছেন ডাক্তার রূপনারায়ণ ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সোমা সরকার। 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় মাধবীলতা সাহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 6:20 ক্ষেত খামারের কথা, শুনবেন ছাদে কৃষি এক নতুন সবুজায়ন, এই বিষয় নিয়ে আলাপচারিতায় থাকবেন ডক্টর শুভ্রজ্যোতি রায় এবং সমীরণ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় সন্ধে 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় হার্ট অ্যাটাকের ধরন, বলবেন ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়। সন্ধে 7:00 কবি গান পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পী বৃন্দ। রাত 7:45 নস্টালজিয়া, এই অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুদীপ্ত মিত্র, প্রযোজনায় দুর্বাদে, আগামীকাল শুনবেন প্রথম পর্ব। 8:15 শ্রবণী, বিষয় উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, আলোচনায় প্রসাদ রঞ্জন রায় ও দীপান্বিতা রায়। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, সিবিএসই 2026 দশম শ্রেণী পরীক্ষায় প্রথম বিশেষভাবে সক্ষম দেবস্মিতা ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন সুমন্ত সরকার, তবলা সহযোগিতায় আবির মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল সারাদিন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন হিন্দোলি রাগে সেতার, শিল্পী নীলাদ্রি সেন, তবলা সহযোগিতায় অশোক মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহের মধ্যে আলোচনায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ এবং অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
1: পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরো বড় ভূমিকা পালন করতে পারে বলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে।
1: আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে।
0: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে পৌঁছেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ এবং অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এর গুরুত্বের উপরও জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী সেদেশের ওপর সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেন।
2: कठोर निंदा करते हैं, यूएई को जिस तरह निशाना बना गया है ये किसी भी रूप में स्वीकार्य नहीं है। ब्रदर, इन कठिन परिस्थितियों में आपने जिस संयम, करेज और विजडम का परिचय दिखाया है यह बहुत ही सराहनीय है।
1: পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে সেদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। জ্বালানি, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর আমিরশাহি রাষ্ট্রপতি বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রীর বিমানটি আমিরশাহির আকাশসীমায় প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধবিমানগুলো সেটিকে এসকর্ট করে নিয়ে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের রাষ্ট্রপতি অত্যাধুনিক সেরেব্রাস চিপ উপহার দেন। দুই নেতা মৈত্রী ভার্চুয়াল বাণিজ্য করিডোরের সূচনাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে

0: আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 29 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
1: ব্রিক্স সদস্য দেশগুলোর বিদেশ মন্ত্রীরা আন্তর্জাতিক শাসন ব্যবস্থার সংস্কার ও উন্নতির ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা উল্লেখ করেন, বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিদ্যমান মেরুকরণ ও অনাস্থা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সম্মিলিত প্রয়াসে প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সংঘাতের সম্ভাবনা কমে আসে, সেই সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাও করাও সম্ভব হয়। বিদেশমন্ত্রীরা জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে কাঠামো ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেছেন। আন্তর্জাতিক স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা গভীরতর করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিদেশমন্ত্রীরা। তারা পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত, সহজলভ্য এবং সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের উপর জোর দিয়েছেন। বৈঠক শেষ হওয়ার পর নতুন দিল্লিতে সাংবাদিকদের ভারতের বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দলেইলা জানান, ব্রিক্সের সকল সদস্য অংশীদার দেশ সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ ভারতের এই দৃষ্টিভঙ্গির প্রশংসা ও সমর্থন করেছে।
2: All the BRICS members and partner countries are very appreciative and supportive of India's chairship priorities on the theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. Building on this deliberation in the last 2 days and based on these discussions, we have issued a chair statement and outcome document. It captures the common position of BRICS members on almost all the subjects under the 3 pillars of BRICS strategic partnership.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের বিস্তৃতি থেকে বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে কতটা গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
1: ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। ভারতের যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের আরাকচি বলেছেন, ইরান সম্পর্কিত কোনো বিষয়েরই কোনো সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল সহায়তা করতে ইরান প্রস্তুত বলেও তিনি জানান। পশ্চিম এশিয়ার সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো সমাধান সম্ভব নয় বলেও তার অভিমত। শুনছেন উপমহাদেশের খবর।

0: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। একটি প্রতিবেদন।
1: অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনে নতুন অধ্যক্ষ নির্বাচন পর্বে শাসক বিরোধী সৌজন্য নজর কেড়েছে। অধ্যক্ষ নির্বাচন পর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না। পরে তারা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন অধ্যক্ষ নিজের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা এই নির্বাচনের বিরোধিতাও করেননি। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান। পাল্টা বিরোধী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা যে বিরোধীদের মত প্রকাশের জায়গা, এই আদর্শ তার সরকার সর্বদা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শ্রী বসুকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের

0: সংবিধানের স্বীকৃত।
1: নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তার কথা বলার আহ্বান জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন। এদিকে এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হিংসার কারণে কেউ ঘরছাড়া হয়েছেন বলে তা জানা নেই, তবে যদি তা হয়ে থাকে সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। 2021 সালে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত কোন ব্যক্তি যদি বর্তমানে ঘরছাড়া থাকেন সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে বলে তিনি জানিয়েছেন। সিপিআইএম এর একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, দলের তরফে তিনি একা হলেও মানুষের বক্তব্য সভায় তুলে ধরবেন।
2: আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন সকাল 11টায় রাজ্যপাল আরএন রবি অধিবেশনে তার অভিভাষণ পেশ করবেন বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। এরপরে দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে সর্বদলীয় বৈঠক এবং কার্যোপদেষ্টা কমিটির বৈঠক বসবে। 22 জুন চলতি অর্থবছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে।
1: পশ্চিমবঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। এদিকে দক্ষিণবঙ্গের 5 জেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন এ মাসের 21 তারিখ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। নবনির্বাচিত বিধায়কদের কাছ থেকেও নতুন কাজের প্রস্তাব চাওয়া হয়েছে।
2: আর জিকরখণ্ডে পশ্চিমবঙ্গ সরকার আজ 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধান এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তদন্ত বর্তমানে সিবিআইয়ের হাতে এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সরকার মূল অপরাধের তদন্তে হস্তক্ষেপ করছে না। তবে কলকাতা পুলিশের কয়েকজন বরিষ্ঠ আধিকারিক কিভাবে পরিস্থিতি সামলেছিলেন তা খতিয়ে দেখা হয়েছে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে। আরজিকর ইস্যুতে এক ডিসির প্রেস কনফারেন্স নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, ওই আধিকারিককে কোনো লিখিত অনুমতি বা সরকারি দায়িত্ব দেওয়া হয়নি।
1: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
3: এখনো আসল মাথা বাকি, আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে। অপরাধী বাঁচানো সেটাও তো একটা বড় ক্রাইম।
1: এদিকে 3 IPS আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভয়া মঞ্চ। পাশাপাশি ওই ঘটনায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে।
2: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট UG 2026 পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেছে। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব CBI কে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
1: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI নিট UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলার মূল অভিযুক্ত PV কুলকার্ণীকে পুনে থেকে গ্রেফতার করেছে। PV কুলকার্ণী রসায়ন বিজ্ঞানের লেকচারার, তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এর পক্ষ থেকে পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। CBI জানিয়েছে, গতকাল গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডের জন্য পুনের একটি আদালতে পেশ করা হয়। পরে তাদের দিল্লির একটি আদালতে স্থানান্তরিত করা হবে। এর আগে গ্রেপ্তার হওয়া 5 অভিযুক্তের মধ্যে 3 জন জয়পুরের, 1 জন গুরুগ্রামের এবং 1 জন নাসিকের বাসিন্দা।
2: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী 4 ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে ওমানের মুলাদ্দা এলাকা থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রাঙ্গুনি উপজেলার লালানগর ইউনিয়নের আব্দুল মজিদের 4 ছেলে মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহিদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। ওমানে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের তথ্য অনুসারে জানা গেছে, মুলাদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই 4 ভাই বার্কা এলাকায় গিয়েছিলেন। রাত 8টার পরে 4 ভাইয়ের 1 জন বার্কা এলাকায় থাকা তাদের এক স্বজনকে ভয়েস মেসেজ করে বলেন, তারা খুবই অসুস্থ, গাড়ি থেকে বের হতে পারছেন না। তারা সেই সময় সেখানে ছিলেন, সেই এলাকার লোকেশনও পাঠান। এর মধ্যে রাতে মোল্লাদ এলাকায় পার্ক করে রাখা গাড়িটির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকে।

0: দেখে পুলিশকে জানান দুই প্রবাসী বাংলাদেশী নাগরিক। এরপর পুলিশ এসে দরজা খুলে স্থানীয় সময় রাত 2 নাগাদ মৃতদেহ উদ্ধার করে। মনে করা হচ্ছে অসুস্থ বোধ করে চিকিৎসার জন্য ক্লিনিকটির সামনে গাড়ি নিয়ে গিয়েছিলেন চার ভাই। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ওমানের কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে জানিয়েছে গাড়িটির ইঞ্জিন সম্ভবত দীর্ঘক্ষণ ধরে চালু ছিল, এরপরে গাড়ির শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এসি থেকে বিষাক্ত গ্যাস বের হয়ে থাকতে পারে।
1: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুড়ে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে পৌঁছেছেন। ব্যাংককে আজ কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমি নামুরা এবং ইউচি শিমোগামি জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন।
0: লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছে। চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 187 রান করে। জয়ের জন্য 188 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে লখনৌ শেষ পাওয়া খবরে 14 ওভারে 3 উইকেটে 146 রান করেছে।
1: উজবেকিস্তানের তাশখান্দে অনুষ্ঠিত অনূর্ধ্ব 17 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা 2 স্বর্ণপদক, 7 রৌপ্য পদক জয় করেছে। এছাড়াও তারা 8 ব্রোঞ্জ পদক পেয়েছে। এর ফলে ভারতের মহিলা ও পুরুষ উভয় দলের সম্মিলিত পদক সংখ্যা বেড়ে হল 17। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে আলোচনায় হরমুজ প্রণালী নিয়ে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
0: পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে বলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে।
0: আর জিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে।
1: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে পৌঁছেছেন। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন হারানো।

বাংলা গানের ইতিহাসে কিছু কণ্ঠ আছে যা শুধুই শ্রুতিমধুর নয়, যা হয়ে ওঠে সময়ের দলিল, অনুভবের আশ্রয়, শান্ত সংযত অথচ গভীর আবেগে ভরা সেই কণ্ঠ। সেই কণ্ঠ সাগর সেনের কণ্ঠ। রবীন্দ্রসঙ্গীতের প্রতিটি শব্দ, প্রতিটি সুর তাঁর গায়কিতে যেন নতুন প্রাণ পেত এবং সেই প্রাণ খুব সহজেই শ্রোতাদের মনে সঞ্চারিত হতো। আজ তাঁর জন্মদিন। তাঁর জন্মদিনে আকাশবাণী মৈত্রীর শ্রদ্ধার্ঘ্য আজকের এই হারানো দিনের গান। আজকের হারানো দিনের গান, তাঁর জীবন, তার গান নিয়ে চর্চা, তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং তার উপহার দেওয়া আধুনিক গান দিয়েই সাজানো। দুই বাংলা শ্রোতা বন্ধুদের আজকের এই পর্বে সবাইকে আহ্বান জানাই। সঙ্গে আছি মৈত্রী বন্ধু স্বর্ণভ রায়। আরও কথা আসবে, কিন্তু এত সুন্দর গভীর এই কণ্ঠের আরও একটি রবীন্দ্রসঙ্গীত আজকের অনুষ্ঠানে।

সাগর সেন। 1932 সালের 15ই মে, অর্থাৎ আজকের দিনে তাঁর জন্ম হয়েছিল কলকাতায়। যদিও তাদের পরিবার ছিল পূর্ববঙ্গ অর্থাৎ অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার প্রখ্যাত জমিদার। তাঁর বাবা বিজন বিহারী সেন এবং মা নয়ন মঞ্জুরী সেন, তাঁদের ছোট ছেলে কনিষ্ঠ পুত্র সাগর সেন। ছোটবেলাটা অনেকটাই যাতায়াতের মধ্যে ছিল বাংলাদেশ এবং ভারতবর্ষে, অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে। ছোটবেলা অর্থাৎ শৈশবকাল বাংলাদেশে কাটলেও পরবর্তী কিন্তু যে সঙ্গীত জীবন বা তার পড়াশোনার জীবন, তা কেটেছে কলকাতাতেই। এক অসাধারণ, মানে একটি কথায় উল্লেখ করা যায় গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অধিকারী ছিলেন তিনি। কিন্তু নিজের চেষ্টায় এবং বারবার নিজের দক্ষতাকে প্রমাণ করে তিনি এই গানকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। প্রাতিষ্ঠানিকভাবে কখনো সেরমভাবে গান শেখেননি, কিন্তু আশ্চর্যভাবে এই গানই হয়ে উঠেছিল তার জীবন, তার সঙ্গী সবসময়। কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশনে স্কুল শিক্ষা সমাপ্ত করেন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি স্নাতক হন। এরপরেই বিভিন্ন পাবলিক ফাংশন, ছোট ছোট জলসা, সেখানে শ্রোতাদের সামনে তিনি উপস্থিত হওয়ার সুযোগ পান। 1958 সালে প্রথম বেতারে আকাশবাণীতে সঙ্গীত পরিবেশন করেন এবং বাংলার কোনায় কোনায় তার কণ্ঠ পৌঁছে যায়। আসবো আরও অনেক গল্প নিয়ে, তার আগে আবারও একটি গান। এটি আধুনিক গান শোনাই এবার সাগর সেনের কণ্ঠে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুরে সাগর সেনের

1961 সালে মেগাফোন কোম্পানি থেকে প্রকাশিত হয় তাঁর রবীন্দ্রসঙ্গীতের প্রথম রেকর্ড। গান দুটি ছিল ওগো জলের রানী এবং নূপুর বেজে যায়।

হলো এবং আমার নয়ন তব নয়নের। ধীরে ধীরে চলবে এই গান, তার আগে আবারও একটি রবীন্দ্রসঙ্গীত। একটি বিষয়, সাগর সেনের কণ্ঠে অনেক অপ্রচলিত রবীন্দ্রসঙ্গীত ভীষণভাবে জনপ্রিয় হয়েছে, শ্রোতারা সেই গান সেই কণ্ঠ মনে রেখেছে এবং সেই কণ্ঠের আবেদন যেভাবে শ্রোতাদের মনকে দুলিয়ে দিয়েছে পুরনো দিনের শ্রোতারা, সেই কথা অবশ্যই মনে করতে পারবেন আমার বিশ্বাস। শোনা যাক আরেকটি রবীন্দ্রসঙ্গীত।

1968 সালে সাগর সেন গ্রামাফোন কোম্পানি থেকে রেকর্ড করেন তাঁর কণ্ঠে দুটি রবীন্দ্রসঙ্গীত, সখী বহে গেল বেলা এবং মায়ার খেলা গীতিনাট্যের গান আমি জেনে শুনে বিষ করেছি পান। দ্বিতীয় গানটি তার কণ্ঠের মাধ্যমে যখন শ্রোতাদের কাছে পৌঁছয়, তার জনপ্রিয়তাকে শিখরে পৌঁছে দেয়। রবিরশ্মির প্রতিষ্ঠাতা যে সাগর সেন, তিনি হয়ে উঠলেন রবীন্দ্রসঙ্গীত অনুরাগী প্রত্যেক মানুষের কাছে কিংবদন্তি। শুনবেন নাকি সেই গান? তাহলে আজ তাঁর জন্মদিনের এই অবসরে অবশ্যই আপনাদের

এরপর থেকে আর পেছনে তাকানোর সময় হয়নি তার। প্রতি বছরই সাগর সেনের রেকর্ড প্রকাশিত হতে থাকে। 12টি গান নিয়ে তাঁর প্রথম স্টিরিওফোনিক এলপি রেকর্ড প্রকাশিত হয় ইএমআই এইচএমভি রেকর্ড লেভেলে 1974 সালে। সঙ্গীতশিল্পী ছাড়াও জানা যায় সাগর সেন ছিলেন একজন প্রতিভাবান ভাস্কর। ছোটবেলায় অর্থাৎ কিশোর বয়সে দেশের বাড়িতে একচালা দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। এছাড়াও দুর্গাপুজোর সময় আত্মীয়ের বাড়িতে ঢাক বাজানো ছিল তার ভীষণ প্রিয় একটি কাজ। একজন গুণী সঙ্গীতশিল্পীর মধ্যে যে সকল গুণ বর্তমান থাকে, তার সংযত জীবনযাত্রা, পরিমিত কণ্ঠ ব্যবহার এবং একটা নির্দিষ্ট সময়ানুবর্তিতা, সবকটি ছিল তার মধ্যে। জানা যায় প্রতিদিন সকালে উঠে তিনি রেওয়াজ করতেন, অতি মশলাদার খাবার বা ঠান্ডা জিনিস একেবারেই খেতেন না। তার প্রিয় খাবার ছিল চিংড়ি এবং ইলিশ। তবে শুধুমাত্র কণ্ঠের যত্ন নেওয়ার কথা মাথায় রেখে নাকি এক সময় এইসব খাবার তিনি ছেড়ে দিয়েছিলেন। আর সময় জ্ঞান, এইভাবে বলা হয় যে সাগর সেনকে দেখে ঘড়ি মেলানো যেত। ঝড় জল বৃষ্টি যাই থাকুক না কেন, পূর্ব নির্ধারিত যে সময়ে তাঁর যেখানে থাকার প্রয়োজন, তিনি ঠিক সেই সময়ই সেখানে পৌঁছে যেতেন। এই জন্যই একজন শিল্পী পরিপূর্ণতা পায়। শুধু নিজে পরিপূর্ণতা পায় না, তাঁর সৃষ্টিগুলি শ্রোতাদের কাছে অমোঘ উপহার হয়ে থাকে। এবারে আর রবীন্দ্রসঙ্গীত নয়, এবারে শোনাবো একটি আধুনিক গান, বিশ্বনাথ দাসের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে এই গান।

1979 সালে পরিচয় ছায়াছবিতে তাঁর গাওয়া আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এই গানটির জন্য রবীন্দ্রসঙ্গীতে শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে BFJA পুরস্কার তিনি পেয়েছিলেন। বাংলা ছায়াছবির জগতে তিনি প্রথম পুরুষ শিল্পী যিনি ছায়াছবিতে রবীন্দ্রসঙ্গীত গেয়ে এই পুরস্কার লাভ করেছিলেন। শোনাব সেই গানটি

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন হারানো দিনের গান। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন সময় আগামীকাল হারানো দিনের গানের বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার। বৈশাখ জ্যৈষ্ঠ ঝড়ের মাস, সেই ওলট পালট সময় থেকেই হঠাৎ হঠাৎ চলকে পড়ে কবিতার শব্দ, কখনো কখনো সঙ্গত করে সেখানে সুর। প্রকৃতি আর জীবন তখন একই সমীকরণে আঁক কষে। ধ্রুপদী সঙ্গীতের চলন থেকে অধুনা সলিল চৌধুরী ঘরানা ছুঁয়ে বেসিক বা বাংলা ছবির চিত্রনাট্যের মোড়কে বারবার উঁকি দিয়েছে এ ঝড়। আগামীকাল রাত ১১টায় আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে রইল সেই সব ঝড়ের সংকেত। আপনাদের সঙ্গী পৌলমী ভট্টাচার্য। অবশ্যই শুনবেন, যেমন আজও আপনারা শুনছেন হারানো দিনের গান। আজ কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বা আমি সঙ্গীত শিল্পীই বলি কারণ তার আধুনিক গানও যথেষ্ট জনপ্রিয় মানুষের কাছে, কিন্তু রবীন্দ্রনাথের গান নিয়ে তিনি বেশি কাজ করেছেন, সাগর সেনের জন্মদিন উপলক্ষে আজকের এই নিবেদন। সঙ্গে আছি মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়। অন্য কথায় যাওয়ার আগে আবারও একটি গান শোনাই। এই গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, সাগর সেনের সুরে, অবশ্যই তাঁরই কণ্ঠে। গানটি ব্যবহার করা হয়েছিল আবির্ভাব ছায়াছবিতে।

আগেই বলেছিলাম বহু অপ্রচলিত রবীন্দ্রসঙ্গীত তিনি কণ্ঠে ধারণ করেন এবং তাকে জনপ্রিয় করে তোলেন শ্রোতাদের মধ্যে। এছাড়াও বিভিন্ন গীতিনাট্যে তিনি কণ্ঠদান করেছিলেন। একটি বিষয়কে নিয়ে মঞ্চের অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতকে যে জনপ্রিয় করা যায় তার কারিগর কিন্তু সাগর সেন। শুধুমাত্র নিজে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেননি, তিনি বেশ কিছু মঞ্চ আয়োজক রূপে কাজ করেছেন। রবীন্দ্রসঙ্গীতকে আরও জনমানুষে পৌঁছে দেওয়ার জন্য তাঁর পরিচালনায় এবং নির্দেশনায় বেশ কিছু অনুষ্ঠান হতো কলকাতা শহরে পর্যায়ক্রমে এবং ধারাবাহিকভাবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য শ্রাবণ সন্ধ্যা, বিশ্বজন মহিছে, গানের ঝর্ণাতলায়, স্বদেশী নিয়ে বিদেশী খেয়া, ঋতুরঙ্গ ইত্যাদি। তবে জানা যায় যে শ্রাবণ সন্ধ্যা এইটি বিশেষভাবে প্রশংসিত ছিল। সেই অনুষ্ঠানে একসময় হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, চিন্ময় চট্টোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস তাদের মতো তাবড় তাবড় শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, এই মঞ্চগুলির মাধ্যমে নতুন যুগের বা সেই সময় যারা উঠতে শিল্পী, তরুণ শিল্পী, তাঁদেরকে তিনি সুযোগ করে দিতেন তাদের সঙ্গীত বা নৃত্য প্রতিভাকে শ্রোতাদের সামনে, দর্শকদের সামনে নিয়ে আসার জন্য। এইভাবে মানে একজন শুধু শিল্পী নয়, শিল্প নিয়ে তিনি শিল্পকর্মী হিসেবে কাজ করে গেছেন মানুষের মধ্যে। শোনাব আরও একটি গান, সুরকে নিয়ে এই মানুষের মধ্যে কাজ করা, তাতে তো বেশ কয়েকজনের নাম উঠে আসে। সেই রকমই একজন সলিল চৌধুরী, তার কথায় এবং সুরে এবারের গানটি অবশ্যই সাগর।

1975 সালে অগস্ট মাসে দূরদর্শনের যখন সূচনা পর্ব, সেই সময় সাগর সেনের একক কণ্ঠে পাঠ এবং দ্বৈত কণ্ঠে সুমিত্রা সেনের সঙ্গে আজিয়ে আনন্দ সন্ধ্যা, এই গানটি সরাসরি সম্প্রচারিত হয়েছিল কলকাতা দূরদর্শনের পর্দায়। পরবর্তী সময়ে দূরদর্শনে বহু অনুষ্ঠান করেছেন তিনি, এবং সেই কথা হয়তো অনেক পুরনো যারা শ্রোতা আছেন, দর্শকরা রয়েছেন, তারা মনে রাখবেন। যদিও রবীন্দ্রসঙ্গীত ছিল তার নিবেদন দূরদর্শনের পর্দায়, তবে আধুনিক গানও যে তাঁর কণ্ঠে জনপ্রিয় হয়েছে তা কিন্তু আমরা বুঝতেই পারছি। আজকের অনুষ্ঠানেও বেশ কয়েকটি আধুনিক গান জায়গা করে নিয়েছে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি। সেইরকমই আরও একটি বিখ্যাত আধুনিক গান এবার সাগর সেনের কণ্ঠে।

মন্ত্রমুগ্ধ আবির্ভাব, পরিচয়, পাকা দেখা, দেবিকা, মা কল্যাণেশ্বরী ইত্যাদি ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই সকল সুরকারদের সুরে তিনি নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করেছেন। তার মধ্যে আবির্ভাবের যে ছায়াছবি, তার সঙ্গীত পরিচালক ছিলেন সাগর সেন নিজে। সেই ছায়াছবির একটি গান কিন্তু ইতিমধ্যে আমি শুনিয়েছি আপনাদের। এছাড়াও আরও দুটি ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন, কিন্তু সেই ছবি দুটি আর মুক্তি পায়নি। হেমন্ত মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা, হৈমন্তী শুক্লা, অরুন্ধতী হোম চৌধুরী প্রত্যেকেই সাগর সেনের সুরে গান করেছেন। তাই এবারে যে গানটি বেছে রেখেছি সেটি পাকা দেখা ছায়াছবির থেকে। সেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে দ্বৈত সঙ্গীতে একসঙ্গে রয়েছেন সাগর সেন এবং অরুন্ধতী হোম চৌধুরী।

একজন মানব দরদী মানুষ ছিলেন সাগর সেন। তিনি নিজে আয়োজন করেছিলেন বহু চ্যারিটেবল পাবলিক ফাংশন, যার মাধ্যমে জনহিতকর কাজে তিনি অর্থ সাহায্য তুলে দিতেন। 70 দশকের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা আর্থিক সাহায্য করেছিলেন তিনি। বহু মানুষকে তিনি নিঃশব্দে দান করেছেন বহু কিছু, পরিবারের কেউ নাকি কখনো জানতেও পারেনি। তাঁর বহু ছাত্র এবং অনুরাগী, তাদের কাছে তিনি একজন পথপ্রদর্শক, একজন অভিভাবক। আজও এই অনুষ্ঠান যারা শুনছেন তাদের মধ্যে কেউ যদি সাগর সেনের কাছে, তার কাছে বা তার চারপাশে থাকার সুযোগ পেয়ে থাকেন, তিনি হয়তো মনে করতে পারবেন এই মানব দরদী বিশাল হৃদয়ের মানুষটির কথা। শোনাবো, প্রায় শেষের দিকে এসে গেছি, আর মাত্র 2টি গানই শোনাতে পারব। শেষ 2টি গানের মধ্যে 1টি গান শোনাই সাগর সেন এবং সুমিত্রা সেনের দ্বৈত কণ্ঠে, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত।

নিখিল বন্দ্যোপাধ্যায়ের সুরে, বিমান ঘোষের সুরে এমন বেশ কিছু গান আকাশবাণীর আর্কাইভে আছে। আজ হয়তো সেই গানগুলিকে খুঁজে এনে এই অনুষ্ঠানটি সাজানো হয়নি বা সাজানো যায়নি, কিন্তু পরে কোনো এক সুযোগে সেই গানগুলিও আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে। যখন তিনি খ্যাতির প্রায় মধ্যগগনে সেই সময় ক্যান্সার রোগে আক্রান্ত হন, তার পরেও গানের রেকর্ডিং করেছেন, অনুষ্ঠান করেছেন, তবে এক সময় রোগ খুব বেড়ে যায়। প্রায় দেড় বছর লড়াইয়ের পর 1983 সালের 4 জানুয়ারি তিনি সুরলোকে গমন করেন। আজ অনুষ্ঠানের প্রায় শেষ, ঠিক দুঃখ রেখে জন্মদিনের অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করে না, তাই বলি যে তার প্রয়াণের পর আর কত দূরে এই শীর্ষক লং প্লেইং রেকর্ডের কভারে সুচিত্রা মিত্রের একটি নিবন্ধ ছিল, সেই নিবন্ধের পুরোটা আর শোনাচ্ছি না, সময়ও নেই। নিবন্ধের শেষে তিনি একটি কথা বা একটি পংক্তি যুক্ত করেছিলেন, সাগরের মৃত্যু নেই, সে অমর। সত্যিই তাই, যে সুরের রথ তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা কালজয়ী, আজও শ্রোতাদের মনে সমানভাবে দাগ কেটে চলেছে এবং তা চিরকাল মানুষের মনে থাকবে। তার কণ্ঠে এই বিখ্যাত গান দিয়েই শেষ করছে আজকের হারানো দিনের গান। গান শুনতে শুনতেই বিদায় নেব আমি স্বর্ণাভ রায়।

শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 বাংলাদেশের সময় সকাল 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59:16 এবং বাংলাদেশের সময় রাত 12:29:58। একটু পরেই শুনবেন ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:09। শুরু হল ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত 2 পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত 2 থেকে রাত 3 পর্যন্ত শুনতে পাবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। আর রাত 3 থেকে ভোর 4 পর্যন্ত শুনতে পাবেন নানা রঙের গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি সুমন শেঠ। আপনারাও সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন আধুনিক গান। আধুনিক গানের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানটির গীতিকার ইন্দ্রাণী ভট্টাচার্য, সুর দিয়েছেন নচিকেতা ঘোষ। গানটি রইল আপনার জন্য।

এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়, গানটির গীতিকার সুবীর হাজরা, সুর দিয়েছেন শ্রীনিবাস খালে।

এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অরুন্ধতী হোমচৌধুরী ও শিবাজী চট্টোপাধ্যায়। গানটির গীতিকার ও সুরকার সলিল চৌধুরী।

গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে এবারের গানটি গিয়েছেন বনশ্রী সেনগুপ্ত।

বনশ্রী সেনগুপ্তের পর এবারের শিল্পী কিশোর কুমার, গানটির গীতিকার মুকুল দত্ত, সুরকার রাহুল দেববর্মণ।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার। গানটি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার পরিমল দাশগুপ্ত।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা সুরে এবারের গানটি গেয়েছেন পিন্টু ভট্টাচার্য।

মান্নাদের পর এবারের শিল্পী রুমা গুহ ঠাকুরতা, গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত।

সাধনা সরগমের পর এবারের গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়। গানটি লিখেছেন শ্রীকান্ত, সুর করেছেন অনল চট্টোপাধ্যায়।

এবারে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। গানটি লিখেছেন অনিল ভট্টাচার্য, সুর করেছেন নির্মল ভট্টাচার্য।

এবারের গানখানি দ্বৈত কণ্ঠে গেয়েছেন পঙ্কজ কুমার মল্লিক ও উৎপলা সেন। গানটি লিখেছেন শৈলেন রায়, সুর দিয়েছেন পঙ্কজ মল্লিক।

বিমল ঘোষের কথায় রাজেন সরকারের সুরে এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায় ও শ্যামল মিত্র।

এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন শচীন দেব বর্মন ও মীরা দেব বর্মন। গীতিকার মোহিনী চৌধুরী, সুর করেছেন শচীন দেব বর্মন।

জানাতে হবে মাটি তোমার কাছে নিলাম কানে।

Thank you.

গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নিজের সুরে এবারের গানটি গেয়েছেন নিতা সেন।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে এবারের গানটি গেয়েছেন ইলা বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠান এখানে শেষ হল। একটু পরে শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছবির নাম পাহাড়ি ফুল, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: এবারের গানটি একসঙ্গে গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুবীর সেন, ছবির নাম অপরিচিত।
1: If my heart beats for you, what shall I do, my dear? Oh, my love, oh, my dear.
2: Wait a little, my dear.
1: Oh, waiting is so painful.
2: Wait.

Heart shall weep for thee, O my love, my dear. ছবির নাম আরাধনা, দ্বৈতকণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর ও রাহুল দেববর্মণ।

0: আর আর জানো সোমবার আর তুমি তো আমার আজ
1: ছবির নাম জীবনসাথী শিল্পী অনুপ ঘোষাল ও হৈমন্তী শুক্লা

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির গানের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল, একটু পরে শুনবেন অন্য অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন নানা রঙে গান, প্রথমের শিল্পী অনুপ ঘোষাল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানে পরপর তিনখানি নজরুল গীতি শুনলেন, এবার শুনবেন পরপর দুখানি ভক্তিগীতি। প্রথম শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন শুনবেন পরপর দুখানি অতুল প্রসাদের গান। প্রথমে শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়, পরে নূপুর ছন্দা ঘোষ।

1942 লাভ স্টোরি ছবি থেকে গানটি শুনে নিলাম, আর এর মাধ্যমেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে আজকে প্রথমে শুনব বসন্ত মুখার্জির আগে খেয়াল শিল্পী শুভময় ভট্টাচার্যের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন বসন্ত মুখার্জির আগে খেয়াল শুভময় ভট্টাচার্যের পরিবেশনায়। এখন শুনবেন বাঁশিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন বাঁশিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এর সঙ্গে শেষ হল ভোরের আগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতী চিরন্তনী অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে আলোক দেখায়, গোলক ধাঁধায় যে পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনই চিরকালীন কথায় সাজানো 107 FM রেনবোর প্রতি শুক্র, শনি, রবিবারে ভোর 5টা থেকে 6টা এই অনুষ্ঠানে, মানে চিরন্তনী অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে আছি আমি সোহম। চিরন্তনী সম্পর্কে আপনাদের বক্তব্য, চিন্তাভাবনা, সেই চির চেনা নম্বরে পাঠিয়ে দিন, 9903659992, যেটা 107 FM রেনবোর অফিসিয়াল নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা SMS এর মাধ্যমে। অনুষ্ঠানের মাঝখানে আপনাদের সেই স্নেহমাখা বার্তাগুলো পাঠ করব আমি সোহম। ভোরের মনোরম পরিবেশে প্রথম গানটা শোনার আগে জানিয়ে দিই আজকের চিরন্তনীর বিষয়। আজকের চিরন্তনীর বিষয় হলো বিশেষ ভালোবাসা, বিশেষ ভালোবাসা, হ্যাঁ, আর যাকে অনেক সময় ইংরেজিতে প্যাশন বলে বিবরণ দেওয়া হয়, তাই না? এই বিশেষ ভালোবাসার বিষয়টা হলো কি, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো একটা ব্যক্তির প্রতি হতে পারে, বিষয়ের প্রতি হতে পারে, কোনো স্থানের প্রতি হতে পারে, একটা বিশেষ ভালোবাসা রয়েছে। কেউ কোনো একজন বিশেষ গায়কের গানই বারে বারে শুনতে চান, কেউ কোনো বিশেষ এক ধরনের গান শোনেন, কেউ কেউ বেরিয়ে পড়েন, হ্যাঁ, বেড়াতে ভালোবাসেন, বিশেষ ভালোবাসা আছে বেড়ানোর প্রতি। তার জন্য তাকে হয়তো অনেক পরিশ্রম সহ্য করতে হয় এবং অনেক অর্থনৈতিক চাপও সহ্য করতে হয়। কারো কারো বিশেষ ভালোবাসা হলো গল্পের বই পড়া, কারো কারো বিশেষ ভালোবাসা হলো কোনো বিশেষ বিষয়ে চলচ্চিত্র দেখা। আর বিশেষ ভালোবাসা আপনাদের সকলের যেটা, সেটা হলো রেডিও, হ্যাঁ, রেডিও শোনা এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আজ বিভিন্ন মানুষের বিশেষ ভালোবাসার উদাহরণ দেব এবং সে কথা বলব, আর আপনাদের থেকে অনেক কথা জানব ওই 9903659992 এই নাম্বারে। চলুন আজকে প্রথম গানটি শুনি কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে, প্রেম আমার ছবি থেকে।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

বন্ধুরা, 107 FM রেনবো শুনছেন চিরন্তনী। আজকে চিরন্তনীর বিষয় বিশেষ ভালোবাসা। আর যাদের 107 FM রেনবোর প্রতি, রেডিওর প্রতি, আকাশবাণীর প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে, সেই আমার বন্ধুরা, শ্রোতা বন্ধুরা মেসেজ করতে শুরু করেছেন ইতিমধ্যেই। হাওড়া থেকে রঞ্জন বলছেন, চায়ের কাপ হাতে বসে পড়লাম জ্যৈষ্ঠ মাসের প্রথম চিরন্তনী শুনতে। প্রচণ্ড গরম দাদা ভাই, সাবধানে থাকুন না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো, আপনিও খুব ভালো থাকবেন। আর চায়ের প্রতি আপনার কি একটা বিশেষ ভালোবাসা রয়েছে? মানে এত ভরি চা করে ফেললেন, বাবা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আরও একজন বন্ধু সরসুনা থেকে লিখছেন, গুড মর্নিং সোহমদা, গুড মর্নিং, টুডে অলসো আই এম এনজয়িং চিরন্তনি উইথ স্টোরি অফ প্যাশন বাই ইয়র সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। চিরন্তনী অনুষ্ঠানে ইতিমধ্যেই হ্যাঁ হোয়াটসঅ্যাপে অনেক

গুলো মেসেজ চলে এসেছে, হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আমি পড়বো এরপরে একসঙ্গে পরপর পরপর করে। এবার একটু বলে নিই বিশেষ ভালোবাসা বা প্যাশনের কথা। তো আজকের এই অনুষ্ঠানে আমি কিন্তু কারো নাম উল্লেখ করব না, কিন্তু ঘটনাটা বা বিষয়টা বিশেষ ভালোবাসার, তাদের যে বিশেষ ভালোবাসার ফলে তাদের জীবনে কী কী পরিবর্তন এসেছে বা বিশেষ ভালোবাসা তাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, সেই কথার বিবরণী আপনাদের দেব। আমার পরিচিত এক প্রযুক্তিবিদ মানে ইঞ্জিনিয়ার এক ভদ্রলোক, তার জীবনের বিশেষ ভালোবাসা কি জানেন? পাখি। হ্যাঁ, মানে যখনই তিনি কাজের থেকে একটু সময় বের করতে পারেন তিনি চলে যান জঙ্গলে এবং বিভিন্ন অভয়ারণ্যে পাখির ছবি তুলতে, আর বিভিন্ন পাখির তাদের চেহারা, তাদের ডাক, এসবের মাধ্যমে একটা অন্য জগতে উত্তরণ ঘটে ভদ্রলোকের। এই বিশেষ ভালোবাসার জন্য তাকে সংসার জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, মানে তার স্ত্রী সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের থেকে বেশ কিছুটা সময় কেটে পাখিদের জন্য দিয়ে দিতে হয়েছে। এই জন্য তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত। পক্ষী বিশারদ আছেন বিজ্ঞানী অনেকেই, কিন্তু ইনি হলেন পাখির প্রতি এক বিশেষ ভালোবাসা রাখা মানুষ। আপনার চেনা পরিচিতর মধ্যে এরকম কোনো মানুষের বা বিভিন্ন মানুষের কেমন বিশেষ ভালোবাসা রয়েছে বা আপনার বিশেষ ভালোবাসাটাই বা কী, এ তো আমি জানতে চাই আর জানবো, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আমি অবশ্যই পড়ব। তার আগে মোহিত চৌহান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরবর্তী গানটা শুনে নেব, 2012 সালে মুক্তি পাওয়া লে হলওয়ালে ছবি থেকে। চলুন শুনে নিই পরের গান।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। চিরন্তনী অনুষ্ঠানে আমি সোহম বলছি, মানুষের বিশেষ ভালোবাসা বা প্যাশনের কথা। কিছু কিছু মানুষের কাছে কি প্যাশন জানেন? থিয়েটার দেখা। হ্যাঁ, এক একজন মানুষ নাটক দেখবেন বলে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান, এবং তাঁরা নাটককে এতটাই ভালোবাসেন এক নাটক একাধিকবার দেখে ফেলেন। কখনো কখনো কোনো বিশেষ অভিনেতা বা অভিনেত্রীর অভিনয় দেখার জন্য, কখনো কখনো কোনো বিশেষ নাট্যকারের নাটক দেখার জন্য। তাদের এই ভালোবাসা এক অসামান্য রূপ পায় যখন তারা অনেকে এই নাটকে অংশগ্রহণও করেন। এবার বলে রাখি, আমার চেনা পরিচিত এক ভদ্রলোক, তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সারা বছর হিসাবের এক কঠিন জীবন যাপন তাকে করতে হয়, পরিশ্রম করতে হয়। আর বছরে তিনি একবার একটি নাটক মঞ্চে অভিনয় করেন, এবং তার জন্য তাকে বেশ সময় এবং নিজের ব্যক্তিগত অর্থ খরচ করতে হয়। ভাবুন তো, কতটা বিশেষ ভালোবাসা থাকলে যে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিছুদিনের জন্য, ওই একটা মাসের জন্য তিনি শুধু তার স্ত্রীরও না, তার সন্তানেরও না, শুধুমাত্র নাটকের হয়ে যান। আচ্ছা, এবারে আমার যাদের প্রতি সেই বিশেষ ভালোবাসা রয়েছে, এবং আমার প্রতি বা আমাদের প্রতি যাদের ভালোবাসা রয়েছে বিশেষ, তাদের বার্তাগুলো একটু পড়ে নিই। স্নেহমাখা বার্তা মানে আপনাদের। 9903659992 অরিজিৎ দাস অধিকারী, সেঁচুতি, বিবেকনগর, তেমাথানি, সপং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশেষ ভালোবাসার কথা শনিবারের ভোরে। চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোর, আমার ভালোবাসা বেতার বেঁধে বেঁধে থাকি, সব দিন সবসময় সাথে সাথেই রাখি। ভক্তিমূলক গানে কথায় চিরন্তনী চাই, রক আর ডিজের ভিড়ে নিস্তার মোদের নাই। বৃক্ষরোপণ আমার হলো দ্বিতীয় ভালোবাসা, সবুজে ভরুক এই ধরা, এইটাই সবার সদাই আশা। জ্যৈষ্ঠ মানে নজরুল, তিনি সৃষ্টির খনি, চিরন্তনী তোমা পড়ে তাই তো মোরারিণী। অরিজিৎ দাস অধিকারী, সেঁচুতি, বিবেকনগর, তেমাথানি থেকে স্বয়ং সবং, পশ্চিম মেদিনীপুর থেকে, হ্যাঁ সবং, সবং থেকে। হ্যাঁ সত্যি, আপনি বৃক্ষরোপণের কথা বললেন, আর এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই সেই ছোট গল্পটা মনে পড়ছে, যে গাছের যন্ত্রণার সাথে ছেলেটি নিজের যন্ত্রণাকে স্পর্শ করতে পারত। এবারে আরও একটি মেসেজ, বন্ধু সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখছেন, বলছেন, শ্রবণ সাথী সোহম, সুপ্রভাত। সুপ্রভাত সুভাষবাবু, মানুষ চায় মানুষের কাছ থেকে মানুষেরই আচরণ, এমনটা হলে মানুষ পায় এক সুন্দর জীবন। মানুষ হতে আজও পথ দেখায় চিরন্তন শাশ্বত বাণী, তাই শুনতে থাকি গল্প গানে ভরা সবার প্রিয় চিরন্তনী। বাহ, খুব সুন্দর লিখেছেন। আরও একজন বন্ধু মোহাম্মদ আকবর।

মোল্লা, MD আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে বলছেন। গুড মর্নিং সোহম দাদা, আজ আমি চিরন্তনী শুনবো বলে আগে থেকেই রেডি হয়ে বসে আছি। কখন চিরন্তনী প্রোগ্রাম শুরু হয় তার অপেক্ষায়, ভালো গল্প শোনার আশায়। হ্যাঁ বন্ধু, একটা কথা বলি, আকবর মোল্লা মেসেজ করার জন্য অনেক ধন্যবাদ। বলি ব্যাপারটা হচ্ছে, আজ কিন্তু আমি গল্প না, একেবারে সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আরেকজন বন্ধু প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন, আমার নামটা অনেকেই সৌম্য লিখে ফেলছেন, কেউ সমক লিখে ফেলছেন না। সৌম্য এবং সমক দুজনেই আমার খুব প্রিয় প্রেজেন্টার, কিন্তু আমি হলাম সোহম। চিরন্তনী সকল শ্রোতা আর তোমায় জানাই সকালের শুভেচ্ছা। আপনার এবং আপনার চিরন্তনী অনুষ্ঠান আপনার পরিচালনায় অপেক্ষায় থাকি। আজকের গল্প বিশেষ ভালোবাসার গান শুনছি, সাথে ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। এবারে আরও অনেক অনেক অনেক অনেক অনেকগুলো মেসেজ রয়েছে, সেগুলো তো অবশ্যই আমি পড়ব। আর বিশেষ ভালোবাসার কোনো উদাহরণ আপনাদের কাছে থাকলে, মানে আমি যে ধরনের উদাহরণগুলো বলছি এই ধরনের উদাহরণ যদি থাকে, অবশ্যই জানাবেন আমাকে, আমিও একটু শুনবো, আমিও একটু জানবো। আর আমার যা জানা আছে তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সোনু নিগম এবং মহালক্ষ্মী আইয়ারের কণ্ঠে অমানুষ ছবি থেকে এই গানটি রইল আপনাদের জন্য।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

হ্যাঁ বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠানে আজ বিশেষ ভালোবাসার কথা বলছি। এবারে বিশেষ ভালোবাসার কথা বলবো মানুষের প্রতি। অনেকেরই তার বন্ধু অথবা আত্মীয়র প্রতি একটা বিশেষ ভালোবাসা থাকে। দেখবেন, আমরা বলি আমার চোখে সবাই সমান, কিন্তু কারোর কারোর প্রতি আমাদের আমাদের সকলেরই, আরও একবার বলি আমাদের সকলেরই একটা বিশেষ দুর্বলতা রয়েছে। কারোর ভাই, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর স্বামী, কারোর কোনো বিশেষ বন্ধু, হ্যাঁ একান্তই বিশেষ বন্ধু, সে বন্ধুত্বটা একটা অসামান্য রূপ গ্রহণ করে। হয়তো সে বন্ধুর সঙ্গে তার অনেক মিল আছে, তার থেকে অমিলটাই বেশি, কিন্তু তবু দুজনেই সে মিলটুকুকে নিজেদের মনে অনেক বড় করে স্থান দেয়। এ বিশেষ ভালোবাসায় একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এ বিশেষ ভালোবাসায় দুজনেই দুজনের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে ঢেকে দেয়। এরকম সম্পর্ক পাওয়া খুব কঠিন, আজকের যুগে তো মনে হয় আরও কঠিন। তবু বলবো, বিশেষ ভালোবাসা বন্ধুর প্রতি, আত্মীয়ের প্রতি, নিজের স্নেহাস্পদের প্রতি মানুষের অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখবেন অনেকেই আত্মীয়র জন্য কেউ সম্পত্তি বিক্রি করে হয়তো তার অসুস্থতার জন্য অর্থ সংগ্রহ করে দিল, কেউ তার বন্ধুর জন্য অনেক বড় আত্মত্যাগ করল, তার বাবা মার চিকিৎসার ব্যবস্থা করল, বিপদের দিনে পাশে দাঁড়াল। এরকম বিশেষ ভালোবাসা আজও কিন্তু আমাদের চোখে পড়ে। আর এর মধ্যেই বন্ধুদের মেসেজ যেগুলো রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো পড়ি। সুপ্রভাত চিরন্তনীয় সোহমদা, সুপ্রভাত, এগিয়ে চলুন, সাথে আছি, বিশেষ ভালোবাসার গল্প শুনবো, গানও শুনবো, অনেক অনেক শুভেচ্ছা রইল, একসাথে অনেক বন্ধু মিলে প্রভাত ফেরি শুরু করলাম, সবাই মিলে শুনছি। চিরন্তনী ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, বাহ ধীরেনবাবু ধন্যবাদ। সুপ্রভাত চিরন্তনী, আমি শুনতে বসলাম আর গল্প থেকে মোটিভেশন ও শিক্ষা নিতে এলাম, সাথে সুন্দর সুন্দর গান শুনতে এলাম। আমি সৌভিক সরকার ফ্রম কসবা, অসংখ্য ধন্যবাদ। আর শুভ সকাল দাদা ভাই, আমার খাবার দাবারের ওপর ভালোবাসা, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া। হ্যাঁ শর্মিষ্ঠা ম্যাডাম, আপনার সঙ্গে আমারও খুব মিল আছে, খাবার দাবার প্রতি আমারও একটা বিশেষ ভালোবাসা, এটা নিয়েও আমি একটু বলবো। তারপরে আরও এক বন্ধু বলছেন, সুপ্রভাত দাদা, আমি নিজেই তামিলনাড়ুতে একটি অভয়ারণ্যের সঙ্গে যুক্ত, আমি ছোটোবেলা থেকে যে কোনো পশুদের ভালোবাসতাম, আজ সেই পশুদের নিয়ে আমার কর্মজীবন চলছে, বিশেষ করে আমি কুকুর এবং বিড়ালকে খুব ভালোবাসি, এখানে এসে সমস্ত পশুদের সঙ্গ পাচ্ছি, এক বিশেষ পাওয়া। সকালের সময় রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক গান শোনালে ভালো হতো, সারাদিনই তো হার্টকম্পিত গান শুনি। আচ্ছা, সকালে অন্তত শ্রবণে শান্তি পাওয়ার মতো গান শোনালে আরও ভালো হতো। আচ্ছা ঠিক আছে, না হয় রবীন্দ্রসঙ্গীত আমি শুনিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অর্জুন সিং তামিলনাড়ু থেকে বলছেন, সত্যি আমারও কিন্তু পশু পাখির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে। আমার বাড়িতে প্রায় 8-9টি আমার চার পেয়ে বন্ধু রয়েছে,